0: সফর 1448 হিজরি, 6ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ।
1: সুপ্রস্তুত বন্ধুরা, শ্রাবণের এই সকালে যারা শুনছেন আমাদের এই মুহূর্তে, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলো হার্টস FM, 90 মেগা হার্টস FM, 102 ও FM 106 মেগা হার্টসে। বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে এই মুহূর্তে স্টুডিওতে শাহিনুর রহমান ও আমি চমচমি দেওয়ান।
0: প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ রাহাত তরফদার ও মোহাম্মদ রফিকুল ইসলাম, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা হিজরের 49 আয়াত থেকে 54 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম।

0: এখন তরজমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ এহসানুল হক।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতকৃত সূরা হিজরের 49 আয়াত থেকে 54 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, আমি অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু। তাদেরকে এও বলে দিন, নিঃসন্দেহে আমার আজাবও অত্যন্ত কঠোর। হে নবী, আপনি তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসসালামের মেহমানের বৃত্তান্ত শোনান, যখন তারা তার কাছে হাজির হয়ে বলল, আপনার উপর সালাম। তখন তিনি তাদের ভাব দেখে বললেন, আমরা অবশ্যই আপনাদের ব্যাপারে শঙ্কিত। তারা বললেন, না, আপনি আশঙ্কা করবেন না, আমরা আপনাকে একজন জ্ঞানবান সন্তানের সুসংবাদ দিচ্ছি। তিনি বললেন, আপনারা আমার এমন অবস্থার উপর সন্তানের সুসংবাদ দিচ্ছেন যখন বার্ধক্য আমাকে স্পর্শ করে ফেলেছে, বলুন আপনারা আমাকে কিসের সুসংবাদ দেবেন? বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় বিনয় ও নম্রতা, এই সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ আল আমিন।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। বিনয় ও নম্রতা একজন ইমানদারের অন্যতম চারিত্রিক গুণ, যা মানুষকে সকলের নিকট গ্রহণযোগ্য ও সম্মানিত করে। বিনয়ী, নম্র ও ভদ্র ব্যক্তিকে সমাজের সকলেই শ্রদ্ধা ও সম্মান করে। পৃথিবীতে যারাই ইতিহাসের পাতায় স্মরণীয় ও বরণীয় হয়েছেন এবং মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন, তারা প্রত্যেকেই ছিলেন বিনয়ী। যে যত বিনয়ী হয় সে তত বেশি উন্নতি লাভ করে। প্রিয়নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিনয় ও নম্রতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সূরা আল কলম আয়াত 4 এ ইরশাদ করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। বিনয় এবং নম্রতার পরিচয় দিতে গিয়ে হযরত আবু ইয়াজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাইহি বলেন, هو ان لا يرى نفسه مقاما ولا حالا ولا يرى في الخلق شرا منه. বিনয় হলো নিজেকে অপরের চেয়ে শ্রেষ্ঠ মনে না করা এবং আল্লাহর কোন সৃষ্টিকে নিকৃষ্ট মনে না করা। মানুষের সাথে আচার আচরণে বিনয় ও নম্রতা প্রদর্শনের নির্দেশ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 159 আয়াতে ইরশাদ করেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিমতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদু মিন হাওলিক ইলা আখিরিল আয়া। আর আল্লাহর অনুগ্রহে যদি আপনি তাদের প্রতি দয়াপরবশ এবং বিনয়ী না হতেন তাহলে অবশ্যই আপনার কাছ থেকে তারা দূরে সরে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অধীনস্থ ব্যক্তিদের সাথেও বিনয় এবং নম্রতা প্রদর্শনের নির্দেশ দিয়ে ইরশাদ করেন, ইযা আতা আহাদুকুম খাদিমাহু বিতুআমিহি ফাইন লাম ইয়াজলিসহু মাআহু ফালইউনাউলহু লুকমা। যখন তোমাদের কারো কোনো খাদেম বা সেবক তার নিকট খাবার নিয়ে আসে, সেজন্য তাকে বিনয় এবং নম্রতা প্রদর্শনের নিদর্শন স্বরূপ সাথে নিয়ে খাবার খায়। আর যদি এতটুকুও না পারে তাহলে অন্তত তার খাবার থেকে যেন কিছু অংশ খাদেম বা সেবককেও দিয়ে দেয়। এছাড়াও জীবজন্তুর প্রতিও ইসলামের নম্রতা ও দয়া প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামের প্রতিটি কাজে এবং প্রত্যেকটি বিষয়ে নম্রতা ও বিনয়ের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এমনকি চলাফেরা এবং কথা বলার ক্ষেত্রেও বিনয় ও নম্রতা প্রদর্শনের নির্দেশ দিয়ে আল্লাহ তাবারক তাআলা সূরা লোকমানের 19 আয়াতে ইরশাদ করেন, وَقَصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنْكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ। আপনি চলাফেরা এবং কথা বলার সময় কণ্ঠস্বরকে সংযত রাখুন, নিশ্চয়ই সবচেয়ে নিকৃষ্ট কণ্ঠস্বর হচ্ছে গাধার স্বর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্যে যারা বিনয়ী হয় আচার আচরণে এবং চলনে বলনে তাদের প্রশংসা করে সূরা আল ফুরকানের 63 আয়াতে ইরশাদ করেন, ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা রয়েছে যারা চলার সময় অত্যন্ত বিনয়ী হয়ে জমিনে চলাফেরা করে, এমনকি যখন কোনো জাহেল বা মূর্খ ব্যক্তি তাদেরকে কটু কথা বলে তখনও তারা তাদেরকে বিনয়ের সাথে জবাব দেয়। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সর্বদা তাঁর প্রিয় সাহাবাই কেরামদেরকে বিনয় ও নম্রতার শিক্ষা দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ পাক দুনিয়া এবং আখেরাতে মানুষের দৃষ্টিতে তার সম্মান ও মর্যাদাকে বৃদ্ধি করে দেন। এমনকি কেউ যদি খারাপ আচরণ করে তার সাথেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় ও নম্রতা প্রদর্শনের নির্দেশ দিতেন। সূরা হামিম সাজদা 34 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান, জেনে রেখো মন্দ আচরণ এবং কোমল আচরণ কখনোই সমান নয়, বরং তোমরা অবশ্যই কঠোর আচরণের বিপরীতে বিনয় এবং নম্রতা প্রদর্শন করবে। বিনয় এবং নম্রতা আল্লাহর পক্ষ থেকে ইমানদারদের জন্য এমন একটি বিশেষ নিয়ামত যার দ্বারা আল্লাহ পাক ইমানদারদের মর্যাদা দুনিয়া এবং আখেরাতে উভয় জগতেই বৃদ্ধি করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান উতিয়া হাজ্জাত মিনাল রিফকি উতিয়া হাজ্জাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরা, ওয়া মান হুররিমা হাজ্জাহু মিনার রিফকি হুররিমা হাজ্জাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরা। যাকে বিনয় এবং নম্রতার নিয়ামত দেওয়া হয়েছে, আল্লাহর রাসূল বলেন, তাকে দুনিয়া এবং আখিরাতের সমুদয় কল্যাণ দেওয়া হয়েছে। আর যাকে বিনয় এবং নম্রতার সৌভাগ্য থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। এছাড়াও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় এবং নম্রতার ফজিলত ও আখিরাতে এর মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেন, ইন্নাল্লাহ ইযা আহাব্বা আহলাল বাইতি আদখালা আলাইহিমুর রিফক, যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, যাদেরকে পছন্দ করেন, তাদেরকে আল্লাহ পাক বিনয় এবং নম্রতা প্রদর্শনের সুযোগ দেন। অবশ্যই আমরা অহংকার থেকে বেঁচে থাকব এবং আচরণের ক্ষেত্রে মানুষের সাথে বিনয় এবং নম্রতা প্রদর্শন করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আচরণের ক্ষেত্রে বিনয়ী হওয়ার, নম্রতা প্রদর্শনের তৌফিক দান করুন, আমিন।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল বিনয় ও নম্রতা। এ সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ আল আমিন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: পাকের শানে হামদ পেশ করা হল। বাংলাদেশ বেতার। এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
1: নমো তস্য ভগবতো আরহত সম্মা সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। আজকের পবিত্র ত্রিপিটক পাঠে মানুষের চিত্তের অবস্থান্তর সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করছি। তথাগত সম্যক সম্বুদ্ধ পবিত্র ত্রিপিটকে উল্লেখ করেছেন, অপ্যকাতে মনুষ্যেষু এই জনা পরগামিনু অথায়ং ইতরাপজা তিরমেধানুধাবতি এই চোকু সম্মদাক্ষতে ধম্মে ধম্মানুবর্তিনু তে জনা পারমিষ্যন্তি মুচ্ছুদয়ং সদুত্তরং। অর্থাৎ মানুষের মধ্যে শুধু কয়েকজনই সক্ষম হন এই সংসার সমুদ্র পার হয়ে মুক্তির সোপানে অবতীর্ণ হতে, অন্যরা শুধু তীরেই ছুটাছুটি করে। তবে সুবিখ্যাত ধর্মের পথ যারা অনুসরণ করেন তারা অবশ্যই সুদুস্থর মৃত্যুলোক অতিক্রম করতে সমর্থ হন। অর্থাৎ সংকল্পে যারা অটল, সততা ও নৈতিক আচারে যারা একনিষ্ঠ, যারা অনিত্য সত্যকে প্রকৃতভাবেই উপলব্ধি করতে সক্ষম হয়েছেন, তাঁরাই একমাত্র মুক্তিপথের সন্ধান লাভ করতে পারেন। ত্যাগের মাধ্যমে এই মহৎ প্রাপ্তি আসে, এর জন্য চিত্তের উপলব্ধিবোধ জাগাতে হবে, জীবন বাস্তবতাকে বা জীবনের পরিণতিকে বুঝতে হবে, তবেই চিত্তে অনিত্য জ্ঞানবোধ জাগরিত হয়। তথাগত বুদ্ধ বলেছেন, কনোহং দম্মং বিপাহায় শুকং ভবেত পণ্ডিত ওকা অনোকং আগম্য বিবেকে যত্ত দুরমং তত্রাবি তিমিচ্ছেয় হিত্যকামে অকিঞ্চন পরীয়দপ্যেয় অর্থানং চিত্তক্লেশে হি পণ্ডিত এষং সম্বোধি অঙ্গেষু সম্মাচিত্তকং সুবাসিতং আদানপটি নিঃসজ্ঞ অনুপদায় এই রতা কিনাশবা জ্যোতিমন্ত তে লোকে পরিনিভূতা। অর্থাৎ পণ্ডিত ব্যক্তিগণ কৃষ্ণ বা অসত্য ধর্মের অন্ধকার ত্যাগ করে শুক্ল বা সত্য ধর্মের আলোকে প্রবেশ করেন, আগার হতে তারা অনাগারিকত্বে উপনীত হন, তারা কামনা বাসনা পরিহার করে স্বীয় চিত্তকে সমস্ত মলিনতা থেকে মুক্ত করেন। এরূপ সম্বোধি অঙ্গে যাঁদের চিত্ত সুপ্রতিষ্ঠিত, যারা গ্রহণে অনাসক্ত বৈরাগ্য নিরত, সেই শুদ্ধাত্মা জ্যোতির্ময় পুরুষেরা ইহজগতে নিব্বাণ সুখ লাভ করেন। এই নিব্বাণ বা বিমুক্ত হল তাপ বা তৃষ্ণা থেকে মুক্তি। তাপ যেমন বস্তুকে ক্রমশ দহন করে, তেমনি তৃষ্ণাও মানুষকে অনাকাঙ্ক্ষিতভাবে দহন করে চলেছে। নিব্বাণে এই তৃষ্ণার মুক্তি ঘটে, আবার নিব্বাণকে শূন্যও বলা হয়। নিব্বাণকে শূন্য বলার অর্থ নিব্বাণ বাসনা শূন্য, দেশ শূন্য, মোহ শূন্য, কামনা শূন্য, আবার তা অনিমিত্ত, অর্থাৎ এতে রাগ বা ক্রোধ প্রবৃত্তি নিমিত্তের অস্তিত্ব নেই। নিব্বাণ এক অনির্বচনীয় দিব্য অবস্থা। এই অবস্থা যিনি লাভ করেন তিনি পাপ পুণ্যের অতীত স্তরে উপনীত হন। সকলেই মুক্তি মার্গে উপনীত হোক, দুঃখ হতে মুক্তি লাভে সমর্থ হোক, জগতের সকল প্রাণী সুখী হোক, সব্যে সত্তা সুখীত ভবন্তু।
0: পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
2: বাংলাদেশ বেতার। আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
3: আজ সন্ধ্যায় 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:30 এবং অস্ত যাবে সন্ধে 6:39। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় বন্ধুরা, আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস। এই উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠানের সময়সূচি জানিয়ে দিচ্ছি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 7:45। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। শিশু কিশোরদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন অন্তর মম বিকশিত কর শুনতে পাবেন সকাল 9:05। বিশেষ আলোচনা অনুষ্ঠান রবীন্দ্র সাহিত্যে মৃত্যু চিন্তা শুনতে পাবেন সকাল 10:05। বিশেষ গীতি আলেখ্য সীমার মাঝে অসীম তুমি সকাল 10:30। ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান মহাপ্রয়াণ বিকেল বেলা 11:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল থাকছে বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই শুনতে পাবেন বেলা 2:20।
1: ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত রবীন্দ্রনাথের গান নিয়ে গ্রন্থিত বিশেষ অনুষ্ঠান তুমি রবে নীরবে শুনতে পাবেন বেলা 3:10। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্য দীপ্ত বাংলাদেশ শুনবেন বেলা 3:35। কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান ঐক্যতান শুনবেন বিকেল 5:10। সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ নাটক ভুল স্বর্গ শুনবেন রাত 10:00। মূল রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ ও প্রযোজনা আব্দুস সবুর খান চৌধুরী।
0: এফএম এর অনুষ্ঠান সূচি। এফএম 92 MHz সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনতে পাবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 MHz সকাল 6:00 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। এছাড়াও এফএম 90 MHz থাকছে সকাল 6:00 থেকে রাত 11:15 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। বন্ধুরা, জানিয়ে দিলাম আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতিটি ভোরের আলো আমাদের মনকে নতুনভাবে রাঙিয়ে তোলে। কর্মময় যে দিন রয়েছে সেই দিনের দিকে আমরা এগিয়ে যাই আস্তে আস্তে। প্রতিটি ভোর আমাদের নতুন আশার সঞ্চয় করে মনকে রাঙিয়ে তোলে।
1: হ্যাঁ, ঠিক তাই। আর নতুন দিনে থাকে আমাদের নতুন পরিকল্পনা, নতুন সবকিছু। হ্যাঁ বন্ধু, শুনুন ভোরের গান, শাহনাজ রহমান স্বীকৃতির কণ্ঠে। গানটি লিখেছেন জয়নাল আবেদিন, সুরারোপ করেছেন কাজী দিলওয়ার হোসেন।

0: আজ দিন কাটুক ভালো, ভোরের প্রভাতে রবির কিরণ আমাদের প্রত্যেকের জীবনকে আরো সুন্দর করে তুলুক। শুনছিলেন ভোরের গান, অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: প্রিয় বন্ধুরা, আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী। কবির গান আমাদের মানব জীবনে নানা অনুভূতির প্রকাশ ঘটেছে। তিনি আমাদের জন্য গান লিখেছেন প্রেম, প্রকৃতি, স্বদেশ পর্যায়ের গান, নানা পর্যায়ের গান। হ্যাঁ বন্ধুরা, শোনাব এখন কবির লেখা স্বদেশ পর্যায়ের গান। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, বুলবুল ইসলামের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী। কবির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশ পর্যায়ের গান। এবারে শিল্পী মিতা হক।

প্রাণের চেয়েও প্রিয় এই আমাদের বাংলাদেশের মাটি। এই মাটির সাথে রয়েছে আমাদের এক গভীর সম্পর্ক। তাই তো পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, শেষ আশ্রয়টুকু নিতে ফিরে আসা এই মাটিতে। তাই তো কবি লিখেছেন, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। শুনবেন ডক্টর তপন কুমার সরকারের কণ্ঠে।

0: আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। জীবন ও মৃত্যুর সীমানা পেরিয়ে তিনি আমাদের চেতনায় চিরভাস্বর। আজ আমরা কৃষি সমাচার অনুষ্ঠানটি সাজিয়েছি কবির কথা আর গানে, বাঙালির আনন্দে, বেদনায়, বিরহে আর গভীর চাওয়ায় কবিগুরু সর্বদাই উপস্থিত। মৃত্যুর এত বছর পরও তিনি এতটুকু দূরে নন, বরং আমাদের দৈনন্দিন ভাবনায়, সাহিত্য চর্চা এবং অনুভূতির প্রতিটি বাঁকে তিনি জীবন্ত। রবীন্দ্রনাথের লেখায় এই বাংলার প্রকৃতি বহুবার বহু রূপে পরম যত্নে ধরা দিয়েছে। কবির কাছে প্রকৃতি ছিল মায়ের মতো পরম আশ্রয়দাত্রী। এই রূপসী বাংলার প্রকৃতিকে রবীন্দ্রনাথ যেভাবে চিনেছেন, ভালোবেসেছেন এবং পরম মমতায় নিজের লেখনীতে রূপ দিয়েছেন, তা বাংলা সাহিত্যে অনন্য। আজ অনুষ্ঠানের শুরুতেই শুনবেন একটি কথিকা, রবীন্দ্রনাথের কবিতায় প্রকৃতি, এ বিষয়ে বলছেন ইকবাল খোরশেদ।
1: অধ্যাপক দ্বিজেন শর্মা তার ডারউইনবাদ ও রবীন্দ্রনাথের প্রকৃতি ভাবনা প্রবন্ধে লিখেছেন, রবীন্দ্রনাথ আমাদের প্রকৃতি সাহিত্যের রাজাধীরাজ। রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিপ্রেমী এক রোমান্টিক কবি। প্রকৃতির মাঝে তিনি অনুসন্ধান করেছেন একাধারে জীবন দেবতার অস্তিত্ব, অন্যদিকে প্রকৃতি ও মানুষের নিবিড় সম্পর্ক। সৌন্দর্য পিপাসু কবি প্রকৃতির ভিন্ন ভিন্ন ঋতুর মধ্যে অনুধাবন করেছেন প্রকৃতি ও পরিবেশের এক গভীর মহিমা ও জীবন দর্শন। সেই ছেলেবেলায় তিনি বর্ণ পরিচয় বইয়ে হঠাৎই একদিন পড়েছিলেন, জল পড়ে, পাতা নড়ে, পাগলা হাতি মাথা নাড়ে। এরপর শৈশব থেকে বর্ষার দিনে যতবার জানালা দিয়ে বাইরে তাকিয়েছেন, দেখেছেন জল পড়ার সঙ্গে সঙ্গে পাতা নড়ার একটি গভীর সম্পর্ক রয়েছে। জল পড়ে পাতা নড়ে কবির কাছে কেবল কয়েকটি শব্দগুচ্ছ ছিল না, এর মধ্য দিয়ে তিনি যেন প্রকৃতির গতিশীলতা ও প্রাণবন্ততা স্পর্শ করতে পেরেছিলেন। রবীন্দ্রনাথ বাল্যে ভানুসিংহ ঠাকুর নামে পদাবলী রচনা করলেও 20-21 বছর বয়সের দিকে কবিতা লিখতে শুরু করেন। তাঁর প্রথম সার্থক কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ গড়ে উঠেছে প্রকৃতিকে আশ্রয় করেই। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। আত্মজাগরণমূলক এই কবিতা রচনায় কবি প্রকৃতি দ্বারাই অনুপ্রাণিত হয়েছিলেন। একদিন ভোরে গাছ গাছালির ভেতর থেকে উদীয়মান প্রভাত সূর্য অবলোকন করে এক অভূতপূর্ব আনন্দ আবেগ কবির চেতনায় নতুন সুর সঞ্চার করে দিয়েছিল, আর তখনই রচিত হয়েছিল কালজয়ী নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি। জমিদারির দায়িত্ব পাওয়ার পর রবীন্দ্রনাথ বজ্রায় করে বহুবার উন্মত্ত পদ্মা পাড়ি দিয়েছিলেন। একটা লম্বা সময় তিনি পূর্ববাংলায় থেকেছেন। পূর্ববাংলার প্রাকৃতিক সৌন্দর্য, খরস্রোতা পদ্মা নদী আর নদী তীরবর্তী জনপদে মানুষের জীবনযাত্রা কবিকে আরও প্রকৃতি লগ্ন করে তুলেছিল। বাংলার 6টি ঋতু কিভাবে অঞ্চলের মানুষের জীবনকে নানাভাবে প্রভাবিত করে তা অনুধাবন করা যায় কবির চিঠিপত্র, ছোট গল্প, প্রকৃতি পর্যায়ের গান ও বহুসংখ্যক কবিতা পাঠে। বৈশাখের খররোদ কবিকে করে তোলেন স্তব্ধ নির্বাক। হে রুদ্র বৈশাখ, ভাঙিয়া মধ্যাহ্ন তন্দ্রা, জাগিয়া উঠি বাহিরিব দ্বারে, চের অব প্রাণে শূন্য দগ্ধ তৃণ দিগন্তের পারে নিস্তব্ধ নির্বাক। বর্ষার বাড়িবর্ষণের সঙ্গে রবীন্দ্রনাথের ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল বজ্রায় করে পদ্মা ভ্রমণ আর শিলাইদহ শাহজাদপুর প্রতিসরে অবস্থানকালে। এ সময়ে নদীমাতৃক গ্রাম বাংলার বর্ষার রূপ কবিকে করে তুলেছিল আবেগাকুল। 100 অধিক কবিতা ও গানে বর্ষা কিংবা আষাঢ় শ্রাবণের নান্দনিক বন্দনা তারই উৎকৃষ্ট প্রমাণ। বর্ষায় যে মানুষ আবেগপ্রবণ এবং বিরহ কাতর হয়ে পড়ে তার প্রমাণ মেলে বর্ষার দিনে কবিতায়। কবি প্রগাঢ় উচ্চারণে বলে ওঠেন, এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিষায়, এমন মেঘস্বরে বাদল ঝড় ঝরে তপনহীন ঘন তমসায়। রবীন্দ্রনাথ শরৎ বিভায় যেন তার মন হারিয়ে ফেলেছিলেন। বর্ষার ঘনঘটা কেটে গিয়ে যখন নীল আকাশে সাদা মেঘের ভেলায় উড়ে বেড়ায় বক পাখি, তখন রবীন্দ্রনাথের মনও মুক্তির আনন্দে বলে ওঠে, অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কবু দেখি নাই এমন তরণী বাওয়া। ফাল্গুনের হাওয়া পলাশ ফুলের রং আর জীবনের রং নিয়ে বসন্ত মর্তে আসে। বসন্তের রূপ ও বিভা রবীন্দ্রনাথের বসন্ত বিষয়ক কবিতাগুলিতে চিত্রিত হয়েছে চোখ জুড়ানো, মন ভোলানো সৌন্দর্য রূপে। দলে দলে নরনারী ছুটে এলো গৃহদ্বার খুলি, লোয়ে বিনা বেনু মাতিয়া পাগল নৃত্য মুহূর্তে হাসিয়া করিল হানাহানি ছুড়ি পুষ্প রেণু। রবীন্দ্রনাথ বাংলার ষড়ঋতুর সৌন্দর্য এবং প্রকৃতির রং রূপ বিভা আস্বাদন করেছেন, আর সেই সঙ্গে আমাদেরও প্রকৃতি লগ্ন করার প্রয়াসী হয়েছেন। তবুও কবি আক্ষেপ করে বলেছেন, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু।
0: রবীন্দ্রনাথের গান ও কবিতায় প্রকৃতি মানে কেবল চোখ জুড়ানো দৃশ্য নয়, প্রকৃতি তাঁর কাছে জীবনের পাঠশালা। বন্ধুরা, শুনবেন তপন মাহমুদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, তুমি কি কেবলই ছবি।

0: এতক্ষণ স্বদেশ পর্যায়ের রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: কবিতায় গল্প গানে আর প্রতিটি ভাবনায় কবিগুরু বেঁচে থাকবেন আমাদের অন্তরে। শেষ করছি আজকের কৃষি সমাচার অনুষ্ঠান।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় জান্নাতুল ফেরদৌস তমা, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, 22শে শ্রাবণ, 22শে সফর, 6ই আগস্ট। বাংলাদেশ বেতার, খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতে শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বললেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায়। জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব, মন্তব্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের। জুলাই চেতনাকে ধারণ করে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন করা হবে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতায় তীব্র ক্ষোভ প্রকাশ ঢাকার। ওমানের সঙ্গে হরমুজ প্রণালীর নৌপথ ভাগাভাগিতে সম্মত ইরান। এবং ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের মুখোমুখি সফররত বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। 24শে গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে যাত্রা শুরু হয়েছে। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল এই জাদুঘরের দুয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 2024 সালের গণ অভ্যুত্থান কোন একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়, এ অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। ইতিহাস বিকৃতি এড়াতে সত্য নিরপেক্ষ বয়ানের উপর জোর দিয়ে তিনি জানান, আন্দোলন চলাকালে হতাহতের ঘটনার বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: 24শের গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে এই স্মৃতি জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত হল। বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এই জাদুঘরের স্মৃতি ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলক উন্মোচনের পর সুরা ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত করা হয়। পরে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি প্রদর্শন করেন এবং তিনি জাদুঘরে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র, স্মারকগুলো পরিদর্শনের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে অবহিত হন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়না রহমানও তার সঙ্গে ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রী ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
3: ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুক্ষণের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের।
2: তিনি বলেন, বর্তমান সরকার জুলাই আগস্টের কাঙ্ক্ষিত দেশ গড়তে কাজ করছে, জুলাই সনদ বাস্তবায়নের কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে তিনি বলেন,
3: আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরীদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। এই স্মৃতি জাদুঘর আমাদের জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ।
2: প্রধানমন্ত্রী আরো বলেন, অতিরঞ্জিত অসম্পূর্ণ বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না, বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে।
3: আমি বিশ্বাস করি, অসম্পূর্ণ অতিরঞ্জন বা উদ্দেশ্য প্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না, বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে এবং ভবিষ্যৎ বিভেদের কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং প্রতিটি বিষয়ে যথাসম্ভব সত্যতা নিশ্চিত থাকা প্রয়োজন। একই সঙ্গে জাদুঘরে রাখা বিষয়গুলি সম্পর্কে বাংলার পাশাপাশি ইংরেজি এবং অন্যান্য ভাষাও উপস্থাপিত হলে বিশ্বের ভিন্ন ভাষী মানুষ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানতে সুবিধা হবে।
2: তিনি বলেন, ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সোহাগ মিয়া, বাংলাদেশ বেতার।
0: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব। তিনি গতকাল জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের রক্ষণাবেক্ষণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
4: মহান জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে হৃদয়ে ধারণ করে ঐক্য, দেশপ্রেম, সততা ও পারস্পরিক শ্রদ্ধার শক্তিতে আমরা এগিয়ে যাই। শহীদদের রক্তে অর্জিত এই নতুন সম্ভাবনাকে আমরা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও সুধী সমৃদ্ধ নতুন বাংলাদেশ নির্মাণে দৃঢ় অঙ্গীকারে রূপান্তরিত করি।
0: এর আগে হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিদের সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম জুলাইয়ের আত্মত্যাগকে জাতীয় জীবনে প্রতিফলিত করে গণতন্ত্র সুসংহত করার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গণ অভ্যুত্থান দিবসের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভাটি পরিণত হয়েছিল সরকার, বিরোধী দল ও জুলাই যোদ্ধাদের মিলন মেলায়। বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত এই সভায় যোগ দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, সরকারি ও বেসরকারি দলের চিফ হুইপ সহ ঊর্ধ্বতনরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, বর্তমান সংসদ ও নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব জুলাইতে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের প্রতি সুবিচার করা।
6: সকলের সামনে পরিচিত করিয়েছে, তাদের অভাব অভিযোগের কথা বলেছে, দুঃখ বেদনার কথা বলেছে। আমাদের এই জাতীয় সংসদের এবং বর্তমান সরকারের প্রধান দায়িত্ব হলো জুলাইতে যারা জীবন দিয়েছে, জুলাইতে যাদের অঙ্গহানি হয়েছে, তাদের প্রতি যেন আমরা সুবিচার করতে পারি।
5: অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই নিয়ে কেউ যদি কারাকারি করে তাহলে তাদের অবস্থা একাত্তরের চেতনা ব্যবসায়ী আওয়ামী লীগের মতো হবে। বিষয় যদি হয় আওয়ামী লীগ, তাহলে আমরা সবাই এক বলেও মন্তব্য করেন তিনি।
6: আমাদের যে সমস্ত সন্তানেরা শহীদ হয়েছে, আহত হয়েছে, দুচোখে অন্ধত্ব বরণ করেছে, তাদের সবারই এই জুলাই। আমরা জুলাই নিয়ে যেন কাড়াকাড়ি না করি, আর যদি আমরা তা করি
5: তিনি বলেন, সরকার ব্যর্থ হলে পুরো জাতিকে চরম মূল্য দিতে হবে।
7: পুরানা ধাঁচের ধারণা অন্তরে রেখে এ দেশকে পরিবর্তন করা অসম্ভব, এটা হবে না। আমরা চাই না শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝঞ্ঝনানি হোক, এটাও চাই না আমাদের সন্তানরা লেখাপড়া করবে, হঠাৎ করে দেখবে বাইরে থেকে কিছু লোক এসে গেছে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে, কলেজের ভিতরে এসে পরিবেশ অশান্ত করে ফেলেছে।
5: রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, সরকার জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে। তিনি গতকাল জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের একথা বলেন।
8: এই জুলাই গণ অভ্যুত্থানকে আমরা স্মরণ করছি ঠিক তেমনি আমাদের প্রতিশ্রুতি, গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকারের প্রতিশ্রুতি যে এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব। এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব।
0: তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জুলাই গণ অভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক এবং মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, হাজারো মানুষের আত্মত্যাগ, সংগ্রাম ও প্রত্যাশার মধ্য দিয়ে অর্জিত এই চেতনাকে যেন কোনো অপশক্তি ভুল পথে পরিচালিত করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। এর আগে তিনি বরিশালে আমতলার মোড় এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের বলেন,
9: তারেক রহমানের সরকারের পক্ষ থেকে জাতির সামনে আবারও এই শপথ উচ্চারণ করছি, যেই শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, যেই শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি, সেই শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকব।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
10: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ মোহসেন মিয়া। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেছেন, 2024 সালের জুলাই বিপ্লব দীর্ঘদিনের স্বৈরাচার বিরোধী ক্ষোভের বিস্ফোরণ ছিল। তিনি গতকাল সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন। স্বৈরাচারের পতন হলেও তাদের দোসররা এখনও নানাভাবে সক্রিয় রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় জুলাই শহীদদের নামে রাস্তার নামকরণ এবং প্রতিষ্ঠান তৈরি করা হবে। তিনি গতকাল ময়মনসিংহ নগরীর পাট গুদাম এলাকার দুলদুল ক্যাম্পে জুলাই শহীদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের কারণে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচিত হতে পেরেছে। বিএনপি সবসময় জুলাই শহীদদের এবং তাদের পরিবারের পাশে থাকবে। পলাতক ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। গতরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে সরকার জানায়, এ ঘটনাটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত এবং ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য ক্ষতিকর। ঢাকা জানায়, এ ধরনের অনুষ্ঠান দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টায় কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে সে বিষয়ে আগেই ভারত সরকারকে উদ্বেগ জানানো হয়েছিল। তা সত্ত্বেও অনুষ্ঠানটি হতে দেওয়ায় বাংলাদেশ গভীর দুঃখ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেখ হাসিনা ও তার সহযোগীদের স্থান বাংলাদেশের রাজনীতিতে আর কখনোই হবে না। সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক, পারস্পরিক লাভজনক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বিজ্ঞপ্তিতে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, 2013 সালে স্বাক্ষরিত বাংলাদেশ ভারত বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার বারবার করা অনুরোধে এখনও কোনো সাড়া পাওয়া যায়নি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বরং যে কোনো অজুহাতে তাকে প্রকাশ্যে সংবাদ মাধ্যমে কথা বলার সুযোগ দেওয়া ভারতের বাংলাদেশের জনগণের অনুভূতিকে গভীরভাবে আঘাত করেছে, যা বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পথে ক্ষতিকর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ। বাংলা 1348 সনের 22 শ্রাবণ কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্যের পুরোধা কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1268 সনের 25 বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। মহান এই কবি কবিতা ও গানসহ বাংলা সাহিত্যের সর্বোচ্চ অবাধ বিচরণের মাধ্যমে মানুষের আবেগের প্রত্যেকটি জায়গাকে স্পর্শ করেছেন। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ইউরোপের বাইরে প্রথম বাংলাভাষী সাহিত্যিক হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এদিকে বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
10: এবার আন্তর্জাতিক সংবাদ। ইরান জানিয়েছে হরমুজ প্রণালীর একটি রুট দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করার বিষয়ে ওমানের সঙ্গে তারা মতৈক্যে পৌঁছেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল বাগাই সম্ভাব্য এই সমঝোতার বিস্তারিত প্রকাশ করেননি, তবে তিনি জানান এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরানের বন্দরগুলোর উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে নিরাপত্তা পরিস্থিতি অবনতির প্রেক্ষাপটে ওমানের সাথে এই সমঝোতা কেবল হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করতে পারবে না। এই প্রস্তাবের বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ওমানের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, খুব শীঘ্রই হরমুজ প্রণালী খুলে দেয়া না হলে তেহরানের বিরুদ্ধে কঠোর হামলা চালানো হবে। মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা চলতি সপ্তাহান্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার বিষয়ে আলোচনা অগ্রসরের কথা জানানোর পর ট্রাম্প সর্বশেষ এই মন্তব্য করেন। ইরান প্রকাশ্যে বলেছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন আলোচনা করছে না এবং এ ধরনের কোন পরিকল্পনাও নেই। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যস্থতাকারীদের চলমান আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। ইসরায়েল লেবাননের হিজবুল্লাহ এর বিরুদ্ধে গুরুতর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে দেশটির দক্ষিণাঞ্চলে হামলা শুরু করেছে। এই হামলায় একজন নিহত ও ১১ জন আহতের খবর পাওয়া গেছে। এর আগে ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়, লেবাননের মাজদাল সেলম গ্রামে একটি ভবনে পেতে রাখা বুবি ফাঁদে আইইডি বিস্ফোরণে দুজন ইসরায়েলি সৈন্য নিহত ও কয়েকজন আহত হয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী অধিকৃত পশ্চিম তীরের কয়েকটি এলাকায় বড় পরিসরে তল্লাশি শুরু করেছে। সেনা সদস্যরা কালান্দিয়া শরণার্থী শিবিরে প্রবেশ করে ঘরবাড়ি তছনছ করে এবং ফিলিস্তিনিদের ধরে নিয়ে যায়। একই সঙ্গে গাজায় ইসরায়েলি সেনাবাহিনী গুলি চালায় ও কামানের গোলা ছোড়ে। আরব ও মুসলিম দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রীরা অধিকৃত পূর্ব জেরুজালামে মুসলমান ও খ্রিস্টানদের পবিত্র স্থাপনা ধ্বংসে ইসরায়েলিদের আইন লঙ্ঘনের প্রামাণ্য দলিল ও তা প্রকাশের একটি স্থায়ী ব্যবস্থাপনায় প্রতিষ্ঠায় সম্মত হয়েছে। গতকাল জর্ডানে অনুষ্ঠিত বৈঠকের পর এক যৌথ ঘোষণায় পবিত্র স্থাপনা ধ্বংসের ইসরায়েলিদের আইন লঙ্ঘনের তথ্য গণমাধ্যমে প্রকাশ এবং তা আন্তর্জাতিক সংগঠনসমূহ ও বিশ্ববাসীর দৃষ্টিগোচরে আনার কথা বলা হয়। বৈঠকটিতে জেরুজালেম বিষয়ক আরব মন্ত্রিসভা কমিটির সদস্যগণ, আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত এবং তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার প্রতিনিধিরা অংশ নেন। প্রতিনিধিরা জেরুজালেম নগরী ও এর পবিত্র স্থাপনা ধ্বংস বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তারা জেরুজালেমের আরব, মুসলিম ও খ্রিস্টানদের পরিচয় বিকৃত করার ইসরায়েলি নীতির নিন্দা জানায়। খেলার খবর ক্রিকেট। ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে টসে জিতে এখন ব্যাট করছে সফররত বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা এক উইকেটে ১২ রান করেছে। আগামী ১৩ আগস্ট একই স্টেডিয়ামে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫:৩০ এবং সূর্য অস্ত যাবে ৬:৩৯। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায়। জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব, মন্তব্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের। জুলাই চেতনাকে ধারণ করে জুলাই সনদে পূর্ণ বাস্তবায়ন করা হবে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতায় তীব্র ক্ষোভ প্রকাশ ঢাকার। ওমানের সঙ্গে হরমুজ প্রণালীর নৌপথ ভাগাভাগিতে সম্মত ইরান। এবং ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের মুখোমুখি সফররত বাংলাদেশ। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সবাইকে সুখের ঠিকানায় আজ আবার সুখের বারোটায় শোনাতে চাই। আজকে সকাল সবার জন্য শুভ সকাল এবং শুভকামনা শুরু করতে চাই আজকের বিষয় নির্ভর আলোচনা। শ্রোতা বন্ধুরা, এই যে আমরা বর্তমানের মাঝে আছি, এই বর্তমানও একসময় পুরনো হয় এবং পুরনো হয়ে অতীত দিনের কথাই বলে যায়। আজ আমরা এমনই এক অতীত এবং বর্তমানকে এক করতে চাই। আজকের এই দিন কেবলই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিন হিসেবেই হয়ে আছে অমলিন। 1348-এর এমনই এক 22শে শ্রাবণ দুপুর 12:10 জোড়াসাগর ঠাকুর বাড়িতে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ ঘটে। এই হিসেবে আজ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী। তারই মৃত্যুবার্ষিকী স্মরণে জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল থেকে যে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, তা হল নারী শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথ ঠাকুরের

0: রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে আমরা বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ প্রতিভা বলেই মানি। আজ তাই তাকে নিয়েই আজকের নির্ধারিত আলোচ্য বিষয়ে আলোকপাত করতেই সম্মানিত আলোচক হিসেবে সঙ্গে আছেন ডক্টর তারিক মঞ্জুর, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে অধ্যাপনা করছেন। আজকের আলোচ্য বিষয়ে যখন নারী শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগ, তখন আলোচ্য বিষয়ে আলোচনার শুরুতে এ কথা বলতেই পারি, নারী শিক্ষার প্রসার মানেই তো নারী প্রগতি। এই নারী প্রগতি নিয়ে অনেকভাবে ভেবেছেন রবীন্দ্রনাথ, এখন এ সম্পর্কে আপনার ভাবনা কথাটুকু শুনতে চাই।
1: যদি আমরা দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে নিজের জীবন, প্রথম ইংল্যান্ডে গেলেন সেটা 1878 সাল, যখন তার বয়স হলো 18 বছর। এই ব্যারিস্টারি পড়াশোনা করার জন্য যখন তিনি গেলেন, তখন সেখানে নারী স্বাধীনতা এবং নারী মুক্তির যে চিত্র দেখলেন, এটা তাকে মুগ্ধ করল। এবং সেখান থেকেই আসলে তার নারী ভাবনার সূত্রপাত, যদি আমরা বলি যে সেই কিশোর বয়সেই। এবং সেখানে তিনি খুব খুঁটিয়ে খুঁটিয়ে ইউরোপের নারীদের পর্যবেক্ষণ করেছেন, এটা বোঝা যায় তার এই লেখা দেখে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে দৃষ্টি, এই যে পর্যবেক্ষণ, এই যে ইউরোপ ভ্রমণ, তার কিন্তু শেষ পর্যন্ত ব্যারিস্টারি পড়াশোনা শেষ করা হয়নি। কিন্তু যেভাবে তিনি বিশেষ করে ইউরোপের অগ্রগতির মধ্যে তিনি যে নারীর অগ্রগতিকে পর্যবেক্ষণ করেছেন, এটা বিশেষভাবে লক্ষণীয়। এর সঙ্গে আরেকটু যুক্ত করে দেওয়া উচিত যে ঠাকুর বাড়ি যেহেতু তারা ব্রাহ্ম ধর্ম অনুসারী, সমাজ থেকে কিন্তু একটু বিচ্যুত ছিল ওই পর্যায়ে যখন রবীন্দ্রনাথের ছেলেবেলা। ফলে এই ঠাকুর বাড়ির মেয়েদের বা নারীদের আমরা বলবো অন্দরমহলে এক ধরনের সাংস্কৃতিক যোগাযোগ ছিল, একটা পারিবারিক আসলে পটভূমিও ছিল রবীন্দ্রনাথের এই চিন্তার পিছনে।
0: তার মানে আপনি কম সময়ে অনেক বেশি করে অনেক তথ্যই দিলেন, কিন্তু আরো তথ্য জানতে চাই। এই যেমন আপনি বললেন রবীন্দ্রনাথ বিদেশে থেকে দেশে এলেন, দেশে এসে নারীকে নিয়ে ভাবতে লাগলেন। আমরা রবীন্দ্র সাহিত্যে অনেক নারী চরিত্রে দেখা পাই, এ সম্পর্কে দু কথা শুনতে চাই।
1: রবীন্দ্র সাহিত্যে তো নারী চরিত্র এসেছে, এটা আমরা বলবো দুই রকম ভাবে। একটা হলো সমাজে যে নারীকে আমরা দেখতে পাই সেই নারী, আরেকটা হলো কল্পনায় তিনি যে নারীকে চেয়েছেন, মানে অগ্রগামী নারী, সময়ের চেয়ে এগিয়ে থাকা নারী। যেমন ঘরে বাইরে উপন্যাস, এটি একটি রাজনৈতিক উপন্যাস, সেই উপন্যাসের যে কেন্দ্রীয় চরিত্র সে হলো বিমলা, সে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে এবং মাঠের আন্দোলনে তার যে আদর্শ পুরুষ যাকে সে অন্তর থেকে পছন্দ করতে শুরু করেছে, সেই সন্দীপের সঙ্গে সঙ্গে সেও রাজনীতির মাঠে অংশ নিচ্ছে। কিন্তু ওই সময় আসলে মেয়েদের এই অবস্থাটা ছিল না। কিংবা যদি আমরা দেখি যে একটি গল্প, ছোট গল্প, যেটা রবীন্দ্রনাথের চলিত ভাষায় লেখা প্রথম গল্প, যেটার নাম স্ত্রীর পত্র, পুরোটা একটা চিঠি। এক নারী, এক গৃহবধূ, সে সংসার ত্যাগ করে চলে যাচ্ছে এবং উদ্দেশ্য কি? উদ্দেশ্য হল এই সংসারে স্ত্রীর বা নারীর মতের কোনো মূল্য নেই, এই অভিযোগ তুলে সে কিন্তু সংসার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলছে। এটা কিন্তু খুব দুঃসাহসী একটি ব্যাপার, এটা কিন্তু ওই সময়ের জন্য স্বাভাবিক কোনো ব্যাপার ছিল না। কিন্তু নারী মুক্তি, নারী স্বাধীনতা, নারীর মত এবং অধিকার, এই বিষয়গুলো যে আসলে পরস্পরের সঙ্গে সম্পৃক্ত, এটা রবীন্দ্রনাথ ঠাকুর দেখানোর জন্য এমন একটা গল্প লিখেছিলেন। ফলে আমাদের যদি দেখি যে তার আরও অন্যান্য লেখা, যেমন হৈমন্তী, বহুল পঠিত একটি গল্প, এই গল্পের হৈমন্তী, সে কিন্তু নিজের ব্যক্তিত্বের সঙ্গে কখনো আপোষ করেনি, শেষ পর্যন্ত তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। কিন্তু আমরা দেখব যে আরও অনেকগুলো গল্পে, প্রেমেরও অনেক গল্প আছে, যেমন পয়লা নম্বর, এই গল্পে মানে স্বামী ছিল, তারপরেও আরেক পুরুষের প্রতি তার ভালোবাসা বা অন্য এক পুরুষের প্রতি, মানে সেই স্ত্রীর পত্রের যে কেন্দ্রীয় নারী চরিত্র, তার প্রতি ভালোবাসা পরস্পরিক, সে কিন্তু স্বামীকেও ত্যাগ করেনি, স্বামীর প্রতি সামাজিক যে দায়বদ্ধতা সেটাকেও সে ত্যাগ করতে পারেনি। সে নিজের মতকে প্রাধান্য দিয়ে সে তৃতীয় আরেকটা পথ বেছে নিয়েছিল, যেখানে সে তার নতুন প্রেমিক বা পুরাতন স্বামী কারো প্রেমকেই সে গ্রাহ্য বা অগ্রাহ্য কোনোটাই করেনি, নিজের মন যেটা চেয়েছে সেটাই সে গ্রহণ করেছে। সে কিন্তু তৃতীয় আরেক পথে চলে গেছে, যেখানে সে মুক্ত স্বাধীন আরেক জীবন, সেটার ইঙ্গিত সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুর দেননি, কিন্তু এটা সেই গল্পের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।
0: আমরাও স্বীকার করি যে নারী শিক্ষার প্রসার হলেই আসে নারী মুক্তি বা নারী স্বাধীনতা। এবার এ সম্পর্কে শুনতে চাই দু কথা, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগ আমাদেরকে শুনিয়ে দেয় নারী শিক্ষার প্রসার, তার বারোটা।
1: এটা ঠিক যে রবীন্দ্রনাথ ঠাকুর একই সঙ্গে তো সাহিত্যিক এবং একই সঙ্গে একজন শিক্ষাবিদ, এবং একই সঙ্গে তিনি নিজের সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন কি করে আসলে প্রয়োগ করা যায় এই ব্যাপারটাকে, এই তত্ত্বকে, নারী স্বাধীনতাকে যদি আমরা একটা থিওরি আকারে ধরি। শান্তিনিকেতন, যেটা রবীন্দ্রনাথের নিজের হাতে গড়া একটা বিদ্যালয়, সেটা 1908 সালে তিনি সেখানে প্রথম 6 জন বালিকাকে নিয়ে তিনি সেখানে নারী শিক্ষা বিভাগের একটা আলাদা একটা শাখা তৈরি করেন। এবং ওই মেয়েদের, যেহেতু আবাসিক একটি বিদ্যালয় এবং আশ্রম ভিত্তিক একটা পাঠ কেন্দ্র, ফলে সার্বক্ষণিক মেয়েদেরকে রাখা কিন্তু ওই সময়ের জন্য সহজসাধ্য ব্যাপার ছিল না। যেখানে মেয়েদেরকে শিক্ষিত করে তোলা, স্কুলে আনাই কঠিন ছিল, সেখানে একটি আবাসিক বিদ্যাশ্রমে নিয়ে আসা খুব সহজসাধ্য ছিল না। তো সেখানে যাদেরকে তিনি দায়িত্ব দিয়েছিলেন এইসব মেয়েদের দেখাশোনার দায়িত্ব, তারা খুবই নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন, হয়তো কারো স্ত্রী কারো বোন, এরকম অনেককেই তিনি দায়িত্ব দিয়েছিলেন ওইসব মেয়েদের জন্য। এবং যদি আমরা দেখি যে শান্তিনিকেতনের এই যে মেয়েরা বা ছেলেরা সবাইকে নিয়ে তিনি বিভিন্ন সময়ে উৎসব ভিত্তিক কর্মকাণ্ডের মধ্যে থেকেছেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড, গান, নাটক, নাচ, এগুলোর মধ্যে তিনি আলাদা করেননি যে এরা নারী এরা পুরুষ, এভাবে আলাদা করেননি, সবাইকে সমানভাবে ব্যবহার করেছেন। এমনকি যখন তিনি শ্রীলঙ্কা ভ্রমণ করছেন বা বিভিন্ন দেশে ভ্রমণ করছেন, অনেক ক্ষেত্রে তিনি এই বিশ্বভারতীর যারা ছাত্র বা শিক্ষার্থী বা ছাত্রী তাদেরকে নিয়ে তিনি দল গঠন করে বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। আজকের দিনেও আমরা দেখি যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দেশ বিদেশে যাচ্ছে এবং রবীন্দ্রনাথ তাঁর ছেলে মেয়েদের নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে দেশের বাইরে এই সাংস্কৃতিক কর্মসূচিগুলো তিনি কিন্তু পালন করছেন। এটা সম্ভব হয়েছিল তাঁর নারী মুক্তির যে চিন্তা সেই জায়গা থেকে আসলে এটা সহজ ছিল।
0: রবীন্দ্রনাথ ঠাকুরের আজকের এই প্রয়াণ দিনে তাঁর কথাই স্মরণে এনে বলি ছন্দের বন্ধনে, রবীন্দ্রনাথ আজকে আপনি আছেন জুড়ে আমাদের দিন রাত, রবীন্দ্রনাথ আপনার কত ভাবনা কথা এমন করেছে মা, রবীন্দ্রনাথ আমাদের এই জীবনের মাঝে দিয়েছেন ধারাপাত, রবীন্দ্রনাথ আপনার আলো পেতে চেয়ে আজও আমরাও পাতিহাত। এই ছিল আজকের মূল কথা। আর এবার শেষ কথাই বলবো, আজকের এই অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম আমি শফিকুল ইসলাম বাহার, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্স ও FM 90 মেগাহার্সে।
1: আমন্ত্রণ দেশের গানের আয়োজনে। দেশের গানের প্রথম শিল্পী সুবীর নন্দী, গানের কথা সাজিয়েছেন জসীম রায়হান, সুর করেছেন অজিত রায়।

মাগধন্য হল জীবন আমার, শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি। কথা সাজিয়েছেন এস এম হেদায়েত, সুর করেছেন লাকি আখন্দ।

0: দেশের গানের আয়োজন এখানেই শেষ হলো।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন নজরুল বর্ষ উপলক্ষে কবি নজরুলের চিঠি নিয়ে বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনে টিটো মুন্সি।
2: শ্রোতা বন্ধুরা, নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লিখিত চিঠি নিয়ে বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান চির উন্নত মমশিরে স্বাগত জানাচ্ছি আমি টিটো মুন্সি। আজ আমি মুসলিম ভারত পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক জনাব মোহাম্মদ আফজালুল হক সাহেবকে লিখিত চিঠিটি পড়ে ডাকঘরের সিল মোহর থেকে বোঝা যায় পত্রখানি 1922 খ্রিস্টাব্দের 28 মার্চ তারিখে লিখিত। 1328 সালের চৈত্র সংখ্যা প্রবাসীতে নজরুলের আরবি ছন্দের কবিতা প্রকাশিত হয়, তারই উল্লেখ আরবি ছন্দ কবিতাটিতে করা হয়েছে। কান্দির পার, কুমিল্লা, 15th চৈত্র। ভাই ডাবজল, মুসলিম ভারত কি ডিগবাজি খেল নাকি? খবর কি?

মুমূর্ষু অবস্থা দেখেই ওটা প্রবাসীতে দিয়েছি। তার জন্য দুঃখিত হয়েছেন নাকি? আর সব খবর কি? মুসলিম ভারতের অবস্থা জানবার জন্য বড্ড উদ্বিগ্ন। এতদিন চট্টগ্রাম বা অন্য কোথাও যেতে পারিনি, তার কারণ এ বাড়িতে অন্তত দুজন করে অনবরত শয্যাগত রোগশয্যায়। এখন আবার বসন্ত হয়েছে মেয়েদের, এসব ছেড়ে যেতে পারিনি। তাছাড়া মায়ের স্নেহ আর নিজের আলস্য উদাস্য তো আছেই। চট্টগ্রামে বঙ্গীয় প্রাদেশিক কনফারেন্সে আসবেন নাকি? আমি যাব নিশ্চয়ই দেখতে। দুই কাজই হবে, নিজের শরীরও ভালো নয়, মনের অশান্তির আগুন দাবানলের মতো দাও দাও করে জ্বলে উঠছে। অবশ্য আমি নিজেই নিজের ব্যথা করি সৃজন। হ্যাঁ, আমার আজই 20টি টাকা টেলিগ্রাফ মনি অর্ডার করে পাঠাবেন কাইন্ডলি। বড্ড বিপদে পড়েছি, আর কারুর কাছে আমি যাই হই, আপনার কাছে আমি হয়তো ভালোতে মন্দতে মিশে তেমনই আছি। এই অসময়ে আমার আর কেউ নেই দেখে আপনারই শরণ নিলুম। আশা করি বঞ্চিত হব না, তা আপনি যত দুর্দশাগ্রস্ত হন না কেন। টাকা চাই চাই ভাই, নইলে যেতে পারবো না। অনেক কষ্ট দিলুম, আরও দেব। ব্যথার দান মোট 9 খানা পেয়েছি মাত্র, আরও খান 15 আমার দরকার। যাক, টাকা পাঠাবেনি, যা করে হোক। আমার লেখাটা তাহলে উপাসনায় দিয়ে দেবেন যদি মুসলিম ভারত না বেরোয়। চিরস্নেহানুবদ্ধ নজরুল। এই পত্রখানি জনাব মাহফুজুর রহমান খানকে লিখিত। পত্রে প্রাপকের নাম ঠিকানা লেখা আছে শ্রীমান মাহফুজুর রহমান, পিও, কুড়িগ্রাম, ডেট রংপুর পত্রে উল্লিখিত। প্রাণতোষ হচ্ছে হুগলি জেলার প্রতাপপুরের প্রাণতোষ চট্টোপাধ্যায়। 1362 সালের 11ই জ্যৈষ্ঠ কাজী নজরুল নামে তাঁর লেখা একখানি তথ্যপূর্ণ গ্রন্থ প্রকাশিত হয়েছে, হুগলি 16/7/25। স্নেহভাজন এসু মাহফুজ, অনেকদিন তোমার খবর পাইনি, আমিও বাড়ি থাকি না, এখান ওখান ঘুরছি। কাল ফিরছি বাঁকুড়া থেকে, মাঝে মাঝে প্রাণতোষের কাছে খবর পাই তোমার, সেও দেখা দিচ্ছে না কয়দিন থেকে। এখন কোথায় আছো, পাশ করেছো কি না, এবং কোথায় কি কি পড়বে, পাশ করলে তা জানিও অবশ্য। বইয়ের টাকা আদায় হয়ে থাকলে পত্রপাঠ পাঠিয়ে দেবে, বড্ড দরকার করেছে টাকার। আদায় না হয়ে থাকলে আদায় করবে পত্রপাঠ, বই বিক্রি না হলে ফেরত পাঠাবে, বইয়ের বড্ড দরকার। সকল ছেলেদের স্নেহাশিস দিও। ইতি শুভার্থী নজরুল। পিএস, পত্রোত্তর দিও শিগগির। এবারের পত্রখানা মাহফুজুর রহমান খানকে লিখিত। কল্যাণী এসু, তোমার চিঠি পেলুম, তুমি পাস করেছো জেনে খুশি হলুম, কলেজেই পড়ো এখন। তুমি বোধহয় রংপুরের ইদ্রিস ও ইলিয়াসকে চেনো, যদি না চেনো তোমাদের প্রফেসর সাতকরি মিত্র আমার বড়দাকে জিজ্ঞেস করো, তিনি বলে দেবেন। ওদের সঙ্গে পরিচয় করো, তোমার আনন্দ হবে, ওরা বড্ড ভালো ছেলে। ইদ্রিসের সঙ্গে দেখা হলে বলো কতগুলি বই ছিল ওদের কাছে, ওর এবং আজিজ বলে একটি ছেলের কাছে, তার কি হলো। আজিজের সঙ্গেও আলাপ করো। রংপুরে সবচেয়ে দেখবার জিনিস হচ্ছে বরদা, সাতকরি মিত্র, এতদিন নিশ্চয়ই আলাপ হয়েছে তোমার, তাকে এবং বৌদিকে। ওখানে থাকলে আমার প্রণাম দিও, ইদ্রিস, ইলিয়াস, আজিজ প্রভৃতি সব ছেলেদের, এবং তোমাকে আমার স্নেহাশিস। আমি বড় ব্যস্ত, বীরভূম যাচ্ছি 4-5 দিনের জন্য। ইতি শুভার্থী নজরুল। এবার বর্ধমানের শক্তি পত্রিকার সম্পাদক বলাই দেব শর্মাকে লিখিত চিঠিটি পাঠ করছি। হুগলি 31শে শ্রাবণ 1332। শ্রীচরণীশু বলাইদা, আবার তুমি শক্তির হাল ধরে ভয়ের সাগরে পাড়ি দিলে দেখে উল্লসিত হয়ে উঠলাম। ধূমকেতুতে চড়ে আমার আর একবার বাংলার পিলে চমকে দেবার ইচ্ছে ছিল।

কিন্তু গোবর মন তো সরকার সাহেব পেছনে ভীষণ লেগেছে, কোনো ক্রমেই একে উঠতে দেবে না। তাই বারো বাড়ি তেরো খামার যে বাড়ি যাই, সেই বাড়িই আমার, নীতির অনুসরণ করে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। বাংলার আবহাওয়া বড্ড বেশি ভেপসে উঠেছে এবং তাতে অনেক না দেখা জীবের উদ্ভব হয়েছে। এখন একজন শক্ত ব্যাটা ছেলের দরকার যে কোদাল হাতে এগুলোকে সাফ করবে, লাভ লোভকে এড়িয়ে চলার অসম সাহসিকতা নিয়ে তবে এতে নামতে হবে। যাক, তুমি যখন নেমেছো তখন কিছু একটা হবে বলে জোর আশা করছি। দেখো দাদা, তুমিও শেষে ভেস্তে যেও না, এ ধূমকেতু লে যাও পেছনে রইল, নুরো জ্বালাবার আগুনের জন্য যখনই দরকার হবে চেয়ে পাঠিও। আর একটি কথা দাদা, মহাত্ম হবার লোভ করিও না। ইতি তোমার স্নেহধন্য নজরুল।

এবারের চিঠিটি মাসিক কালী কলম পত্রিকার অন্যতম সম্পাদক মুরলীধর বসুকে লিখিত। এই পত্রে উল্লিখিত নলিনীদা, নৃপেন, শৈলজা, প্রেমেন ও অচিন্ত হচ্ছেন যথাক্রমে নলিনীকান্ত সরকার, নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র ও অচিন্ত কুমার সেনগুপ্ত। হুগলি, 25 নভেম্বর 25। প্রিয় মুরলীদা, আজ তোমার চিঠি পেয়ে জর্জর মনটা বেশ একটু ঝরঝরে হয়ে উঠল। দুটো কথাতেই তোমার যে প্রীতি উপচে পড়েছে তা আমার হৃদয় দেশ পর্যন্ত গড়িয়ে এসেছে। দিন ছয়েক হল 103.45 ডিগ্রি করে জ্বরে ভুগে আজ একটু অজ্বর হয়ে বসেছি। 50 গ্রেন কুইনাইন মস্তিষ্কে 49 বায়ুর ভিড় জমিয়েছে। আমার একটা মাথাই এখন হয়ে উঠেছে দশমুণ্ড রাবণের মতো ভারী। হাত দুটো নিষ্পিস করছে, সেই সঙ্গে যদি 20টা হাতও হয়ে উঠত তাহলে আগে দেবতা গোষ্ঠীর নিকুচি করে আমাদের ভাঙা ঘরে সত্যিকারের চাঁদের আলো আসে কিনা দেখিয়ে দিতাম। মুশকিল হয়েছে মুরলীদা, আমরা কুম্ভকর্ণ হতে পারি, বিভীষণ হতে পারি, হতে পারিনি শুধু রাবণ। দেবতা হবার লোভ আমার কোনো দিনই নেই। আমি হতে চাই তাজা রক্ত মাংসের শক্ত হাড্ডিওয়ালা দানব অসুর। দেখছো কুইনাইনের গুণ? যাক, এখন ভাবছি ষোলজার মাটির ঘর তুলি কি করে। মাথা তো একেবারে তুর্র ভো, লাঙলের ফাল আমার হাতে, লাঙলের শুধু বা কাঠেরটাই বেরোয় প্রথমবার। শুধু একটা কৃষাণের গান দিয়েছি, নলিনী দাও নাকি চিদানন্দকে স্মরণ করেছেন জ্বরে চিত। অফিসটা বোধ হয় চিত পরে উঠিয়ে নিয়ে যেতে হবে। অফিসের দ্বারে একটা আস্ত লাঙল টাঙিয়ে দিতে বলেছি, ওই হবে সাইনবোর্ড, বেশ হবে না? যাক, শৈলজাকে বলো একটা কিছু করবই। তোমাদের একদিন আসতে হবে কিন্তু এখানে। সিনসিয়ারলির বাংলা যা হয় তাই করে বলছি, দোলন চাপা পেয়েছ নৃপেনের কাছ থেকে, তোমাদের সবাইকে দিয়েছি তার হাতে। হ্যাঁ, তোমাকে লিখতে হবে কিন্তু লাঙলে, প্রথমবারই দিতে হবে। সকলে মিলে কাঁধ দেওয়া যাক শৈলজা, প্রমেন, অচিন্তকে তারা দিয়ে লেখার জন্য, আর জায়গা নেই নজরুল। আনোয়ার হোসেনকে লিখিত চিঠিটি পাঠ করছি। হুগলি, 23 অগ্রহায়ণ 1332। আমার প্রীতি ও সালাম নিন, আপনার চিঠি পেয়েছি, সময় মতো উত্তর দিতে পারিনি। তার কারণ আমার অনবসরের আর অন্ত নেই, তজ্জন্য আমি বড় লজ্জিত আছি ভাই, ক্ষমা করবেন। আপনি অত ভালো বাংলা লিখতে পারেন, আপনার আইডিয়া, ভাব, ভাষা এত স্বচ্ছ ও সুন্দর যে আপনার সাথে কাগজে অনেক আগেই পরিচয় হওয়া উচিত ছিল, অথচ আপনি আপনাকে গোপন রেখেছেন। আর যত বাজে পুঁথি পড়া লেখকেরাই আজ মুসলমান সমাজের শ্রেষ্ঠ লেখক। আপনার চিঠি পড়ে এত আনন্দ লাভ করেছি যে অনেককে পড়ে শুনিয়েছি। মুসলমান সমাজ আমাকে আঘাতের পর আঘাত দিয়েছে নির্মমভাবে, তবু আমি দুঃখ করিনি বা নিরাশ হইনি। তার কারণ বাংলার অশিক্ষিত মুসলমানেরা গোঁড়া এবং শিক্ষিত মুসলমানেরা ঈর্ষাপরায়ণ, এ আমি একটুও বানিয়ে বলছি নে। মুসলমান সমাজ কেবলই ভুল করেছে আমার কবিতার সঙ্গে আমার ব্যক্তিত্বকে, অর্থাৎ নজরুল ইসলামকে জড়িয়ে। আমি মুসলমান কিন্তু আমার কবিতা সকল দেশের, সকল কালের এবং সকল জাতির। কবিকে হিন্দু কবি, মুসলমান কবি ইত্যাদি বলে বিচার করতে গিয়েই এত ভুলের সৃষ্টি। আমি আপাতত শুধু এইটুকুই বলে রাখি যে আমি শরীয়তের বাণী বলিনি, আমি কবিতা লিখেছি। ধর্মের বা শাস্ত্রের মাপকাঠি দিয়ে কবিতাকে মাপতে গেলে ভীষণ হট্টগোলের সৃষ্টি হয়। ধর্মের কড়াকড়ির মধ্যে কবি বা কবিতা বাঁচেও না, জন্ম লাভ করতে পারে না। তার প্রমাণ আরব দেশ। ইসলাম ধর্মের কড়াকড়ির পর থেকে আর সেথা কবি জন্মাল না, এটা সত্য। নজরুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, নজরুলের চিঠি নিয়ে আজকের এই আয়োজন।
এ পর্যন্তই। আগামী পর্বে আবার কথা হবে, শোনা হবে।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে কবি নজরুলের চিঠি নিয়ে বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনে টিটো মুন্সি, সম্পাদনা মাহমুদ রেজা, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, প্রযোজনা মোহাম্মদ হাসনাতুল আজম।
1: এদেশ আমার আপনার আমাদের সকলের, আমাদের প্রতিদিনের কাজ হোক দেশের উন্নয়নে, দেশের উন্নয়ন আমাদের সকলের উন্নয়ন। তাই আসুন আমাদের প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করি। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই খবর শুনতে পাবেন।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Thursday, the 22nd of Sravan, the 22nd of Safar, and August the 6th. The news, read by Akhtaruzzaman. First, the headlines. Prime Minister opens July Mess Uprising Memorial Museum, says justice for anti-fascist movement killings will be transparent and impartial. Ensuring dignity of July martyrs, families and fighters is government's sacred responsibility, comments acting president. July Charter will be fully implemented in spirit of July, informs Liberation War Affairs Minister. Government is determined to institutionalize democracy achieved through July mass uprising, comments Information and Broadcast Minister. Bangladesh expresses outrage over Sheikh Hasina's live media interaction in New Delhi. Iran says it has agreed Strait of Hormuz shipping route with Oman, and visiting Bangladesh are now facing Australia 11 in 3-day warm-up match at Darwin today. Those were the headlines. Now the details. Prime Minister Tariq Rahman has said those responsible for the killings during the anti-fascist movement will be brought to justice through transparent, impartial and credible trials conducted in accordance with the due process of law. He made the remarks while addressing a discussion titled July 36 after inaugurating the July Mass Uprising Memorial Museum at Ganabhavan in the capital Sheribanganagar yesterday. Tariq Rahman said the government has decided to name institutions after those killed or became victims of enforced disappearance and other violence over the past 17 years and during the July Mass Uprising. Speaking about the July Mass Uprising Memorial Museum, the Prime Minister said the country's democratic people expect the museum not to become a place for promoting the exclusive political narrative of any individual, group or political party. Tariq Rahman said the 1971 Liberation War was fought to achieve the country's independence, while the 2024 mass uprising was waged to safeguard the independence of the state and the freedom of its people. Earlier, the Prime Minister inaugurated the July Mass Uprising Memorial Museum. Following the inauguration, Tariq Rahman visited the museum's galleries and exhibitions featuring preserved artifacts, photographs, official documents, video footage related to the July Mass Uprising. The Prime Minister's daughter, Barrister Zaima Rahman, accompanied him at that time. Acting President Hafizuddin Ahmed Bir Bikram has said, ensuring dignity of July martyrs, families and fighters is government's sacred responsibility. He made this comment while addressing a reception and discussion for the families of the July martyrs and July fighters organized at the Bangladesh-China Friendship Conference Center in the capital, marking the July Mass Uprising Day yesterday. The acting president said the most important task of this government is to look after the families of those who made the supreme sacrifice in July movement. It is also the government's sacred duty to restore the health of those who were injured in the movement. He said, the July mass uprising has created an opportunity to rebuild the state. Now the national goal should be to build a democratic, justice-based and corruption-free Bangladesh where every citizen enjoys equal rights and dignity. Ali, the acting president, presented crests to representatives of the families of the July martyrs and the July fighters. Liberation War Affairs Minister Ahmad Azam Khan has said the government would implement the July Charter in the spirit of the July Mass Uprising. He made the remarks after laying a wreath at the July Martyr Memorial at Shahbagh in the capital yesterday on the occasion of July Mass Uprising Day. The minister said the elected government led by Prime Minister Tariq Rahman had begun the journey of rebuilding the country with the spirit of the July uprising. Information and Broadcasting Minister Zohiruddin Shapon has called upon all to work together to build an equitable, accountable and humane state inspired by the spirit of July mass uprising. He was speaking at a discussion and reception for families of the July martyrs at the District Shilpakala Academy Auditorium in Borishal yesterday to mark the July mass uprising day. The Information and Broadcasting Minister said the ideals of the historic movement must remain alive in the hearts of every citizen. Earlier, the Information and Broadcasting Minister paid tribute at the July Martyrs Memorial at the city's Amtala intersection on the occasion of the day. This is Bangladesh Better giving you the news. Bangladesh has expressed outrage over fugitive deposed Prime Minister Sheikh Hasina's live media interaction in New Delhi, saying that the event was an affront to the country's sovereignty and detrimental to the development of harmonious bilateral relations with India. In a statement issued yesterday, the Ministry of Foreign Affairs said Bangladesh was outraged that the absconding convicted genocider Sheikh Hasina had been allowed to engage in a live interaction with the media in New Delhi, where she and her associates launched venomous vitriol against the state of Bangladesh and her people. Dhaka said it deeply regrets that, despite conveying its concerns in advance to the government of India regarding the possible repercussions of the event on efforts to reset bilateral relations, the program was allowed to take place. The statement reiterated Bangladesh's commitment to maintaining a constructive, mutually beneficial and forward-looking relationship with India based on sovereign equality, mutual respect, non-interference in each other's internal affairs and national dignity. However, the ministry expressed regret that Bangladesh's repeated requests for the return of Sheikh Hasina under the Bangladesh-India Extradition Treaty signed in 2013 had not yet received a response. On the contrary, allowing her the opportunity to openly interact with the media under any pretext is deeply hurtful to our people's sentiment and detrimental to the development of harmonious bilateral relations between Bangladesh and India, the statement added. Iran has said it has reached an agreement with Oman on a route for shipping through the Strait of Hormuz. The country's foreign ministry spokesman, Ismail Bakoi, did not give any further details on the agreement, which he said was in the final stage. Ismail Bakoi warned, however, that a deal with Oman would not guarantee safe navigations through the strait on its own, arguing that security remains impacted by the U.S. blockade of Iran's ports. The U.S. and Oman have not commented on the proposal. Cricket and visiting Bangladesh were 42-1 against Australia 11. In a three-day warm-up match at Darwin when reports last came in, Bangladesh won the toss and decided to bat first. The first test between Bangladesh and Australia will start on 13th August at the same venue. Finally, weather and forecast Valley one this afternoon says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusts of squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potokhali, Noakhali, Chattogram and Cox's Bazar. There are ports in these areas are to west cautionary signal number 1. And now to end the news, the headlines once again. Prime Minister opens July mass uprising memorial museum, says injustice for anti-fascist movement killings will be transparent and impartial. Ensuring dignity of July martyrs, families and fighters is government's sacred responsibility, comments acting president. July charter will be fully implemented in spirit of July, informs Liberation War Affairs Minister. Government is determined to institutionalize democracy achieved through July mass uprising, comments Information and Broadcasting Minister. Bangladesh expresses outrage over Sheikh Hasina's live media interaction in New Delhi. Iran says it has agreed Strait of Hormuz shipping route with Oman, and visiting Bangladesh are now facing Australia 11 in three-day warm-up match at Darwin today. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar Dhaka.
2: Boma.
3: Ji abba.
2: Babur jor ta ki kom se?
3: Ji abba. Ohon to kom komi lage.
2: Chinta koro na ma. Bikal porjonto deho. Tarpor na hoy.
3: Chinta to kori onno karone abba.
2: Ki karone?
3: Hun ta si side theke na ki basa go khali ham hoitase. Ham ar ham.
2: Joto hun ta so toto hoyto na hoite pare. তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই হামে নাকি
2: মা গো আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি চিন্তা করো না মা
3: ডাক্তারে কি বলছে আব্বা
2: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে
4: আব্বা এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা
2: ডাক্তারের কাছে
4: কেওর কাছে যাওন লাগবো না সব ব্যবস্থা আমি করতেছি
3: আফা
4: আফা আফা করো না ঠিক মতন বাচ্চারের যত্ন নিলে আর
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না
2: নাদিরা তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস
4: আমারে খোটা দিও না আব্বা এমন বাটপার জামাই কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা নাইলে আমার বাচ্চাও আইস তোমার বরদান ছাড়াইতো
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে
3: আব্বা আব্বা এইসব কথা কই না থাক
4: যে যাই কো আমি আমার দায়িত্ব পালন করে যাব ইনশাল্লাহ এই যে খনকারের কাছ থেকে আমি দাওয়াই নিয়ে আইছি নিম পাতা সেচার
2: নিম পাতা সেচা কিছু করণ লাগবো না তোমার কইলাম না আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই
4: ভয়ের কিছু না থাকলে আমি এত বাচ্চা মরিয়া দিতেছে কেন
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতেছে হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না
3: আব্বা আপনি তো দেখছেন বাবুরে কোন লক্ষণ কি
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ শুরুতে সর্দি কাশি জ্বর তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা
3: আল্লাহ মেহেরবান বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা কিন্তু জোরে কাহিল হয়ে পড়ছে
4: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু আমিও কইলাম বাপের বেটি হোম
2: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না
3: থাক আব্বা ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না
2: শোনো মা হামের রোগের কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায় হাম একটা ছোঁয়াচে রোগ সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়
3: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল তারপরেও হাম
2: নাও তো হইতে পারে তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন
3: জি আব্বা
2: আর একটা কথা বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব
3: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছাই দিতে বাবা
2: হ্যাঁ
1: বাংলাদেশ বেতার ঢাকা এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন কণ্ঠ দিয়েছেন ফাহমিদা খাতুন

0: প্রথমে আমার যেতে সরে না মন, এবং পরে জানি জানি গো দিন যাবে। পরপর দুখানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন ফাহমিদা খাতুনের কণ্ঠে।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজনমালা এখন রয়েছে দেশের গান, অরণী ইয়াসমিনের লেখা এ দেশ আমার ভালো লাগা জলের নদী। গানটি সুরারোপ করেছেন শেখ সাদী খান।

দেশমাতাকে নিয়ে গান শুনছিলাম মনির খানের কণ্ঠে। খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি, প্রাণের চেয়েও ভালোবাসি বাংলাদেশের মাটি। হ্যাঁ সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসুন ভালোবাসি এদেশের মাটি, এদেশের মানুষকে। আমরা যে যার অবস্থান থেকে কাজ করে যাই দেশের জন্যে, দেশের মানুষের জন্যে, দেশের উন্নয়নে, আসুন আমরা সম্মিলিতভাবে কাজ করে যাই, তাহলেই আমাদের প্রিয় বাংলাদেশ সামনের দিকে আরও এগিয়ে যাবে, হবে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ পৃথিবীর বুকে। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: আজ 22শে শ্রাবণ, আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস। যে মানুষটি আমাদের আপামর বাঙালির মননে ও অস্তিত্বে একাধারে কবিগুরু, পথপ্রদর্শক ও বাঙালির আত্মপরিচয়ের প্রতীক, তিনি আজও আমাদের ভাষা, সংস্কৃতি ও অনুভূতির অবিচ্ছেদ্য অংশ।
1: 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ, আজকের এই দিনে জোড়াশঙ্কর ঠাকুর বাড়িতে তাঁর জীবনাবসান ঘটে। বস্তুতপক্ষে সেই দিনটি কোনো সমাপ্তির দিন ছিল না, বরং শুরু হয়েছিল এক অনন্ত যাত্রার। কারণ রবীন্দ্রনাথের মৃত্যু হয়েছিল দেহের, তা সৃষ্টির নয়। কারণ তার কাব্য, গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, দর্শন, চিত্রকর্ম ও মানবিক বোধ আজও সমানভাবে সজাগ রাখে, অনুপ্রাণিত করে বিশ্ব মানবকে।
0: ঠিক তাই, রবীন্দ্রনাথের সৃষ্টির সবচেয়ে আশ্চর্য বৈশিষ্ট্য হল তিনি প্রতিটি মানুষের জীবনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে আছেন। শিশুর প্রথম পাঠে তার কবিতা, কৈশোরের স্বপ্নে তার গান, প্রেমের অনুভবে তার সুর, প্রকৃতির সৌন্দর্যে তার ভাষা, জাতীয় চেতনায় তার আহ্বান, আবার মৃত্যু শোকেও তার সান্ত্বনার বাণী। মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি যেন নীরব সঙ্গী।
1: হ্যাঁ বন্ধুরা, রবীন্দ্রনাথ ছিলেন এক বিস্ময়কর প্রতিভার নাম। তিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, গীতিকার, সুরকার, নাট্যকার, দার্শনিক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও চিত্রশিল্পী। বাংলা ভাষাকে তিনি দিয়েছেন নতুন প্রাণ, নতুন ছন্দ, নতুন সৌন্দর্য। তার লেখনীতে প্রকৃতি যেমন কথা বলে, তেমনি কথা বলে মানুষের হৃদয়, প্রেম, বিরহ, প্রতিবাদ, সাম্য ও বিশ্ব মানবতার চিরন্তন আহ্বান।
0: বিশ্ব সাহিত্যে তার সবচেয়ে উজ্জ্বল অর্জন 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি এই সম্মান অর্জন করে শুধু নিজের নয়, সমগ্র বাংলা ভাষা ও এশিয়ার সাহিত্যকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেন। তার এই অর্জন বাঙালির গর্ব, বিশ্ব সাহিত্যের ইতিহাসে এক অনন্য অধ্যায়।
1: এছাড়াও তাঁর প্রকাশিত কবিতার বই 52টি, উপন্যাস 13টি, ছোট গল্পের বই 95টি, প্রবন্ধ গদ্য গ্রন্থ 36টি এবং নাটকের বই 38টি, কবির মৃত্যুর পর 36 খণ্ডে রবীন্দ্র রচনাবলী প্রকাশিত হয়। এছাড়াও 19 খণ্ডে রয়েছে রবীন্দ্র চিঠিপত্র এবং 2000েরও বেশি রয়েছে রবীন্দ্র সঙ্গীত।
0: এত সব মৌলিক সৃজনশীলতার বাইরেও কবির প্রতিভার স্ফুরণ ঘটেছিল অন্যদিকেও। জমিদার পরিবারের সদস্য হিসেবে তিনি জমিদারিও করেছেন।
1: শিক্ষা নিয়ে রবীন্দ্রনাথের ভাবনা ছিল যুগান্তকারী। তিনি বিশ্বাস করতেন শিক্ষা কেবল পাঠ্য বইয়ের সীমায় আবদ্ধ নয়, শিক্ষা হতে হবে মুক্ত, সৃজনশীল, প্রকৃতি নির্ভর এবং মানবিক। এই আদর্শ থেকেই প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতন, যা পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়। সেখানে শিক্ষার সঙ্গে প্রকৃতি, শিল্প, সাহিত্য ও মানবিকতার যে মেলবন্ধন তিনি ঘটিয়েছিলেন, তা আজও বিশ্বের শিক্ষাবিদদের কাছে অনুসরণীয়।
0: বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনায়ও রবীন্দ্রনাথের প্রভাব গভীর। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার সংগ্রাম, বাঙালির আত্মমর্যাদা ও সাংস্কৃতিক পরিচয় নির্মাণে তার গান, কবিতা ও দর্শন ছিল অবিচ্ছেদ্য শক্তি। স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে তার গান নির্বাচিত হওয়া সেই ঐতিহাসিক সম্পর্কেরই স্বীকৃতি।
1: আজও বলা যায় রবীন্দ্রনাথ ছিলেন একদিকে রোমান্টিক, অন্যদিকে মানবতাবাদী কবি। তিনি মানুষকে মানুষ হিসেবে দেখেছেন, ধর্ম, বর্ণ, জাতি কিংবা রাষ্ট্রের সংকীর্ণ পরিচয়ের ঊর্ধ্বে রেখেছেন। তাঁর রচনায় বারবার উচ্চারিত হয়েছে স্বাধীন চিন্তা, মুক্ত মানবতা এবং বিশ্ব ভ্রাতৃত্বের আহ্বান। তিনি বিশ্বাস করতেন ঘৃণা নয়, ভালোবাসাই পারে পৃথিবীকে সুন্দর করে তুলতে।
0: তাই এখনো 22শে শ্রাবণে, বর্ষার এই সময়ে, যখন আকাশে মেঘ ভাসে, বৃষ্টির টুপটাপ শব্দে চারপাশ ভিজে ওঠে, তখন রবীন্দ্রনাথ যেন আরও বেশি কাছে এসে দাঁড়ান। তার প্রকৃতি প্রেম, তার বেদনা, তার আনন্দ সব কিছু যেন বৃষ্টির সুরের সঙ্গে মিলে মিশে যায়। তখন গান গাইতে গিয়ে বারবার গলা ভারী হয়ে আসে।
1: হ্যাঁ বন্ধুরা, তিনি আজও মৃত্যুকে অতিক্রম করে বেঁচে আছেন তার সৃষ্টি, দর্শন, সুর, প্রেম, মানবতা ও চেতনার মধ্য দিয়ে। আজকের প্রযুক্তি নির্ভর ব্যস্ত পৃথিবীতেও রবীন্দ্রনাথ আমাদের নতুন করে ভাবতে শেখান। যিনি কেবল একজন কবি ছিলেন না, তিনি এক সভ্যতার নির্মাতা, এক সংস্কৃতির আলোকবর্তিকা এবং বাঙালির আত্মপরিচয়ের অন্যতম প্রধান ভিত্তি রচনাকারী। আজ তার 85তম প্রয়াণ দিবসে শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই মহামানবকে।

0: শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সকালের ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের পক্ষ থেকে রবীন্দ্র পুরায়ণ দিবসের যে বিশেষ পর্বটি সাজানো হয়েছে তা নিয়ে আজ হাজির হয়েছি আমি রফিকা বিনতে জাহিদ
1: এবং আমি লিয়াকত খান। শুভেচ্ছা সকলকে। বন্ধুরা, চলুন শুনে নিই আজকে মহানগর অনুষ্ঠানের রবীন্দ্র প্রয়াণ দিবসের বিশেষ সূচি পর্বটি।
0: আজ আপনাদের জন্য রয়েছে বাংলাদেশে রবীন্দ্রনাথ, এই নিয়ে একটি বিশেষ কথিকা, আছে প্রিয় মুখ, সেখানে শুনব রবীন্দ্র মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ সাক্ষাৎকার, শুনব রবীন্দ্রসঙ্গীত। চলুন শোনা যাক এক এক করে।
1: বন্ধুরা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর তার প্রিয় সোনার বাংলা, যা স্রষ্টা আর সৃষ্টির অনাবিল চেতনার এক বৈচিত্র্যময় রূপকল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সাহিত্যকর্মের উৎস ও প্রেরণাস্থল হচ্ছে এই সবুজ শ্যামল বাংলাদেশ। এদেশের তৃণমূল মানুষ, নদী ও নদীতীরের প্রাকৃতিক সৌন্দর্য, কবিগুরুর চিন্তা ও মননে যে নান্দনিক ভাব ও ভাষা শিল্প সৃষ্টি করেছিল, সেটাই আজ বাংলা সাহিত্য ও সংস্কৃতির গৌরবময় অর্জন। বাংলাদেশের মানুষের প্রাত্যহিক জীবনে, নিসর্গে রবীন্দ্রনাথ তাই মিশে আছেন অকৃত্রিম আত্মিক বন্ধনে।
0: বন্ধুরা, এই পর্বে শুনব বাংলাদেশের রবীন্দ্রনাথ নিয়ে একটি বিশেষ কথিকা, রচনা এবং পাঠে ডক্টর হোসনে আরা বেগম, অধ্যাপক ও ডিন, বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
2: 1952 সালের ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, সব ক্ষেত্রেই রবীন্দ্রনাথ আমাদের এক শানিত হাতিয়ার। যা রচিত গান 71-এর মুক্তিযুদ্ধে আমাদের প্রেরণা জুগিয়েছে, চিত্তে সঞ্চার করেছে অফুরন্ত সাহস, যাকে বাদ দিয়ে আমাদের প্রাত্যহিক জীবনের একটি দিনও চলে না, সেই রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার নাগরিক পরিবেশে ঐশ্বর্যের মধ্যে বেড়ে উঠলেও 1900-এর শেষ দিকে পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের নির্দেশে জমিদারির কার্যক্রম দেখাশোনার জন্য জীবনের গুরুত্বপূর্ণ কিছু সময় কাটিয়েছেন বাংলাদেশের শিলাইদহ, শাহজাদপুর, পতিসর। এছাড়াও নানা কাজে ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট, রাজশাহী, নাটোর ও চট্টগ্রামে এসেছেন বিভিন্ন সময়ে। বাংলাদেশে রবীন্দ্রনাথের আগমন এবং অবস্থান নিয়ে আজকের কথিকা বাংলাদেশে রবীন্দ্রনাথ। 1889 সালের নভেম্বরে জমিদারির কাজকর্ম দেখাশোনার জন্য রবীন্দ্রনাথ প্রথম আসেন শিলাইদহে। শিলাইদহে তিনি বেশিদিন থাকেননি, সেখান থেকে 1890 সালের জানুয়ারিতে শাহজাদপুরের কুঠিবাড়িতে এসে প্রায় দেড় মাস অবস্থান করেন। এখানে অবস্থানকালীন তিনি নাটক বিসর্জন রচনা করেন। জুন মাসে আবার শিলাইদহে ফিরে আসেন। 1891 সালে পতিসরে এসে গ্রামীণ জীবনের সাথে তার নিবিড় পরিচয় ঘটে। বাংলাদেশের গ্রাম বাংলার প্রকৃতি, গাছপালা, নদী, মাঠ যেমন কবিকে আকৃষ্ট করেছে, কবি নৈসর্গিক সৌন্দর্যে আবেগাপ্লুত হয়েছেন, তেমনি নদীমাতৃক জনপদের দরিদ্র জনগোষ্ঠীর জীবনও তাকে দারুণভাবে আলোড়িত করেছিল। পদ্মা তীরের পল্লী মানুষের সাথে তৈরি হয়েছিল কবির আত্মিক সম্পর্ক। নদীমাতৃক বাংলাদেশে এসে কবি লিখেন শোভা, পোস্টমাস্টার, অতিথি, নিশীতি, খোকাবাবুর প্রত্যাবর্তন, ছুটি ও সমাপ্তির মতো জীবনবাদী অসংখ্য ছোট গল্প। শিলাইদহ এবং শাহজাদপুর যেন কবির গল্প লেখার প্রধান উৎসভূমি। শাহজাদপুরে কুটিবাড়িতে যখন দরজা জানলা খুলে লিখতে বসতেন, সমস্ত প্রকৃতি যেন তার সত্তার সাথে মিশে একাকার হয়ে যেত। শাহজাদপুর তাই হয়ে উঠেছিল কবির গল্পের দুপুরবেলা। ছিন্নপত্রাবলী ছোট গল্পের উৎসস্থল যেমন এই বাংলাদেশ, তেমনি অসংখ্য গান কবিতারও সৃষ্টি হয়েছে এই বাংলাদেশে। শিলাইদহে পতিসরে অবস্থানকালে রবীন্দ্রনাথ 1892 সালের নভেম্বরে রাজশাহী আসেন। অনেক সাহিত্য সভায় অংশগ্রহণ করেন এবং প্রায়ই পদ্মায় নৌকা ভ্রমণ করতেন। কবি প্রথম ঢাকায় আসেন 1898 সালে বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনে যোগ দিতে। তিন দিনের এই সম্মেলনে যোগ দিয়েছিলেন জাতীয় রাজনীতির কার্যক্রমে মাতৃভাষা বাংলার ব্যবহার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে। এর পূর্বেও পাবনার সম্মেলনে তিনি বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার কথা বলেন। 1919 সালের নভেম্বর মাসে রবীন্দ্রনাথ সিলেটে আসেন। এই সিলেট সফরকালে তিনি মণিপুরী নাচ, মণিপুরী গান, সিলেটি লোকগান, মরমী গান, বাউল গান শুনে মুগ্ধ হন। 1926 সালে ফেব্রুয়ারিতে রবীন্দ্রনাথ দ্বিতীয়বারের মতো ঢাকায় আসেন। কয়েকদিন ঢাকায় নবাবদের তুরাকবোটে অবস্থান করেন, পরে বিশ্ববিদ্যালয়ের অতিথি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রমেশবাবুর বাসায় থাকেন। 8 ফেব্রুয়ারি আহসান মঞ্জিলে নবাব বাড়িতে চায়ের আমন্ত্রণে অংশ নেন। লীলা নাগির আমন্ত্রণে দীপাবলির সঙ্গে সবাই অংশগ্রহণ করে নারী বিষয়ক ধ্যান ধারণা নারী শিক্ষার কথা ব্যক্ত করেন। 15 ফেব্রুয়ারি তিনি ঢাকা থেকে ময়মনসিংহে পৌঁছালে নানা সংগঠন সমিতি স্কুল কলেজে কবিকে সংবর্ধনা দেওয়া হয়। সেসব সবাই কবি বাংলাদেশের প্রতি তার চিরদিনের শ্রদ্ধার কথা জানান। 19 তারিখ রবীন্দ্রনাথ ময়মনসিংহের জমিদার প্রমোদচন্দ্র রায়চৌধুরীর আমন্ত্রণে এলে তাকে বাউল গান, দেশীয় যন্ত্রসঙ্গীত এবং স্থানীয় মুসলমানদের মধ্যে প্রচলিত জারি গান, গাজীর গান শোনানো হয়। সেদিনই রবীন্দ্রনাথ আসেন কুমিল্লায়। কুমিল্লায় এক সংবর্ধনা সভায় তিনি বলেন, পূর্ববঙ্গের লোক নিষ্ঠাবান, দৃঢ় সংকল্প, সরল চিত্ত। কুমিল্লা থেকে রবীন্দ্রনাথ সঙ্গীদের নিয়ে 26 ফেব্রুয়ারি সন্ধ্যায় নারায়ণগঞ্জের উদ্দেশ্যে চাঁদপুর পৌঁছান। চাঁদপুর থেকে নারায়ণগঞ্জে ফিরে কবি বলেন, পূর্ববঙ্গে প্রকৃতি যেমন সৌন্দর্য ও প্রাচুর্যে নিজেকে বিকশিত করেছে, এখানকার লোকদের মধ্যে দেখছি প্রাণ প্রাচুর্য, প্রাণের উদারতা। এই যাত্রায় কবির সাথে তার সফর সঙ্গে ছিলেন পুত্র রতীন্দ্রনাথ ঠাকুর ও পুত্রবধূ প্রতিমা দেবী। রবীন্দ্রনাথ শেষবার বাংলাদেশে এসেছিলেন 1937 সালের জুলাই মাসে, জমিদারি তদারকি করতে এবং পুণ্যহ উৎসবে প্রজাদের সাথে দেখা করতে। বাংলাদেশি রবীন্দ্রনাথ এ সম্পর্কে তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর বলছেন, বাবার গদ্য পদ্য দুরকম লেখার উৎস খুলে গিয়েছিল শিলাইদহে। বাংলাদেশি রবীন্দ্রনাথের সফর নেহাত আনুষ্ঠানিকতার বিষয় ছিল না, এর পিছনে ছিল রাবীন্দ্রিক মননশীলতার টান, অজানাকে জানা। এর চেয়ে বড় কারণ হয়তো কবি প্রধানত গ্রাম বাংলাকেই নিজের দেশ বলে বুঝতেন। সেজন্যই মৃত প্রায় তুস্থ গ্রামীণ জীবনে সচ্ছলতা ও প্রাণের স্ফূর্তি জাগিয়ে তোলার ব্রতই ছিল কবির চোখে দেশ সেবার পূর্ব শর্ত। আর এই ব্রত নিয়েই দীর্ঘ 80 বছরের জীবনে তিনি বহুবার বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে অবস্থানকালে রচনা করেছেন অসংখ্য গান, কবিতা, ছোট গল্প, নাটক, প্রবন্ধসহ ছিন্ন পত্রাবলীর মতো পত্র সাহিত্য। তার সাহিত্য ভবনের অনেকটা স্থান জুড়ে রয়েছে বাংলাদেশ। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্ম নিয়ে বিত্ত বৈভবের মাঝে বেড়ে উঠলেও যেহেতু তার পূর্বপুরুষরা ছিলেন বাংলাদেশের এবং তার নিজের জীবন ও সাহিত্য জুড়েই রয়েছে বাংলাদেশ, কাজেই আমরা বলতেই পারি তিনি আমাদেরই লোক। কবির নিজের ভাষায়, মোর নাম এই বলে খেত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়।
1: একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পীর সবচেয়ে বড় সৌভাগ্য হল তিনি এমন একজন স্রষ্টার গান গাওয়ার সুযোগ পান যিনি মানুষের জীবনের প্রতিটি অনুভূতির ভাষা লিখে গেছেন। সুখের দিনে তার গান আছে, দুঃখের দিনে তার গান আছে, প্রেমে, বিরহে, পূজায়, প্রকৃতিতে, দেশপ্রেমে, জীবনের প্রতিটি বাঁকে রবীন্দ্রসঙ্গীত যা শ্রোতাদের এবং সেই গানের শিল্পীকেও দেয় আশ্রয়।
0: হ্যাঁ বন্ধুরা, এবারের পর্ব প্রিয়মুখ। আজকের বিশেষ পর্বে উপস্থিত হয়েছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী তানজিনা পারভিন তমা। তার সাথে আলাপচারিতা সঙ্গ দিচ্ছেন মোহাম্মদ জসিমউদ্দিন।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয়মুখের আজকের আয়োজনে। প্রিয়মুখের আজকের আয়োজনে আমাদের প্রিয়মুখ হচ্ছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং সঙ্গীত প্রশিক্ষক তানজিনা তমা। তানজিনা তমা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনি কেমন আছেন?
4: আমি খুব ভালো আছি, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।
3: রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস, রবীন্দ্রনাথ আমাদের বাঙালি জাতিসত্তার প্রত্যেকটি অনুভূতিতে মিশে আছেন এবং প্রত্যেকটি অনুভূতি উনি নিখুঁত ভাবে ধরেছেন, আপনি কি বলতে চান?
4: আসলে এর সাথে দ্বিমত করবার কোনো অবকাশই নেই। তো হ্যাঁ, এটা হতে পারে যে আমি রবীন্দ্রনাথের চর্চা করি বা রবীন্দ্রনাথকে বেশি শুনি বলে আমার এটা মনে হয়, কিন্তু আমার মনে হয় যিনি খুব সাধারণ একজন মানুষ, রবীন্দ্রনাথের সময় যে বাংলা ভাষার আধুনিক ছিল, অবশ্যই সেটা এখনো আধুনিক, নইলে আমারও পড়ানো যাহা চায় তুমি তাই গো এখনো এত সমাদৃত হতো না বা মাঝে মাঝে তব দেখা।
3: আপনার সকাল কি শুরু হয় রবীন্দ্রনাথকে দিয়ে?
4: একেবারেই তাই,
3: প্রতিদিন
4: মোটামুটি।
3: রবীন্দ্রনাথময় আপনার একটি দিনের কথা শুনতে চাই।
4: আমার বেড়ে ওঠাটা উত্তরবঙ্গের একেবারে উত্তরের একটা শহর দিনাজপুরে। তো আমি ছোটবেলায় আমার বাড়িতে যেটা দেখেছি, বাবা সাহিত্য চর্চার মানুষ ছিলেন, নাটকের মানুষ ছিলেন, আবৃত্তির লোক ছিলেন, তো চর্চাটা ওইখানে পেয়েছি আমি বাবাকে, বাবারকে দেখেছি। আমার ছোট ফুপু গান করতেন, তো আমার সকালটা শুরু হতো হয় ছোট ফুপুর রেয়াজ শুনে আর না হলে রেডিওর গানে। আমার বাবা যেটা করতেন, উনি ব্যাংকার ছিলেন, ব্যাংকে চাকরি করতেন, সকালবেলা উঠে উনি ওনার নামাজ পড়ে উনি যেটা করতেন, যতক্ষণ পর্যন্ত অফিসে না যেতেন ততক্ষণ গান শুনতেন।
3: প্রথম দিকে কোন গান শুনেছিলেন রবীন্দ্রনাথ যখন বাবা বাজাতেন, মনে পড়ে?
4: হ্যাঁ মনে পড়ে, কিছু কিছু মনে পড়ে, সবচেয়ে মনে পড়ে তা না, স্বপ্নলোকের চাবি, ভাবতে পারেন স্বপ্নলোকের চাবি?
3: আমরা শুনি আপনার কণ্ঠে, শুনে আসি।

0: বাহ, স্বপন পরের ডাক আমরা শুনলাম এখন,
1: আজকের দিনে দাঁড়িয়ে
0: একদম
1: কতটা প্রাসঙ্গিক
0: প্রাসঙ্গিক। আপনার জন্ম বেড়ে ওঠা তো দিনাজপুরে ছিল, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়?
1: আমার অনেকগুলো স্কুল, বাবা যেখানে যেখানে গেছেন সেখানে সেখানে স্কুল। রংপুর গভর্নমেন্ট গার্লস, ঠাকুরগাঁও গভর্নমেন্ট গার্লস, দিনাজপুর গভর্নমেন্ট গার্লস, তো সব মিলিয়ে আমার স্কুল অনেকগুলো, সেই জন্য আমার বন্ধুর সংখ্যাও অনেক বেশি।
0: এদিক থেকে সৌভাগ্য,
1: একদম একদম। তো ইন্টারমিডিয়েট পর্যন্ত আমার উত্তরবঙ্গেই কেটেছে, তারপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসি।
0: আপনি রবীন্দ্রনাথকে আপনার সাথে জড়ালেন কিভাবে?
1: আমার শুরুটা কিন্তু নাচ দিয়ে।
0: আচ্ছা,
1: হ্যাঁ, তো আমি শুরুতে নাচই শিখেছি, বহুদিন নাচ করেছি, তার সাথে সাথে গানটাও ছিল একসাথে, যেহেতু বাড়িতে ফুপু গাইতেন, উনি শেখাতেন। তো নাচতে গিয়ে তো অনেক গানের সাথে পরিচয়, রবীন্দ্রনাথের অনেক গান আমার যেমন মনে আছে, মনোমর মেঘের সঙ্গী, মম চিত্তে নীতি নিত্যে, ওই সময় যে গানগুলোর উপরে আমরা নাচতাম, ওইভাবে রবীন্দ্রনাথের সাথে একটা পরিচয়। নাচ গান দুটো আমার একসাথে চলেছে মাস্টার্স পর্যন্ত।
0: আচ্ছা,
1: তারপর আমি নাচকে বলেছি ভাই তুমি কিছুদিন থাকো, কারণ দুটোকে একসাথে চালানো যাচ্ছিল না। ঢাকায় এসে যেটা হয়েছিল আমার, আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই একই সাথে ভর্তি হই ছায়ানটে। সো একসাথে আমার ইউনিভার্সিটিও শেষ হয়েছে, ছায়ানটের ডিপ্লোমাও শেষ হয়েছে। তো ছায়ানটে সেই সময় আমি ওবায়দুল হক এবং সঞ্জিতা খাতুন আমার গুরু ছিলেন, তাদের কাছেই আমি গান করেছি। তার সাথে ফুল মোহাম্মদ ওস্তাদি ছিলেন, অপলা ফরহাদ নাবেদ ছিলেন, আরও অনেকেই ছিলেন।
0: নাচ করতেন কয়েকটি রবীন্দ্রসঙ্গীতের নাম বলেছিলেন, ওই গানগুলোর সাথে একটু শুনতে চাই আপনার কণ্ঠে সেই গানগুলো।
1: বর্ষার গানই করি একটা মন।

0: আমি ভয় করব না, ভয় করব না।
1: বাংলাদেশ বেতারের সাথে আপনার সম্পৃক্ততা কিভাবে, কখন?
2: আমরা রংপুরে ছিলাম দীর্ঘ একটা সময়, রংপুর গার্লস আমি পড়েছি, সেটা হচ্ছে ক্লাস সিক্স থেকে ম্যাট্রিক পর্যন্ত। তো ওই সময়টায় আমার বাংলাদেশ বেতারে, রংপুর বেতার, কলকাকুলির আসর, ছোটদের আসর হতো ওই আসরটায়, ওটা একটা রেগুলার প্রোগ্রাম ছিল, স্কুলের পরে বাবা নিয়ে যেতেন এবং সেটা একটা সরাসরি অনুষ্ঠান, রেডিওতে এনলিস্টেড হওয়া কিন্তু রংপুর বেতার। এবং সেটা আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন বেতারের সাথে আমার সম্পৃক্ততা আসলে দীর্ঘ দীর্ঘতম, এবং এটা একটা ভালোবাসার জায়গা আমার।
1: রবীন্দ্রসঙ্গীত হিসেবে কি আপনি প্রথম যুক্ত?
2: হ্যাঁ, আমি অডিশন দিয়েছি রবীন্দ্রসঙ্গীতে এবং এখনো পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতে, আমি অন্য কোনো গান বেতারে এখন পর্যন্ত গাই।
1: অডিশনে কোন গানটি গিয়েছিলেন?
2: আমার মল্লিকা বনে যখন

0: ভবনে।
1: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমরা আনুষ্ঠানিক ভাবে আমরা বলি বা বলতে হয় যে উনি চলে গেছেন, আমাদের মাঝে নেই, কিন্তু আসলে কি গেছেন?
0: না, রবীন্দ্রনাথ চিরজীবী। আমি সকাল শুরু করছি রবীন্দ্রনাথের গান দিয়ে। আমাদের যে কোনো সংকটে, যে কোনো আনন্দে রবীন্দ্রনাথকে স্মরণ করছি। তাহলে রবীন্দ্রনাথ কেন রবীন্দ্রনাথের প্রয়াণ হবে এটা বলছি, বরঞ্চ আমরা উদযাপন করতে পারি।
1: একটি বিষয় উঠে সবসময় রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনা করতে যায়, সেটা হচ্ছে ওনার যে সার্বিক জীবন, যে টাইম, যে সময়টুকু উনি অতিবাহিত করেছেন, সেই সময়টুকুতে যে পরিমাণ লিখেছেন উনি, সেটা আসলে অস্বাভাবিক এবং অসম্ভব একটি বিষয় বলা হয়।
0: একদম।
1: আপনার কাছে কি মনে হয় বিষয়টি?
0: দেখুন, আমরা শেক্সপিয়ারের কথা বলি, শেক্সপিয়ার কিন্তু গান লেখেননি। সেখানে রবীন্দ্রনাথের সাথে তার একটা অনেক বড় দার্শনিক হিসেবে বা লেখক হিসেবে আমরা যদি বিশ্বজনীনতা চিন্তা করি, এরকম আরো অনেকেই আছেন। টলস্টয়ের কথা বলতে পারেন, বোদলেয়ারের কথা বলতে পারেন, এটা কেউই কিন্তু গীতিকার ছিলেন না, সুরকার ছিলেন না, কম্পোজার ছিলেন না। সেই দিক থেকে রবীন্দ্রনাথ কিন্তু আরো খানিকটা এগিয়ে আছেন।
1: একটু শুনতে চাই কয়েকটা ভালো লাগার গান, যেগুলো আপনাকে ঘিরে থাকে বা আবেশিত করে রাখে।

0: গহন দ্বারে বারে বারে কান পেতে রই।
1: মানব মানবী প্রেমের কথা যদি বলি, দুটি প্রাণের লীন হওয়ার কথা যদি বলি, তাহলে কোন গানটি আপনাকে নাড়া দেয়?
2: একটা গান বলতে পারি এই মুহূর্তে মনে পড়ছে, সেটা
0: আমারও পরানো যাহা চায় তুমি।

0: কি বলতে চান আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে?
1: আমাদের ক্রমাগত জানবার যে প্রয়াস সেটা থাকা উচিত মানুষ মাত্র। তো আমি সেটাই বলতে চাই যে ভালো থাকুন, জেনে ভালো থাকুন, খুব ভালো থাকবেন সকলে,
0: ভালো থাকবেন। আপনার দীর্ঘ সঙ্গীত জীবন কামনা করছি এবং আপনি রবীন্দ্রনাথকে ঘিরেই সবসময় থাকুন, এই শুভকামনা আপনার জন্য। রবীন্দ্রনাথের উদ্দেশ্যে এই মুহূর্তে আপনার যা যা মনে পড়বে খোলা কথা শুনতে শুনতে আমরা বিদায় নেব।
1: গান হতে পারে,
0: গান হতে পারে, গানে গানে আপনি রবীন্দ্রনাথকে ডাকতে পারেন।
1: টুর।

0: তোমার খোলা হাওয়া।
1: শুনলাম প্রিয় মুখের প্রাণের কথাগুলো। রবীন্দ্রনাথের সব সৃষ্টির মধ্যে তার গানেই আমরা তাঁর জীবন দর্শনের সবচেয়ে নিবিড় আন্তরিক প্রকাশ পাই, তাই না? চলুন শোনা যাক তাঁর একটি অতি পরিচিত গান। এখন গানটি গাইছেন শিল্পী অনিমা রায়।

0: হ্যাঁ বন্ধুরা, তিনি বিশ্বাস করেছেন ব্যক্তি ক্ষণস্থায়ী হলেও সৃষ্টি চিরন্তন। মানুষ চলে যাবে, কিন্তু তার ভালোবাসা, কর্ম, শিল্প ও আদর্শ মানুষের হৃদয়ে থেকে যাবে।
1: ত্রাসের বিকট ভঙ্গি যত, অন্ধকারে ছলনার ভূমিকা তাহার। যতবার ভয়ের মুখোস্তার করেছে বিশ্বাস, ততবার হয়েছে অনর্থ পরাজয়। এই হার জিত খেলা জীবনের মিথ্যায় কুহক, শিশুকাল হতে বিজড়িত পদে পদে এই বিভীষিকা, দুঃখের পরিহাসে ভরা ভয়ের বিচিত্র চলচ্ছবি, মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আধারে, মৃত্যু অজ্ঞাত মোর, আজই তার তরে ক্ষণে ক্ষণে শিহরিয়া কাঁপিতেছি ডলে। এত ভালোবাসি বলে হয়েছে প্রত্যয়, মৃত্যুরে আমি ভালোবাসিব নিশ্চয়।
0: হ্যাঁ বন্ধুরা, সেই ভালোবাসা নিয়ে এই 22শে শ্রাবণে অবিশ্রান্ত বর্ষণ মুখের দিনেই ইহলোক ত্যাগ করেছিলেন তিনি। বাংলা হারিয়েছিল তাদের প্রাণের কবিকে, যার সঙ্গে আত্মিক যোগ বাঙালির। সেই প্রাণের ঠাকুর আজও বেঁচে আছেন মানুষের মনে, আছেন প্রতি বাঙালির অন্তরে।

0: বন্ধুরা, শেষ হয়ে এলো আজকের অনুষ্ঠানের সময়টুকু। যাবার আগে শেষের কথাগুলো বলি। আজকের অনুষ্ঠানে গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিনতে জাহিদ এবং লিয়াকত আলী খান, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশিরউদ্দিন, নির্দেশনায় প্রেম গোপাল হালদার, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শর্মী।
1: ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইফ উদ্দিন। ২৪ গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যাত্রা শুরু হয়েছে। গতকাল রাজধানীর শেরেবাংলানগরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকছে এই জাদুঘরের দুয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। ইতিহাস বিকৃতি এড়াতে সত্য ও নিরপেক্ষ বয়ানের উপর জোর দিয়ে তিনি জানান, আন্দোলন চলাকালে হতাহতের ঘটনার বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায়। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব। তিনি গতকাল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদের পরিবারের রক্ষণাবেক্ষণ ও আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এর আগে হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা প্রতিনিধিদের সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরউদ্দিন স্বপন জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক এবং মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান। তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, হাজারো মানুষের আত্মত্যাগ, সংগ্রাম ও প্রত্যাশার মধ্য দিয়ে অর্জিত এই চেতনাকে যেন কোনো অপশক্তি ভুল পথে পরিচালিত করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। পলাতক ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। গতরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে সরকার জানায়, এই ঘটনাটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত এবং ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য ক্ষতিকর। ঢাকা জানায়, এ ধরনের অনুষ্ঠান দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টায় কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে সে বিষয়ে আগেই ভারত সরকারকে উদ্বেগ জানানো হয়েছিল। তা সত্ত্বেও অনুষ্ঠানটি হতে দেয় বাংলাদেশ গভীর দুঃখ প্রকাশ করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেখ হাসিনা ও তার সহযোগীদের স্থান বাংলাদেশের রাজনীতিতে আর কখনোই হবে না। সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক, পারস্পরিক লাভজনক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বিজ্ঞপ্তিতে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, ২০১৩ সালে স্বাক্ষরিত বাংলাদেশ ভারত বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার বারবার করা অনুরোধে এখনও কোনো সাড়া পাওয়া যায়নি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বরং যে কোনো অজুহাতে তাকে প্রকাশ্যে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়া বাংলাদেশের জনগণের অনুভূতিতে গভীর আঘাত করেছে, যা বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পথে ক্ষতিকর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ। বাংলা ১৩৪৮ সালের ২২ শ্রাবণ কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্যের পুরোধা কবি রবীন্দ্রনাথ ঠাকুর ১২৬৮ সালের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। মহান এই কবি কবিতা ও গান সহ বাংলা সাহিত্যের সর্বত্র অবাধ বিচরণের মাধ্যমে মানুষের আবেগের প্রত্যেকটি জায়গায় স্পর্শ করেছেন। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ইউরোপের বাইরে প্রথম বাংলাভাষী হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এদিকে বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। খেলার খবর ক্রিকেট। ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে টসে জিতে এখন ব্যাট করছে সফররত বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ৪ উইকেটে ৭৮ রান করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ী এভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সাথে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু কিশোরদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান অন্তর্মম বিকশিত কর।
2: প্রিয় সোনামণি বন্ধুরা, ভালোবাসা আর শুভেচ্ছায় ভরা একটি সুন্দর সকাল তোমাদের সবার জন্য।
3: তোমরা নিশ্চয়ই জানো, পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা শুধু তাদের সময়ের নন, সব সময়ের সব মানুষের।
2: তারা আমাদের চোখে নতুন স্বপ্ন দেখান, মনকে সুন্দর করতে শেখান, প্রকৃতিকে ভালোবাসতে শেখান, মানুষকে ভালোবাসতে শেখান।
3: তাদের সৃষ্টি যত পড়ি ততই নতুন নতুন আনন্দ খুঁজে পাই। আজ আমরা আমাদের বিশ্বকবিকে স্মরণ করতে একত্র হয়েছি।
2: তিনি আমাদের বাংলা ভাষাকে পৃথিবীর দরবারে সম্মানের আসনে বসিয়েছেন। তার কবিতায় আছে শিশুর হাসি, নদীর কলতান, বৃষ্টির টুপটাপ শব্দ, ফুলের সৌরভ, পাখির ডাক, গ্রামের মেঠোপথ, আবার মানুষের প্রতি অগাধ ভালোবাসাও।
3: প্রিয় বন্ধুরা, তিনি হলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ তার 85তম প্রয়াণ বার্ষিকী। 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ অর্থাৎ 1941 সালের 7ই আগস্ট কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক নিবাস ঠাকুরবাড়িতে 80 বছর বয়সে নিভে যায় তার জীবন প্রদীপ।
2: কিন্তু সত্যি বলতে কি, এমন মানুষের কোনো বিদায় হয় না। তিনি বেঁচে থাকেন তার গান, কবিতা, গল্প, নাটক আর ভাবনার মধ্য দিয়ে।
3: যখনই আমরা তার লেখা পড়ি কিংবা তার গান শুনি, মনে হয় তিনি যেন আমাদের কাছেই আছেন, আমাদের সঙ্গে গল্প করছেন, আমাদের হাত ধরে প্রকৃতির পথে হাঁটছেন।
2: তোমরা কি কখনো ভোরের সূর্যোদয় দেখেছ, কিংবা বৃষ্টি ভেজা কদম ফুল, কিংবা নদীর ধারে বসে পাখির গান শুনেছ? রবীন্দ্রনাথ এই সাধারণ দৃশ্যগুলোর মধ্যেই খুঁজে পেয়েছিলেন অসাধারণ সৌন্দর্য।
3: তাই তিনি শিশুদের বলেছিলেন, শুধু বই পড়লেই হবে না, প্রকৃতিকেও পড়তে হবে, গাছের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, ফুলকে ভালোবাসতে হবে, পাখির গান শুনতে হবে, মানুষের মুখের হাসিকে নিজের আনন্দ মনে করতে হবে।
2: আজকের এই বিশেষ আয়োজন তাই শুধু একটি স্মরণানুষ্ঠান নয়, এটি একটি সুন্দর মানুষ হয়ে ওঠার পাঠশালা। আজকের প্রতিটি গান, প্রতিটি কবিতা, প্রতিটি গল্প আমাদের শেখাবে কিভাবে মনকে বড় করতে হয়, কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, আর কিভাবে নিজের দেশ ও সংস্কৃতিকে হৃদয় ধারণ করতে হয়।
3: তাহলে চলো বন্ধুরা, বিশ্বকবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার সৃষ্টির আলোয় আলোকিত হয়ে শুরু করি আজকের বিশেষ আয়োজন অন্তর্মম বিকশিত কর।
2: বন্ধুরা, মানুষের মনের কথা সব সময় মুখে বলা যায় না, অনেক অনুভূতি থাকে যেগুলো শুধু গানই বলতে পারে।
3: রবীন্দ্রনাথের গানও তেমনই। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন সুন্দর গান মানুষের মনকে সুন্দর করে। চলো সেই সৌন্দর্যের স্পর্শ নিয়ে শুনি আজকের প্রথম রবীন্দ্রসঙ্গীত। শিল্পী দিব্যময় দেশ।

0: কি অপূর্ব অনুভূতি, তাই না বন্ধুরা? একটি ভালো গান শেষ হয়ে গেলেও তার সুর অনেকক্ষণ আমাদের মনের ভেতর বাজতে থাকে। ঠিক তেমনই রবীন্দ্রনাথের গানও আমাদের শিখিয়ে যায় জীবনকে ভালোবাসতে, মানুষকে ভালোবাসতে, প্রকৃতিকে আপন করে নিতে।
1: প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভাবছো কেন এত বছর পরেও আমরা রবীন্দ্রনাথকে এত ভালোবাসি।
0: এর উত্তর খুব সহজ। তিনি শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষক, গল্পকার, সুরকার, চিত্রশিল্পী, দার্শনিক এবং সর্বোপরি একজন অসাধারণ মানুষ।
1: শিশুদের জন্য তিনি লিখেছেন সহজ পাঠ, শিশু, ডাকঘর, অসংখ্য গল্প, কবিতা ও গান। তিনি চাইতেন শিশুরা শুধু পরীক্ষায় ভালো ফল করুক তা নয়, তারা যেন ভালো মানুষ হয়, সত্য কথা বলতে শেখে, অন্যকে সম্মান করতে শেখে, প্রকৃতিকে ভালোবাসতে শেখে।
0: এবারে শিশু কিশোরদের অংশগ্রহণে আসর ভিত্তিক আলোচনা। আলোচনায় আমরা জানব রবীন্দ্রনাথের জীবনের এমন কিছু গল্প যা তোমাদের আরও অনুপ্রাণিত করবে,
1: মনোযোগ দিয়ে শুনবে। হয়তো এই গল্পগুলোর মধ্যেই তোমরা খুঁজে পাবে নিজের ভবিষ্যতের নতুন স্বপ্ন। আসর পরিচালনায় রয়েছেন কাজী সাকিরা বানু। অংশগ্রহণে নাবিদ রহমান তুর্য, সুমায়তা আজিজ রিমছিম, জান্নাতি নূর ডায়না এবং তাসনুবা তাসনিম খুশবু।

0: বন্ধুরা, এটা আমাদের জাতীয় সঙ্গীত। বলো তো দেখি তোমরা, আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে?
1: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
0: হ্যাঁ, জানো তো বন্ধুরা, এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে ইংরেজিতে লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এই পুরস্কার লাভ করেন। সে সময়ে তার এ পুরস্কার প্রাপ্তিও একটা বিস্ময়কর ঘটনা।
2: কি ঘটনা আপা?
0: লন্ডন বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক ডক্টর উইলিয়াম রাদিচের কথায় জানা যায়, তখনকার দিনে ইউরোপবাসীরা বিশ্বাস করত রবীন্দ্রনাথ শুধুমাত্র ইংরেজি ভাষায় লেখালেখি করতে জানেন। তিনি যে বাংলা সাহিত্যে এত কিছু সৃষ্টি করেছেন সেটা তারা জানতই না।
3: রবীন্দ্রনাথকে বলা হয়
1: কবিদের কবি।
0: আর তাই তিনি
2: কবিগুরু।
0: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সব শাখাতেই পদচারণা করেছেন সগৌরবে। শিশুদের জন্য তিনি লিখেছেন অসংখ্য
4: ছড়া, কবিতা, গান, গল্প, নাটক সহ নানা রকম শিশুতোষ রচনা।
0: আর তিনি যখন ছোটদের জন্য লিখেছেন তখন তিনি যেন শিশুর চোখ নিয়েই দেখেছেন, তাই না? বলো ওই কবিতাটা।
1: আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
4: কিচিমিচি করে সে তার শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাত।
0: এটা গেল এক ধরনের। আবার প্রকৃতির দরদি কবি আষাঢ় মাসের মেঘ দেখে লিখেছেন,
2: নীল নবঘন আষাঢ় গগনে, তিল ঠাঁই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে।
0: সচেতন করছেন তিনি বৃষ্টি, নদী, চাঁদ, ফুল, পাখি, এসব কিছুই শিশুদের দারুণ প্রিয়। আর এগুলো নিয়ে যখন ছড়া ও কবিতা লেখা হয় তখন তা আরো উপভোগ্য হয়। যেমন,
1: দিনের আলো নিভে এলো, সূর্যি ডোবে ডোবে,
2: আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে।
0: কত সুন্দর সুন্দর কবিতা, না? রবীন্দ্রনাথ ছিলেন একজন সচেতন, খেয়ালি মনের মানুষ। ওই যে বিচিত্র স্বাদ কবিতাটি, ওটাতে আছে ইচ্ছে ছিল তার মনের মধ্যে অনেক কিছু। ছোটদের মতো তার মনটাও যখন যা দেখেছেন তাই করতে চেয়েছেন, হতে চেয়েছেন।
2: যখন যেমন মনে করি তাই হতে পাই, যদি
4: আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতী নদী।
0: রবীন্দ্রনাথের এই বিচিত্র ইচ্ছেগুলো বিচিত্র স্বাদ কবিতায় আরো অনেক অনেক প্রসারিত হয়েছে। আবার বীর পুরুষ কবিতায় কবি বীর হয়ে মাকে নিয়ে বিদেশ ঘুরতে বেরিয়েছেন। মাকে নিয়েও রবীন্দ্রনাথ লিখেছেন অনেক
4: ছড়া, কবিতা।
0: কবি লিখেছেন,
2: মেঘের মধ্যে মা গো যারা থাকে, তারা আমায় ডাকে, আমায় ডাকে।
4: আমি বলি মা যে আমার ঘরে, তারে ছে থাকবো কেমন করে।
0: হ্যাঁ, মেঘের মধ্যে ওরা ডাকছে ডাকছে, কিন্তু আমার মা তো ঘরে, আমি মাকে ছেড়ে কেমন করে থাকবো। কি আকুতি, না? আরো আকুতি আছে। কিশোর চরিত্র ফটিকের সঙ্গে আমাদের পরিচয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে। ফটিকের কৈশোরের উচ্ছলতা, গ্রামের গণ্ডি পেরিয়ে শহরের জীবনে গিয়ে ফটিকের বন্দিত্ব, অর্থাৎ বন্দিত্ব দশা, মায়ের কাছে যাবার আকুল আবেদন, প্রকৃতির সঙ্গে মিশে শৈশব থেকে কৈশোরে পা রাখা ফটিকের শেষ পরিণতিটা আজও আমাদের চোখ ভিজিয়ে দেয়।
1: আপা, কাবুলিওয়ালা গল্পটি?
0: হ্যাঁ, ওটি তো আর একটা। ভিনদেশিয়া কাবুলিওয়ালা, মিনির প্রতি তার ভালোবাসা অদম্য। কি কষ্টকর, না, কাবুলিওয়ালা গল্পে? আবার ডাকঘর নাটকে
2: অমলের চরিত্র আমাদের মন কেড়ে নেয়।
0: শিশু সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের আরও অনেক সাহিত্যকর্ম রয়েছে যা যুগ যুগ ধরে অমর হয়ে আছে। ছোট বন্ধুরা, তোমাদের মনে আছে তো রবীন্দ্রনাথ ঠাকুর কবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
2: রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে, অর্থাৎ 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। আর প্রায় 80 বছর বয়সে 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুর ওপারে
1: পাড়ি জমান।
3: তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শ সম্পর্কে আরো অনেক অনেক আলোচনা করব।
5: মধুরা, দেখলে তো, একজন মানুষের সত্যিকারের পরিচয় তার ধন সম্পদে নয়, তার কাজের মধ্যে।
6: রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন শেখার কোনো শেষ নেই, যত জানবো তত বিনয়ী হব, তত বড় মানুষ হয়ে উঠব।
5: প্রিয় সোনামণি বন্ধুরা, বলো তো তোমাদের সবচেয়ে প্রিয় বন্ধুকে? হয়তো কেউ বলবে মা, কেউ বলবে বাবা, কেউ বলবে ভাই বোন, আবার কেউ বলবে স্কুলের কোনো বন্ধু। কিন্তু জানো, মানুষের আরেকজন আজীবনের বন্ধু আছে, সে হলো বই।
6: একটি ভালো বই কখনো একা থাকতে দেয় না। বই আমাদের নিয়ে যায় অচেনা দেশে, পরিচয় করিয়ে দেয় নতুন মানুষের সঙ্গে, শেখায় ভালোবাসা, সাহস আর সততার কথা।
5: রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য যে গল্পগুলো লিখেছেন, সেগুলো শুধু গল্প নয়, প্রতিটি গল্প যেন একটি ছোট্ট প্রদীপ। সেই প্রদীপের আলোয় আমরা শিখি সত্য বলতে, অন্যকে সম্মান করতে, প্রাণী পাখিকে ভালোবাসতে এবং নিজের হৃদয়কে সুন্দর রাখতে।
6: আজকের ইচ্ছে পূরণ গল্পটি শুনতে শুনতে চেষ্টা করবে গল্পের চরিত্রগুলোর জায়গায় নিজেকে কল্পনা করতে, ভাববে আমি হলে কি করতাম, আমি কিভাবে একজন ভালো মানুষ হতে পারি।
5: চলো গল্পের সেই রঙিন জগতে হারিয়ে যাই। গল্প পাঠ করবে নিবেদিতা খান সত্তা।
7: সুবলচন্দ্রের ছেলেটির নাম সুশীলচন্দ্র, কিন্তু সকল সময় নামের মতো মানুষটি হয় না, সেজন্যই সুবলচন্দ্র কিন্তু দুর্বল ছিলেন এবং সুশীলচন্দ্র বড় শান্ত ছিলেন না। ছেলেটি পাড়াশুদ্ধ লোককে অস্থির করিয়া বেড়াইত। আজ শনিবারের দিন দুটোর সময় স্কুলের ছুটি ছিল, কিন্তু আজ স্কুলে যাইতে সুশীলের কিছুতেই মন উঠিতেছিল না। তাহার অনেক কারণ ছিল। একে তো আজ স্কুলে ভূগোলের পরীক্ষা, তাহাতে আবার ওপাড়ার বসেদের বাড়ি আজ সন্ধ্যার সময় বাজি পোড়ানো হইবে। সুশীলের ইচ্ছা সেখানেই আজ দিনটা কাটাইয়া দেয়। অনেক ভাবিয়া শেষকালে স্কুলে যাইবার সময় বিছানায় গিয়া শুইয়া পড়িল। তাহার বাপ সুবল গিয়া জিজ্ঞাস করিলেন, কি রে বিছানায় পড়ে আছিস যে, আজ স্কুলে যাবি নে? সুশীল বলিল, আমার পেট কামড়াচ্ছে, আমি আজ স্কুলে যেতে পারবো না। সুবল তাহার মিথ্যা কথা সমস্ত বুঝিতে পারিলেন, মনে মনে বলিলেন, রোসো, একে আজ জব্দ করতে হবে। এই বলিয়া কহিলেন, পেট কামড়াচ্ছে, তবে তো আর তোর কোথাও গিয়ে কাজ নেই, তুই এখানে চুপ করে পড়ে থাক, আমি খানিকটা পাচন তৈরি করে নিয়ে আসি। এই বলিয়া তাহার ঘরে শিকল দিয়ে সুবলচন্দ্র খুব তেত পাচন তৈয়ার করিয়া আনিতে গেল। সুবলবাবু যখন খুব বড় এক বাটি পাচন লইয়া ঘরে ঢুকিলেন, সুশীল বিছানা হইতে ধড়ফড় করিয়া উঠিয়া বলিল, আমার পেট কামড়ানো একেবারে সেরে গেছে, আমি আজ স্কুলে যাব। বাবা বলিলেন, না না, সে কাজ নেই, তুই পাচন খেয়ে এখানে চুপচাপ করে শুয়ে থাক। এই বলিয়া তাহাকে জোর করিয়া পাচন খাওয়াইয়া ঘরে তালা লাগাইয়া বাহির হইয়া গেলেন। সুশীল বিছানায় পড়িয়া কাঁদিতে কাঁদিতে সমস্ত দিন ধরিয়া কেবল মনে করিতে লাগিল যে, আহা, যদি কালই আমার বাবার মতো বয়স হয়, আমি যা ইচ্ছা তাই করিতে পারি, আমাকে কেউ বন্ধ করে রাখতে পারে না। তাহার বাপ সুবলবাবু বাহিরে একলা বসিয়া বসিয়া ভাবিতে লাগিলেন যে, আমার বাপ মা আমাকে বড় বেশি আদর দিতেন বলেই তো আজ আমার ভালো রকম পড়াশুনো কিছু হল না। আহা, আবার যদি সেই ছেলেবেলা ফিরে পাই, তাহলে আর কিছুতেই সময় নষ্ট না করে কেবল পড়াশোনা করে নিই। ইচ্ছা ঠাকরুন সেই সময় ঘরের বাহির দিয়ে যাইতেছিলেন। তিনি বাপের ও ছেলের মনের ইচ্ছা জানিতে পারিয়া ভাবিলেন, আচ্ছা ভালো, কিছুদিন ইহাদের ইচ্ছা পূর্ণ করিয়াই দেখা যাক। এই ভাবিয়া বাপকে গিয়া বলিলেন, তোমার ইচ্ছা পূর্ণ হইবে, কাল হইতে তুমি তোমার ছেলের বয়স পাইবে। ছেলেকে গিয়া বলিলেন, কাল হইতে তুমি তোমার বাপের বয়সী হইবে। শুনিয়ে দুজনে ভারি খুশি হইয়া উঠিলেন। দুজনের মনের ইচ্ছা পূর্ণ হইল বটে, কিন্তু ভারি মুশকিল বাঁধিয়া গেল। আগেই বলিয়াছি, সুশীলচন্দ্র মনে করিত যে, সে যদি তাহার বাবা সুবলচন্দ্রের মতো বড় এবং স্বাধীন হয়, তবে যেমন ইচ্ছা গাছে চড়িয়া, জলে ঝাঁপ দিয়া, কাঁচা আম খাইয়া, পাখির বাচ্চা পাড়িয়া দেশময়স ঘুরিয়া বেড়াবে, যখন ইচ্ছা ঘরে আসিয়া যাহা ইচ্ছা তাহাই খাইবে, কেহ বারণ করিবার থাকবে না। কিন্তু আশ্চর্য এই, সেদিন সকালে উঠিয়া তাহার গাছে চড়িতে ইচ্ছাই হইল না, পানা পুকুরটা দেখিয়া তাহার মনে হইল ইহাতে ঝাঁপ দিলেই আমার কাঁপুনি দিয়া জ্বর আসিবে। চুপচাপ করিয়া দাওয়ায় একটা মাদুর পাতিয়া বসিয়া বসিয়া ভাবিতে লাগিল। লজেন্দ্রসের প্রতি সুশীলচন্দ্রের বড় লোভ ছিল। স্কুলের ধারে দোকানে সে রোজ নানা রঙের লজেন্দ্রুস সাজানো দেখিত। দু চার পয়সা যাহা সে পাইত তাহাতেই লজেন্দ্রুস কিনিয়া খাইত। মনে করিত যখন বাবার মতো চাকা হইবে তখন কেবল পকেট ভরিয়া ভরিয়া লজেন্দ্রুস কিনিবে এবং খাইবে। আজ চাকর এক টাকায় এক রাশ লজেন্দ্রুস কিনিয়া আনিয়া দিল। তাহারই একটা লইয়া সে দন্তহীন মুখের মধ্যে পড়িয়া চুষিতে লাগিল। কিন্তু বুড়োর মুখে ছেলে মানুষের লজেন্দ্রুস কিছুতেই ভালো লাগিল না। কাল পর্যন্ত যে সকল ছেলে সুশীলচন্দ্রের সঙ্গে কপাটি খেলিয়াছে আজ তাহারা সুশীলের সন্ধানে আসিয়া বুড়ো সুশীলকে দেখিয়া দূরে ছুটিয়া গেল। বাবা সুবলচন্দ্র প্রতিদিন দাওয়ায় মাদুর পাতিয়া বসিয়া বসিয়া ভাবিতেন, যখন ছোট ছিলাম তখন দুষ্টামি করিয়া সময় নষ্ট করিয়াছি, ছেলে বয়স ফিরিয়া পাইলে সমস্ত দিন শান্তশিষ্ট হইয়া ঘরে দরজা বন্ধ করিয়া বসিয়া বসিয়া কেবল বই লইয়া পড়া মুখস্থ করি। কিন্তু ছেলে বয়স ফিরিয়া পাইয়া সুবলচন্দ্র কিছুতেই স্কুলমুখ হইতে চায় না। খাওয়ার বিষয়ে সুশীলের বড় কড়াক করছিল, কারণ তাহার বাপ সুবল যখন বৃদ্ধ ছিলেন তখন তাহার খাওয়া ভালো হজম হইত না, একটু বেশি খাইলেই অম্বল হইত। সুশীলের সে কথাটা বেশ মনে আছে, সেজন্য সে তাহার বাপকে কিছুতেই অধিক খাইতে দিত না। কিন্তু হঠাৎ অল্প বয়স হইয়া আজকাল তাহার এমনই ক্ষুধা হয়েছে যে নুড়ি হজম করিয়া ফেলিতে পারিতেন। সুশীল তাহাকে যতই অল্প খাইতে দিত পেটের জ্বালায় তিনি ততই অস্থির হইয়া বেড়াইতেন। শেষকালে রোগা হইয়া শুকাইয়া তাহার সর্বাঙ্গের হার বাহির হইয়া গেল। সুশীল ভাবিল শক্ত ব্যাম হইয়াছে, তাই কেবলই ওষুধ গিলাইতে লাগিল। বুড়ো সুশীলের বড় গোল বাঁধিল। সে তাহার পূর্বকালের অভ্যাস মতো যাহা করে তাহাই তাহার সহ্য হয় না। পূর্বকার অভ্যাস মতো ভুলিয়া তক্তপোষ হইতে সে লাফ দিয়ে নামিতে যায় আর হাড়গুলো টন টন ঝনঝন করিয়া ওঠে। মুখের মধ্যে আস্ত পান পুরিয়া হঠাৎ দেখে দাঁত নাই, পান চিবানো অসাধ্য। ভুলিয়া চিরুনি ব্রুশ লইয়া মাথা আছড়াইতে গিয়া দেখে প্রায় সকল মাথাতেই টাক। সুবলচন্দ্র এক একদিন দৈবাদ ভুলিয়া যাইত যে আপনাকে পূর্বের মতো বুড়ো মনে করিয়া যেখানে বুড়ো মানুষের তাস পাশা খেলিতেছে সেখানে গিয়া সে বসিত এবং বুড়ন বলিত। শুনিয়া সকলেই তাহাকে বলিত, যা যা খেলা করগে, জ্যাঠামি করতে হবে না বলিয়া কান ধরিয়া বিদায় করিয়া দিত। তখন সুবল একান্ত মনে প্রার্থনা করিতে লাগিল যে আহা, যদি আমার ছেলের সুশীলের মতো বুড়ো হই এবং স্বাধীন হয়ে যাই তাহা হইলে বাঁচিয়া যাই। সুশীলও প্রতিদিন জোর হাত করিয়া বললে, হে দেবতা, আমার বাপের মতো আমাকে ছোট করিয়া দাও, মনের সুখে খেলা করিয়া বেড়াই। বাবা যেরকম দুষ্টামি আরম্ভ করিয়াছেন উহাকে আমি আর সামলাইতে পারি না, সর্বদা ভাবিয়া অস্থির হই। তখন ইচ্ছা ঠাকুরন এসিয়া বলিলেন, কেমন তোমাদের শখ মিটিয়াছে? তাহারা দুজনেই গড় হইয়া প্রণাম করিয়া কহিলেন, দোহাই ঠাকুরন, মিটিয়াছে। এখন আমরা যে যাহা ছিলাম আমাদিগকে তাহাই করিয়া দাও। ইচ্ছা ঠাকুরন বলিলেন, আচ্ছা, কাল সকালে উঠিয়া তাহাই হইবে। পরদিন সকালে সুবল পূর্বের মতো বুড়া হইয়া এবং সুশীল ছেলে হইয়া জাগিয়ে উঠিলেন। দুজনেরই মনে হইল যে স্বপ্ন হইতে জাগিয়াছি। সুবল গলা ভার করিয়া বলিলেন, সুশীল, ব্যাকরণ মুখস্থ করবি না? সুশীল মাথা চুলকাইতে চুলকাইতে বলিল, বাবা, আমার বই হারিয়ে গেছে।
8: বন্ধুরা, গল্প শেষ হয়েছে, কিন্তু গল্পের শিক্ষা শেষ হয়নি। জীবনের প্রতিটি ভালো গল্প আমাদের মনে একটি সুন্দর বীজ বুনে দেয়। সেই বীজ থেকেই একদিন জন্ম নেয় সততা, ভালোবাসা, সাহস আর মানবিকতা।
9: মনে রেখো, বড় মানুষ হওয়ার আগে ভালো মানুষ হওয়াটা অনেক বেশি জরুরি, আর সেই শিক্ষাই আমাদের দিয়ে গেছেন রবীন্দ্রনাথ।
8: বন্ধুরা, তোমরা কি কখনো ভোরবেলার শিশির ভেজা ঘাসের ওপর খালি পায়ে হেঁটেছ, কিংবা বৃষ্টির পর আকাশের রংধনু দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থেকেছ?
9: রবীন্দ্রনাথ ছোট ছোট এসব দৃশ্যের মধ্যে খুঁজে পেতেন জীবনের সবচেয়ে বড় আনন্দ। তাই তার কবিতা পড়লে মনে হয় যেন ফুল কথা বলছে, বাতাস গান গাইছে, নদী হাসছে, পাখিরা আমাদের ডাকছে।
8: কবিতা শুধু মুখস্থ করার জন্য নয়, কবিতা অনুভব করায় বিষয়। প্রতিটি শব্দের মধ্যে লুকিয়ে থাকে একটি ছবি, একটি অনুভূতি, একটি স্বপ্ন, একটি আবেদন বা নিবেদন।
5: এবার আত্মত্রাণ কবিতাটি শুনতে শুনতে তোমরা মন দিয়ে কল্পনা করবে সেই প্রতিজ্ঞা কিংবা নিবেদন। দেখবে কবিতা শেষ হলেও তার রেশ অনেকক্ষণ ধরে তোমাদের মনে রয়ে যাবে। এসো শুনি আজকের কবিতা, আবৃত্তি করছে সাফওয়া জামাল।
10: বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, সহায় মোরে না যদি জুটে, নিজের বল না যদি টুটে, সংসারিতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানিক হয়, আমারই তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন রয়, আমার ভার লাগব করি, নাই বা দিল সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়, নম্র শিরে সুখের দিনে, তোমারে মুখ লাগব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা, সেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়।
8: আহা, কি অপূর্ব শব্দের জাদু! দেখলে তো বন্ধুরা, খুব অল্প কিছু শব্দ দিয়েও কত বড় একটা পৃথিবী তৈরি করা যায়।
5: তোমরাও বই পড়বে, কবিতা পড়বে, নিজেরাও ছোট ছোট কবিতা লেখার চেষ্টা করবে।
8: প্রিয় বন্ধুরা, 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যের নোবেল পুরস্কার অর্জন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর রচিত আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত।
5: প্রিয় বন্ধুরা, একটি সুন্দর গান মানুষের মনকে যেমন আনন্দ দেয়, তেমনি কখনো কখনো নতুন করে বাঁচার শক্তিও দেয়।
8: রবীন্দ্রনাথের গান শুনলে মনে হয় তিনি যেন আমাদের খুব কাছের একজন মানুষ। তিনি বলছেন, দুঃখ আসবে, কষ্ট আসবে, কিন্তু আশা হারাবে না। প্রকৃতিকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, নিজের মনকে সুন্দর রাখো।
5: আজকের এই গানটি তোমাদের হৃদয়ে নিশ্চয়ই ভালোবাসা আর আশার নতুন আলো জ্বালিয়ে দেবে। চলো মন খুলে শুনি সমবেত কণ্ঠে গাওয়া চিরসবুজ একটি রবীন্দ্রসঙ্গীত।

0: বন্ধুরা, গান শেষ হয়েছে, কিন্তু তার সুর যেন এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছে। রবীন্দ্রসঙ্গীতের সবচেয়ে বড় সৌন্দর্য হল এটি মানুষকে শান্ত হতে শেখায়, সুন্দরকে ভালোবাসতে শেখায় এবং নিজের ভেতরের আলো খুঁজে নিতে শেখায়।
1: প্রিয় সোনামণি বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে এলো আজকের বিশেষ অন্তরমম বিকশিত করো অনুষ্ঠান। আজ আমরা স্মরণ করেছি এমন একজন মানুষকে যিনি বাংলা ভাষাকে বিশ্ব দরবারের সম্মানের আসনে বসিয়েছেন,
0: যিনি শিশুদের শুধু পড়াশোনায় নয়, প্রকৃতিকে ভালোবাসতে, মানুষকে ভালোবাসতে, সত্য বলতে এবং সুন্দরভাবে বাঁচতে শিখিয়েছেন।
1: মনে রেখো, রবীন্দ্রনাথ বলতেন, শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, শিক্ষা আছে গাছের পাতায়, নদীর জলে, পাখির গানে, মানুষের হাসিতে, মায়ের স্নেহে এবং প্রতিদিনের ছোট ছোট ভালো কাজের মধ্যে।
0: তোমরা প্রতিদিন একটি করে ভালো কাজ করবে, কাউকে সাহায্য করবে, একটি গাছের যত্ন নেবে, বই পড়বে, নতুন কিছু শিখবে, আর কখনো মিথ্যা বলবে না। এভাবেই তোমরা একদিন নিজেদের পরিবার, সমাজ এবং দেশের গর্ব হয়ে উঠবে।
1: বন্ধুরা, রবীন্দ্রনাথের একটি সুন্দর ভাবনা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। চলো আমরা সবাই মানুষকে বিশ্বাস করি, ভালোবাসি, সম্মান করি এবং একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখি।
0: আজকের মতো এখানেই বিদায়। মোসাম্মদ তানজিলা শামসুন্নাহারের গ্রন্থনায় আজকের এই বিশেষ অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি নরিন নাজিফা
1: এবং আমি সমৃদ্ধি সূচনা। সম্পাদনায় মোহাম্মদ শামসুল হক, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক।
0: এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু কিশোরদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান অন্তরমম বিকশিত করো অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ইশাত শারমিন।
1: তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো, বইয়ের সঙ্গে বন্ধুত্ব রেখো, স্বপ্ন দেখতে থেকো।
0: বন্ধুরা, শুভ বিদায়।
2: এতক্ষণ শুনলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু কিশোরদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান অন্তরমম বিকশিত করো।
3: বাংলাদেশ বেতার, ঢাকা। সুপ্রিয় বন্ধুরা, আয়োজনমালা এখন রয়েছে আধুনিক গান। শাহনাজ রহমতুল্লার কণ্ঠে জেবুন্নেসা জামালের লেখা এবং করিম শাহাবুদ্দিনের সুরে প্রথম গান, সেই মিষ্টি গানটি, সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে।

শুনছেন আধুনিক গান শাহনাজ রহমতুল্লার কণ্ঠে। এবারে গানটি লিখেছেন মুকুল চৌধুরী, সুর করেছেন রাজা হোসেন খান।

বাংলাদেশ বেতার ঢাকা। যে ছিল আমার স্বপ্ন চারিণি, তারে বুঝিতে পারিনি। রবীন্দ্রসঙ্গীত, মহাদেব ঘোষ।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন মহাদেব ঘোষের কণ্ঠে। শিল্পী কণ্ঠে এবারে শুনব আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন মহাদেব ঘোষের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন বৃক্ষরোপণ বিষয়ক গান। শিল্পী, গীতিকার ও সুরকার মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার।

0: বৃক্ষরোপণ বিষয়ক গান শুনলেন শিল্পী ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদার।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছে শারমিন মুস্তাফি কনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে জুলাই ৩৬ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে তিনি বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের গণ অভ্যুত্থান কোন একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়, এ অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। এদিকে আজ থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব। তিনি গতকাল জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের রক্ষণাবেক্ষণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জুলাই গণ অভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক এবং মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, হাজারো মানুষের আত্মত্যাগ, সংগ্রাম ও প্রত্যাশার মধ্য দিয়ে অর্জিত এই চেতনাকে যেন কোনো অপশক্তি ভুল পথে পরিচালিত করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ, সজাগ থাকতে হবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি বাংলাদেশ ফার্স্ট। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ আর কখনোই পরনির্ভরশীল রাষ্ট্র হবে না। তিনি গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানাতে দেশপ্রেম, সততা ও দায়বদ্ধতার সঙ্গে দেশকে রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ। বাংলা ১৩৪৮ সনের ২২শে শ্রাবণ কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্যের পুরোধা কবি রবীন্দ্রনাথ ঠাকুর ১২৬৮ সালে ২৫শে বৈশাখ কলকাতার জোনাশাকর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। মহান কবি, কবিতা ও গান সহ বাংলা সাহিত্যের সর্বত্র অবাধ বিচরণের মাধ্যমে মানুষের আবেগের প্রত্যেকটি জায়গাকে স্পর্শ করেছেন। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ইউরোপের বাইরে প্রথম বাংলাভাষী হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এদিকে বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীর একটি রুট দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করার বিষয়ে ওমানের সঙ্গে তারা মতৈক্যে পৌঁছেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই সম্ভাব্য সমঝোতার বিস্তারিত প্রকাশ করেনি, তবে তিনি জানান এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরানের বন্দরগুলোর উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ওমানের সাথে এই সমঝোতা কেবল হরমুজ প্রণালীর দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করতে পারবে না। প্রস্তাবের বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ওমানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। খেলার খবর, ক্রিকেট। ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে টসে জিতে এখন ব্যাট করছে সফররত বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ৪ উইকেটে ৯৪ রান করেছে। সবশেষে আবহাওয়া, আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুরু হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান রবীন্দ্র সাহিত্যে মুক্ত চিন্তা।

0: শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথের প্রয়াণ বার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন রবীন্দ্র সাহিত্যে মৃত্যুচিন্তা অনুষ্ঠানে। আজকের আয়োজনে আমাদের সাথে আলোচনায় আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তারেক রেজা এবং বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আজ কবিগুরুর প্রয়াণ দিবসে শুরুতেই তাকে স্মরণ করতে চাই তার একটি গানের লাইন দিয়ে। শ্রদ্ধেয় ফাহিম হোসেন চৌধুরী, আপনার কাছ থেকেই দুটো লাইন গান শুনতে চাই।
1: কবিগুরু তার 51 বছর বয়সে একটা গান লিখেছিলেন, যখন প্রথম সন্তান মারা যায় 10 বছরে, সেই সময়কার একটি গান নয়।

0: আজকে আমাদের আলোচনার যে বিষয় রবীন্দ্র সাহিত্যে মৃত্যুচিন্তা, এই গানটির সাথে রবি ঠাকুরের মৃত্যুচিন্তা কিভাবে সম্পৃক্ত যদি একটু আলোচনা করতেন, কিংবা এই গানের প্রেক্ষাপটটা যদি আমাদের একটু বিস্তারিত জানান।
1: কবিগুরু যখন মারা যায় তখন তিনি ওই বয়সে কি বেদনাটা উনি ঠিক বুঝতে পারতেন না, যেটা আমরা যতটুকু আমরা বই পড়েছি। কাদম্বিনী যখন মারা যান তখন মৃত্যুর যে কি শোক কি কষ্ট, এই গানটা যদি পুরাটুকু শোনা যায় তাহলে বোঝা যায় ওনার অনুভূতি ওই গানের ভিতর দিয়ে প্রকাশ করেছিল।
0: এবারে আমরা অধ্যাপক ডক্টর তারিক রেজার কাছে জানতে চাই, আমরা যে গানটি শুনছিলাম এবং ফাহিম হোসেন চৌধুরী আমাদের যেটি জানাচ্ছিলেন যে তার ব্যক্তিগত শোকও গানের মধ্যে প্রকাশ পেয়েছে, একটু জানতে চাই যে রবীন্দ্র সাহিত্যে মৃত্যুচিন্তার বিষয়টি কিভাবে প্রতিফলিত হয়েছে।
2: 85তম প্রয়াণ দিবসে রবীন্দ্রনাথের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি, এবং রবীন্দ্রনাথকে নিয়ে আমরা যত আলোচনাই করি শেষ পর্যন্ত আমরা রবীন্দ্রনাথ থেকে ধার করি, যেমনটি বলেছিলেন সুধীন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথের পূজা করা মানে গঙ্গা জলে গঙ্গা পূজা। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনাটা অগ্রসর করতে চাচ্ছি, রবীন্দ্র সাহিত্যে মৃত্যুচিন্তা এবং রবীন্দ্র সাহিত্যের যে বিশাল ভাণ্ডার সেখানে তার সাহিত্যের যে বিভিন্ন ধারা বা ভাগ আছে সব জায়গাতেই আমরা মৃত্যুচিন্তার প্রকাশ লক্ষ্য করব। সামগ্রিক আলোচনা আমরা নিশ্চয়ই পুরো ব্যাপারটাকে তুলে আনতে পারবো না, কিন্তু রবীন্দ্রনাথের মৃত্যু বিষয়ক ভাবনা যেটা আমি শুরু বলতে চাই, তার একেবারে মানে 16-17 বছর বয়সে তিনি যে ভানুসিংহের পদাবলী লিখেছিলেন ভানুসিংহ নামে, সেখানেই তিনি মৃত্যুকে প্রথম অভিনন্দিত করেছিলেন, স্বাগত জানিয়েছিলেন মরণরে তুহ মম শ্যাম সমান বলে। এবং আমরা পরবর্তী সময়ে লক্ষ্য করেছি এই যে রবীন্দ্রনাথ মানে বৈষ্ণব ধারা পৃষ্ঠর হয়ে শ্যামের সঙ্গে মৃত্যুকে তুলনা করলেন, এটারই প্রতিধ্বনি আমরা তার পরবর্তী রচনাগুলোর ভিতরে শুনব। এবং তার মৃত্যুচিন্তা আলাপ প্রসঙ্গে আমরা প্রায়শ তার ব্যক্তিগত জীবনের যে শোকগুলো, আমরা জানি তিনি অনেকগুলো ঘটনার সাক্ষী হয়েছেন, তার স্ত্রীর মৃত্যু, মায়ের মৃত্যু, কন্যার মৃত্যু এবং দুই সন্তানের মৃত্যু, এই মৃত্যুগুলোকে তিনি ব্যক্তিগত মানে শোক যাপনের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, দুঃখকে সর্বত্র বিশ্বময় ছড়িয়ে দেওয়ার একটি প্রয়াস, তার কবিতা বলুন, গানে বলুন, গল্পে বলুন, উপন্যাস, নাটক, যেখানেই বলুন সেখানে তিনি মৃত্যুকে ছড়িয়ে দিয়েছেন। এবং মৃত্যু জীবনের পরিসমাপ্তি নয়, জীবনের একটি পর্যায় হিসেবে দেখেছেন, এবং মৃত্যুর ভিতর দিয়ে আমাদের সংকীর্ণতা সীমাবদ্ধতাকে অতিক্রম করে বিশ্বের সাথে যোগে যেথায় বিহারও সেইখানে যোগ তোমার সাথে আমারও, এই যে বিশ্বের সঙ্গে সংযোগের যে ব্যাপারটি এবং এপার ওপার দুপার মিলিত হয়ে মহাবিশ্বের একটি অংশ হিসেবে মানুষের যে জীবন এবং যাপন সেটাকে সর্বত্র বিস্তৃত করার একটি পথ হিসেবে তিনি মৃত্যুকে দেখেছেন। ফলে তার কবিতা, গানে, গল্প, নাটকে মৃত্যু কোনো সমাপ্তি নয়, মৃত্যু এক পর্যায় থেকে আরেকটি পর্যায়ে উত্তীর্ণ হওয়া এবং জীবনের দুটি ধাপকে তিনি দেখেছেন মুদ্রার এপিটোপিটের মতো। মৃত্যুর ভিতর দিয়ে আমরা জীবনের পূর্ণতাকে উদযাপন করি, আমরা যা কিছু অর্জন করি, যা কিছু শিখি সেটাকে এক ধাপ থেকে আরেক ধাপে নিয়ে যাওয়ার ব্যাপারটাকে তিনি মৃত্যুচিন্তার ভিতর দিয়ে প্রকাশ করেছেন।
0: অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সাথে আরো আলোচনায় আসবো। এই সুযোগে আমরা আরো দুটো লাইন গান শুনতে চাই। ফাহিম হোসেন চৌধুরী, এই মুহূর্তে আপনি আমাদেরকে কোন গানটি শোনাবেন?
1: এখানে একটি কথা বলে নেই, গীতাঞ্জলি 1910 সালে, তো মৃত্যুচিন্তা বোঝার জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ সকলের মতে এবং আমার মতেও মনে হয়। এখানে মৃত্যু ঈশ্বরের কাছে আত্মসমর্পণ, অনন্তের সঙ্গে মিলনের প্রতীক, এই দুটি আমরা এই গ্রন্থে কিন্তু পেয়ে থাকি গীতাঞ্জলিতে। তখন উনি ওই বয়সে উনি 1303 সালে এই গানটি রচনা করেছিলেন, যেমন জীবন

0: এখানে দেখেন দুহাত বাড়ায় আমরা কোনো কিছু গ্রহণ করি এবং দুহাত দিয়েই আমরা সবকিছু বিদায় করি।
1: এই পর্যায়ে আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাই, যে আমরা যদি আপামর বাঙালির কথা বলি, শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব জুড়ে যেখানে যেখানে বাঙালিরা রয়েছে, তাদের অনেকেই যদি রবীন্দ্র সাহিত্য নাও পড়ে থাকে, কিন্তু রবীন্দ্রনাথের গানগুলোর সাথে তারা নিজেদেরকে খুব দ্রুত সম্পৃক্ত করতে পারে, তারা একটা যোগাযোগ স্থাপন করতে পারে কবিগুরুর সাথে। আজ যদি রবীন্দ্রনাথের মৃত্যু বিষয়ক গানগুলো আপনার কাছে জানতে চাই, যে কোন কোন গানে তিনি বলে গেছেন মৃত্যুর কথা,
0: যেমন জীবন ও মরণ সীমানা ছাড়িয়ে, তারপর আর একটা আছে এলো নয়ন ছেড়ে গেলে চলে, তারপর এলো আর অনেক গানই আমরা পেয়ে থাকি, যেমন আপনার যখন পড়বে আমার পায়ের চিহ্ন এই বাটে, এখানে উনি বলে গেছেন পিছন দিকে কে কে বলে গো, এই কয়েকটা লাইন আপনার বলা যায়। প্রত্যেকটা গানে উনি শেষ বয়সে যে গানগুলি করেছেন তাতে মনে হয় সেই গানের কিন্তু সেই ভাব আমরা প্রতিটা গানেই পাই শেষ বয়সের।
1: ধন্যবাদ আপনাকে। আমরা ডক্টর তারেক রেজার কাছে আরেকবার আসতে চাই। তার সাহিত্যে মৃত্যু বিষয়টি অনেকবার এসেছে। অনেক সমালোচক বলে থাকেন যে রবি ঠাকুর মৃত্যুকে কখনোই ভয়ের বা উদ্বেগের হিসেবে উল্লেখ করেননি। তিনি তার সাহিত্যে রচনায়, আমরা গান বলি, ছোট গল্প বা তার যত রচনা আছে, তার মধ্যে তিনি মৃত্যুকে উল্লেখ করেছেন আবেগের একটি বিষয় হিসেবে কিংবা মুক্তির একটি বিষয় হিসেবে। আমরা অনুষ্ঠানের শুরুতে যে লাইনটি উল্লেখ করেছিলাম, আমার মুক্তি আলোয় আলোয়, এমনিভাবে অনেক জায়গায় তিনি বলেছেন। রবীন্দ্রনাথ আসলে তার সাহিত্যে মৃত্যুকে কতগুলো রূপ দিয়েছেন বা কিভাবে তিনি প্রকাশ করেছেন, এই বিষয়টি যদি একটু আপনি আমাদের সাথে শেয়ার করতেন।
2: তো আগে আমরা যেমনটি রবীন্দ্রসঙ্গীত শুনলাম, আপনিও বলছিলেন যে রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের যে ঘনিষ্ঠতা সবচেয়ে বেশি আসলে সঙ্গীতের মাধ্যমে, কারণ রবীন্দ্রনাথ নিজেও বলেছিলেন যে আমার যত রকমের সৃষ্টি আছে সবকিছু ধ্বংস হলেও তার গান টিকে থাকবে, বাঙালির সুখে দুঃখে হাসি আনন্দে আমার গান তাকে গাইতেই হবে, রবীন্দ্রনাথ এমনটি দাবি করেছেন। এবং রবীন্দ্রনাথও গানের কথা বলেছেন, গানেই বলেছেন যে তোমার কাছে এ বর মাগি, মরণ হতে যেন জাগি গানের সুরে। রবীন্দ্রনাথ আবার ফিরেও আসতে চেয়েছেন গান গাইতে গাইতে, ফলে রবীন্দ্রনাথ গানের ভিতর দিয়ে আমাদের সবচেয়ে কাছের এবং মৃত্যু চিন্তার যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকগুলো, যেগুলো সাধারণ পাঠককেও স্পর্শ করে, সেগুলো কিন্তু গানের ভিতর দিয়ে এসেছে। তুমি কি কেবলই ছবি শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলে আছে আধারের যাত্রী, তুমি কি তাদের মতো সত্য নও। এরপরেই তিনি বলেছেন নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই, ফলে এই যে নয়নের বাইরে শুধু মাঝখান নয়, পরবর্তী সময় তিনি বলেছেন শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, ফলে পুরো পৃথিবীর মধ্যে তার ব্যক্তিগত যন্ত্রণার কথা বলুন বা অভিজ্ঞতা প্রসূত যে মানে দুঃখের কথা বলুন, হতাশার কথা বলুন, এগুলো থেকে উত্তরণের পথ হিসেবে কিন্তু তিনি মৃত্যুকে দেখিয়েছেন। মৃত্যু হল একটা পর্যায় থেকে আরেকটি পর্যায়ে গমন, এবং এর ভিতর দিয়ে জীবনের যে পূর্ণতা, আমরা প্রায়শ তাকে বলি যে রবীন্দ্রনাথ উপনিষদের যে ধর্মীয় তত্ত্ব, ধর্মীয় চিন্তা সেটা দ্বারা প্রভাবিত, একইভাবে আমাদের যে জীবন এবং যাপনের যে অভিজ্ঞতা তিনি যে দীর্ঘ জীবনে লাভ করেছেন, বিচিত্র রকমের মানুষ বিচিত্র রকমের পরিস্থিতির ভিতর দিয়ে যেতে যেতে তিনি জীবনকে যেভাবে দেখেছেন, তিনি ভেবেছেন মৃত্যুকে ভয় পেলে আসলে জীবনকেই বঞ্চিত করা হয়, মৃত্যুকে জয় করার শক্তি তিনি দেখিয়েছেন, এবং মৃত্যুকে তিনি বন্ধুর মতো করেছেন, শ্যামের সঙ্গে তুলনা করেছেন যেটা আমরা একটু আগে বললাম। ফলে মৃত্যু কোনো ভয়ের ব্যাপার নয়, মৃত্যুর ভিতর দিয়ে একটি মানুষের পুরো জীবনের অর্জনকে একটা মূল্যায়নের একটা সুযোগ তৈরি হয়, ফলে মৃত্যু একটা নতুন ভাবে মৃত্যুর ভিতর দিয়ে মানুষ আসলে পুনর্জীবন লাভ করে, একটি নতুন জীবনে সে উত্তীর্ণ হয়। আমরা যদি সোনার তৈরি কবিতার কথাও বলি, যে তার একজন মানুষের সারা জীবনের যে অর্জন, সেই অর্জনটাকে তিনি মৃত্যুর মতো একটি নৌকায় যেন তিনি তুলে
1: দিচ্ছেন,
2: ছোট সুতরি। ফলে এই যে মানে একটি পারাপারের ব্যাপার, আমাদের জীবন তো সীমাবদ্ধ, এই সীমাবদ্ধ জীবনকে অনন্তের সঙ্গে যুক্ত করার পারাপারের মাঝখানের সেতুটিকে তিনি মূলত মৃত্যু বলে সম্বোধন করেছেন। মৃত্যু আমাদের মধ্যে সাধারণত যে হতাশা তৈরি করে, যে ভীতি তৈরি করে, যে এক ধরনের অপ্রাপ্তি অচরিতার্থতার হাহাকার তৈরি করে, এই ধরনের পরিস্থিতিতে আমরা আসলে রবীন্দ্রনাথের সাহিত্যে স্মরণ নিতে পারি। তিনি আমাদের শেখান মৃত্যু আসলে জীবনের পরাজয় নয়, মৃত্যুর ভিতর দিয়ে জীবন আসলে জয়ের পথে অগ্রসর হয়, জীবন আসলে অনন্তের পথে অগ্রসর হয়। আমরা যদি স্রষ্টার কথা বলি, আমরা জীবাত্মা পরমাত্মার যে ধারণাটা আমরা বৈষ্ণব সাহিত্যে দেখেছি, যেটা মরণের এত হুম শ্যাম সমানে রবীন্দ্রনাথ বলেছেন, ফলে এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার সঙ্গে যে সংযুক্তি, যে মিলনের কথা বলি, এটার জন্য আসলে মৃত্যু অনিবার্য। ফলে মৃত্যু কাঙ্ক্ষিত, এমন এক কাঙ্ক্ষিত মৃত্যু যে মৃত্যু আমাদের হতাশা আচ্ছন্ন করে না, আমাদের ভীত সন্ত্রস্ত করে না, বরং মৃত্যুকে স্বাগত জানানোর জন্য যে প্রস্তুতির যে ধারাবাহিকতা আছে, আমরা বারবার রবীন্দ্র সাহিত্যে সেই ধারাবাহিক প্রস্তুতির ভিতর দিয়ে আমাদের যে গন্তব্য সেই গন্তব্য পৌঁছানোর কথা রবীন্দ্রনাথ তার মৃত্যুচিন্তা বিষয়ে কবিতা বলুন, গান বলুক বা নাটকের কথাও যদি আমরা আলোচনা করার সুযোগ পাই, সেখানে আমরা দেখব যে মৃত্যুর ভিতর দিয়ে তিনি আসলে এক ধরনের উত্তরণের কথা বলছেন। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, পুরো পৃথিবীর সঙ্গে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে এই ক্ষণস্থায়ী জীবনকে সংযোগের একটি সেতু বন্ধ হিসেবে রবীন্দ্রনাথ মৃত্যুকে তার সাহিত্যে বারবার স্বাগত জানিয়েছেন।
1: এবারে ওই শুরুর দিকের যেই একটা প্রসঙ্গ আমরা রেখে গেছিলাম সেটা একটু জানতে চাই, যে তার ব্যক্তিগত জীবনের যে আপন মানুষের ছেড়ে যাওয়ার যে বিষয়টি তার স্ত্রী সন্তানদের, ওই জায়গাটা তার সাহিত্যে কিভাবে রচিত হয়েছে বা কিভাবে প্রতিফলিত হয়েছে?
2: এটা সবচেয়ে বেশি আসলে কবিতা হয়েছে, গানেও হয়েছে, কিন্তু আমরা খেয়াল করব, আমি আগেই বলেছি যে তার ব্যক্তিগত শোককে তিনি ব্যক্তিগত সীমার মধ্যে আবদ্ধ রাখেননি। তিনি তার সন্তান হারানোর কথা তিনি হয়তো বলেছেন, কোন একটি গান রচনার অনুপ্রেরণা বা আঘাত হিসেবে হয়তো তার সন্তান হারানো স্ত্রী হারানো প্রসঙ্গ এসেছে, কিন্তু আমরা যখন গানটিকে শুনি তখন আর ওই মানে ব্যক্তি রবীন্দ্রনাথের সন্তান হারানোর সীমাবদ্ধ বেদনার মধ্যে আমরা আবদ্ধ থাকি না।
0: কথা আছে, তখন একটি গান উনি রচনা করেছিলেন, আছে দুঃখ আছে মৃত্যু।
2: হ্যাঁ, দুঃখ মৃত্যু মানুষের জীবনে অনিবার্য,
0: অনিবার্য,
2: কিন্তু দুঃখ মৃত্যুর ভিতর দিয়ে আসলে জীবন আসলে পূর্ণতা লাভ করে,
0: পূর্ণতা
2: আলোর দিকে ধাবিত হয়। রবীন্দ্রনাথের সাহিত্যে মৃত্যু চিন্তা অনেকে ভাববেন হয়তো যে তার মধ্যে এক ধরনের হতাশাগ্রস্ততা বা মৃত্যু ভয় কাজ করেছে কিনা। রবীন্দ্রনাথের মৃত্যু চিন্তা থেকে আসলে জীবনের প্রতি তার যে প্রবল তৃষ্ণা, জীবনের প্রতি তার যে গভীর ভালোবাসা, জীবনকে উদযাপনের তার যে বহুমাত্রিক আয়োজন, প্রতিটি মৃত্যু চিন্তায় আমরা খেয়াল করব সেই উদযাপন এবং আয়োজনকেই তিনি বারবার তার সাহিত্যে এনেছেন।
1: বলতে চেয়েছেন
2: একজন চিত্রশিল্পী যেরকম ক্রমাগত অন্ধকার ব্যবহার করার ভিতর দিয়ে মূলত আলোকেই সামনে নিয়ে আসতে চান, একইভাবে রবীন্দ্রনাথ মৃত্যুর কথা বলেন কিন্তু সেখানে আসলে জীবনের উদযাপনে প্রধান হয়ে প্রতীয়মান হয়।
1: আমরা আবারও একটি গান শুনতে চাই।
0: কবিগুরুর আমরা অনেক গ্রন্থেই দেখতে পাই, আমরা সেটা হলো মৃত্যুর সাথে কিন্তু একটা প্রথম থেকে তার সম্পর্ক ছিল, একটু চিন্তা করলে বোঝা যায়। কেননা ওনার যেরকম কেটেছে একেলা, অনেক বার্ধক্য বয়সে লিখেছেন, 74 বছর বয়সে 1342 সালে, তখন উনি চিত্রাঙ্গদা, নৃত্যনাট্য অনেক কিছু অনেক করেছেন। এটার ভিতরে উনি দেখেন কি

0: এই গানটি আনন্দ এবং অনেক দুঃখ, তার শেষ জীবনটা তো এত ওনার মনে দুঃখ ছিল, যে জন্য এই গানগুলিতে সেগুলো ফুটে ওঠে।
1: ডক্টর তারেক রেজা, আপনি যদি একটু চরিত্র রূপায়ণের ক্ষেত্রে দেখেন, ডাকঘর, রাজা, অচলায়তন, এই ধরনের নাটকগুলোতে রবি ঠাকুর একদম কেন্দ্রীয় চরিত্র ধরে মৃত্যুকে বোঝাতে চেয়েছেন বিভিন্ন ভাষায়, বিভিন্ন ভাবে, বিভিন্ন গল্পে। আপনি যদি একটু চরিত্র রূপায়ণের ক্ষেত্রে রবি ঠাকুরের যে মৃত্যু ভাবনাটা প্রকাশ পেয়েছে সেই দিকটাকে একটু মূল্যায়ন করেন।
2: ডাকঘর নাটকে রবীন্দ্রনাথের মৃত্যু চিন্তাটা প্রকৃত অর্থে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, এবং সেখানে যে চরিত্রটা আছে অমল চরিত্র, অমল চরিত্রকে একটি আমরা দেখেছি অসুস্থতার কারণে একটি বদ্ধ ঘরে তাকে আবদ্ধ রাখা হচ্ছে, এবং তিনি অপেক্ষা করছেন একজন রাজার আহ্বান তার কাছে আসবে, একজন রাজবৈদ্য এসে তার চিকিৎসা করবে। এই যে রাজা কিংবা রাজবৈদ্য, এটা কিন্তু আসলে মৃত্যুর প্রতীক হিসেবে এসেছে, এবং এই যে অবরুদ্ধতা, এই অবরুদ্ধতা আমরা পরবর্তী সময় অচলায়তন নাটকেও পাবো। ফলে অবরুদ্ধতা থেকে মুক্তির একটি উপায় হিসেবে, পথ হিসেবে রবীন্দ্রনাথ মৃত্যুকে দেখেছেন, এবং সেটি দেখেছেন একটি শিশু চরিত্রের ভিতর দিয়ে। এই শিশু চরিত্র রবীন্দ্রনাথের পরবর্তী সময়ে শিশু নামে তার একটি কাব্যগ্রন্থ আছে আমরা জানি। ফলে শিশুর যে এক ধরনের কৌতূহল উদ্দীপক মন থাকে, সেই মনটিকে যখন আমরা আবদ্ধ করি একটি ঘরের ভিতরে তার অসুস্থতার নামে বা অন্য কোনো নামে, তাহলে সে কি করে, সে তার সীমাবদ্ধ জীবনটাই রবীন্দ্রনাথ দেখিয়েছেন, এই অমলের এই ঘরের ভিতরে বসবাসটাই আসলে তার মৃত্যু, এবং এখান থেকে তাকে উদ্ধার করার জন্য রাজার আহ্বান আসবে, ডাকঘর থেকে চিঠি আসবে, কিংবা রাজবৈদ্য এসে তার চিকিৎসা করবে, এটা বারবার দেখানো হয়েছে। একইভাবে রাজা নাটকেও আমরা দেখব, এই রাজা নাটকের যিনি আমরা যে চরিত্রগুলো আমরা দেখব, যে একটা অদৃশ্য শক্তি কোনো না কোনো ভাবে আমাদেরকে চালিত করছে, আমাদের মধ্যে ছায়া ফেলছে, এবং সেই অদৃশ্য শক্তির দিকে আমরা ধাবিত হতে চাই, একটা অদৃশ্য গন্তব্যের দিকে আমরা ধাবিত হতে চাই, এবং সেখানেও প্রতীকীভাবে আমরা মৃত্যুর প্রসঙ্গ পাবো। এমনকি আমাদের রবীন্দ্রনাথের সবচেয়ে আলোচিত নাটক যেটা বিভিন্ন সময় আমরা মঞ্চস্থ হতে দেখি, রক্তকরবী, সেখানেও মৃত্যুর আলাদা আলাদা চেহারা তিনি দেখিয়েছেন, এবং মানুষের প্রতি মানুষের যে প্রেমহীনতা, মানুষের মৌলিক মূল্যবোধ, মানুষের প্রতি মানুষের মমত্বের যে জায়গাটি, সেটা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিভাবে একটি যান্ত্রিক বাস্তবতার ভিতরে মানুষ একটি সংখ্যায় পরিণত হচ্ছে, এই বিষয়গুলো রবীন্দ্রনাথ ওই নাটকের মধ্যে দেখেছেন। ফলে মৃত্যু যেহেতু একটা অদৃশ্য ধারণা, সেটা তো চরিত্র আকারে দেখানো সম্ভব নয়, কিন্তু চরিত্রের সংলাপের ভিতর দিয়ে, চরিত্রের সময়ের পারস্পরিক সংযোগের ভিতর দিয়ে এবং ঘটনার বিস্তারের ভিতর দিয়ে রবীন্দ্রনাথ দেখিয়েছেন যে জীবন আমরা যাপন করি, এই একটি জীবনের মধ্যে আমরা যেরকম অনেক রকমের অভিজ্ঞতার ভিতর দিয়ে যাই, যেগুলো প্রত্যেকটা এক একটা জীবনের মতো, একইভাবে এক জীবনে অনেক রকম মৃত্যুর আমরা মুখোমুখি হই। ফলে এক একটা মৃত্যুর দিয়ে আমরা এক একটা নতুন জীবনে উত্তরণের পথে শিখি। আমরা বারবার বলছি যে রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবনের মৃত্যুর কথা, কিন্তু যে মারা যায় সে মারা যায়, মৃত্যু যন্ত্রণা কার, মূলত যে বেঁচে থাকে। ফলে রবীন্দ্রনাথ বেঁচে থাকার ভিতর দিয়ে যে মৃত্যু যন্ত্রণা নিজে ভোগ করে, মানে
1: অনুভব
2: করেছেন, সেটা পাঠকের মধ্যে, শ্রোতার মধ্যে একটা উদযাপনের আবহ তৈরি করেছেন। ফলে মৃত্যু দেখে ভয় আমরা ভয় পাচ্ছি না, মৃত্যু আমাদের সবকিছু শেষ করে দিচ্ছে না, মৃত্যু আমাদের সম্ভাবনাকে বরং উন্মোচন করছে। এই মৃত্যুর ভিতর দিয়ে আমরা একটা অনন্তের পথে যাচ্ছি, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর সঙ্গে আমার একটি সম্পর্ক তৈরি হচ্ছে, যে সম্পর্ক আসলে আমরা যেটাকে, যারা সৃজনশীল মানুষ তাদেরকে অমৃতের পুত্র বলি, যারা মৃত্যুকে অতিক্রম করার যে শক্তির কথা বলি, সেটা তো সৃজনশীলতার ভিতর দিয়ে। ফলে মৃত্যু ভাবনা রবীন্দ্রনাথের যে সৃজনশীল ব্যক্তি প্রতিভা, সেই প্রতিভার ভিতরে আসলে আলোক সঞ্চার করেছে। রবীন্দ্রনাথ যতবার মৃত্যুর কথা বলে, বা তার কবিতা, গানে, গল্প, নাটকে আমরা যতবার মৃত্যুর প্রসঙ্গ শুনি, ততবারই আমরা জীবনকে নতুন ভাবে দেখতে শিখি, ভাবতে শিখি, বুঝতে শিখি। ফলে রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা মূলত জীবনকে উদযাপনেরই একটি ধাপ।
1: মোটামুটি বলা যেতে পারে যে রবীন্দ্রনাথ আসলে মৃত্যুকে দুশ্চিন্তার কোন একটি জায়গায় দেখতে চাননি এবং তার পাঠকদেরকে দেখাতেও চাননি যে মৃত্যু নিয়ে আসলে এত ভাবনার কিছু নেই।
2: মৃত্যু একটা বিরাম চিহ্ন না, ছেদ না, বরং একটি ধাপ থেকে আরেকটি ধাপে যাওয়ার এবং জীবনের পূর্ণতার জন্য মৃত্যু খুব দরকার, মানে এর কোনো শেষ নাই আর কি, মানে পথের শেষ কোথায়, কি আছে শেষে, এই যে প্রশ্নটি, এটা একটা পথ, এক পথ থেকে আরেকটি পথে, এক গন্তব্য থেকে আরেকটি গন্তব্যে যাওয়ার জন্য মৃত্যুর যে অভিজ্ঞতা, এই মৃত্যুর যে স্বাদ যদি আমি বলি, এ স্বাদ আমাদের ভোগ করতে হবে। এ স্বাদ অতটা বিস্বাদ হয়তো নয় যতটা সাধারণ মানুষের মধ্যে আমরা লক্ষ্য করি। সৃষ্টিশীল মানুষ হিসেবে রবীন্দ্রনাথ দেখিয়েছেন মৃত্যু একটা পর্ব, এখান থেকে উত্তরণ না হলে এই মহাবিশ্বের সঙ্গে আমার যোগ হবে না, যে অসীম ব্রহ্মাণ্ডের সঙ্গে বা অসীম স্রষ্টার সঙ্গে, সৃষ্টির সঙ্গে স্রষ্টার যে সংযোগ সম্পৃক্ততা আমরা প্রত্যাশা করি সেটা সম্ভব নয় যদি আমরা মৃত্যুর অভিজ্ঞতার ভিতর দিয়ে না যাই। ফলে মৃত্যু একটি অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আসলে রবীন্দ্রনাথকে ক্রমাগত সৃষ্টিশীল করেছে, জীবনকে নানাভাবে নানা রূপে নানা রঙে দেখার অনুপ্রেরণা সঞ্চার করেছে
1: ভক্তদের কাছে। আসলে মূলত তিনি মৃত্যুকে সহজতর করতে চেয়েছেন, যেটা তার সামগ্রিক আলোচনায় বলা যেতে পারে। মানে আজকের আলোচনায়ও যদি আমি একটু দেখি, মৃত্যুকে তিনি কখনোই ভয়ানকভাবে প্রকাশ করতে চাননি।
2: মৃত্যুর একটা সৌন্দর্যই বরং তিনি উন্মোচন করার চেষ্টা করেছেন। মৃত্যুর একটা সৌন্দর্য আছে, আমরা শরৎচন্দ্রের উপন্যাসে যেমন দেখেছিলাম অন্ধকারের সৌন্দর্য, একইভাবে মৃত্যুর একটা সৌন্দর্য আছে। মৃত্যুকে স্বাগত জানানোর জন্য এক ধরনের প্রস্তুতির প্রয়োজন হয়, বিশেষ করে রবীন্দ্রনাথ আমরা যারা সাধারণ মানুষ তাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত করেছেন, মৃত্যুকে অভিনন্দিত করার জন্য। মৃত্যু নামক একটি অভিজ্ঞতার ভিতর দিয়ে আমরা পরবর্তী জীবন বা পরবর্তী যে ধাপগুলো আমরা অতিক্রম করব সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি হিসেবে রবীন্দ্রনাথের গল্প বলুন, উপন্যাস বলুন, নাটক গান যাই বলুন, সেই পাঠ আমাদেরকে আসলে মৃত্যুর নানা চেহারা আমাদের সামনে উন্মোচন করে এবং প্রতিটি চেহারাই সুন্দর।
1: আমাদের আলোচনা অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছে। সব শেষ আপনাদের দুজনের কাছেই আমার এই প্রশ্নটি থাকবে। এখন বিশ্বজুড়ে ব্যাপকভাবে আমরা যুদ্ধ, সহিংসতা, অস্থিরতা, মানবিক অসামঞ্জস্যের অনেক খবর শুনতে পাচ্ছি। এরকম একটি বৈশ্বিক পরিস্থিতিতে বা এরকম একটি অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের মৃত্যু ভাবনা আমাদের কি ধরনের মানবিক বা নৈতিক শিক্ষা দিতে পারে?
2: রবীন্দ্রনাথের মৃত্যু আসলে মনুষ্যত্বের উন্মোচনের কথা বলে। আমরা আজকে যে বিশ্ব আমরা আছি সেখানে যুদ্ধ, মানবিক মূল্যবোধের বিপর্যয়, মানুষ পরস্পর থেকে দূরে সরে যাওয়া, কিন্তু রবীন্দ্রনাথ শেষ পর্যায়ে বলেছেন যে মানুষের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। ফলে এই বোধ, এই চিন্তা যখন আমাদের মধ্যে জাগ্রত হবে, মানুষ হিসেবে আমাদের করণীয় সম্পর্কে আমরা যখন বুঝতে পারব, মানুষের পাশে দাঁড়ানোর কথা আমরা যখন ভাবতে পারব, মানবিক মূল্যবোধের বিকাশের ভিতর দিয়ে আমরা যখন আমাদের জীবনের অমৃতের সন্ধান আমরা লাভ করতে পারব, ততই আমরা আলোকিত মানুষ হব এবং এই আলোকিত মানুষ হওয়ার জন্য বারবার রবীন্দ্রনাথের সাহিত্যের কাছে আমাদের ফিরে যেতেই হবে।
0: আমাদের বলে গেছে, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার। অতএব এত বিশৃঙ্খলা পৃথিবীতে থাকলেও একদিন আমাদের জয় হবে, শান্তি আসবে।
1: আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য। শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছ থেকেও আমরা বিদায় নিয়ে নিচ্ছি, তবে যাওয়ার আগে আরো একবার কবিগুরুকে আজ গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই এবং যেতে যেতে ফাহিম হোসেন চৌধুরী আপনার কাছ থেকে একটি গান শুনতে চাই।
0: কবিগুরুর 78 বছর বয়সে এখানে লিখেছিলেন শৈলজ রঞ্জন, উনি বলেছিলেন তার শেষ জীবনে একদিন রাত্রে এই গানটি লিখেছিলেন।

0: এতক্ষণ শুনলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান রবীন্দ্র সাহিত্যে মৃত্যু চিন্তা, সঞ্চালনে মার্জিয়া শ্রেয়া, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, প্রযোজনা মাহফুজুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ গীতি আলেখ্য সীমার মাঝে অসীম তুমি। বাইশে শ্রাবণ, আপাতদৃষ্টিতে দিনটি বেদনার মনে হলেও এক অনন্ত আলোর পথে যাত্রার দিন মূলত এটি। ১৯৪১ সালের এই দিনে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি থেকে বিদায় নিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
2: কিন্তু তাঁর প্রস্থান ছিল না কোনো সমাপ্তি, বরং তিনি ছড়িয়ে পড়েছেন বাংলা ভাষার প্রতিটি উচ্চারণে, প্রতিটি সুরে, প্রতিটি হৃদয়ের অনুভবে।
1: তিনি নিজেই যেন বলে গেছেন, জীবন ও মৃত্যুর সীমারেখা অতিক্রম করেই মানুষের চেতনায় বেঁচে থাকে সত্য, সৌন্দর্য ও প্রেম।

রবীন্দ্রনাথ ছিলেন আজীবন একলা পথের পথিক, মানুষের অন্তর্জগৎ থেকে বিশ্ব মানবতার অসীম প্রান্তর সবখানেই তিনি খুঁজেছেন নতুন আলোক ছটা। তাঁর চলার পথ ছিল প্রশ্নে, অনুসন্ধানে, সৃষ্টির আনন্দে ভরা।

সসীম মানব জীবনের ভেতরেই তিনি আবিষ্কার করেছিলেন অসীমের স্পর্শ। তাই তার দর্শন, তার গান, তার কবিতা আমাদের বারবার মনে করিয়ে দেয় অসীমকে খুঁজে পাওয়া যায় মানুষের মানবিকতায়, প্রেমের গভীরতায়, সৃষ্টির আনন্দে।

কালের নিয়মে মানুষ চলে যায়, কিন্তু কিছু প্রস্থান গভীর শূন্যতার জন্ম দেয়। যেমন শূন্যতা কবি অনুভব করেছিলেন একের পর এক এই প্রিয়জনের অকাল প্রয়াণে, ঠিক তেমনি বাইশে শ্রাবণের বেদনাময় মুহূর্তে সমগ্র বাঙালি হারিয়েছিল শ্রেষ্ঠ কবিকে। তাঁর সৃষ্টি আজও আমাদের হৃদয়কে আলোড়িত করে, মনে জাগায় নবজাগরণের প্রত্যয়।

আজ তিনি দেহে নেই, কিন্তু তাঁর পদচিহ্ন মিশে আছে বাংলা সংস্কৃতির প্রতিটি স্তরে। যতদিন বাংলা ভাষা থাকবে, যতদিন মানুষের হৃদয়ে সৌন্দর্য, মানবতা ও মুক্তির আকাঙ্ক্ষা থাকবে, ততদিন রবীন্দ্রনাথ আমাদের মাঝেই বেঁচে থাকবেন। তাঁরই ভাষায়, তাঁরই সুরে আমরা জানাই আমাদের চিরন্তন শ্রদ্ধাঞ্জলি।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুণ্যস্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এখানেই শেষ করছি আজকের বিশেষ গীতি আলেখ্য সীমার মাঝে অসীম তুমি। সবাই সুন্দর থাকবেন, রবীন্দ্র ভাবনায় উদ্ভাসিত হোক প্রজন্মের পর প্রজন্ম, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। সকলের জন্য শুভকামনা।

এতক্ষণ শুনলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিক উপলক্ষে বিশেষ গীতি আলেখ্য সীমার মাঝে অসীম তুমি, গবেষণা ও গ্রন্থনা অনিমা রায়, সঙ্গীত পরিচালনা অসিত বিশ্বাস, সঙ্গীত পরিবেশনায় ফাহিম হোসেন চৌধুরী, জয়িতা তালুকদার তিথি, শামুনুল ইসলাম, ফারজানা আক্তার পপি, সুমা রানী রায় এবং মাকসুরা আক্তার, উপস্থাপনা শামীম আহমেদ ও চমচমি দেওয়ান, অনুষ্ঠান সম্পাদনা তানবীর সিদ্দিকী সৈকত, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় ABM মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, প্রযোজনা তৃপ্তিকণা বসু ও মোহাম্মদ মনিরুজ্জামান।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি হাশিমুন নাহার। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে জুলাই ৩৬ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে তিনি বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোন একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের গণ অভ্যুত্থান কোন একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। এদিকে আজ থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব। তিনি গতকাল জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের রক্ষণাবেক্ষণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। পলাতক ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। গতরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে সরকার জানায়, এই ঘটনাটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত এবং ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য ক্ষতিকর। ঢাকা জানায়, এ ধরনের অনুষ্ঠান দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টায় কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে সে বিষয়ে আগেই ভারত সরকারকে উদ্বেগ জানানো হয়েছিল। তা সত্ত্বেও অনুষ্ঠানটি হতে দেওয়ায় বাংলাদেশ গভীর দুঃখ প্রকাশ করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেখ হাসিনা তার সহযোগীদের স্থান বাংলাদেশের রাজনীতিতে আর কখনোই হবে না। সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক, পারস্পরিক লাভজনক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বিজ্ঞপ্তিতে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, ২০১৩ সালে স্বাক্ষরিত বাংলাদেশ ভারত বন্দী প্রত্যর্পণ চুক্তির তাই শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার বারবার করা অনুরোধে এখনও কোনো সাড়া পাওয়া যায়নি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বরং যে কোনো অজুহাতে তাকে প্রকাশ্য সংবাদ মাধ্যমে কথা বলার সুযোগ দেয়া বাংলাদেশের জনগণের অনুভূতিকে গভীরভাবে আঘাত করেছে, যা বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পথে ক্ষতিকর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ। বাংলা ১৩৪৮ সনের ২২ শ্রাবণ কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্যের পুরোধা কবি রবীন্দ্রনাথ ঠাকুর ১২৬৮ সালের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। মহান এই কবি কবিতা ও গান সহ বাংলা সাহিত্যের সর্বত্র অবাধ বিচরণের মাধ্যমে মানুষের আবেগের প্রত্যেকটি জায়গাকে স্পর্শ করেছেন। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ইউরোপের বাইরে প্রথম বাংলাভাষী হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এদিকে বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ী প্রভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথের প্রয়াণ বার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন রবীন্দ্র সাহিত্যে মৃত্যুচিন্তা অনুষ্ঠানে। আজকের আয়োজনে আমাদের সাথে আলোচনায় আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তারেক রেজা এবং বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আজ কবিগুরুর প্রয়াণ দিবসে শুরুতেই তাকে স্মরণ করতে চাই তার একটি গানের লাইন দিয়ে। শ্রদ্ধেয় ফাহিম হোসেন চৌধুরী, আপনার কাছ থেকেই দুটো লাইন গান শুনতে চাই।
1: কবিগুরু তার 51 বছর বয়সে একটা গান লিখেছিলেন, যখন প্রথম সন্তান মারা যায় 10 বছরে, সেই সময়কার একটি গান নয়।

0: আজকে আমাদের আলোচনার যে বিষয় রবীন্দ্র সাহিত্যে মৃত্যুচিন্তা, এই গানটির সাথে রবি ঠাকুরের মৃত্যুচিন্তা কিভাবে সম্পৃক্ত যদি একটু আলোচনা করতেন, কিংবা এই গানের প্রেক্ষাপটটা যদি আমাদের একটু বিস্তারিত জানান।
1: কবিগুরু যখন মারা যায় তখন তিনি ওই বয়সে কি বেদনাটা উনি ঠিক বুঝতে পারতেন না, যেটা আমরা যতটুকু আমরা বই পড়েছি। কাদম্বিনী যখন মারা যান তখন মৃত্যুর যে কি শোক কি কষ্ট, এই গানটা যদি পুরাটুকু শোনা যায় তাহলে বোঝা যায় ওনার অনুভূতি ওই গানের ভিতর দিয়ে প্রকাশ করেছিল।
0: এবারে আমরা অধ্যাপক ডক্টর
2: শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ কবিতা আবৃত্তির অনুষ্ঠান মহাপ্রয়াণ। আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে, তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে, তবু প্রাণ নিত্য ধারা হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস, তার প্রস্থান আমাদের জন্য বেদনার, কিন্তু তার সৃষ্টি আজও আমাদের জীবনের প্রতিটি অনুভবে জড়িয়ে আছে। কবিগুরুর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করে ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতারের আয়োজন মহাপ্রয়াণ। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও তার সৃষ্টির আবহে সাজানো আজকের এই বিশেষ কবিতা আবৃত্তির আসরে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। মৃত্যু কখনো কখনো কান্নার চেয়েও বেশি নীরব। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তি কবিতায় শোক শুধু বিলাপ হয়ে ওঠেনি, হয়ে উঠেছে স্মৃতির কাছে ফিরে যাওয়ার আকুতি। প্রিয়জনকে হারানোর বেদনার মধ্যেও কবি যেন খুঁজেছেন এক গভীর প্রশান্তি, যেখানে আর কান্না নেই, কোনো অভিযোগ নেই, আছে শুধু নীরবে চেয়ে থাকা সেই নিস্তব্ধ শোক আর ভালোবাসার কবিতা শান্তি। সুপ্রিয় শ্রোতা, শান্তি কবিতাটি শোনাবেন আবৃত্তি শিল্পী জান্নাতুল ফেরদৌস মিম।
3: থাক থাক চুপ কর তোরা, ও আমার ঘরে ঘুমিয়ে পড়েছে, আবার যদি জেগে ওঠে বাছা কান্না দেখে কান্না পাবে যে, কত হাসি হেসে গেছে ও, মুছে গেছে কত অশ্রুধার, হেসে কেঁদে আজ ঘুমালো, ওরে তোরা কাঁদাস নে আর, কত রাত গিয়েছিল হায়, বইয়েছিল বসন্তের বায়, পূবের জানালাখানি দিয়ে চন্দ্রালোক পড়েছিল গায়, কত রাত গিয়েছিল হায়, দূর হতে বেজেছিল বাঁশি, সুরগুলি কেঁদে ফিরেছিল বিছানার কাছে কাছে আসি, কত রাত গিয়েছিল হায়, কোলেতে শুকানো ফুলমালা, নত মুখে উলুটি পালুটি চেয়ে চেয়ে কেঁদেছিল বালা, কতদিন ভরে শুকতারা উঠেছিল ওর আঁখি পরে, সমুখের কুসুম কাননে ফুল ফুটেছিল থরে থরে, একটি ছেলেরে কোলে নিয়ে বলেছিল সোহাগের ভাষা, কারেও বা ভালোবেসেছিল পেয়েছিল কারো ভালোবাসা, হেসে হেসে গলাগলি করে খেলেছিল যাহাদের নিয়ে, আজও তারা ওই খেলা করে, ওর খেলা গিয়েছে ফুরিয়ে, সেই রবি উঠেছে সকালে ফুটেছে সুমুখে সেই ফুল, ও কখন খেলাতে খেলাতে মাঝখানে ঘুমিয়ে আকুল,

0: চুপ করে চেয়ে দেখো ওরে, থামো থামো, হেসো না, কাঁদো না, চুপ করে চেয়ে দেখো ওরে, থামো থামো, হেসো না, কাঁদো না।
1: মরণ কখনো কখনো সে কেবল জীবনের সমাপ্তি নয়, সে হয়ে ওঠে বিরহের অবসান, প্রিয়ের কাছে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা। ভানুসিংহের রাধার কাছে মরণও যেন সেই শ্যাম, যাকে হারিয়ে তার প্রতিটি মুহূর্ত বিরহে দগ্ধ, যার অপেক্ষায় রাত পোহায় দিন ফুরোয়। সুপ্রিয় শ্রোতা, খ্যাতিমান আবৃত্তি শিল্পী মুন্সী মোহাম্মদ রেজাউল হোসেন টিটুর কণ্ঠে শুনব কবিগুরুর সেই কালজয়ী সৃষ্টি মরণ।
2: মরণরে তুহু মম শ্যাম সমান, মেঘ বরণ তুজ মেঘ জটা জুট, রক্ত কমল কর রক্ত অধর পুট, তাপ বিমোচন করুন কর তব, মৃত্যু অমৃত করে দান, তুহু মম শ্যাম সমান। মরণরে শ্যাম তোহারি নাম, চির বিসরল যাব নিরতয় মাথব, তুহু ন ভইবি ময়ে বাম, আকুল রাধারি ঝো অতি জড় জড়, ঝড়ই নয়ন দৌ অনুখন ঝড় ঝড়, তুহু মম মাধব তুহু মম দোসর, তুহু মম তাপ ঘুচাও, মরণ তু আউরে আও, ভুজ পাশে তব লহ সম্বোধই, আখি পাত মুছু আসব মোদই, কোর উপর তুছ রোদই রোদই, নিদ ভরব সব দেহ, তুহ নাহি বিসরবি তুহ নাহি ছোড়বি, রাধা হৃদয় তু কবহু ন তোড়বি, হিয় হিয় রাখিবি অনুদিন অনুখন অতুলন তুহার লিহ, দূর সঙ্গে তুহ বাসি বাজাওসি।

0: দিবস ফুরাওলো অবহম যাওব বিরহ তাপ তাব অবহুখ যাওব কুঞ্জ বাট পর অবহুম থাওব সব কিছু টুটাইব বাধা গগন সঘন আব তিমির মগন ভাব তরিত চকিত অতি ঘোর মেঘরাব শাল তাল তরু সভয় তবধ সব পন্থ বিজন অতি ঘোর একলি যাওব তুজ অভিসারে যাক পিয়া তুহু কি ভয় তাহারে ভয় বাধ সব অভয় মূর্তি ধরি পন্থ দেখাওব মোর ভানু সিংহ কহে ছিয়ে ছিয়ে রাধা চঞ্চল হৃদয় তুহারি মাধব পুহু মম প্রিয় সমরণ সে আব তুহু দেখো বিচারি
1: মানুষ কি সত্যি মৃত্যুর পর বেঁচে থাকে? জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ভালোবাসার সৃষ্টির মধ্য দিয়ে মানুষ তার চেয়েও দীর্ঘ এক জীবনের স্বপ্ন দেখতে পারে। সুন্দর এই পৃথিবী, সূর্যের আলো, ফুলের কানন আর মানুষের সুখ দুঃখের ভেতর কবি বেঁচে থাকতে চান। আর যদি কোনোদিন সেই অস্তিত্বের প্রয়োজন ফুরিয়ে যায়, তবুও তার সৃষ্টি যেন মানুষের হৃদয়ে কিছুক্ষণ থেকে যায় একটি ফুলের মতো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এমন অনুভূতি প্রকাশ পেয়েছে তার প্রাণ কবিতায়। শ্রোতামণ্ডলী, এই কবিতার আবৃত্তি শোনাবেন আবৃত্তি শিল্পী লাবণ্য মল্লিক।
2: মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ধরায় প্রাণীর খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি গুরুচিতে পারি আমরালয়, তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাঁই।

0: হাসি মুখে নিউ ফুল, তারপরে হায় ফেলে দিও ফুল, যদি সে ফুল শুকায়। ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়।
1: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চলে গেছেন, কিন্তু তাঁর শব্দেরা আজও আমাদের সঙ্গে কথা বলে, তাঁর গান আজও আমাদের হৃদয়ে বাজে, তাঁর কবিতা আজও আমাদের অনুভবকে স্পর্শ করে। মহাপ্রয়াণ তাই কেবল বিদায়ের গল্প নয়, এ এক অনন্ত যাত্রার গল্প, যেখানে স্রষ্টা চলে যান কিন্তু সৃষ্টি থেকে যায়। কবিগুরুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতারের আজকের এই আয়োজন এখানেই শেষ করছি। এতক্ষণ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবিতা আবৃত্তির অনুষ্ঠান মহাপ্রয়াণ। গ্রন্থনা উপস্থাপনা মাহিনুর মুমু, সম্পাদনা আশরাফুল আলম, তত্ত্বাবধানে মাহফুজুল হক, প্রযোজনা মোহাম্মদ সরওয়ার মোর্শেদ, নিবেদনে ট্রান্সক্রিপশন সার্ভিস।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন লালন গীতি, শিল্পী দিলাফরোজ রেবা।

0: পক্ষ।
1: বেশিরভাগ ক্ষেত্রে কন্যা সন্তানদেরকে বিয়ে দিয়ে দেন অল্প বয়সে। এই বাল্য বিবাহ কিন্তু দারিদ্র্যকেই প্রমোট করে, মানে ওই যেটা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে কম বয়সে বিয়ের পরে সন্তান ধারণ, সন্তান জন্মদান এবং এই সংক্রান্ত জটিলতা, এই সমস্ত কিছু মিলিয়ে সে কিন্তু আবার ওই দারিদ্র্যের দুষ্টচক্রের মধ্যেই পড়ে যাচ্ছে। আচ্ছা, অনেক ক্ষেত্রে হয় কি মেয়েটি এত কম বয়সে এই সংসারের অনেক কিছু বুঝে উঠতে পারে না, বা ছেলেটি এই সংসারের দায় দায়িত্বগুলো তারা এত অল্প বয়সে বুঝে নিতে পারে না, ভুল বুঝাবুঝি হয়, পারিবারিক নির্যাতন হয়, সহিংসতা হয়, অনেক সময় দেখা যায় মেয়েরা নির্যাতিত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো এই কারণে বাল্য বিবাহ আসলে দারিদ্র্যকে কোনোভাবেই দারিদ্র থেকে মুক্তি দেয় না, এটা দারিদ্র্যকে আবার দুষ্টচক্রের মতো এটা আবার ডেকে আনে। আর সন্তান যদি তাদের সঠিক সময়ে তারা সঠিক সিদ্ধান্তের মাধ্যমে,
0: আচ্ছা আরেকটা বিষয় কি মনে হচ্ছে না যে এই বাল্য বিবাহের ফলে আমাদের সমাজ কিংবা আমাদের দেশ কিন্তু অনেক প্রাপ্তি থেকে
1: বঞ্চিত হচ্ছে,
0: তাই না? যে প্রতিটা মেয়ের মধ্যে কিছু না কিছু সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাগুলো কিন্তু যখন অল্প বয়সে তারপর সংসারটা বোঝা যায়,
1: আমরা কিন্তু তাকে কিন্তু তার ভবিষ্যৎ সম্ভাবনার দ্বারটা আমরা
0: রুদ্ধ করে দিচ্ছি,
1: তার শিক্ষার সুযোগ নষ্ট করে দিচ্ছি। এভাবে করে কিন্তু আমাদের দেশের প্রোডাক্টিভিটি আমরা অনেক কমিয়ে আনছি, কারণ আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেকই কিন্তু নারী। আর আমরা যেটা জানি যে উন্নয়নের যে সম্ভাবনার জানালা, আমরা কিন্তু এভাবে আসলে কম বয়সে শিশুদের মাঝে সংসারে বোঝা চাপিয়ে দিয়ে সামাজিক এই সমস্যাগুলোকে উস্কে দিয়ে আমরা এই উন্নয়নের সম্ভাবনা আমরা ঘরে করতে পারি।
0: আমাদের আসলে উন্নয়নের যে অগ্রযাত্রা সেখানে কিন্তু আমরা পিছিয়ে পড়বো যদি আমরা বাল্য বিবাহকে প্রতিরোধ করতে না পারি। তো বাল্য বিবাহ প্রতিরোধে আসলে অনেক কিছু করণীয়।

0: আজকাল করলাম যেটা, তো আশা করব যে আমাদের যারা অভিভাবক এবং বাবা মা আছেন তারা তাদের ওই মেয়ে সন্তানটিকেও তার ছেলে সন্তানটির মতোই মূল্যায়ন করবেন এবং তাকে তার মতো করে বড় হতে দিবেন, তাকে বাঁচতে দিবেন। এই সম্ভাবনা তার জীবনেও কিন্তু অপার সম্ভাবনা আছে, এই সম্ভাবনাগুলোকে কাজে লাগাবার সুযোগ দিতে হবে। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য।
1: রবি ঠাকুর আর প্রকৃতি যেন এক হয়ে মিশে আছে, নির্ঝরে স্বপ্নভঙ্গ কিংবা শেষের কবিতায় আমরা পাই মানুষ আর প্রকৃতির মাঝে নিবিড় সান্নিধ্য, যেখানে সবুজ মানেই বিশুদ্ধতা আর জীবনের নিশ্চয়তা।
2: রবি ঠাকুর আমাদের চির সবুজ থাকতে বলেছেন, জরা জীর্ণতাকে দূর করে অদম্য তারুণ্যের শক্তিতে জয়ী হতে বলেছেন। যখন পৃথিবীর মায়া কাটিয়ে আমরা চলে যাব, তখন আমাদের সৃষ্টিশীল কাজ পৃথিবীতে আমাদের অমরত্ব দেবে।
1: প্রিয় বন্ধুরা, শিল্পী কাদেরী কিবরিয়ার কণ্ঠে শুনবেন এই গানটি।

0: এগিয়ে চলার এই বিশ্বে বাংলাদেশ একটি বিস্ময়কর অধ্যায়। আমরা আমাদের জনসংখ্যাকে সঠিকভাবে কাজে লাগাব, নারী পুরুষের সম্মিলিত প্রয়াসে দেশ এগিয়ে চলবে সামনের পথে।
1: শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ সামাজিক নিরাপত্তা নীতিমালার মাধ্যমে অবৈতনিক ও গৃহস্থালী কাজের স্বীকৃতি ও নারীর কাজের মূল্যায়ন এই বিষয়টি নিয়ে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা। সাক্ষাৎকার গ্রহণে জোবায়েদ হোসেন পলাশ।
2: এগিয়ে চলেছে আমাদের প্রিয় বাংলাদেশ। সামাজিক নিরাপত্তা নীতিমালার মাধ্যমে অবৈতনিক ও গৃহস্থালী কাজের স্বীকৃতি ও নারীর কাজের মূল্যায়ন এই বিষয়টি নিয়ে কথা বলব, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবার জন্য একেবারে প্রান্তিক পর্যায়ে, মাঠ পর্যায়ে, জনগণের কাছাকাছি থেকে সবাই মিলে একসাথে সেই লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছেন তেমন একজন মানুষকে আজকে আমরা পেয়েছি, মোহাম্মদ শওকত ওসমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব। আমরা স্বাগত জানাই আপনাকে আজকের এই বিশেষ আলোচনায়।
3: ধন্যবাদ।
2: আমরা প্রথমেই আমাদের শ্রোতা বন্ধুদের বিষয়টিকে একটু পরিষ্কার করতে চাই যে সামাজিক নিরাপত্তা নীতিমালার মাধ্যমে অবৈতনিক এবং গৃহস্থালী কাজের স্বীকৃতি এবং নারীর কাজের মূল্যায়ন এই বিষয়টি আলোচনা করবার আগে, যে আসলে সামাজিক নিরাপত্তা নীতিমালাগুলো কোন কোন নীতিমালাগুলোকে আসলে এখানে সম্পৃক্ত করা হয়েছে,
3: আমরা যদি একটু ব্যাপকভাবে দেখি তাহলে হচ্ছে প্রত্যেকটি নাগরিকের সমাজে বেঁচে থাকার যে অধিকারগুলো আছে, সেই বেসিক বা মৌলিক অধিকারগুলো যেখানে প্রতিষ্ঠিত হয়, সেই কার্যক্রমগুলো রাষ্ট্র যখন সম্পাদন করে তখন সেটা সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে চলে আসে। তো এখানে আমরা যদি স্বাভাবিকভাবে দেখি যে আমাদের নারী সমাজ কিন্তু অপেক্ষাকৃত পিছিয়ে আছে, সেটা আমাদের সামাজিক অর্থনৈতিক বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে আমাদের নারীদেরকে আসলে পিছিয়ে রাখা হয়েছে। তো আমরা যদি এই দেশকে যদি উন্নত বাংলাদেশ পরিণত করতে চাই, অবশ্যই আমাদের জনসংখ্যার অর্ধেকের বেশি যে নারী, সেই নারী সমাজকে অবশ্যই আমাদেরকে অগ্রভাগে আনতে হবে,
2: সম্পৃক্ত করতে হবে
3: সম্পৃক্ত
2: মূল অর্থনীতির উন্নয়নে।
3: আমরা যদি প্রি ইন্ডাস্ট্রিয়াল ফিউডাল সোসাইটির কথা চিন্তা করি, সেখানে কিন্তু নারীদের একটা কন্ট্রিবিউশন ছিল, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার পর নারীদেরকে ডিপ্রাইভ করা হয়েছে, তাদের কাজের মধ্যে সেগমেন্ট করে দেওয়া হয়েছে যে এই কাজগুলো গৃহস্থলী কাজের মধ্যে নারীদেরকে নিয়ে আসা হয়েছে, এবং যেহেতু যান্ত্রিক বা শারীরিকের বিষয়গুলো ছিল শিল্প বিপ্লবের যে সময়টা, তখন কিন্তু পুরুষরা এগিয়ে গেছে, পুরো পৃথিবীতেই এই কার্যক্রমটি হয়েছে। সেই আলোকে পরবর্তীতে এখন যে আমরা আধুনিক যুগে যে আসছি, সেইখানে কিন্তু এখন সমানতালে উন্নত বিশ্ব যদি আমরা চিন্তা করি, সেখানে কিন্তু নারীরা কোনো অংশে পিছিয়ে নেই। তো সেই অংশে আমরা যদি বাংলাদেশকে যদি উন্নত বাংলাদেশে পরিণত করতে চাই, আমাদের নারী সমাজকে স্মার্ট করতে হবে।
2: আমরা আজকে বিষয়ে অবৈতনিক এবং গৃহস্থলী কাজের স্বীকৃতির বিষয়টিকে একটু আলাদাভাবে গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। তো এই অবৈতনিক এবং গৃহস্থলী কোন ধরনের কাজগুলোকে আসলে স্বীকৃতি দিলে আপনি যেটি বলছেন নারীদেরকে মূল সম্পৃক্ত করে?

0: মুরগি পালন, গবাদি পশু পালন, এই প্রত্যেকটা কাজের কিন্তু ইকোনমিক ইম্প্যাক্ট আছে, কিন্তু এগুলোর স্বীকৃতি না থাকার কারণে আমাদের এই নারী সমাজকে কিন্তু সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না। আমরা যদি এটাকে স্বীকৃতি দিতে পারি, এই অবৈতনিক কাজগুলো বা এই যে গৃহস্থলী কাজগুলোকে যদি স্বীকৃতি দেওয়া যায়, তাহলে কিন্তু আমার এটা জিডিপিতে কন্ট্রিবিউশন আসবে এবং আমার অর্থনীতিও সক্ষম হবে, সেই সাথে সাথে আমার নারী সমাজেরও একটা সক্ষমতা বৃদ্ধি পাবে,
1: উন্নয়ন অর্থনীতির সাথে তারা পুরোপুরি সম্পৃক্ত হতে পারবে। তো বিশ্বের অন্যান্য দেশের সাথে আমরা যদি আমাদের দেশে একটু তুলনা করি, যে বর্তমানে আসলে এই অবৈতনিক এবং গৃহস্থলী কাজের স্বীকৃতি কতটুকু আসলে আমরা এগিয়েছি, আপনারা কি ধরনের কর্মসূচি বা কি ধরনের ব্যবস্থা গ্রহণ?
0: যেমন ধরেন, এই যে আমার যে সমিতিটা হচ্ছে, সমিতি কাকে ঋণ দিবে, কোন সেক্টরে, সে তাকে কিন্তু একজন উদ্যোক্তা হিসেবে তৈরি করছে। আগে যে নারীটা হয়তো দুটো তিনটা মুরগি পালন করত, সে এখন কিভাবে মুরগির খামার করতে পারে, হাঁসের খামার করতে পারে, তার কিন্তু সেই মুরগি পালনের, হাঁস পালনের অথবা গরু বা ছাগল পালনের সে কিন্তু গৃহস্থলী ভাবে করে আসছে, সেই কাজটাকে একটা স্বীকৃতির মধ্যে নিয়ে আসছে। কিন্তু এর মধ্য দিয়ে দারিদ্র বিমোচনের যে বিষয়টি আছে, সেইকে সক্ষমতার বিষয়টি আছে, আমরা এই কথাটাও অনস্বীকার্য যে যতক্ষণ পর্যন্ত নারীর অর্থনৈতিক সক্ষমতা আসবে না, ততক্ষণ পর্যন্ত নারী ডিসিশন মেকিং এ আসতে পারবে না। আর ডিসিশন মেকিং এ যদি আসতে না পারে, তাহলে কিন্তু এই যে নারী ক্ষমতায়ন হবে না। আর নারীদের যদি সার্বিক অবস্থার পরিবর্তন হয়, সমাজের সার্বিক অবস্থার পরিবর্তন হবে, সেটা কিন্তু আলটিমেটলি আমাদের দেশ লাভবান হবে এবং আমাদের জীবনযাত্রার মান পরিবর্তিত হয়ে যাবে। এখানে একটা কথা বলতেই হয় যে নারীদের শিক্ষা, যে শিক্ষাকে কিন্তু বিনা বেতনে করে দেওয়া হয়েছে এবং তারা যদি এই বিনা বেতনে শিক্ষাই শেষ নয়, তাকে কিন্তু উপবৃত্তিও দেওয়া হচ্ছে। এই কন্ট্রিবিউশনটা কেন করা হচ্ছে, যাতে আমার নারীরা শিক্ষিত হয়। আপনি যে কথা বলছিলেন যে নারীদের আবার আর্থিক সক্ষমতা দরকার, দারিদ্র থেকে বের করে আনা দরকার, তাদের ডিসিশন মেকিং প্রসেসে আনা দরকার, এই সবকিছুর পেছনে আবার তার শিক্ষা দরকার। এই শিক্ষার জন্য কিন্তু সরকারের ব্যাপক কর্মসূচি আছে। এই যে এই শিক্ষিত যদি একটা নারী হয়, তাহলে কিন্তু তার পরিবারটা শিক্ষিত হবে, তার সন্তানগুলো শিক্ষিত হবে, আমার আগামী প্রজন্ম, হয়তো রেজাল্টটা আমি ইনস্ট্যান্টলি পাচ্ছি না, কিন্তু এটার ইম্প্যাক্টটা গিয়ে আমি 20 বছর পরে গিয়ে একটা ব্যাপক পরিবর্তন আসবে এবং সেটা আমার গ্রামীণ পর্যায়ে, আমার প্রান্তিক পর্যায়ে পরিবর্তনটা আসবে।
1: এবং নারী নিজেও কিন্তু স্বাবলম্বী হওয়ার মধ্য দিয়ে তার কিন্তু আত্মনির্ভরশীলতা তৈরি হবে, আত্মবিশ্বাস তৈরি হবে, এবং যেটি আসলে আমাদের সেই নারীদের যে স্বীকৃতি দেওয়ার যে ব্যাপারটি বা স্বীকৃতি পাবার বা অধিকারের যে ব্যাপারটি, সেটিও একটা সুপ্রতিষ্ঠিত হবার কিন্তু ক্ষেত্র তৈরি হয়েছে।
0: অবশ্যই
1: চতুর্থ শিল্প বিপ্লবের সাথেও কিন্তু আমরা জানি যে টেকসই লক্ষ্যমাত্রাকে একীভূত করা হয়েছে। এই চতুর্থ শিল্প বিপ্লবের জন্য নারীর যে কাজের মূল্যায়ন বা গৃহস্থলী কাজ বা অবৈতনিক যে কাজগুলো স্বীকৃতি, সেই ব্যাপারটাকে কোন দিকে বিবেচনা করা হয়েছে?
0: আসলে আমরা যদি আমাদের দেশের সার্বিক অবস্থাটা চিন্তা করি, আমাদের জনসংখ্যার অর্ধেকের বেশি হচ্ছে নারী। যে লাস্ট যে আমার পরিসংখ্যান আছে, 51% নারী, 49% হচ্ছে আমার পুরুষ। তাহলে জনসংখ্যার একটা বড় অংশ হচ্ছে নারী। সেই নারী সমাজকে যদি আমি উন্নয়নের সাথে সম্পৃক্ত করতে না পারি, তাহলে আমার উন্নয়নটা একমুখী উন্নয়ন হবে। তো সেই লক্ষ্যে নারী পুরুষকে সমতায় এনে আমরা যদি আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারি, তাহলেই কিন্তু আমরা একটা সুষম উন্নয়নের দিকে ধাবিত হতে পারবো। তা এই জন্য আমার তথ্য প্রযুক্তি জ্ঞানকে কাজে লাগাতে হবে। নারীদের স্বাস্থ্যর বিষয়টা, অপুষ্টির যে বিষয়টা আছে সেটাকে অ্যাড্রেস করা হচ্ছে। শিক্ষার বিষয়টাকে, আমার সুস্থ সবল নারী দরকার, সুস্থ সবল নারী কেন প্রয়োজন, সুস্থ সবল নারী থেকে আমার সুস্থ সবল সন্তান আমরা পেতে পারি। আমার যদি সন্তানগুলো যদি অপুষ্টিতে ভুগে, তাহলে কিন্তু আমার সকল উন্নয়ন প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যাবে। সেই লক্ষ্যে সরকার যেটা চাচ্ছে যে আমাদের এই যে বাল্য বিবাহ, দ্যাট মিন্স আমার একটা মেয়ে যাতে 18 বছরের নীচে যাতে কোনো মেয়ের বিয়ে না হয়, এই জায়গাটাতে সরকার অ্যাড্রেস করা হচ্ছে। এবং এখানে আমার ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কোথাও যদি এরকম হয়, এখন আপনারা শুনবেন যে 333 ইউজ করা হচ্ছে, 999 ইউজ করা হচ্ছে, আমরা এই বাল্য বিবাহকে নির্মূল করতে চাই। এই বাল্য বিবাহ যদি আমি নির্মূল করতে পারি, আমার অনেক সমস্যার সমাধান কিন্তু এই প্রান্তিক পর্যায়ে সমাধান হয়ে যাবে। দারিদ্রতার, চরম দারিদ্র সীমার মধ্যে যে বিষয়টা আছে, অপরিকল্পিত পরিবার, অপুষ্টির যে বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু অ্যাড্রেস করা সহজতর হবে যদি আমরা বাল্য বিবাহ নির্মূল করতে পারি।
1: আমরা সামাজিক নিরাপত্তা নীতিমালার মাধ্যমে অবৈতনিক এবং গৃহস্থলী কাজের স্বীকৃতি এবং নারীর কাজের মূল্যায়ন, এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে মোহাম্মদ শওকত ওসমান, আপনি জনসংখ্যা স্বাস্থ্য এবং পুষ্টি সেলের আজকের আলোচনায় অংশগ্রহণ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ বেতারের পক্ষ থেকে, জনসংখ্যা স্বাস্থ্য এবং পুষ্টি সেলের পক্ষ থেকে।
2: আমরাও তাই চাইব, ঘরে কিংবা বাইরে নারী তার পরিশ্রমের যথার্থ মূল্যায়ন পাক। নিরাপত্তা ও বৈষম্যহীন সামাজিক ব্যবস্থা কর্মসংস্থানে নারীকে সমৃদ্ধ করবে।
3: শ্রোতা বন্ধুরা, রবি ঠাকুর প্রকৃতিকে ভালোবেসে মায়ার বন্ধনে পৃথিবীকে দেখতে চেয়েছেন, যেখানে সবাই এই নশ্বর পৃথিবীতে সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে হয়ে উঠবে চিরঞ্জীব।
2: যেমনটি আমাদের রবি ঠাকুর আছেন, থাকবেন নীরবে নিভৃতে আমাদের অন্তরে।

0: প্রিয় বন্ধুরা, শাহনাজ পারভীনের গ্রন্থনায় স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি লালটু হোসাইন
1: এবং আমি শাহনাজ পারভীন,
0: সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন,
1: এবং স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জন

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তাসমি চৌধুরী। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রবেশে প্রাপ্তবয়স্কদের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত অনলাইন বা অফলাইনে টিকিট সংগ্রহের মাধ্যমে সাধারণ দর্শন জাদুঘর পরিদর্শন করতে পারবেন। দর্শনার্থীদের জন্য জাদুঘরে প্রবেশের সময়কে কয়েকটি স্লটে ভাগ করা হয়েছে। প্রাথমিকভাবে প্রতিদিন সর্বোচ্চ ৯০০ দর্শনার্থী জাদুঘরের মূল ভবনে প্রবেশের সুযোগ পাবেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি তুলে ধরতে জাদুঘরে স্থান পেয়েছে বিগত ১.৫ দশকের বিভিন্ন আলোচিত ঘটনা, শহীদদের আত্মত্যাগ, গুম নির্যাতনের দলিল, আলোকচিত্র, ভাস্কর্য এবং প্রতীকী কবর। বিভিন্ন গ্যালারিতে বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, গুম নির্যাতনের তথ্যচিত্র ও ঐতিহাসিক দলিলও সংরক্ষণ করা হয়েছে। এছাড়া শহীদ আহনাফের মায়ের উদ্দেশ্যে লেখা চিঠিও প্রদর্শিত হচ্ছে। জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণে জুলাই আন্দোলনের শহীদদের প্রতীকী কবর নির্মাণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ভাস্কর্যে আন্দোলনের স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হয়েছে। এর মধ্যে রিকশাচালকের সালাম জানানো এবং শহীদ মুগ্ধের পানি বিতরণের দৃশ্য উল্লেখযোগ্য। পলাতক ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। গতরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে সরকার জানায়, এ ঘটনাটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য ক্ষতিকর। ঢাকা জানায়, এ ধরনের অনুষ্ঠান দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টায় কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে সে বিষয়ে আগেই ভারত সরকারকে উদ্বেগ জানানো হয়েছিল। তা সত্ত্বেও অনুষ্ঠানটি হতে দেওয়ায় বাংলাদেশ গভীর দুঃখ প্রকাশ করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেখ হাসিনা ও তার সহযোগীদের স্থান বাংলাদেশের রাজনীতিতে আর কখনোই হবে না। এতে জানানো হয়, সার্বভৌম, সমতা, পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক, পারস্পরিক লাভজনক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ। বাংলা ১৩৪৮ সনের ২২শ্রাবণ কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্যের পুরোধা কবি রবীন্দ্রনাথ ঠাকুর ১২৬৮ সালের ২৫শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প, উপন্যাস, কাব্য, কবিতা ও গান সহ বাংলা সাহিত্যে সর্বত্র অবাধ বিচরণের মাধ্যমে মানুষের আবেগের প্রত্যেকটি ক্ষেত্রকে স্পর্শ করেছেন। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ইউরোপের বাইরে প্রথম বাংলাভাষী হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এদিকে বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীর একটি রুট দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করার বিষয়ে ওমানের সঙ্গে তারা মতৈক্যে পৌঁছেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই সম্ভাব্য এই সমঝোতার বিস্তারিত প্রকাশ করেননি, তবে তিনি জানান এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে কেবল ওমানের সাথে এই সমঝোতা হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করতে পারবে না। এই প্রস্তাবের বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ওমানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। খেলার খবর ক্রিকেট। ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে টসে জিতে এখন ব্যাট করছে সফররত বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ৭ উইকেটে ১৮৫ রান করেছে। আগামী ১৩ই আগস্ট একই স্টেডিয়ামে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

বন্যার পানি পরিবেশ দূষিত করে, এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি গৃহস্থলী কাজে ও পানীয় জল হিসেবে ব্যবহার করবেন না। টিউবওয়েলের পানি ধারের কাছে কোথাও না পাওয়া গেলে পানি ফুটিয়ে পান করুন। বন্যার কারণে পানি ফোটানো যদি সম্ভব না হয় তাহলে বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকিরি মিশিয়ে পানি বিশুদ্ধ করে পান করুন। এ বিষয়ে নিকটস্থ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন। একান্ত প্রয়োজন না হলে অহেতুক বন্যার পানিতে নামবেন না। বন্যার পানিতে জ্বর, সর্দি, কাশি, টাইফয়েড, আমাশয়, ডায়রিয়া, জন্ডিস, খুজলি, পাচড়া সহ বিভিন্ন ধরনের রোগ জীবাণু রয়েছে। আপনার শিশুদেরকেও বন্যার পানিতে নামতে দিবেন না। বন্যা কবলিত এলাকায় কারো ডায়রিয়া হলে সাথে সাথে প্যাকেট অথবা তৈরি স্যালাইন শরবত খাওয়ান। যে কোনো অসুস্থতার জন্য নিকটস্থ মেডিকেল টিম অথবা স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। বন্যা দুর্গত এলাকায় মরা পচা জীবাণু মাটিতে পুঁতে ফেলুন যাতে পানি দূষিত করতে না পারে। পরিশোধক বড়ি কিংবা ফিটকারি ব্যবহারের সঠিক পদ্ধতি কোন স্বাস্থ্যকর্মী কিংবা ত্রাণ অথবা মেডিকেল টিমের লোকের কাছ থেকে ভালোভাবে জেনে নিন। বন্যার পানি পান করবেন না, সম্ভব হলে আর্সেনিক মুক্ত নলকূপের পানি সংগ্রহ করুন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্স, FM নব্বই মেগাহার্স, FM ১০৬ মেগাহার্স এবং FM ১০২ মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রয়েছে।

0: পুষ্টিবিদ সাইয়েদ আলী একত, আপনার মতামত জানতে চাই।
1: আসলে পুষ্টি একটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, এর সাথে জড়িত রয়েছে আসলে এই যে বাড়ন্ত বয়স আমরা বলে থাকি। হ্যাঁ, দেখা যায় যে শিশু কিশোররা হ্যাঁ এই সময় একটা পর্যায়ে রয়েছে, যেমন আমরা জন্মের পর থেকে আমরা জানি যে 6 মাস পর্যন্ত কিন্তু দেখা যায় বাচ্চারা কিন্তু দ্রুত বাড়ছে, 1 বছর পর্যন্ত 6 মাসে যে থাকে 1 বছরে কিন্তু দেখা যায় যে ট্রিপল হয়ে যায়, তো এই সময়টা কিন্তু অনেক বেশি পরিমাণে বাড়ে। তারপর দেখা যাচ্ছে যে 9 থেকে 13 বছরে কিন্তু তাদের একরকম বৃদ্ধি হচ্ছে। কাজে এই যে সময়গুলি, মোট কথা হচ্ছে তাদের খাবার থেকে শুরু করে, মোট কথা হচ্ছে তার সাথে আমাদের কিন্তু অন্য অন্য যে বিষয়গুলি রয়েছে, ঘুম থেকে শুরু করে খেলাধুলা থেকে শুরু করে সব কিছু ইনক্লুডেড, কাজে এই বিষয়গুলি খেয়াল রেখে তাদের কিন্তু বিভিন্ন রকমের খাবার দিতে হবে। মোট কথা হচ্ছে একটা ব্যালেন্সড ডায়েট কিন্তু তাদের দিতে হবে।
0: যেভাবে আপনি ভাবুন, একটি বাচ্চাকে গড়ে তুলতে তার মানসিক বিকাশ, শারীরিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সব দিক পরিকল্পনার মাধ্যমে এগোতে হবে। আপনি পরিকল্পনা না করলে কিন্তু ভুল হবে। একটু আগে শুনলেন, তার ভালো ঘুম হতে হবে, একটু খেলাধুলা করার অভ্যেস থাকতে হবে। অনেকে পালিয়ে পেলে বেড়ায়, অর্থাৎ খেলতে গেলে দুর্বল লাগে, সে চুপচাপ মাঠে কোনো বসে থাকে। আবার অনেকে আছে যে শুধু খেলাধুলে পছন্দ করে, সব মিলিয়ে কিন্তু একটা সুন্দর জীবন। এই ফাঁকে একটা ফোন এসছে, আমরা কথা বলি, নিচ্ছি ফোন কল। হ্যালো,
2: আসসালামু
0: আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি
2: রেজাউল ভাই, কেমন আছেন?
0: হ্যাঁ, সুস্থ আছি, বৃষ্টি মুখর দিন, ভালো আছি।
2: মোহাম্মদ আনোয়ার হোসেন।
0: জি,
2: সভাপতি প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতি ঈশ্বরদী পাবনা।
0: জি,
2: আমার শ্রদ্ধে বড় ভাই হাফেজ নুরুল আমিন সাহেব আছে, অনুষ্ঠানটা শুনছি আমরা। আমি জানতে চাচ্ছি যে বর্তমান সময় সন্তানেরা দেখা যায় যে আপনার যেটা বাড়ার সময়, এই সময় দেখা যায় ওজন কম থাকে এবং বাড়ির তৈরি খাবার খাতে অনীহা প্রকাশ করে, এটার কারণটা কি? এটা একটু জানালে খুশি হব। আর কি ধরনের খাবার খাওয়াইলে যাতে এই অনীহা প্রকাশ থেকে ওনারা খাদ্যর উপরে ইচ্ছা প্রসন্ন করে, একটু জানালে খুশি হতাম।
0: ধন্যবাদ। উত্তরটি বোধহয় আমিই দিই, সেটা হচ্ছে একটি বাচ্চা খেতে পছন্দ করে না, এর জন্য বাচ্চা দায়ী না ঘরের অভিভাবক দায়ী। বাচ্চা কি পছন্দ করে আপনি কখনো ভাবেননি, তাকে চাপিয়ে দেওয়া হয়।
1: হ্যাঁ, যেটা হচ্ছে যে আসলে বাচ্চাকে আমি বাড়ি, হ্যাঁ অভিযোগ, অনেক অভিযোগ আসে আসলেই। দেখা যায় অনেক সময় আমি যখন আবার বাইরেও দেখি বা হসপিটালগুলোতেও দেখি যে বাচ্চা একদম খেতে চায় না, কিন্তু বাচ্চা কিন্তু স্বাভাবিকভাবে খেলাধুলা করছে, সবকিছু করছে। এটা এক ধরনের মায়েদের অভিযোগ যে কেন খেতে চায় না, হয়তো উনি খাবারের প্রতি অনেক জোর করেন, তার যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি জোর করেন, এটা একটা কারণ হতে পারে। আরেকটা বিষয় হলো যে আমাদের পারিবারিক কিছু অভ্যাস, যে আমি আমার পরিবারে বাচ্চাটাকে ছোট থেকে কিভাবে গড়ছি। যেমন আমি যদি আমার বাচ্চাকে চিপস চকলেট আগেই যদি আমি না চেনাই বা তাকে কিছু ভালো পরামর্শ দিয়ে থাকি যে তুমি এটা খেতে পারো, সেটা হয়তো তুমি তোমার প্রধান খাবার খাবারের পরে অথবা কোনো এক সময় তুমি সপ্তাহে 1-2 দিন তুমি নিতে পারো। তবে বাচ্চাদের অবশ্যই এর সাথে শেখাতে হবে চিপসটা কিন্তু আসলে শরীরের জন্য ভালো নয়। আরেকটি বিষয় হলো যে বাচ্চাকে অনেক সময় কিন্তু কাউন্সিলিং করা যায়, যেটা হচ্ছে যে অনেক বাচ্চাই কিন্তু যখন কিশোরীরা বিশেষ করে তাদের চুলের প্রতি কিন্তু অনেক যত্নবান থাকে, স্কিনের প্রতি যত্নবান থাকে, যদি সুযোগ হয় এরকম যে পরিবারে কারো, যে আমরা কোনো পুষ্টিবিদ কারো কাছে যদি একটু কাউন্সিলিং এর জন্য যাই, তাহলে কিন্তু দেখা যায় পরবর্তীতে বাচ্চাটা যখন ভিজিটে আসে সে কিন্তু সেই বিষয়গুলি কিন্তু পালন করার চেষ্টা করে। আরেকটি বিষয় হলো বাবা মা হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে যে আমি আমার পরিবারকে কিভাবে নিয়ন্ত্রণ করছি, যেটা হচ্ছে যে আমি আমার খাবার কিভাবে দিচ্ছি।
0: শেষ কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে যখন বাসায় মামা চাচারা বেড়াতে আসেন তখন প্যাকেট ভরে চিপস, জুস, চানাচুর, চকলেট এগুলো নিয়ে আসেন, অর্থাৎ বাচ্চাদের খুশি করবার জন্য, আমার ভাগ্নে বা ভাস্তে খুশি হবে বা পরিবারটা খুশি হবে। কিন্তু একবারে ভাবলেন না যে চিপস যে খাদ্যটা দেয়া হলো এটা তার প্রয়োজন ছিল কিনা। আমি যেহেতু পুষ্টিবিদ সাইদ লেখক আমাদের সাথে আছেন, এই যে কথাগুলো বলা হচ্ছে, সচ দিয়ে সমুচা, চিপস বা জুস অথবা চকলেট, এগুলো বাড়ন্ত শিশু কিশোরদের দেহ গঠনে কোনো কাজে আসে কিনা,
1: এটা একটা কোশ্চেন। না, প্রথমে আমি যেটা আপনি বলেছেন যে আমি প্রথমে চমৎকার কথা বলি।

0: একটা বাচ্চা আপনি যদি মানে ডোবা তেলে খাবার প্রতিনিয়ত বাচ্চাকে দিতে থাকেন, তাহলে কিন্তু বাচ্চাটার গ্যাসের সমস্যা হতে পারে, বা বাইরে থেকে যদি এই খাবারগুলি দেন তাহলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। বাচ্চা কিন্তু তখন খাবার খেতে চাইবে না, অভিযোগ করে অনেকেই, কারণ বারবারই ডোবা তেলে খাবার খাওয়ানো হচ্ছে। তবে একটা বিষয় হলো যে আপনি ঘরে তৈরি ছমুচা বা সিঙ্গারা মাঝে মাঝে কিন্তু বাচ্চাটাকে স্ন্যাক্স হিসেবে আপনি দিতে পারেন, এতে ভালো ক্যালোরি আসছে কিন্তু, হ্যাঁ কার্বোহাইড্রেটটা অনেক বেশি পায়, শক্তিদায়ক একটা খাবার হতে পারে। কিন্তু স্কুলের সামনে অথবা রাস্তায় যে খাবারগুলি ছমুচা সিঙ্গারা বানানো হয় এটা কিন্তু একটা তেল দিয়ে বারবার করা হয়, যেটা কিন্তু খুবই ক্ষতিকর।
1: আর একটা বিষয় আসি, এই যে জুসের কথা বলা হলো,
0: জি
1: প্যাকেট ভরা জুস, দৃষ্টিনন্দন তার প্যাকেট দেখলে একটা আকর্ষণীয় মনে হয়, খুলতে বেশ সমস্যা হয়, মনে হয় এটা বিদেশি কিছু একটা। এই যে জুস ঘরে মা কি তৈরি করতে পারেন না, মা খালারা তৈরি করে এটা অভ্যাস করতে পারেন না, সেই জুস সম্পর্কে জানতে চাই। আমাদের সাথে আছেন ডক্টর জেসিকা রিজভী তামান্না।
2: জি ধন্যবাদ। আসলে জুস এটা তো আমরা অবশ্যই একদম ফ্রেশ জুস মারা অবশ্যই বাড়িতে বানিয়ে দিতে পারেন, আমাদের দেশি ফল যখন যে সিজনে যে ফল থাকছে, এখন যেরকম আমের সিজন থাকছে, এটা থেকে যদি মা জুসটা তৈরি করে দেন এটা সবচেয়ে পুষ্টিসম্মত হয়। কারণ বাজারে যেগুলো আমাদের জুস থাকছে সেগুলোর মধ্যে অনেক প্রিজারভেটিভস থাকে, অনেক কার্বোহাইড্রেট এবং কিছু ফ্যাটের এগুলো খুব ক্ষতিকর প্রোডাক্ট থাকে যেগুলো বাচ্চাদের শরীরের জন্য ক্ষতিকর।
1: সানোয়ার হোসেন যে প্রশ্ন করেছেন যে সন্তানরা খেতে চায় না, আমরা তো সেই আলোকে কথা বলছি। জুস এটা ইংরেজি শব্দ, ফলের রস যদি বাংলায় বলি, আমাদের দেশে সারাটা বছর কোনো না কোনো ফল পাওয়া যায়, অথবা ফলকে রেখে দিয়ে খাওয়া যায় ডিপ ফ্রিজে, এমনকি কাঁচা আম রেখে অনেকে সারাটা বছর কাঁচা আমের জুস খায়, নানাভাবে ফলের জুস খাওয়ার একটা অভ্যাস। বাচ্চাদের ঘরের তৈরি খাবারের দিকে বা হাড়ি খাবারের দিকে নজর দেওয়ার ব্যাপারে যদি প্রথমে মা চেষ্টা না করেন, সে যদি একবার বুঝতে পারে যে প্যাকেট জুসটি ভালো, খাওয়ার পরে স্ট্র দিয়ে খেয়ে ছুঁড়ে ফেলে দিল, এটা বিষয়টাই কেমন যে স্মার্ট স্মার্ট মনে হয়, এখান থেকে বেরিয়ে আসতে হবে। পুষ্টিবিদ সাইদা লিয়াকত, আপনার মন্তব্য কি জুস নিয়ে কথা বলি, কারণ আমরা যে ভুলটা করি এত সাজানো থাকে এই কি বলে যে চিপসের প্যাকেট দোকানের সামনে, যে কোনো বাচ্চা মুগ্ধ হয়ে যায়, আমাকে একটা দিতেই হবে।
0: আসলে এইভাবে যে প্রচার করা হয় বা বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া হয়, বাচ্চারা কেন অনেক সময় কিন্তু ছোট যে বড়রাও কিন্তু আকৃষ্ট হয়। তবে জুসটাকে আমি বলবো যে এটাকে কিন্তু অনেক সময় আসলে ওটা আদৌ কোনো ফলের কোনো রস কিনা সেটা আমাদের জানতে হবে, যে আসলে ওটা আদৌ খাঁটি কিনা। আর যেটা হচ্ছে যে সব সময় মনে রাখতে হবে যে মৌসুম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যে ফলটা দিয়ে থাকেন রোগ প্রতিরোধের জন্য কিন্তু সেটা উত্তম। হ্যাঁ, কাজে যেটা হচ্ছে যে আমি ফল পাচ্ছি, যেমন আমের সময় আপনি যে বললেন ডিপ ফ্রিজে রাখা, আমের সময় আম যদি আপনি পাকা আম ডিপ করে রাখেন কিছুটা পুষ্টিমূল্য তো নষ্ট হবেই, নাড়াচাড়াতে নষ্ট হয়, তারপরেও কিন্তু আপনি অনেকটা পুষ্টি পাবেন। সেটা যদি আপনি বাচ্চাকে জুস করে দেন সেটা কিন্তু অনেক উপযোগী। তবে একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে ফলের রসের চেয়ে গোটা ফল কিন্তু উত্তম, সেখান থেকে অনেক ভালো নিউট্রিশন পাওয়া যায়। কাজে আমি আশা করব বাবা মায়েরা চেষ্টা করবেন গোটা ফল দিতে।
1: জি, আমরা বাজারে পাই আমরা লটকন বর্তমানে পাওয়া যাচ্ছে, আমরা আম হয়তো শেষ হয়ে যাবে আর রেখে যদি খাওয়ার সম্ভব নয় খেলাম না, তখন যে ফল পেলাম ফল তো সারাটা বছরই পাওয়া যায়। তো সুতরাং বাচ্চার দেহ গঠনের ব্যাপারে খাদ্যের যে একটা বড় ভূমিকা আছে এটা আমরা ভাবতেই চেষ্টা করি না। আমরা ওই যে প্যাকেট জুস চিপস এ বারবার আলোচনা হচ্ছে, আমাদের অভ্যেস পরিত্যাগ করতে হবে। আপনি একটু বলেছেন যদি জুসটা ভালো হয়, না ঘরের তৈরি বা জুস বাইরে আমরা খাবোই না, এই পরিকল্পনা আমাদের করতে হবে।
0: হ্যাঁ অবশ্যই,
1: একটা ফোনে যাই। হ্যালো হ্যালো,
3: বাজারে খাবারই বেশি পছন্দ করে, এই যে আম তো ধরেন ফরমালিন দেয়, এই আম কৃষকদেরকে খাওয়ানো কতটুকু ক্ষতি হতে পারে?
1: আম আর কতদিন আছে, আম তো বেশি দিন নাই, কিন্তু সবচেয়ে বড় কথা বাচ্চারা বাইরের খাবার পছন্দ করে। আমি আপনাকে একটা প্রশ্ন করব, উত্তর দিতে হবে আপনাকে, বাচ্চার পকেট ভরে কি টাকা থাকে, মানি ব্যাগ থাকে, ও কেনে কোত্থেকে? ও যে বাজারে কান্নাকাটি করলেই কি আপনি তাকে বিষ খাইয়ে দিবেন? আপনার বাচ্চা বড় হতে হবে, সে কাজে কর্মে মন দিতে হবে, তার দেহ গঠন করতে হবে, তার হরমোন প্রবলেম যখন হবে, যৌন সমস্যা হবে, তার বাচ্চাই হবে না এক সময়। এগুলি কখনো ভেবেছেন? ও কান্নাকাটি করলো, আপনি খাইয়ে দিলেন। সুতরাং প্রিয় শ্রোতা, সবার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি যে বাচ্চার আবেগের দিকে না তাকিয়ে, আবেগজনিত কথাবার্তা না বলে, ঘরের তৈরি হাড়ির খাবার, অনেক পিঠা তৈরি করা যায় ঘরে, সেটা নানা পিঠা আছে, বাচ্চা যদি একবার মুগ্ধ হয় সে কখনো বাজারের প্রতি আকৃষ্ট হবে না, দোকানের প্রতি আকৃষ্ট হবে না। তাকে বোঝাতে হবে এই যে প্যাকেট ঝুলছে এগুলো একটাও স্বাস্থ্যকর খাদ্য নয়। কেন এই প্রসঙ্গে আমরা আলোচনা করতে চাইছি না, আর একটা ফোন নিচ্ছি। হ্যালো, সংযোগ পেলে কথা বলবো, যে কথাগুলো বলছিলাম একটা ফোনে যাই। হ্যালো, হ্যাঁ খোকন, প্রশ্ন। জি জি বলুন। জি জি,
4: আপনারা বলতেছেন বাজারে খাবার তো খাতে মানা করতেছেন, ঠিক আছে, কিন্তু এখন আমি তো মিষ্টি কাছে বলে দেখা যায় সন্ধ্যায় আলি পারে, সন্ধ্যায় আলি পারে এখন ওই যে বাজারে লিচু পাওয়া যায় না, ওই দুই চার তিনটা করে লিচু না খাতা ধরে, মানে এখন আমি এই যে বাদ দিই, এখন আমি কিভাবে
1: আমরা পিঠার নাম জানি না, অনেক পিঠা তৈরি করে আমাদের বাপদাদারা তাদের আমলে, দাদি নানি আমাদের পিঠা খাওয়াতেন, আমাদের কখনো চিপস খেতে হতো না, জুস খেতে হতো না। আরেকটা ফোন নেই। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন।
5: আমি কথা বলছি মোহাম্মদ নাসির হোসেন, দেওয়ানগঞ্জ সিদ্ধামত থেকে।
1: হ্যাঁ নাসির, কি জানতে চান?
5: আমি জানতে চাচ্ছি যে শিশুদেরকে কোন কোন খাবার গুলো থেকে বিরত থাকতে হবে এবং তাদেরকে কিভাবে বুঝতে হবে যে এই জিনিসগুলো খাওয়ানো যাবে না।
1: আচ্ছা, প্রথম বোঝাবে কে বলুন তো? বাবা মা, চাচা, খালা, তারাই তো বোঝাবে। আমরা রেডিওর মাধ্যমে বুঝিয়ে দিলে কি সে বুঝে ফেললো? দায়িত্ব তো আপনার নাসির। আপনি ওই অঞ্চলে বসবাস করেন, সেখানে অনেক ধরনের ফল পাওয়া যায়, অনেক ফল পাওয়া যায়, নানা ধরনের মিষ্টি পাওয়া যায়, যে মিষ্টিগুলো শহরের ওখান থেকে আসে, দুধের তৈরি মিষ্টি, বাচ্চার দেহ গঠনের জন্য খুব প্রয়োজনীয় কথা হচ্ছে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চলো বদলে যাই, আমাদের জীবনটাকে বদলাতে চাই। একটা বাচ্চা বড় হওয়ার পরে বলা হচ্ছে সে তার মেধা কম, সে কথা কম বোঝে, সে খেতে চায় না, সে চিকন হয়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, লম্বা হচ্ছে না, এই অভিযোগটা আসবে না যদি আজকে আমাদের এই মূল্যবান তথ্যের সাথে আপনারা যুক্ত হন, কথাগুলো বুঝতে চেষ্টা করুন এবং বিষয়ভিত্তিক প্রশ্ন করুন। আমরা আবার ফিরে আসি ডক্টর জেসিকা রিজভী তামান্না, যে কথা বলছিলাম ঘরে মাকে উদ্বুদ্ধ করতে হবে হাড়ির খাবার। এই হাড়ির খাবার বলতে গেলে ভাত বোঝায়, ভাত আর তরকারি। হাড়ির খাবার আকৃষ্ট করা কিভাবে করা যায়, যেটাতে বাজারের দোকান থেকে চিপস কিনে খাবে না, জুস কিনে খাবে না, লজেন্স কিনে খাবে না, সেটা ঘরে তৈরি করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু হাড়ির খাবার কি খাবার তাকে দিব, কি পিঠা তাকে তৈরি করে দিব, কি পায়েস তাকে তৈরি করে দিব, বলুন।
2: জি ধন্যবাদ। তো হাড়ির খাবার এটা হচ্ছে আমাদের নিজস্ব রান্নাঘরে তৈরি খাবার, যেসব বোঝাচ্ছে তো শিশুদের পছন্দ অনুসারে সে ঝাল পছন্দ করছে না মিষ্টি পছন্দ করছে সেটা মাকে প্রথম প্রথম অবস্থায় বুঝে নিতে হবে। সে যদি মিষ্টি খাবার পছন্দ করে তাহলে তাকে আমরা সেমাই, পায়েস, বিভিন্ন রকম পিঠা আছে সেগুলো তাকে দিয়ে দেখতে হবে সে কোনটা পছন্দ করছে, সেই অনুযায়ী বারবার বানিয়ে দিতে হবে। সে যদি ঝাল খাবার পছন্দ করে, ঝাল খাবারের মধ্যে সাধারণ ভাত যদি সে খেতে পছন্দ না করে, বাসায় কিন্তু আমরা নিজেরা পোলাও রান্না করে দিতে পারি, বিরিয়ানি করে দিতে পারি, আমরা ফ্রাইড রাইসও তৈরি করে দিতে পারি। অনেক বাচ্চা আছে যেগুলো ওরা এগুলো খেয়ে অনেক সন্তুষ্ট থাকে। আর যেটা হচ্ছে যে ওরা যদি আমরা বাজারের কিছু ফাস্টফুড আছে যেগুলোর মধ্যে থাকে হচ্ছে মেয়োনেজ, এবং এই মেয়োনেজটা খাওয়ার ওদের রুচিটা বাড়িয়ে দেয় এবং আকৃষ্ট করে বাইরের ফাস্টফুডের উপরে। এই মেয়োনিজও কিন্তু আমরা খুব সহজভাবে আমরা ডিম দিয়ে, তেল দিয়ে এবং ঘি দিয়ে কিন্তু বাসায় বানিয়ে নিতে পারি। এই বাসায় বানানো মেয়োনিজ দিয়েও কিন্তু সে তার খাবার রুচি বাড়াতে পারে।
1: চমৎকার বলেছেন। প্রিয় শ্রোতা নিশ্চয় আপনি আমাদের সঙ্গে আছেন, চলো বদলে যাই, জীবনটাকে বদলাতে হবে। আজকে প্রসঙ্গ বাড়ন্ত শিশু কিশোরদের প্রয়োজনীয় পুষ্টি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আপনি ভাবুন, ভাবতে চেষ্টা করুন, একটা বাচ্চা বড় হবে, কর্মক্ষম হবে, মেধাবী হবে এবং তারা আয় করবে, সংসার চালাবে, একসময় বিয়ে শাদী হবে, তাদের সন্তান হবে। জীবন যদি প্রথমেই গড়ে না দেওয়া যায় জীবনটা সুন্দর হয় না, একবার পিছিয়ে পড়লে আর এগোনো যায় না। যেমনটি আলোচনা চলছিল, আমরা পায়েস, আমরা দেখেছি নানান ধরনের পায়েস তৈরি করা যায় এবং সুন্দর সুন্দর পাত্রে যদি তাকে পরিবেশন করা যায়, বাচ্চাদের বোঝানো যায়, একবার মজা পেলে। একটু আগে বলছিলেন ডাক্তার জেসিকা যে যদি বাচ্চা ঝাল পছন্দ করে, ঝাল খুব বাচ্চাই কম পছন্দ করে, তাদেরকে আকর্ষণীয় করাটা খুব দরকার। যে প্লেটে পরিবেশন করছেন, যে চামচ দিয়ে তাকে খাওয়াচ্ছেন, যে মিষ্টি মিষ্টি কথা বলে কবিতার ছন্দে তাকে যদি আকৃষ্ট করতে পারেন, সে কখনো ভুলবে না। সেটা পায়েস হতে পারে, বিভিন্ন ধরনের পিঠা হতে পারে, ডিমের নানা ধরনের খাদ্য হতে পারে। সুতরাং খাদ্যের তো কোনো অভাব নেই, যদি হিসাব করা যায় 100 ধরনের খাদ্য ঘরে মা তৈরি করতে পারে ইচ্ছা করলে। আরেকটা ফোনে যাই। হ্যালো, হ্যালো,
6: আসসালামু আলাইকুম।
1: ওয়া আলাইকুম সালাম।
6: মোহাম্মদ ফারুক শেখ, ফুটিমারি, ইসাখালি, বলবাড়ি, ফরিদপুর।
1: হ্যাঁ ফারুক, প্রশ্ন
6: জানতে চাই যে এই যে আপনার হরলিক্স, এই হরলিক্সটা খেতে ধরেন যে লেখা আছে যে শিশুর বয়স মানে শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য হরলিক্স খাওয়াতে হয়, এই হরলিক্সটা খাওয়ার কতটুকু ক্ষতি আছে কিনা জানতে চাই।
1: জি, আপনার সাথে আমি দ্বিমত প্রশ্ন করছি। খাওয়াতে হয় কোথাও লেখা নেই, খাওয়ালে ভালো হয়, খাওয়াতে হয় এ কথা আদেশ হিসেবে কোনো বিজ্ঞাপন দেওয়া যাবে না, এটা আইনগত নিষেধ, খাওয়ানো যেতে পারে, একটা পরামর্শ আর কি। তা আপনি সবার পরামর্শ শুনবেন যে কোনো ব্যাপারে, আপনার ছেলে কোন ক্লাসে পড়বে, আগামীতে ভবিষ্যৎ কী হবে, আপনি কয়জনের সাথে পরামর্শ করেন? শুধু পরামর্শ না, বুঝতে হবে যে এই দৃষ্টিনন্দন প্যাকেটের খাদ্য, যেটা দুধ হতে পারে, হরলিক্স হতে পারে, ওভালটিন হতে পারে, সব কৃত্রিম, সব কৃত্রিম। বলার প্যাকেটে আমের জুস, মিথ্যা কথা, কোনো আম বলতে কিছুই নেই সেখানে। সুতরাং এই জ্ঞানটা, এই মেধাটা আমাদের অর্জন করতে হবে। এই জন্যই আমরা বেতারে যে অনুষ্ঠানগুলো করি, চলো বদলে যাই, বদলাতে হবে, আগের ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। হরলিক্স খাওয়ালে বাচ্চা মেধা হবে, মিথ্যা কথা। যারা বিজ্ঞাপন দেয় বেশিরভাগ বিজ্ঞাপন মিথ্যা, যারা জ্ঞানী তারা বিজ্ঞাপনকে পাত্তা দেয় না। সুতরাং ঘরের মা বাবা তারাই চিন্তা করবেন কোন প্রকৃতিজাত খাদ্য, প্রকৃতিগত খাদ্য খেলে আমার বাচ্চা সুস্থ থাকবে, মেধাবী হবে, তার অসুখ বিসুখ কম হবে। আমরা আবার ফিরে আসি পুষ্টিবিদ সাইদে লেখক, এই যে ঘুরে ফিরে কোটা, দৃষ্টিনন্দন কোটার দিকে নজর চলে যায়, আপনার মন্তব্য কি?
0: এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে হরলিক্স, হ্যাঁ হরলিক্স বাদ দিয়ে আমরা যেটা করতে পারি, এই হরলিক্স, আমার দুধ আছে, আমার বাসায় খেজুর আছে, আমার খেজুর আছে, আমার বাদাম আছে, তাই না? অনেক সময় এখন সব জায়গাতেই কিন্তু ব্লেন্ডারও পাওয়া যায়, বাচ্চা অনেক সময় পছন্দ করে, সেই সময় আমরা একটা কলা দিয়ে, দুটো খেজুর দিয়ে, হ্যাঁ একটু বাদাম দিয়ে তাকে কিন্তু আমরা মিক্সড করে কিন্তু একটা খাবার বানিয়ে নিতে পারি। সেটা কিন্তু হরলিক্সের চেয়ে অনেক বেশি পুষ্টিকর এবং এতে কিন্তু বাচ্চা অনেক পুষ্টি পাবে। তারপর হচ্ছে যে আমরা বিভিন্ন রকমের খাবার, মোরগজাত খাবারগুলি, এটাতে কিন্তু যে পুষ্টি উপাদানটা থাকা দরকার, একটা শিশুর যতটুকু দরকার যখন সেই বাচ্চাটা কনজিউম মানে খায়, তখন কিন্তু দেখা যাবে যে তার চেয়ে খুব বেশি পরিমাণে, তার শরীরের চেয়ে বেশি কিন্তু পরিমাণে সে গ্রহণ করছে। এতে দিনের পর দিন গ্রহণ করলে তার কিন্তু ওজনটা বেড়ে যাবে, এটা কিন্তু সঠিক উপায়ে ওজন বাড়া হলো না। তখন কিন্তু এই বাচ্চাটা যদি রীতিমতো এই কাজটা করতে থাকে, একটা পর্যায়ে গিয়ে কিন্তু তার যখন স্থূলতা মানে ওজন তার যে থাকা উচিত তার চেয়ে যখন বেশি হবে, তখন কিন্তু একটা সময় সে বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হবে।
1: সত্য কথা বলতে কি, আমাদের দেশটা পিঠাপুলির দেশ, পিঠাপুলির দেশ বলতে গেলে নানান পিঠা, একটু ঘি মিশ্রিত করে যদি আকর্ষণীয় করা যায় তার গন্ধে আকৃষ্ট হয়ে যাবে খাওয়ার জন্য। সেটা সনপাপড়ি হতে পারে, ঘরে ছোট ছোট পিঠা হতে পারে। এবং পিঠা বলতে কিন্তু আমি বলেছি যে অনেক পিঠা, আমাদের পিঠাপুলির দেশ কত পিঠা তৈরি করবেন, নারিকেলের পুলি হয়, আপনি চেষ্টা করে দেখুন। এবং প্রত্যেকটা পরিবারে যদি চেষ্টা করা হয় তাহলে বাচ্চারা কখনোই এই চিপস লজেন্স তার অপকারিতা যখন বুঝতে পারবে এবং বোঝাতে হবে, এবং বোঝাবার জন্য প্রথম কথা হচ্ছে মা বাবা, তারাই বোঝাবেন, একদম দূর থেকে এসে কেউ বোঝাতে পারবেন না যে এটা খেও না। আরেকটা ফোনে যাই। হ্যালো,
7: ওয়ালাইকুম
1: সালাম,
7: মোহাম্মদ রাফিদ হাসান ঢাকা থেকে।
1: হ্যাঁ রাফিদ, প্রশ্ন।
7: আপনারা ভালো আছেন সবাই?
1: হ্যাঁ ভালো আছি রাফিদ, অনেকদিন পর প্রশ্ন করলাম, বলো।
7: আজকে কিন্তু মানে প্রতিটা ঘরে ঘরে একটা ফার্মেসি বলা যায়, মানে দেখা গেছে বাচ্চাদেরকে মানে তারা মানে এর খাবারই দিচ্ছে। এবং আমি তো এই বিষয়ে মানে পার্সোনালি মানে রিসার্চ করি স্যার এই
1: বিষয়ে।
7: তো দেখা গিয়েছে যদি ঘরের খাবার প্রতি আকৃষ্ট না করা হয়, তাহলে এই যে এখন থেকে আমি দেখছি যে ছোট ছোট বাচ্চা তারা নেবুলাইজারে তারা ই নিচ্ছে
1: আর কোন পথ খোলা নেই, কিন্তু
7: অক্সিজেনের বিষয়টা
1: আর কোন পথ খোলা নেই। জি জি, আর কোন পথ খোলা নেই। বাচ্চাদের কেমন ভাবে আমরা ঝামেলা ফেলে দিচ্ছি দিনে দিনে, এবং রুচিবর্ধক ওষুধ, তাকে দেহবর্ধক ওষুধ, হাড্ডি শক্ত করার ওষুধ, কেন খাদ্যের মধ্যে যাবো না কেন? আর একটা ফোনে যাই। হ্যালো, ওয়ালাইকুম সালাম।
8: পরিপূর্ণ সুস্থতা আছে এবং তার পুষ্টিকর খাবার আর প্রয়োজন খুব একটা নাই, একটু জানালে খুশি হইতাম।
1: ডক্টর জেসিকা,
2: জি, এটি নির্ভর করবে যে আপনি একটা বয়সের একটা বললেন যে ৬ থেকে ১৮ বছর, আমরা যেটা বলি যে ১৫ বছর পর্যন্ত, আমরা বারণ কিশোর বয়স পর্যন্ত বলছি। তো এটা নির্ভর করবে কোন বয়সের বাচ্চার কোন ওজন কতটুকু। এখন যদি একটা ৬ বছরের বাচ্চা হয়, তাহলে তার জন্য আমরা ম্যাক্সিমাম আমরা ওজন বলবো তার ১৪ থেকে ১৫ কেজি। আবার যদি একটা ১৮ বছরের যদি একটি শিশু যদি ধরা হয়, তাকে কিশোর ধরা হয়, তাহলে তার জন্য ম্যাক্সিমাম ওজন হবে ৩০ থেকে ৩৫ কেজি। আর এটা তার নির্ভর করবে তার শারীরিক উচ্চতার উপরে। আর পুষ্টি বলতে বোঝায় শুধু তার ওজন বৃদ্ধি না, তার শারীরিক গঠন থেকে শুরু করে তার শরীরের সব ধরনের কার্যক্রম ঠিক আছে কিনা সব কিছু মিলেই তাকে একটি সুস্থ শিশু কিংবা কিশোর হিসেবে ধরা হবে।
1: পুষ্টি মানে ওজন নয়, ওজন বৃদ্ধির বিষয় না। আর কি বিষয় জড়িত আছে ওজন বৃদ্ধির জন্য?
0: যেটা হচ্ছে আসলে পুষ্টি মানে যেমন ওজনটা হচ্ছে আসলে নির্ভর করবে বয়স অনুযায়ী। হ্যাঁ, আর বাচ্চাটা যে ওজন বেশি হলে একটা এক্সপেক্টেড একটা রেঞ্জ থাকে আমাদের যে এই বছরে এতটা হবে। এখন কথা হচ্ছে বাচ্চাটা হয়তো তার যেটা আমরা বলি নিম্ন সীমায় আছে বা মাঝামাঝি আছে, কিন্তু দেখতে মনে হচ্ছে সে খেলাধুলা সব ঠিকই করছে, কিন্তু দেখতে মনে হচ্ছে যে সে রোগা। হ্যাঁ, কিন্তু তার কর্ম চাঞ্চল্য সব কিছুই কিন্তু আছে। মায়েদের ক্ষেত্রে একটু ওজন কম হলে কিন্তু সেটাকে রোগা বলা হয় কাজ। আর পুষ্টির এই বিষয়টা যে ওজন বা লম্বা আমরা যেটা বলি, অবশ্যই আমার এখানে কাজ করবে প্রোটিন জাতীয় খাবার কিন্তু আমার দরকার আছে, এবং এই বয়সে কিন্তু কার্বোহাইড্রেটের দরকার, সাথে কিন্তু ভিটামিন মিনারেলসও কিন্তু দরকার। মোট কথা, বাচ্চাটাকে আমার ক্যালসিয়ামযুক্ত খাবার দিতে হবে হাড় হাড্ডির জন্য, এবং ভিটামিন ডি যুক্ত খাবার দিতে হবে। এখন ভিটামিন ডি এর জন্য আপনার বাচ্চাকে বা মাসেল স্ট্রং করার জন্য আপনার বাচ্চাকে কিন্তু খেলাধুলাতেও অভ্যস্ত করাতে হবে, তাহলে কিন্তু সেই বাচ্চাটা খুব সুন্দরভাবে বড় হবে। ক্যালসিয়াম আমরা দুধ, ছোট মাছ, বিভিন্ন রকমের বাদাম, হ্যাঁ মাছ মাংস থেকেও কিন্তু আমরা ক্যালসিয়াম পাই। আর আমি যাতে একটু বেশি করে জানাতে চাচ্ছি যে যে আয়রন যুক্ত খাবার এই সময় বাচ্চাদের কিন্তু ডেভেলপমেন্টের জন্য দরকার হয়। মায়েরা যেই ভুলটা করেন যে বিভিন্ন রকমের বিটরুট এটা, তারপর হচ্ছে বিভিন্ন রকমের ফল যেমন আনার, আমি বলবো যে মাছ মাংস যেটা আমরা হিম আয়রন সেটা শরীরে অনেক বেশি কাজে লাগে। বাচ্চাকে আপনারা পর্যাপ্ত পরিমাণে ডিম মাছ মাংস দেওয়ার চেষ্টা করুন, এবং খাওয়ার পরে যেটা হচ্ছে একটু ভিটামিন সি জাতীয় লেবুর রস অথবা কমলার রস আপনি দেন, তাহলে কিন্তু
1: আয়রন যুক্ত যে থাকে সেটা খাদ্যে বেশি থাকে না ফলে বেশি থাকে?
0: আসলে শোষণ করার একটা বিষয় আছে, যেটা হচ্ছে ওই যে আমি বললাম যে মাছ মাংসে হিম আয়রন যেটা বলি, আর যেটা উদ্ভিদ থেকে পাচ্ছি ওটা নন হিম আয়রন অ্যাবজর্পশনের।
1: তাহলে কি আমরা বাচ্চাদের জন্য কোনটা বলবো,
0: মাছ মাংস মানে খাদ্যের দিকে? প্রথম হ্যাঁ অবশ্যই মাছ মাংসের দিকে তাকাতে হবে। ডিম
1: আমরা চলে আসি আবারও, আরেকটা ফোন নিচ্ছি। হ্যালো, হ্যালো,
7: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম।
7: আমি আবার রাফিদ হাসান ফোন দিচ্ছি। রাফিদ হাসান, আমার একটি ছোট্ট প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে ইদানিং বলা হচ্ছে যে একটা বিস্কুট আছে বাজারে পাওয়া যাচ্ছে মনি বিস্কুট, এটা নাকি খুব বেশি আয়রন সমৃদ্ধ, তো মানে এটা কি বাচ্চাকে দেওয়া যাবে আর দিনে কতটুকু পরিমাণে দেওয়া যেতে পারে?
1: মনি বিস্কিট,
0: মনি মিক্স আছে, মনি বিস্কিট বের হয়েছে কিনা আমার কিন্তু জানা
1: বিস্কিটের বিস্কিট অন্য কিছু মেশানো হয়
0: মেশানো হয় তাকে যে এটা আমাদের জানতে হবে আসলে
1: তাকে রক্ষণাবেক্ষণের জন্য যাক এটা একটা বিতর্কিত প্রশ্ন তো আমরা স্বাভাবিক জীবনে থাকি খাদ্যের সাথে পুষ্টি একটা বাচ্চাকে গড়ে তুলতে হবে প্রিয়সুত আমরা এই ফাঁকে একটা কুইজে যাব কুইজের প্রশ্ন লিখে রাখবেন এবং তার জবাব এক সপ্তাহের মধ্যে দিতে হবে তার ফাঁকে আরেকটা কথা প্রশ্নের জবাব নেওয়ার পরে যাচ্ছে কুইজে আপনার প্রস্তুতি নিন লিখতে শুরু করুন তার আগে যাই ডাক্তার জেসিকা রিজভী তামান্না বাড়ন্ত শিশু কিশোরদের প্রয়োজনীয় পুষ্টি যদি বলা হয় প্রয়োজনীয় পুষ্টি কোনটা
2: প্রয়োজনীয় পুষ্টি বলতে আমরা সবসময় বলি সুষম খাবার এই সুষম খাবারের মধ্যে আমার অবশ্যই শর্করা জাতীয় খাবার থাকবে আমিষ বা প্রোটিন থাকবে চর্বি জাতীয় খাবার থাকবে খনিজ লবণ জাতীয় খাবার আঁশযুক্ত খাবার এবং পানি এই ছয়টি উপাদান হচ্ছে আমার সুষম খাবার তো এই প্রতিটি খাবারের উপাদান থেকেই তাদেরকে আমার পরিমিত পরিমাণে দিতে হবে তাদের পুষ্টিটা পূরণ করার জন্য এবং অবশ্যই পানির মধ্যে আমরা বলি তারা 1.5 থেকে 2.5 লিটার পানি প্রতিদিন তারা পান করবে আমিষ জাতীয় খাবারের মধ্যে তারা মাছ মাংস দুধ ডিম এগুলো খাবেন তারপরে যেটা শর্করা জাতীয় খাবারের ভিতরে ভাত তো অবশ্যই থাকবে আমরা লাল আটার যেটা বলি লাল আটাটা শরীরের জন্য অনেক ভালো শর্করা জাতীয় খাবারের জন্য লাল আটাটি আমাদেরকে আঁশ জাতীয় যেটা ঘাটতি থাকে সেটাও পূরণ করে এবং কষ্টকাঠিন্য যেটা বাচ্চাদের অনেক বড় সমস্যা যে বাথরুম অনেক শক্ত হয় তো সেটার জন্য আঁশ জাতীয় খাবারটা তাকে খেতে হবে
1: ধন্যবাদ বাড়ন্ত শিশু কিশোরদের প্রয়োজনীয় পুষ্টি এই হচ্ছে চলো বদলে যাই আজকের অনুষ্ঠানের প্রসঙ্গ এবারে কুইজের বিষয়টি এসছে আমরা কুইজের প্রশ্ন বলছি তবে কুইজের উত্তর কিন্তু আমাদের আলোচনার মধ্যে পেয়ে গেছেন যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন নিশ্চয়ই যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন উত্তরটি পেয়ে গেছেন কিন্তু এবং সেখান থেকেই কিন্তু উত্তরটা দেবেন বানিয়ে বানিয়ে মন গড়া কোনো কথা বলা যাবে না যেহেতু বিজ্ঞানভিত্তিক প্রসঙ্গ একটা বাচ্চা বৃদ্ধি হবে বড় হবে তার পুষ্টি প্রয়োজন আসুন আমাদের বলা হলো পুষ্টির জন্য বা দেহ গঠনের জন্য আয়রনযুক্ত খাদ্যের প্রয়োজন আয়রনযুক্ত খাদ্য প্রয়োজন সেই আয়রনযুক্ত খাদ্য প্রোটিনে বেশি না ফল ফলাদিতে বেশি কোনটা বাচ্চাদের খাওয়াবো আবার প্রশ্নটি বলি বাচ্চার দেহ গঠনের জন্য আয়রনযুক্ত খাদ্যের প্রয়োজন এবং সেখানে এই আয়রনযুক্ত বলতে প্রোটিনযুক্ত খাদ্য দেব না ফল ফলাদি দেব যে কোনো একটি বলতে হবে এটা হচ্ছে আজকের কুইজ আমরা এক সপ্তাহের মধ্যে উত্তরটি চাই আমাদেরকে চিঠি পাঠাবেন প্রযোজক চলো বদলে যাই বাংলাদেশ বেতার ঢাকা আমাদের কাছে আপনারা পাঠাতে পারেন উত্তরটি সুতরাং চলো বদলে যাই প্রযোজকের কাছে যদি পাঠান বাংলাদেশ বেতার ঢাকা পাঠালে আমরা পেয়ে যাব প্রশ্নটি আবার একটু মনে করে দিই যে বাচ্চার দেহ গঠনের জন্য আয়রন খুব প্রয়োজন আয়রনযুক্ত খাদ্যের প্রয়োজন সেটা প্রোটিনে বেশি থাকে না ফল ফলাদিতে বেশি থাকে উত্তরটি আমরা আশা করছি আমরা আলোচনা আবার ফিরে যাই দেহ গঠন বাচ্চার জন্য খুব প্রয়োজন দেহ গঠনের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে এটা এত বেশি প্রয়োজন কেন ডক্টর জেসিকা রিজভী
2: আচ্ছা দেহের গঠন বলতে কিন্তু আমরা যেটা বুঝি বাচ্চাদের যে একটা হচ্ছে মাংসপেশি আরেকটা হচ্ছে শরীরের হাড়ের গঠন তো আমার এই মাংসপেশির গঠনের জন্য একটু আগে যেটা বলছিলেন যে আয়রন সমৃদ্ধ খাবারটা খুবই জরুরি আয়রন এবং আমিষ জাতীয় খাবার তাকে বেশি পরিমাণে দিতে হবে আমিষের ভিতরে আমরা যেটা বারবার বলছি যে যেটা প্রাণীজ আমিষ যেটা সেটার ভিতরে আমার আমিষের পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে মাছ মাংস এগুলো খাবে দেশি মাছও খেতে পারে আর হাড় গঠনের জন্য আমার প্রয়োজন হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এই ক্যালসিয়াম ভিটামিন ডিটি পাবে হচ্ছে দুধের মধ্যে ডিমের মধ্যে সামুদ্রিক মাছের মধ্যে কিছু ডাল আছে ডালের মধ্যে খাবে আমাদের সহজলভ্য যা যা খাবার আছে সবকিছুর ভিতরেই কিন্তু তারা পেয়ে যাবে

0: প্রশ্ন করেছেন, যেটাকে আমরা ল্যাকটোজ ইনটলারেন্স বলি, এটা আসলে সহ্য করতে পারে না বাচ্চারা অনেক সময়। এর বিষয়ে আমি বলবো যে দইটা সে খেতে পারে, দই, মিষ্টি দই তাকে বানিয়ে দেওয়া যেতে পারে বাচ্চাদের। আরেকটা বিষয় হলো যে আমরা কিন্তু যেটা করতে পারি, যেমন ঘি কিন্তু ল্যাকটোজ ফ্রি, হ্যাঁ, কাজেই আমরা এই ঘিও কিন্তু বাচ্চাকে হয়তো বয়স অনুযায়ী আমরা কিন্তু দিতে পারি খাবারের সময়। আরেকটা বিষয় হলো যে যেই বাচ্চা দুধ সহ্য করতে পারছে না, কিন্তু ওকে যদি দুধের তৈরি বিভিন্ন রকম খাবার বানিয়ে দেওয়া হয়, অনেক সময় কিন্তু বাচ্চাটা নিতে পারে।
1: আমরা হারিয়ে গেছি কথা বলতে বলতে, বাচ্চাদের খুব পছন্দের একটা খাদ্য হচ্ছে হালুয়া। সেই হালুয়াতে যদি একটু ঘি দেওয়া হয়,
0: চমৎকার,
1: সেটা বড়রা পছন্দ করে,
0: ছোটরা
1: পছন্দ করে, এবং এটা পুষ্টিযুক্ত খাদ্য। আমরা এত খাদ্যের কথা ভেবে কেন দোকান থেকে চিপসের প্যাকেট কিনবো, এটাকে বিনা পয়সায় দিচ্ছে। আর একটু আগে আমাদের একজন প্রশ্ন করেছেন যে বাচ্চা কান্দাকাটি শুরু করে দেয় এবং সে নিজেই কিনতে চলে যায়, ওর কি মানের কাছে, ওকে টাকা দিল কে? সুতরাং অভিভাবকরাই তাদেরকে পথটা দেখিয়ে দেয়। বাসায় থেকে যখন ফিরে আসে কাজকর্ম শেষ করে, হাতে প্যাকেট নিয়ে আসে, কিসের প্যাকেট? চিপসের প্যাকেট, তার বাচ্চাকে চিপস কিনে দেয়। খুব দুঃখজনক কথা। সুতরাং আজকে আমরা খুব প্রয়োজনীয় কথাগুলো জানলাম, যে মাকে উৎসাহিত করতে হবে বিভিন্ন পায়েস তৈরি করার ক্ষেত্রে, যেটা দুধের তৈরি হয়, বিভিন্ন হালুয়া তৈরি করতে হবে, বিভিন্ন হালুয়া বড়দের জন্য ছোটদের জন্য খুব প্রয়োজনীয়, একটু ঘি মিশিয়ে খেলে আরও মজা, আর ডিমের তৈরি নানা ধরনের খাদ্য তৈরি করা যায়। ডিমের হালুয়া তো খুব প্রয়োজনীয়, সকালবেলা রুটি দিয়ে ডিমের হালুয়া দিয়ে খেলো, অথবা হালুয়া এমনিই খাওয়া যায়। সুতরাং এভাবে যদি এবার বলতে থাকি, এবার পিঠার প্রসঙ্গে যদি আসি, কত ধরনের পিঠা আলোচনা করা যায়। আমার দাদি নানিরা কি চিপসের প্যাকেট দেখেছেন কখনো, কখনো জুসের প্যাকেট দেখেছেন? আর জুস খাওয়ার ব্যাপারে, ফল কিনে ঘরে জুস করা একটা প্রক্রিয়া, একবার যদি চেষ্টা শুরু করেন বাচ্চারা খুব মজা পাবে। সেটাকে বেলের শরবত হতে পারে, সেটা তেঁতুলের শরবত হতে পারে, বিভিন্ন ফলের রস হতে পারে, সেটা তরমুজ হতে পারে, কাঁচা আমের কথা বলা হলো, সেটা অনেক প্রিজার্ভ করে রাখেন, বিভিন্ন ফল বাজারে পাওয়া যায়। আমি এমনও ফলের দোকান দেখি যারা জুস বিক্রি করে রাস্তায়, তারা পুরোনো দিনে জাম পন্ড রেখে দিয়েছে, অর্থাৎ পয়সার বিনিময়ে যে কোনো ফল তারা জুস করে খাওয়াবে, অর্থাৎ প্রিজার্ভেটিভ দিয়ে, প্রিজার্ভেটিভ মিশিয়ে আকর্ষণ সৃষ্টি করে। আর আমরা আকর্ষিত হয়ে দোকানে যে পয়সার বিনিময় করি, কেন দুটো পয়সা সঞ্চয় করতে অসুবিধা কোথায়? বাচ্চার জন্য তো সঞ্চয় করবেন, বাড়ন্ত শিশু কিশোরদের প্রয়োজনীয় পুষ্টির ব্যাপারে সবসময় ভাবতে হবে, প্রতিদিন ভাববেন, প্রতিদিন খাবার সময় ভাববেন, আর কি সংযোজন করা যায় জানতে চাই ডক্টর জেসিকা রিজভি। এই যে একটা ভাবনার বিষয়, যে প্রতিদিন যেন একটা ভাবনা থাকে, আপনার মন্তব্য কি?
0: ভাবনার মধ্যে তো আমার, আমাদের সবসময় আমাদের চিন্তায় থাকে আমাদের সন্তানরা, তারা যেন অসুখে না পড়ে। এই যে তারা বাইরের খাবার খাচ্ছে, চিপস খাচ্ছে, জুস খাচ্ছে, আমরা প্রতিনিয়ত আমাদের কাছে, আমি একজন চিকিৎসক, আমাদের কাছে মারা বাচ্চাদেরকে নিয়ে আসছে, পেটে ব্যথা, পেট ফুলে যাচ্ছে, বাথরুম ঠিক মতো হচ্ছে না, বাথরুম শক্ত হয়ে যাচ্ছে, সবকিছুর মূলেই কিন্তু আমাদের এই প্যাকেটজাত বাইরের যে খাবারগুলো। তো এই বাইরের খাবারগুলোকে আমরা সবসময় বলি মাদেরকে যে আপনারা এটা পরিহার করেন, বাসায় তৈরি খাবারের দিকে বাচ্চাদেরকে আকৃষ্ট করেন, বাচ্চা যেটা পছন্দ করে বাসায় সেটাই আপনি বানিয়ে খাওয়ান, তাহলেই আপনার বাচ্চা সুস্থ থাকবে।
1: ধন্যবাদ। শেষ দিকে আছি আমরা অনুষ্ঠানে, প্রিয় শ্রোতা আপনারা আমাদের সঙ্গে আছেন, চলো বদলে যায় চমৎকার একটা অনুষ্ঠান। আমি তো ভাবতেই পারি না যে কত তথ্য জানার আছে জীবনে, সুতরাং জানতে চেষ্টা করুন, ভাবতে চেষ্টা করুন। একটা শেষ প্রশ্নের দিকে যাই, খুব বিতর্কিত প্রশ্ন যদিও, পুষ্টিবিদ সাইদে লেখত, বাচ্চারা সন্তানরা যখন 4, 5, 6, 7, 8, 9, 10 ম্যাট্রিক দিচ্ছে, এমনকি কলেজে পড়ে, তারা শাকসবজি খেতে চায় না। তারা শাকসবজি খেতে চায় না, এটা একটা মারাত্মক বিষয়, আপনার ধারণা কি?
0: হ্যাঁ, শাকসবজি খেতে চায় না, এমনকি মাছও কিন্তু খেতে চায় না। এসে আসলে পারিবারিক অভ্যস্ততার ব্যাপার, ছোটবেলা থেকেই কিন্তু চেষ্টা করতে হবে এবং তাকে একটু কাউন্সিলিং এর মধ্যে
1: নিরামিষ চেনে না, নিরামিষ যে একটা
0: অবশ্যই চেনাতে হবে, অবশ্যই চেনাতে হবে, 4-5 রকমের সবজি দিয়ে নিরামিষটা তাদের অবশ্যই চেনাতে হবে। এবং এটা যদি পরিবারে তৈরি করা হয় এবং একটু কাউন্সিলিং করা হয়, তাকে বোঝানো হয়, অবশ্যই তারা নিবে। এবং একটু সুন্দর করে তৈরি করে দিলে, আপনি যে যেটা হচ্ছে, হ্যাঁ, একটু যেটা হচ্ছে পরিবেশনের ব্যাপারটা বললেন, একটু কালারফুল হলে, গাজর টাজর আছে দিয়ে করে একটা ভালো প্লেটে দিলে কিন্তু বাচ্চারা অনেক সময় নিতে কিন্তু আগ্রহ প্রকাশ করে।
1: বাজারে সবকিছুই পাওয়া যায় কিন্তু,
0: জি জি,
1: শুধু আমাদের সচেতনতা, আমাদের আগ্রহ এবং বাচ্চাদেরকে নিয়ে বসতে হবে, কোনটার মধ্যে কি রয়েছে, তার পায়খানা কষা হবে কেন, পেট কেন ফাববে,

লিভারে কেন চর্বি জমবে ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় রয়েছে। সুতরাং আমাদের ভাবনার দিকটা আরো বড় করতে হবে। এবং আমাদের যে কুইজ বলা হয়েছে শেষ দিকে বলে দেই, কুইজের উত্তর পাঠানোর ঠিকানা এসবিসি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই, প্রযত্নে প্রযোজক বাংলাদেশ বেতার ঢাকা, শেরে বাংলা নগর ঢাকা 1207। কুইজের প্রশ্নটা আবারও জানিয়ে দিই যে আয়রনযুক্ত খাদ্য বাচ্চার প্রয়োজন দেহ গঠনের জন্য, সেটা কি মাছ মাংস বা প্রোটিনে বেশি থাকে না ফল ফলাদিতে বেশি থাকে? এটা কিন্তু একটা চমৎকার প্রসঙ্গ, আপনাদের ভাবতে হবে, ভেবে চিন্তে উত্তরটা 7 দিনের মধ্যে পাঠাবেন আশা করি। এবং আমাদের চলে বদলে যায় অনুষ্ঠানের সঙ্গে আপনারা থাকবেন, নতুন নতুন বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজকে খুব ভালো লাগলো, অনেকে নানান প্রশ্ন করেছেন এবং অনেক তথ্য আমিও জানতাম না, আজকে আমি শিখলাম, আপনাদের সাথে ছিলাম এতক্ষণ। প্রিয় শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাতে চাই, ডক্টর জেসিকা রিজভী তামান্না এবং পুষ্টিবিদ সাইদা লিয়াকত দুজনই আজকে সময় দিয়েছেন। অসংখ্য শুভেচ্ছা দুজনকে। প্রিয় শ্রোতা আপনাদেরকেও জানাই ধন্যবাদ এবং শুভেচ্ছা, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।

অনিন অনুষ্ঠান চলবদলে যাই। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডাক্তার রেজাউল আলম খান, তত্ত্বাবধানে ছিলেন ইয়াসমিন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার। বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রফিকা বিনতে জাহিদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বুড়িগঙ্গা সহ রাজধানী ঢাকার চারপাশের নদীগুলো দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন শীর্ষক এক বৈঠকে এই নির্দেশনা দেন। নদী দূষণ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে কোনো ধরনের অবহেলা সুযোগ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কর্ম পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বৈঠকে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষা এবং রাজধানী সংলগ্ন অন্যান্য নদীর বর্তমান পরিবেশগত অবস্থা, দূষণের উৎস, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে কলকারখানা অপরিশোধিত বর্জ্য নদীতে নিঃসরণ, অপর্যাপ্ত পয় নিষ্কাশন এবং ড্রেনেজ ব্যবস্থা, খালগুলোর নব্যতা হ্রাস এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতাকে নদী দূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, রাজধানীর চারপাশে নদী দূষণ রোধে একটি সমন্বিত ও সময়বদ্ধ কর্ম পরিকল্পনা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে একটি আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠন করা হবে এবং নির্ধারিত সময় অন্তর অগ্রগতি পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন দাখিল করবে। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 20 আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের তারিখ 13 আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 18 আগস্ট। পলাতক ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। গতরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে সরকার জানায়, এই ঘটনাটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত এবং ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য ক্ষতিকর। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেখ হাসিনা ও তার সহযোগীদের স্থান বাংলাদেশের রাজনীতিতে আর কখনই হবে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন স্বাধীন দেশের প্রকৃত মালিক জনগণের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ণ রাখতে রাষ্ট্রীয় কাঠামোর ইতিবাচক সংস্কারের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ তথ্য অধিদপ্তরে সম্মেলন কক্ষে শিকল ভাঙার জুলাই শীর্ষক একটি প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, স্বাধীন দেশে যেন আর নতুন করে শিকল ভাঙার প্রয়োজন না পড়ে সে লক্ষ্যে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ার সঙ্গে তথ্য মন্ত্রণালয় একমত প্রকাশ করেছেন বলেও জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির গত 17 বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের বদৌলতে জুলাই আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র রক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ। বাংলার 1348 সালে 22শে শ্রাবণ কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্যের পুরোধা কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1268 সালে 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প, উপন্যাস, কাব্য, কবিতা ও গান সহ বাংলা সাহিত্যের সর্বত্র অবাধ বিচরণের মাধ্যমে মানুষের আবেগের প্রত্যেকটি ক্ষেত্রকে স্পর্শ করেছেন। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ইউরোপের বাইরে প্রথম বাংলাদেশী হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে 3 দিনের প্রস্তুতি ম্যাচে প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া একাদশ তাদের প্রথম ইনিংসে 2 উইকেটে 51 রান করেছে। এর আগে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 263 রান করে। এদিকে একই ভেন্যুতে আগামী 13 আগস্ট বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে। ঢাকা আবহাওয়া জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়োভাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। শিল্পী রাজীব দাস ও বাঁধন সরকার পূজা, গানটির গীতিকার নাসরিন সুলতানা এবং সুরকার মাকসুদ জামাল মিন্টু।

0: এতক্ষণ শুনলেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান।
1: বাংলাদেশ বেতার, শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান তুমি রবে নীরবে।
2: মানুষ একদিন চলে যায়, কিন্তু তার সৃষ্টি থেকে যায় সময়ের বুক জুড়ে, মানুষের মনের ভেতর, প্রজন্মের পর প্রজন্ম ধরে। এমন কিছু মানুষ আছেন যাদের উপস্থিতি কোনো একটি সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তারা ভাষার ভেতর বেঁচে থাকেন, সুরের ভেতর বেঁচে থাকেন, ভালোবাসার ভেতর বেঁচে থাকেন।
3: বাংলা সাহিত্য, সঙ্গীত ও মানবতার আকাশে তেমনি এক অনন্ত আলোকবর্তিকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার গান কখনো প্রকৃতির ভাষা, কখনো মানুষের মনের কথা, কখনো আবার জীবনের গভীরতম উপলব্ধির সুর হয়ে ধ্বনিত হয়েছে। বিশ্বকবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ট্রান্সক্রিপশন সার্ভিসের নিবেদন আজকের বিশেষ অনুষ্ঠান তুমি রবে নীরবে। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি।
2: জীবনের প্রতিটি দিনই যেন এক একটি ঋতু, কোনোদিন ফুলে ভরে ওঠে, কোনোদিন ঝরে পড়ে নীরবে। কিন্তু বিদায় মানেই তো শেষ নয়, প্রতিটি শেষের ভেতরেই লুকিয়ে থাকে আরেকটি শুরুর সম্ভাবনা। সেই জীবনবোধের কোমল অনুভূতি নিয়েই আমাদের প্রথম পরিবেশনা আমার দিন ফুরালো। এই গানে কণ্ঠ দিয়েছেন আজিজুর রহমান তুহিন।

প্রকৃতির দিকে তাকালে মানুষ নিজের ক্ষুদ্রতাকে আবিষ্কার করে। নদীর ঢেউ, আকাশের বিস্তার কিংবা বাতাসের অনন্ত যাত্রা যেন মনে করিয়ে দেয় জীবন কখনো স্থির নয়, সে চিরকাল গতিময়। সে অনন্ত প্রবাহের ডাক নিয়েই আমাদের এবারের গান বিপুল তরঙ্গরে। এ গানে কণ্ঠ দিয়েছেন অদিতি মহসিন।

জন্ম আর মৃত্যুর মাঝখানে মানুষ যতটুকু পথ হেঁটে যায় তার চেয়েও বড় হয়ে থাকে তার ভালোবাসা, তার কর্ম আর স্মৃতি। দেহের সীমা যেখানে শেষ হয় সেখান থেকেই শুরু হয় আত্মার অসীম যাত্রা। সেই চিরন্তন উপলব্ধির সুরে এবার শোনাব পরের গান, জীবন মরণের সীমানা ছাড়ায়। গেয়েছেন মহাদেব ঘোষ।

0: পৃথিবী বড় রহস্যময়। চোখে যা ধরা পড়ে তার বাইরেও থাকে অদেখা অনুভূতির এক বিশাল জগৎ।
1: মানুষ কখন যে মায়ায় জড়িয়ে যায়, কখন আবার সেই মায়াই তাকে নতুন করে নিজের পরিচয় খুঁজতে শেখায়, তার কোনো হিসেব নেই। একি মায়া লুকাও কায়া, এই গানটি শুনব অনিমা রায়ের কণ্ঠে।

0: শেষে যে গান তা যেন শেষ নয়, বরং এক চিরন্তন উপস্থিতির কথা। মানুষ বিদায় নেয় কিন্তু ভালোবাসা থেকে যায়, কণ্ঠ থেমে যায় কিন্তু সুর থেমে থাকে না।
1: তাই রবীন্দ্রনাথ আজও আমাদের ভাষায়, আমাদের সংস্কৃতিতে, আমাদের প্রতিদিনের অনুভবে নীরবে বেঁচে আছেন। বিশ্বকবির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের শেষ পরিবেশনা, তুমি রবে নীরবে, গানের শিল্পী কাদেরী কিবরিয়া।

0: শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজকের বিশেষ আয়োজন তুমি রবে নীরবে এর একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমরা।
1: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়েছেন, মানুষের জীবনে আনন্দ আছে, বেদনা আছে, বিচ্ছেদ আছে, আবার আশাও আছে। প্রকৃতির সঙ্গে মানুষের, মানুষের সঙ্গে মানুষের, আর আত্মার সঙ্গে অনন্তের যে গভীর সম্পর্ক, তারই এক অনন্য ভাষা তার গান।
0: সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তাঁর সৃষ্টির আবেদন আজও একটুও ম্লান হয়নি। তাই তাঁর গান আজও আমাদের একাকিত্বের সঙ্গী, আনন্দের সাথী, প্রার্থনার ভাষা এবং ভালোবাসার অনন্ত অনুরণন।
1: বিশ্বকবির মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি জানাই আমাদের গভীর শ্রদ্ধা। তার সৃষ্টির আলো আগামী প্রজন্মের পথ চলাকেও আলোকিত করুক, এই আমাদের প্রত্যাশা।
0: এখানে শেষ করছি আজকের বিশেষ অনুষ্ঠান তুমি রবে নীরবে।
1: আপনাদের সবার সুস্বাস্থ্য, শান্তি ও সুন্দর জীবনের কামনা করছি।
0: ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা গান ও বাংলা সংস্কৃতির সঙ্গে থাকুন,
1: আর সবসময় থাকুন বাংলাদেশ বেতারের সঙ্গে।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান তুমি রবে নীরবে, গ্রন্থনা লাল্টু হোসাইন, উপস্থাপনা সুরাইয়া সুলতানা মনিরা ও লাল্টু হোসাইন, সম্পাদনায় আশরাফুল আলম, প্রযোজনা ফারজানা, নিবেদনে ট্রান্সক্রিপশন সার্ভিস।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন কৃষক কার্ডের গান, শিল্পী নাসির উদ্দিন তালুকদার, গানের গীতিকার ও সুরকার শিল্পী নিজেই।

0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে তুলে ধরে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ। গ্রন্থনায় সাদিয়া ইসলাম লিজা, উপস্থাপনায় মোহাম্মদ ইসহাক আলী ও আফিয়া ইবনাত সুচি।
1: মৃত্যু অজ্ঞাত মোর, আজ তার তরে ঘন ঘন শিহরিয়া কাঁপিতেছি ডরে, এত ভালোবাসি বলে হয়েছে প্রত্যয়, মৃত্যুরে আমি ভালো বাসিব নিশ্চয়। ১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ অবিশ্রান্ত বর্ষণ মুখর একদিনে ইহলোক ত্যাগ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্য হারিয়েছে তাদের প্রাণের রবি ঠাকুরকে, কিন্তু রবি ঠাকুর আজও বেঁচে আছেন প্রতি বাঙালির অন্তরে, যার লেখনীর আধুনিকতা আজও অপ্রতিরোধ্য। আজ আমরা তার প্রয়াণ দিবসে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের।

0: বাংলা সাহিত্য সংস্কৃতির আকাশ কিছু নাম সময়ের সীমানা পেরিয়ে চিরকাল উজ্জ্বল হয়ে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর তেমনই এক অনন্য নাম। তাঁর সৃষ্টির বিশাল ভুবনে কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক থেকে শুরু করে জীবনের নানা অনুভব ও দর্শনের গভীর ছাপ খুঁজে পাওয়া যায়। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, আমাদের জীবনযাপনের ধরনও বদলে গেছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির আবেদন আজও ফুরিয়ে যায়নি।
1: বরং নতুন প্রজন্মের কাছে তার লেখা নতুন করে ভাবার, প্রশ্ন করার এবং নিজের চারপাশকে বোঝার সুযোগ তৈরি করে। তার সাহিত্য আমাদের কখনো আনন্দ দেয়, কখনো ভাবায়, আবার কখনো খুব পরিচিত কোনো অনুভূতির সামনে দাঁড় করিয়ে দেয়। তাই রবীন্দ্রনাথ শুধু অতীতের কোনো অধ্যায় নন, তিনি আজও আমাদের বর্তমানের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত। বাংলা ভাষা ও সাহিত্যকে তিনি যে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, তা আমাদের সাংস্কৃতিক পরিচয়েরই একটি গুরুত্বপূর্ণ অংশ।
0: তাঁর লেখায় যেমন আছে প্রকৃতি ও প্রেম, তেমনি আছে মানুষ, সমাজ, জীবন ও সময়কে নিয়ে গভীর ভাবনা। বিশ্বকবির মৃত্যুবার্ষিকী শুধু তাকে স্মরণ করবার দিন নয়, তাঁর সৃষ্টিকে আবারও ফিরে দেখার একটি সুযোগ। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ তারুণ্যদীপ্ত বাংলাদেশ আজকের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান উপস্থাপনে আছি আমরা দুজন।
1: আমি আফিয়া ইবনাত সুচি।
0: আমি মোহাম্মদ ইসাক আলী।

0: রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সংস্কৃতির এমন এক দিকপাল যার চিন্তার কেন্দ্রে ছিল মানুষ, স্বাধীনতা, সৃজনশীলতা এবং মানব মুক্তি। তার কাছে তারুণ্য কেবল বয়সের পরিচয় নয়, বরং এটি ছিল এক মানসিক শক্তি যা সাহস, উদ্ভাবনী চিন্তা, আত্মবিশ্বাস এবং পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতীক। সবুজের অভিযান কবিতায় তিনি লিখেছেন, আয় দুরন্ত, আয় রে আমার কাঁচা।
1: রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন, যে জাতির তরুণেরা চিন্তাশীল, সাহসী ও সৃজনশীল, সে জাতিই উন্নতির পথে এগিয়ে যায়। তিনি তরুণদের অন্ধ অনুকরণ নয়, বরং স্বাধীনভাবে চিন্তা করতে এবং সত্যকে গ্রহণ করতে উৎসাহিত করেছেন। তাঁর বিখ্যাত প্রার্থনামূলক কবিতার একটি লাইন, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির।
0: এই পঙ্ক্তিতে তিনি এমন একটি সমাজের স্বপ্ন দেখিয়েছেন যেখানে মানুষ ভয়মুক্ত, জ্ঞান সমৃদ্ধ এবং মুক্ত চিন্তার অধিকারী। এই আদর্শ তরুণদের জন্য আজও অত্যন্ত প্রাসঙ্গিক। 1400 সাল কবিতায় ভবিষ্যতের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তার লেখা কবিতাটি অত্যন্ত জনপ্রিয়।
1: আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতাখানি কৌতূহল ভরে।
0: রবীন্দ্রনাথের কবিতা, গল্প, নাটক ও উপন্যাসে তরুণ চরিত্রগুলো সাধারণত সাহসী, আত্মমর্যাদা সম্পন্ন এবং মানবিক। তারা সমাজের অন্যায়, কুসংস্কার ও সংকীর্ণতার বিরুদ্ধে প্রশ্ন তোলে এবং নতুন পথের সন্ধান করে। যৌবনের জয়গানে রবীন্দ্রনাথ লিখেছেন, আমরা নতুন যৌবনের দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা ভাঙি বাধার প্রাচীর, আমরা ছুটি ঝড়ের মতন অবাধ অধীর।
1: রবীন্দ্রনাথ মনে করতেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল করবার জন্য নয়, শিক্ষা মানুষের মনকে মুক্ত করে, যুক্তিবোধ গড়ে তোলে এবং সৃজনশীলতার বিকাশ ঘটায়। তাই তাঁর শিক্ষাচিন্তায়ও তারুণ্যের ভাবনার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাঁর বিখ্যাত গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে।
0: এই আহ্বান তরুণদের আত্মবিশ্বাসী, নীতিবান এবং নেতৃত্ব দানের সক্ষম হওয়ার শিক্ষা দেয়। সত্য ও ন্যায়ের পথে চলার সাহসী এখানে মূল বার্তা। বর্তমান সময়ে প্রযুক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্বে তরুণরা নানা সুযোগ ও চ্যালেঞ্জের মুখোমুখি। রবীন্দ্রনাথের সাহিত্য তাদের যুক্তিবাদী, সহনশীল, সৃজনশীল এবং মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করে।
1: রবীন্দ্রনাথের ছোট গল্পের জগৎ যেন আমাদের চেনা জীবনেরই নানা ছবি। সেখানে আছে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, অভিমান, বিচ্ছেদ, সামাজিক বাস্তবতা এবং মানুষের মনের নানা সূক্ষ্ম অনুভূতি। তাঁর গল্পের চরিত্রগুলো অনেক সময় আমাদের খুব কাছের বলে মনে হয়, যেন তাদের জীবনের কোনো না কোনো অংশ আমাদের নিজেদের জীবনেও দেখা। সময়ের ব্যবধান অনেক হলেও মানুষের আবেগ ও সম্পর্কের অনেক প্রশ্ন আজও একই রকম রয়ে গেছে।
0: আর এ কারণেই রবীন্দ্রনাথের ছোট গল্প আজকের তরুণ পাঠকদের কাছেও নতুন করে কথা বলে। তার গল্প নিয়ে তরুণদের ভাবনা, পছন্দ, অপছন্দ আর নিজেদের মতো করে গল্পকে দেখার অভিজ্ঞতা নিয়ে এবার বসছে এক অন্যরকম আড্ডা। চলুন শোনা যাক তারুণ্যের আড্ডায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প, সঞ্চালনায় মাওয়া জান্নাত।
2: স্বাগতম তারুণ্যদীপ্ত বাংলাদেশের আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি মাওয়া। রবীন্দ্রনাথ ঠাকুর মানে কিন্তু শুধু গম্ভীর গান না, শুধুমাত্র গম্ভীর ভারী কথা না। রবীন্দ্রনাথ ঠাকুর মানেই ছোট গল্প, রবীন্দ্রনাথ ঠাকুর মানে প্রেম, উজ্জ্বলতা, নবীনদের জন্য অনেক অনেক আনন্দের গল্প এবং উপন্যাস। আজকে তরুণদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর যে ছোট গল্প, যে আয়োজন রেখে গেছেন তা নিয়ে আমরা আড্ডা দিতে এসেছি এক ঝাঁক তরুণ। আমাদের সঙ্গে আছে আবু রায়হান কবির রাসেল, আফিয়া ইবনাত সুচি, মোহাম্মদ ইসাক আলী। তোমরা সবাই কেমন আছো?
3: খুবই ভালো আছি।
2: আমিও খুব ভালো আছি। রাসেল, তুমি যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোট গল্প তুমি কতটা পড়েছো এবং এই যে নবীন যে জীবন, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে তোমাকে অনুপ্রেরণা যোগায় তুমি যদি একটু বলতে?
4: রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পে প্রকৃতি এবং মানুষ একসঙ্গে মিশে গেছে। বিশেষ করে যদি আমরা পোস্টমাস্টার গল্পের শেষ অংশে যাই, যখন রতনকে ফেলে রেখে পোস্টমাস্টার চলে যাচ্ছে, তখন রতনকে ফিরিয়ে নিয়ে যাবে কিনা সেটা যখন ভাবছে, তখন সেই পোস্টমাস্টার বলছে, ফিরিয়া ফল কি, জীবনে এমন কত মৃত্যু, এমন কত বিচ্ছেদ আছে। এই যে আমাদের জীবনের আনুষঙ্গিক যে ঘটনাবলী রয়েছে সেখানে আসলে আমাদের প্রিয়জন আমাদেরকে ছেড়ে চলে যায়। এই যে কথাটির মধ্য দিয়ে আমরা আসলে সেই সান্ত্বনা খুঁজে পাই যখন আমাদের প্রিয়জন চলে যায়।
2: দেখো, এই যে তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে যে ভালোবাসা, যে বিচ্ছেদ, এরকম অনেক কিছুই আমরা দেখেছি ছোট গল্পের মধ্য দিয়ে এসেছে। কখনো কখনো রবীন্দ্রনাথ ঠাকুর এমনভাবে উপস্থাপনা করেছেন যে গল্পের শেষে একটা একটা পিপাসা রয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পটা পড়ার পরে আমাদের মনে হয় যেন ইস, কেন এরকম হলো, আর একটু পড়তে পারতাম, আর একটু থাকতে পারতো। এটা নিয়ে তুমি একটু বলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পটার মধ্যে বা ছোট গল্প বলতে তুমি কি বোঝো, এবং এই রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প পড়ে তোমার কেমন লাগে?
1: ছোট গল্পের সংজ্ঞার মধ্যে সবচেয়ে চমৎকার যে বিষয়টা সেটা হচ্ছে শেষ হইয়াও হইল না শেষ। রবীন্দ্রনাথ তার প্রত্যেকটা লেখায় যেন এই ঘটনাটাকে বারবার করে ঘুরিয়ে পেঁচে নিয়ে এসে, আমি যদি বলি যে শৈশবে আমরা যখন পড়া শুরু করি রবীন্দ্রনাথের ছোট গল্প, প্রথম প্রথম কঠিন মনে হয়েছে, আল্লাহ এত কঠিন লেখা কিভাবে পড়ব। কিন্তু যখন আমরা ওই ছোটি গল্পটার কথা যদি মনে করি, ছোটির যে ফটিক, ওর যে দৃশ্য, সেটা আমি যখন এখন এই সময়ে এসে কল্পনা করি, আমার মনে হয় যে আচ্ছা, ফটিকের মতো যদি হতে পারতাম, স্বাধীন উড়নচন্দ্রী। কিন্তু সেই ফটিক যখন তার মামির গৃহবন্দী হয়ে গেল বন্দী দশার মধ্যে, তার জীবন যে কি পরিমাণ কষ্টে গেছে। আমরা যারা গ্রামে বড় হয়েছে, আমরা না ওই দৃশ্যগুলোকে কল্পনা করতে পারি, মেলাতে পারি, এবং তার যে চলে যাওয়া কষ্ট, এইটা আসলে আমাদের শৈশবকে যেমন রাঙিয়েছে, ঠিক তেমনিভাবে যদি বলি সমাজের যত অসঙ্গতি আছে, নানা ধরনের সমস্যা আছে, এগুলো কিন্তু রবীন্দ্রনাথ খুব সূক্ষ্মভাবে মজার ছলে ছোট গল্পের মধ্য দিয়ে তুলে ধরেছেন। ছোট গল্প কেন এত বেশি প্রাসঙ্গিক এই বিষয়গুলোর জন্য? ছোট গল্প ওই যে আকাঙ্ক্ষাটা থাকে, শেষ হয়, কিন্তু আমরা শেষের পরেও আরো কিছু খুঁজি। এ কারণে রবীন্দ্রনাথের ছোট গল্প এখনো অনেক বেশি প্রাসঙ্গিক।
2: বাহ, খুব সুন্দর বলেছ। কিন্তু দেখো, তুমি যেমন যে কথাটা বললে, আমি সেই কথাটা নিয়ে আমি একটু সুচির কাছে যাব। আমাদের সাথে আছে তো আফিয়া ইবনাত। সুচি, সুচি, তোমার কাছে কি মনে হয়, ছোট গল্প পড়া শুরু করি আসলে তোমার ছোটদেরকে কোন গল্পটা থেকে শুরু করতে বলবে একটু বলো।
3: ছোটদের জন্য একটি দারুণ গল্প হতে পারে শুরু করার জন্য পোস্টমাস্টার কিংবা কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা গল্পের কথা আমার বিশেষভাবে মনে আছে, কারণ মানে রবীন্দ্রনাথ রচিত পড়া আমার প্রথম ছোট গল্প, এবং সে সময়ে এই যে আফগান এক কাবুলিওয়ালার সাথে তখন ছোট্ট মিনুর যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, পরিবার থেকে তার এত দূরে চলে আসা, এবং এই ছোট্ট মিনুর মধ্যে তার নিজের সন্তানকে খুঁজে পাওয়ার যে আকাঙ্ক্ষাটা, এমন সরল যে আত্মিক বন্ধন তৈরি হয়েছিল, সেই সবটা সেই ছোটবেলায় আমি ঠিকঠাক বুঝিনি, একথা আমি স্বীকার করব। কিন্তু এরপরও যখন গল্পটা শেষ হয়ে গেল মিনুর বিয়ের মধ্য দিয়ে, আমার মনে আছে যে আমি তখন অনেক বেশি ছোট, কেবল পড়তে শিখেছি, এরপরও এই গল্পটি আমার এত ভালো লেগেছিল যে আজ এত বড় হওয়ার পরও এখন আমার মাথায় গল্পটি রয়েছে। এছাড়াও তার পোস্টমাস্টার কিংবা ফটিককে নিয়ে লেখা যে গল্পটি, অপরিচিতা, এই শুভা, এই গল্পগুলো ছোটদের জন্য বেশ দারুণ কিছু অনুপ্রেরণা দিতে পারে তাদের এগিয়ে যাওয়ার পথে। আমরা যদি রবীন্দ্রনাথকে জানতে চাই, বুঝতে চাই, চিনতে চাই, তাহলে তার কবিতা, গান এবং উপন্যাসের সাথে সাথে ছোট গল্প আমাদের সামনে আসলে এক অন্যরকম রবীন্দ্রনাথকে তুলে ধরে, যা রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদের চিন্তা এবং বোঝাটাকে আরো বেশি করে সমৃদ্ধ করে তোলে। তাই আমাদের উচিত রবীন্দ্রনাথকে জানা, বোঝা এবং তার সব ধরনের রচনার সাথে নিজেকে পরিচিত করা।
2: খুব ছোট ছোট শিক্ষা তিনি আমাদেরকে দিয়ে গেছেন, যেমন বিবেকের দরজা খুলে দেওয়ার কথা বলেছেন। ও

0: আমরা আজকে অনেক মজার মজার কথা বললাম, আসলে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কথা বলে আমরা কখনোই শেষ করতে পারবো না। উনি সবসময় আমাদের জীবন, আমাদের বিবেক, মূল্যবোধ, আমাদের প্রেম, সকল অনুভূতিতে সব সময় জড়িয়ে থাকবেন এবং প্রাসঙ্গিক থাকবেন। বইয়ের সঙ্গে বন্ধুত্ব হোক, চিন্তার বিকাশ হোক, এবং আমাদের প্রত্যেকের ভিতরকার বদ্ধ দরজা যেন উন্মুক্ত হয়। আমরা সবাই ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরকে লালন করব মনে প্রাণে।
1: একজন কবি, সাহিত্যিক কিংবা সৃষ্টিশীল মানুষকে সময়ের গণ্ডিতে আটকে রাখা যায় না। রবীন্দ্রনাথ ঠাকুর তারই এক উজ্জ্বল উদাহরণ। তাঁর সৃষ্টি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছে যাচ্ছে, আর প্রতিটি প্রজন্ম নিজের সময় ও অভিজ্ঞতা দিয়ে তাঁকে নতুন করে আবিষ্কার করছে। শক্তি যখন জ্ঞান, সৃজনশীলতা ও মানবিকতার সঙ্গে যুক্ত হয়, তখনই তৈরি হয় একটি আলোকিত ভবিষ্যৎ। আর সেই আলোকিত ভবিষ্যতের স্বপ্নই ধারণ করে তারুণ্যদীপ্ত বাংলাদেশ।

0: এতক্ষণ শুনলেন তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে তুলে ধরে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ। গ্রন্থনায় সাদিয়া ইসলাম লিজা, উপস্থাপনায় মোহাম্মদ ইসাহাক আলী ও আফিয়া ইবনাত সুচি, সম্পাদনায় মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমানারা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম।
2: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
3: হয় ইমাম সাহেব, হয়।
2: তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন, কোন বলেন।
2: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
4: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
2: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
3: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
2: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
4: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
2: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
4: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
2: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
4: হয় ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
2: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
4: জি অবশ্যই।
3: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
2: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
3: ওই ডাক্তার সাহেব কইলেন

0: সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
0: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
0: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আরে
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
2: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা ছয় মাস থেকে দশ বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
3: হাম একটি ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে।
4: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন সমবেত কণ্ঠে খাল খননের গান। গানের কথা সাজিয়েছেন এস এম নাসির উদ্দিন এবং সুর করেছেন সুমন রেজা খান।

0: শ্রোতা, এতক্ষণ শুনলেন খাল খননের গান। বৃক্ষ মানুষের বন্ধু, একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফারজানা রফিক বাবলি। প্রধানমন্ত্রী তারেক রহমান বুড়িগঙ্গা সহ রাজধানী ঢাকার চারপাশে নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন শীর্ষক এক বৈঠকে এ নির্দেশনা দেন। নদী দূষণ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কর্মপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। বৈঠকে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষা এবং রাজধানী সংলগ্ন অন্যান্য নদীর বর্তমান পরিবেশগত অবস্থা, দূষণের উৎস, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্য, নদীতে নিঃসরণ, অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা, খালগুলোর নাব্যতা হ্রাস এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় দুর্বলতাকে নদী দূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, রাজধানীর চারপাশের নদী দূষণ রোধে একটি সমন্বিত ও সময়বদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে একটি আন্তঃসংস্থার সমন্বয় কমিটি গঠন করা হবে এবং নির্ধারিত সময় অন্তর অগ্রগতি পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন দাখিল করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নদী ভাঙন মোকাবেলায় পরিবেশ বান্ধব সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তার সভাপতিত্বে নদী ও খাল পাড় রক্ষায় বিন্যা ঘাসের ব্যবহার নিয়ে অনুষ্ঠিত সভায় এই আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের উপ উপাচার্য ও পুরকৌশল বিভাগের শিক্ষক ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম দেশের নদী ও খালপাড়ের ভাঙন রোধ, উপকূলীয় বাঁধ সংরক্ষণ, চরাঞ্চল ও হাওরের সড়ক এবং সড়ক ও রেললাইনের পাশে কংক্রিটের ব্লক ও জিও ব্লকের পরিবর্তে পরিবেশ বান্ধব ও টেকসই বিন্যা ঘাস ব্যবহারের উপর একটি উপস্থাপনা তুলে ধরেন। উপস্থাপনা পর্যবেক্ষণ করে প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষায় এ ধরনের বিকল্প ও উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 20 আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের তারিখ 13 আগস্ট, মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে 16 আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 18 আগস্ট। উল্লেখ্য, গত 24 জুলাই রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। পলাতক ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। গত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে সরকার জানায়, এ ঘটনাটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য ক্ষতিকর। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেখ হাসিনা ও তার সহযোগীদের স্থান বাংলাদেশের রাজনীতিতে আর কখনোই হবে না। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন স্বাধীন দেশের প্রকৃত মালিক জনগণের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ণ রাখতে রাষ্ট্রীয় কাঠামোর ইতিবাচক সংস্কারের বিষয়ে গুরুত্বারোপ করেছেন। তিনি আজ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে শিকল ভাঙার জুলাই শীর্ষক এক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, স্বাধীন দেশে যেন আর নতুন করে পরাধীনতার শিকল ভাঙার প্রয়োজন না পড়ে সে লক্ষ্যে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ার সঙ্গে তথ্য মন্ত্রণালয় একমত প্রকাশ করেছে বলেও জানান তিনি। খেলার খবর, ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচে প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া একাদশ তাদের প্রথম ইনিংসে 2 উইকেটে 51 রান করেছে। এর আগে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 263 রান করে।
ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।

0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
1: আজ সেই 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী। যেন বাংলা সাহিত্যের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি খসে পড়েছিল এই দিনে। 80 বছর বয়সে চলে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের এই মৃত্যু দেহান্তর মাত্র। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজও আমাদের মন মানসিকতা গঠনের চেতনার উন্মেষের প্রধান অবলম্বন। বাংলা সাহিত্যকে তিনি বিশ্বের দরবারে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি প্রথম এশীয় হিসেবে 1913 খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে। বাঙালির যাপিত জীবনাচরণের সঙ্গে রবীন্দ্রনাথের কবিতা ও গান অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে।

0: শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে শুরু করছি জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবারের আজকের আয়োজন।
1: কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে সাদর আমন্ত্রণ, আমাদের চেতনাই আমাদের ভাবনাই অনুষ্ঠান শোনার জন্য। আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন,
0: আমি ইমতিয়াজ মাশরাফি
1: ও আমি ফারজানা ইয়াসমিন।
0: নবজাতকের বিপদচিহ্নগুলো জানা প্রত্যেক মা বাবার জন্য খুব জরুরি। শ্বাসকষ্ট, জ্বর, অতিরিক্ত ঠান্ডা, খাবার গ্রহণে অনীহা, অতিরিক্ত কান্না, শরীরে নীলচে ভাব ইত্যাদি নবজাতকের জন্য বিপজ্জনক।
1: এ পর্যায়ে নবজাতকের বিপদচিহ্ন নিয়ে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা শুনবেন। সাক্ষাৎকার প্রদান করেছেন আসমা হাসান, সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন মাহফুজ আলম। চলুন শ্রোতা বন্ধুরা শুনি সাক্ষাৎকারটি।
2: মন থেকে প্রত্যাশা সবাই ভালো আছেন, চারপাশকে ভালো রাখছেন। আপনাদের সঙ্গে আছি আমি মাহফুজ আলম, আমার সঙ্গে আছেন আসমা হাসান, পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর। যে বিষয়টি নিয়ে কথা বলছি, নবজাতকের বিপদচিহ্ন, নবজাতক বিপদচিহ্ন, দুটো শব্দই খুব সেন্সিটিভ। কোথেকে শুরু করবেন আসমা হাসান?
3: আমি তো নবজাতক এবং বিপদচিহ্ন বলার আগে আমি একটু নিরাপদ মাতৃত্ব থেকে বলবো, কারণ বাচ্চা হবার আগে যে গর্ভবতী যে মা তার বিষয়টাই আগে জরুরি। নিরাপদ মাতৃত্বের প্রথম ধাপ হলো গর্ভবতীর কমপক্ষে চারবার চেক আপ। একটি বাচ্চা হতে হলে যে মা যখন বুঝতে পারে যে আমার বাচ্চা হবে, তার মাসিক বন্ধ হয়ে যায়, কারো মাথা ব্যথা করে, কারো খাবার রুচি কমে যায়, কারো বমি হয়, যেটা স্বাভাবিক, তো সেই সময় কিন্তু আমরা হয়তো শহর অঞ্চলে দেখি প্রতি মাসেই চেক আপ করে, কিন্তু গ্রামাঞ্চলে সেটা করে না। তো সেজন্য আমরা বলি কমপক্ষে চারবার চেক আপ পুরা গর্ভকালীন সময়। প্রথমবার চেক আপ করবে মা যত তাড়াতাড়ি সম্ভব, যখন সে বুঝবে সে গর্ভবতী তখন। এরপরে গর্ভধারণের ৬ মাস পরে হলো দ্বিতীয় চেক আপ, এবং এই সময় তাকে টিটি টিকা দেওয়া হবে। এবং গর্ভধারণের ৮ মাস পরে হলো তৃতীয় চেক আপ, এবং গর্ভধারণের ৯ মাস পরে চতুর্থ চেক আপ। এবং এই চেক আপগুলোর সাথে যেটা আরও আছে, পুষ্টিকর খাওয়া খেতে হবে, পরিমিত বিশ্রাম নিতে হবে, ভারী কাজ করা যাবে না, এই বিষয়গুলো মেনে চলবে। এসব মেনে চললে তারপরে আমি আশা করব একটি সুস্থ মা এবং একটি সুস্থ শিশু জন্ম নেবে। এটাই হলো প্রথম হলো নিরাপদ মাতৃত্ব। এরপরে আসবো নবজাতকের কথা।
2: খুবই চমৎকার একটি পয়েন্ট আপনি উঠিয়ে এনেছেন যে নবজাতকের বিপদচিহ্ন, মানে একজন নবজাতক কখন বিপদে পড়তে পারেন, যখন তার মা এই সময়টিতে যে বিষয়গুলো আপনি উল্লেখ করলেন সেখানে কোনো ধরনের গড়বড় হয় বা কোনো একটি যত্ন ঠিক মতো হয়নি বা কোনো একটি কাজ তিনি ঠিক মতো করেননি, তখনই কিন্তু নবজাতক বিপদগ্রস্ত হওয়ার সুযোগ আছে।
3: সুযোগ আছে। সেই জন্য এই যে গ্রামে যেটা হয় চাপকল ব্যবহার করে, যে ভারী কাজ করা হবে না, অন্তত চাপকলটা যেন আরেকজন চেপে দেয়, বা এই যে পানিটা তোলা হলো সেই পানিটা যদি এই গর্ভবতী নিয়ে যায় ওই ভারী পানি বালতিতে করে, তার জন্য কিন্তু ক্ষতিকর, এবং তার গর্ভে যে সন্তান, নবজাতক যে সন্তান, যে বাচ্চাটা, তার জন্য ক্ষতিকর। এবং একটু পরিমিত বিশ্রাম, যে যা ঘুম রাতের তার বাইরেও আমাদের দু ঘন্টা একটা গর্ভবতীকে বিশ্রাম নিতে হয়। এরপরে হলো সুষম খাদ্য। আপনার যে সবসময় মাছ গোশ খেতে হবে তা না, কিন্তু সুষম খাদ্য বলতে আমি সবুজ শাকসবজি, ফলমূল, মুরগির কলিজা বলেন, এ ধরনের সব খাবার মিলে তাকে কিন্তু একটু পরিমাণে বেশি খেতে হবে, কারণ দুজনের খাবার, তার গর্ভের যে সন্তান মায়ের মাধ্যমেই কিন্তু খাবারটা গ্রহণ করছে। এই যে গর্ভবতী মা সুস্থ থাকলে তার একটি সুস্থ সন্তান এবং সুস্থ মা আমরা আশা করি, এবং একটি সুস্থ বাচ্চা হবে আশা করি।
2: এবং সেখানে যখন গড়বড় হয় তখনই নবজাতক বিপদগ্রস্ত পড়তে পারে, এবং নবজাতকের বিপদচিহ্ন আজকে আমাদের যে মূল আলোচনা সেখানে যদি আমরা চলে আসি।
3: আচ্ছা, নবজাতকের বিপদচিহ্ন হলো, প্রথম যেটা বলবো, ২০০০ গ্রামের কম ওজনের যদি নবজাতক হয় তাহলে হাসপাতালে নিতে হবে একদম দ্রুত। ২০০০ গ্রাম মানে আমি ২ কেজির যদি কম হয় এটা। আর বিপদচিহ্নগুলোর মধ্যে হলো খুব দ্রুত যদি শ্বাস নেয় বাচ্চা অথবা বুকের খাঁচা দেবে যাওয়া, এটা কিন্তু নবজাতকের জন্য একটি মারাত্মক বিপদচিহ্ন। বুকের দুধ টানতে না পারা এবং না চষা, হয়তো প্রথমে একটু বাচ্চার বুকের দুধ টানতে অসুবিধা হয়, কিন্তু এটা কিন্তু খুব শীঘ্রই বাচ্চা ধরে ফেলে। এটা যদি একেবারেই না পারে সেটাও কিন্তু একটা বিপদচিহ্ন। জ্বর বা শরীর যদি ঠান্ডা হয়ে যায় নবজাতকের, সেই ক্ষেত্রেও এটা একটা বিপদচিহ্ন। নেতিয়ে পড়া, যদি বাচ্চা মানে স্বাভাবিক যে হাত পা ছুড়ে নবজাতক যেটা করে বা কান্না বা এটা যদি না করে নেতিয়ে পড়ে, এটি একটি বিপদচিহ্ন। খিচুনি, খিচুনি একটি বিরাট বিপদ চিহ্ন এবং নাভি যদি পেকে যায় এটি এই কটে হলে আমাদের কমন যে ছয়টি বিপদ চিহ্ন, যে এটা আমাদের জন্য নবজাতকের এর যে কোনো একটিও যদি দেখা যায় তাহলে সরাসরি নিকটস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে যেতে হবে কাল বিলম্ব না করে।
2: বিপদ তো সবই, তার মধ্যে যদি আমি একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করি, মাত্রা নিশ্চয়ই আছে বিপদের মাত্রা, কোনটিকে আপনি সবচাইতে বেশি বিপদজনক বলতে চান?
3: আসলে কোনটি আলাদা করা যাবে না, কারণ কোন শিশুর কোনটি হচ্ছে এবং মানে কার যে কোনটাতে ক্ষতি হয়ে যাবে কোনোটাই ছোট করে দেখা যাবে না, এর যে কোনো একটিও যদি দেখা যায় আমরা নিকটস্থ স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে তাকে নিয়ে যেতে হবে। আর আরেকটি ব্যাপার হলো নবজাতক সে তো গর্ভে থাকে, তারপরে যখন বাইর হয় তো একটা নতুন পৃথিবীর সাথে তাকে কিন্তু অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে, তার কিন্তু খুব দ্রুত সংক্রমণ ধরে যায়। তো সেই সংক্রমণ প্রতিরোধ করার জন্য কিন্তু যারা বাচ্চাটাকে নাড়াচাড়া করে তাদের কিছু জিনিস মেনে চলা দরকার, যেমন নবজাতককে প্রতিবার সেবা প্রদান, বুকের দুধ খাওয়ানো বা স্পর্শের পূর্বে বা মলমূত্র পরিষ্কারের পরে অবশ্যই কিন্তু হাতটা ধুয়ে ফেলা উচিত সাবান দিয়ে। তারপরে প্রসবের ক্ষেত্রে যে নারী কাটার জন্য যে জীবাণুক্ত ব্লেড বলেন বা নারী বাঁধার জন্য যে জীবাণু সুতা ব্যবহার করা দরকার এই বিষয়গুলো। তাছাড়া নারী কাটা এবং বাঁধার পর ওই যে আমরা বলি যে 7.1% ক্লোরোহেক্সিডিন নবজাতকের নাড়িতে এমনভাবে লাগানো যেন সম্পূর্ণ নাড়িটি ভালোভাবে ভিজে যায়, খালি দিলাম কিন্তু পুরাটা ভিজলো না সেরকম না, এবং প্রত্যেকবার ক্লোরোহেক্সিডিন লাগানোর পর নাড়ির কিন্তু কিছু সময় মানে খুলে রাখা দরকার যাতে ওই স্থানটা শুকিয়ে যায়, এই বিষয়গুলো কিন্তু মেনে চলতে হয়। কারণ আমাদের কাছে বিষয়গুলো কিন্তু অনেক স্বাভাবিক, কারণ আমরা পৃথিবীতে চলছি, মাও চলছে, তার হয়তো বয়স 18 বা 20, কিন্তু যে সন্তানটি জন্ম হলো সে কিন্তু 9 মাস মায়ের গর্ভে থেকে পৃথিবীর আলো দেখলো মাত্র, তার কিন্তু অতি মানে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তখনও জন্মায় নাই, যার জন্য অতি দ্রুত কিন্তু সে সংক্রমিত হয়ে যায়। সেই জন্য মাকে এবং যে বাচ্চাকে ধরে বা পরিচর্যা করে তাকে কিন্তু এই সাবধানতাগুলো মেনে চলতে হয়।
2: কোন ফেজ কি আছে, যেমন ধরেন একটি বাচ্চা জন্মগ্রহণ করলো প্রথম দিন বা দ্বিতীয় দিন বা তৃতীয় দিন, কোন সময়টাতে কোন ধরনের বিপদগুলো আসলে লক্ষ্য রাখা উচিত?
3: আচ্ছা, যেটা আছে যে কিছু অত্যাবশ্যকীয় পরিচর্যা আছে কিন্তু বাচ্চা হওয়ার পরে, সেটা হলো জন্মের সাথে সাথে পরিষ্কার এবং শুকনো একটি নরম সুতি কাপড় দিয়ে মোছানো, বাচ্চার গা খুব নরম থাকে সেই জন্য আগের থেকেই নরম কাপড়ের ব্যবস্থা করে রাখতে হয়, সেটা দিয়ে গা মোছাতে হয়। তাছাড়া নারীর যে যত্ন সেটা হলো জীবাণুমুক্ত উপায়ে নারী কেটে বেঁধে, আমি ওই যে বললাম ক্লোরোহেক্সিডিন লাগানো এবং এরপর নারীতে অন্য কিছু যেন না লাগে এবং নারী যেন শুষ্ক থাকে, ভিজায় না যায় সে বিষয়টা খেয়াল রাখা। তাছাড়া একটু উষ্ণতা বজায় রাখা, মোছানোর সাথে সাথে মায়ের ত্বকে বা ত্বকের স্পর্শে রাখলে এবং পরবর্তী মাথা এবং শরীর কাপড় জড়িয়ে একটু উষ্ণ রাখতে হয়, বাচ্চাটাকে একটু কাপড় দিয়ে মুড়িয়ে রাখতে হয় এবং যতটা সম্ভব মায়ের যে একটা যে একটা গরম থাকে সে সান্নিধ্য রাখলে বাচ্চার জন্য একটি খুবই এটা ভালো হয়। আর হলো বুকের দুধ খাওয়ানো জন্মের সাথে সাথে, অবশ্যই 1 ঘন্টার মধ্যে দুধ খাওয়ানোর চেষ্টা, প্রথমে কিন্তু বাচ্চা টানতে পারবে না কিন্তু কিছুক্ষণের মধ্যেই এটা সহজাত প্রবৃত্তি শিখে ফেলে। আর আরেকটা যেটা আমরা বলি গোসল না করানো, জন্মের 3 দিনের মধ্যে কোনোভাবেই শিশুকে কিন্তু গোসল না করানো, এটা আমরা সবসময় বলি যে বাচ্চাকে 3 দিন যেন গোসল না করা হয়, মুছে কাপড়ের মধ্যে মুড়াই তাকে রাখতে।
2: এটা আসলে কারণটা কেন বলা হয়?
3: এটাও যে বললাম সংক্রমণের একটা ব্যাপার আছে, যে যে কোনো বাচ্চা যখন হলো পৃথিবীর সাথে অ্যাডজাস্ট করতে, আলোর সাথে অ্যাডজাস্ট করতে তার একটু সময় লাগে, সেই জন্য সেই শরীরের দিয়ে বলেন নারীটা একটু শুষ্ক হয়ে গেল সব কিছু বিবেচনা করে 3 দিন পরে গোসলটা করতে বলা হয়। এই জন্য খুব সাবধানে করতে হয়, যে অনেক সময় বাচ্চা হওয়ার পরেই যে একটা গোসলের প্রবণতা দেখা যায় যে একদম সাবান টাবান দিয়ে একদম গোসল করে দেখা গেল যে নাড়িতে পানিটা লেগে গেল বা কিছু, তখন যে একটা এই যে একটা সংক্রমিত হয়, এবং আমি বলেছি বিপদ চিহ্নের মধ্যেও বলেছি যে নাভি পেকে যেতে পারে, এই জন্যই আমরা এই সতর্কতা অবলম্বন করি।
2: অনেকের মধ্যে আমরা একটা বিষয় দেখি আসমা হাসান, যে তারা হয়তোবা ভাবেন যে ঘরে জ্যেষ্ঠ কেউ আছেন, তারা হয়তোবা বলছেন তারা এই বিষয়গুলো খুব ভালো জানেন, নিজেদের ধারণা অনুযায়ী তারা এই সময়টাকে টেক ওভার করার চেষ্টা করেন, সেটা হতে পারে নানি দাদি আছেন, তারা হয়তো বলছেন
3: এই জিনিসগুলো
2: আমরা এটা এইভাবে করেছি, এটা এইভাবে করতে হবে। তো ওই সময়টাতে সঠিক চিকিৎসকের সঙ্গে সম্পৃক্ত থাকা, নাকি এই যে পারিবারিকভাবে আমরা অনেক সময় আবেগপ্রবণ হয়ে কাজগুলো যারা জ্যেষ্ঠ আছেন তাদের মাধ্যমে শেষ করে ফেলি, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন এবং সেখান থেকে বিপদ চিহ্ন আসতে পারে কিনা, বা যে বিপদ চিহ্নগুলোর কথা আপনি বললেন সেগুলো আরো বেশি বাড়তে পারে কিনা?
3: হ্যাঁ, যেটা হয় দাদি নানিরা তারা যেটা বলেন আমরা এভাবে করে আসছি এভাবে করা, এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় বাড়িতেই সন্তান প্রসব করার কথা তারা বলতে থাকেন। তাদের যে সময়টা ছিল সেটা আসলে 50-70 বছর আগে হয়তো বা তারা এরকমই ছিল, কিন্তু এখন তো অনেক যুগ অ্যাডভান্স হয়ে গেছে, সব কিছু আমরা ডিজিটাল বাংলাদেশের দিকে এগিয়ে চলছি, আমরা কিন্তু প্রাতিষ্ঠানিক ডেলিভারির দিকে সবসময় জোর দিচ্ছি এবং এখনও আমাদের মাত্র 59% প্রাতিষ্ঠানিক ডেলিভারি, বাদ বাকিটা কিন্তু বাড়িতেই হচ্ছে। এবং এই বাড়িতে যে শিশু জন্মগ্রহণ করলে কিন্তু মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। একটি বাচ্চা হতে গিয়ে যদি কোনো কমপ্লিকেশন বা কোনো জটিলতা দেখা দেয় তখন কিন্তু বাড়িতে সেটা সমাধান করা সম্ভব হয় না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হাসপাতালে নিয়ে যেতে যেতে মা বা শিশুর মৃত্যু ঘটতে পারে। সেই জন্য অবশ্যই প্রাতিষ্ঠানিক ডেলিভারি করানো দরকার। এবং এই যে আমি প্রথমেই বলেছিলাম গর্ভবতীর চেক আপ, যখনই চেক আপে থাকবে প্রতিষ্ঠানের মাধ্যমে চেক আপ হবে এবং বাচ্চা হবে প্রতিষ্ঠানেই হবে আমি ধরে নিলাম, তাহলে কিন্তু একটি নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা যায় এবং একটি মা এবং শিশু মৃত্যু রোধ করা যায়।
2: আমার বিশ্বাস আমাদের যারা শ্রোতা বন্ধু আছেন আপনার এই আলোচনা থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় তারা আসলে জেনে গেছেন এবং সেগুলি হয়তো তারা মেনে চলবেন। যারা শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আসমা হাসান আপনাকেও ধন্যবাদ আপনার এই চমৎকার আলোচনার মাধ্যমে সবাইকে ঋদ্ধ করার জন্য।
0: নবজাতকের বিপদ চিহ্ন নিয়ে সাক্ষাৎকারমূলক আলোচনাটি শুনলেন প্রিয় শ্রোতা বন্ধু। অপরিকল্পিত পরিবার গঠন বা দুয়ের বেশি সন্তান নিলে দম্পতির জন্য জীবনযাপনের স্বাভাবিক প্রক্রিয়া চলমান রাখা বা মৌলিক চাহিদাগুলোর সংস্থান করা কঠিন হয়ে পড়ে, দাম্পত্যে বেসামাল অবস্থা ও অশান্তি চলে আসে।
1: তাই দুটির বেশি সন্তান গ্রহণ কোনোভাবে কাম্য নয়। জনসংখ্যার গান আমাদের এবারের আয়োজন। গানটির শিল্পী সুফিয়া মানুয়ার, কথা সাজিয়েছেন কুটি মনসুর। চলুন শ্রোতাবন্ধু গানটি শুনি।

0: জনসংখ্যা বিষয়ক গানটি শুনলেন সুপ্রিয় শ্রোতা বন্ধু। প্রসব পরবর্তী সময়ে একজন মায়ের মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সময়ে মায়ের শরীরে নানা রকম হরমোনের পরিবর্তন ঘটে, যা মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে।
1: অনেকেই এই সময়ে মানসিক সমস্যার সম্মুখীন হন। এই সমস্যার বিভিন্ন কারণ, লক্ষণ এবং সমাধান নিয়ে এবারে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা শুনবেন। সাক্ষাৎকার প্রদান করেছেন APM শাহিনুজ্জামান। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন তনিমা করিম।
2: বন্ধুরা, আমরা জানি একজন মানুষ যখন শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকে, তখনই তাকে আমরা পরিপূর্ণ সুস্থ মানুষ বলি, সুখী মানুষ বলি, তাই না? আর এই বয়স ভেদে এই শারীরিক এবং মানসিক অবস্থা বা সমস্যা যেমন ভিন্নতর হয়, তা চিকিৎসা পদ্ধতিও ভিন্নতর হয়। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটি হচ্ছে প্রসব পরবর্তী সময়ে একজন মায়ের মানসিক সমস্যা নিয়ে তার সেই সমাধান নিয়ে আমরা কথা বলব। এই জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অতিথি হিসেবে শাহিনুজ্জামান শিশির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমি প্রথমে যে প্রশ্নটি করব সেটি হচ্ছে, প্রসব পরবর্তী সময়ে কি ধরনের মানসিক সমস্যা হতে পারে?
3: আসলে আমাদের সবাইকে একটি জিনিস আসলে মানতে হবে, সেটি হলো যে কোনো নারীর জন্য গর্ভ অবস্থা হচ্ছে একটি জটিল অধ্যায়। তো আমরা সবাই দেখা যায় যে সন্তান প্রসবের পরে সবাই কিন্তু সন্তানকে নিয়েই খুশি হই, এখন মার কি হচ্ছে এই বিষয়টি কিন্তু আমরা মাথায় রাখি তো সেক্ষেত্রে একজন মায়ের গর্ভের পরে, প্রসবের পরে তার বিভিন্ন ধরনের মানসিক সমস্যা কিন্তু হতে পারে। এবং এটি কেন হতে পারে, সেটি হচ্ছে যে আপনারা জানেন যে গর্ভ অবস্থায় একজন নারীর বিভিন্ন ধরনের হরমোনজনিত পরিবর্তন ঘটে, এবং যখন গর্ভ খালাস হয়ে যায় অর্থাৎ প্রসব করে ফেলে, তখন কিন্তু তার সেই হরমোনাল যে বিষয়গুলো আছে সেগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফেরত আসা শুরু করে। তো তখন যে এই ধরনের একটা চেঞ্জ আসে সেটা কিন্তু মা আসলে বুঝতে পারে না, কিন্তু তার যেই ধরনের মানসিক কিছু যাতনা, মানসিক উদ্বিগ্নতা, তারপর অস্থিরতা, এই বিষয়গুলো হচ্ছে তৈরি হতে থাকে। তো এই মানসিক সমস্যাগুলো কিন্তু বিভিন্ন কারণে হয়, বিশেষত যদি অল্প বয়সে বিয়ে হয়, অল্প বয়সে বিয়ে হলে অল্প বয়সে যদি সন্তান ধারণ করে সেই ক্ষেত্রে হয়। তারপরে আবার পারিবারিক ক্ষেত্রে একটা আমাদের একটা মিথ প্রচলিত আছে যে না, সবাই ছেলে সন্তান আশা করছে, কিন্তু কোনো মহিলার হয়তো মেয়ে সন্তান হয়েছে, তো সেই ক্ষেত্রে পরিবার থেকে কেমন যেন হচ্ছে তাকে একটা অসহযোগিতা পরায়ণ কিংবা একটা অসন্তুষ্টিমূলক যে আচরণ করে, তখনও কিন্তু মা একটু নার্ভাস হয়ে যায়, এটি একটু হতে পারে। আরেকটি বিষয় হলো যদি উনি আগে থেকেই যদি মানসিক কোনো সমস্যায় যদি ভুগে থাকেন, এটির কারণে হতে পারে। আবার হচ্ছে পারিবারিক যে দাম্পত্য কলহ থাকতে পারে, তারপরে হলো বিভিন্ন কারণে মানসিক চাপ থাকতে পারে। যেমন আমরা জানি এখন অনেক নারী কিন্তু কর্মজীবী, তো একদিকে সংসার, আরেকদিকে হচ্ছে বাচ্চা, আরেকদিকে হলো আপনার তার স্বামীর সাথে যে অ্যাডজাস্টমেন্টের জায়গাগুলো আছে, এই সব কিছু মিলিয়ে কিন্তু তার মানসিক সমস্যাগুলো তৈরি হতে পারে।
2: বন্ধুরা, আমরা শুনছিলাম যে কেন এবং কি ধরনের মানসিক সমস্যা তৈরি হতে পারে একজন মা প্রসবের পরপরই। তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে যতটুকু শুনলাম তাতে মনে হলো যে সবার আগে এগিয়ে আসতে হবে পরিবারকে।
3: অবশ্যই।
2: এছাড়া আমাদের কি করণীয় আছে পরিবারের, বা অন্যভাবে আমরা কোন চিকিৎসকের পরামর্শ নেওয়া বা এই বিষয়ে কি করণীয় আছে সেটি যদি একটু বলেন।
3: এটির আগে আমি একটু খালি একটু ব্যাখ্যা করি একটা বিষয়, মানসিক সমস্যাগুলোর গর্ভবতী মায়েদের ক্ষেত্রে সাধারণত তিন ধরনের সমস্যা তৈরি হয়। প্রথমটিকে যদি আমরা বলি পোস্টপার্টাম ব্লু, এটি আপনার প্রসবের 2-3 দিনের মধ্যে এবং 2 সপ্তাহ ধরে এই ধরনের সাইনগুলো থাকতে পারে। হ্যাঁ, তার খিটখিটে স্বভাব, মেজাজের উদ্বিগ্নতা, এমনি দেখা যাচ্ছে যে কান্নাকাটি করছে, নিজের ভিতরে আবার অপরাধ বোধ জাগ্রত হচ্ছে যে আমি ভালো মা না, হ্যাঁ সন্তানের টেক কেয়ার করতে পারছি না, এটা একটা অধ্যায়। এবং এটি কিন্তু 2 সপ্তাহ পর্যন্ত পার্সিস্ট করতে পারে। আর এর পরবর্তী স্তরটা হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন, সাইনগুলো প্রায় একই রকম কিন্তু হচ্ছে এটা আরেকটু দীর্ঘতম হয়। আর সবশেষে যেটি রয়েছে সেটা হচ্ছে পোস্টপার্টাম সাইকোসিস, এই জায়গাটা কিন্তু আসলে আমাদের বেশি সচেতনতা দরকার, দেখা যায় যে এটা একটা দীর্ঘমেয়াদী একটা অধ্যায় ধরে চলে মায়ের।
2: এই সময়ের সিমটম বা সমস্যাগুলো কি থাকে?
3: এই সময়ের সমস্যাগুলো আগে যেমন আমরা বলেছি যে প্রাথমিক যেই লক্ষণগুলো বলেছি যে মেজাজ খিটখিটে, হ্যাঁ শঙ্কিত থাকেন, এই জিনিসগুলোই থাকে, কিন্তু তার সাথে অনেক ক্ষেত্রে তার মৃত্যু চিন্তাও আসতে পারে, ভয়টাও কাজ করে, এবং তার মনের মধ্যে এমন একটা জিনিস জাগ্রত হয় যে না, আমাকে কেউ টেক কেয়ার করছে না, আমি একজন ভালো মা না, আমি আমার বাচ্চার যত্ন নিতে পারছি না, আমি কেন শিশু মানে একটা ছেলে সন্তান দিতে পারলাম না, এই যে এই জিনিসগুলো আছে। এমনকি সে চিৎকার করতে থাকে, সারা রাত ঘুমায় না, একটা বিরাট ধরনের উদ্বিগ্নতা কাজ করে, এমনকি মূর্ছাও যেতে পারে,
2: অপরাধ বোধও কাজ করে, এবং যেটা কোনো যুক্তি নেই,
3: না এটার কোনো যুক্তি নেই, ঠিক আছে। এবং সবাই কিন্তু হয়তো মনে করে যে আমাদের সমাজে যে কিছু প্রচলিত ধারণা রয়েছে তাকে হয়তো জিনে আচর করেছে, ভূতের আচর করেছে,
2: কুসংস্কার
3: যেটা, আসলে কিন্তু বিষয়টা কিন্তু পুরো একটা তার একটা মেডিকেল একটা ইম্প্যাক্ট পড়ে, এটা কিন্তু পরিবারের মানে বুঝতে হবে। এখন আপনি যেই কথাটা বললেন যে পরিবারের পাশাপাশি আর কি করণীয় আছে, প্রথম যে বিষয়টা অবশ্যই একজন মায়ের আমি মনে করি যদি তার স্বামী থেকে থাকেন তাহলে কিন্তু ওই মহিলার জন্য তার স্বামী হচ্ছে সর্বোত্তম বন্ধু।
2: আচ্ছা,
3: তার স্বামীকে এগিয়ে আসতে হবে, এক। দুই নম্বর হচ্ছে পরিবারের বাকি যে সদস্যরা রয়েছেন, বিশেষত শ্বশুর শাশুড়ি, তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে। ননদরা থাকলে তাদেরকেও সেই মাকে সহযোগিতা করতে হবে। আর আরেকটি ব্যাপার হচ্ছে একটা বাচ্চার জন্য ঠিক যেরকম যত্ন আমরা নেব, ঠিক একজন মায়ের জন্য কিন্তু সেই সমস্ত যত্নই কিন্তু নিতে হবে। যেমন হচ্ছে তাকে পুষ্টিকর খাবার দিতে হবে, তাকে সুপেয় পরিষ্কার পানি পান করার সুযোগ দিতে হবে, তাকে পরিমিত বিশ্রাম দিতে হবে, ঘুমোতে দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে এর পরেও যদি মায়ের আসলে স্বাভাবিক অবস্থায় ফেরত আসতে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে বাসায় বসে না থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং এটি কিন্তু আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, শ্রোতা মণ্ডলীও শুনছেন, এটি কিন্তু সম্পূর্ণ নিরাময়যোগ্য একটা অবস্থা একটা মায়ের। শুধু দরকার মাটিকে সহযোগিতা করা এবং তার সাথে আমাদের বন্ধুসুলভ আচরণ করা,
2: পরিচর্যাটুকু দরকার। আচ্ছা, এবারে আমরা শেষ প্রশ্নে চলে যেতে চাই, সেটি হচ্ছে উপজেলা পর্যায়ে যেই মা হওয়ার আগের যে সময়টুকুতে, এ সময় কি আপনারা এই বিষয়গুলো আপনাদের পক্ষ থেকে পরিবার বা ওই মাকে কোন রকম কাউন্সেলিং করা হয় কিনা, বা আগে থেকে যে প্রস্তুতি নেওয়া যে মানসিক সমস্যা হতে পারে এই বিষয়গুলো আপনারা কি করেন?
3: আসলে বলতে দ্বিধা নেই, এই যে মায়ের যে মানসিক সমস্যার ব্যাপারটি এটি আমাদের সমাজে কিন্তু সেইভাবে পরিষ্কার না, মানুষ বোঝে না, জানে না। অর্থাৎ প্রসবের পরে যে একজন মায়ের এই ধরনের সমস্যা হতে পারে সেই ধরনের জ্ঞান সমাজে এখনো নেই। ওই যে আপনাকে বললাম যে অনেকে মনে করে যে কুসংস্কারমূলক একটা জায়গা রয়েছে, তো তারপরেও আমরা পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে আমাদের মাঠ পর্যায়ে একটি বড় ধরনের হচ্ছে কর্মী বাহিনী রয়েছে, আবার হচ্ছে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। আমরা মাঠ পর্যায়ে যে সমস্ত মাকে প্রসব পূর্ববর্তী অর্থাৎ ANC সেবা দেই, সেই ANC সেবার সময় কিন্তু একজন মাকে কিন্তু এই জিনিসটা আমরা একটু বলি যে মা প্রসবের পরেও কিন্তু আপনার একটু সমস্যা হতে পারে, সেটা আপনার হয়তো একটু মেজাজ খিটখিটে হতে পারে, একটু অস্বস্তি লাগতে পারে, হ্যাঁ এটি ভয় পাবেন না আপনি, এবং আপনার এই সমস্যাটি অবশ্যই আপনার পরিবারের সাথে আপনি শেয়ার করবেন, কিংবা আপনি যদি লুকিয়ে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটা আরো ভয়াবহ হতে পারে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে মায়ের সাথে তার স্বামী আসেন সেবা নিতে, অথবা তার যদি শাশুড়ি আসেন আমরা কিন্তু সেই শাশুড়ি কিংবা স্বামীকেও কিন্তু এই মেসেজটুকু দেওয়ার চেষ্টা করি।
2: শ্রোতা বন্ধুরা, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা শুনলাম, সেটি হচ্ছে প্রসবের পরে একজন মায়ের মানসিক স্বাস্থ্য কিভাবে সুস্থ রাখতে হবে এবং কি ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে সেই বিষয়ে। আপনাকে অনেক ধন্যবাদ শাহিনুজ্জামান শিশি। বন্ধুরা, প্রতি মুহূর্তে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি, আর এখন কিন্তু ডেঙ্গুর প্রকোপ আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আপনাদেরকেও সেই বিষয়ে সচেতন থাকতে হবে। বাসায় যেন 3 দিনের বেশি কোনো জমা পানি না থাকে যেখানে এডিস মশা ডিম পাড়তে পারে, সেই জায়গাগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, সবাই মিলে নিরাপদ থাকবো এমনই প্রত্যাশায়।
0: প্রসব পরবর্তী সময়ে একজন মায়ের মানসিক সমস্যা ও সমাধান নিয়ে সাক্ষাৎকারমূলক আলোচনাটি শুনলেন প্রিয় শ্রোতা বন্ধু। বাড়ছে মানুষ, কিন্তু এই বিশাল জনগোষ্ঠী যদি জনশক্তি না হয় তবে শুধু পরিবার, সমাজ, দেশ নয় পুরো পৃথিবী জুড়ে এর বিরূপ প্রতিক্রিয়া হবে।
1: জনসংখ্যা একটি দেশের অমূল্য সম্পদ হতে পারে যদি তা পরিকল্পিত ও শিক্ষিত জনগোষ্ঠী হয়। জনসংখ্যা সম্পর্কিত গান শুনবেন এবারে শিল্পী শামিমা খান রিটা, কথা লিখেছেন আব্দুল বারী হাওলাদার।

0: জনসংখ্যা সম্পর্কিত গানটি শুনলেন প্রিয় শ্রোতা বন্ধু। বেতার কার্টুন একটি বিষয়কে প্রাঞ্জল এবং আকর্ষণীয় করে উপস্থাপন করে। আমাদের এবারের পরিবেশনায় রয়েছে একটি বেতার কার্টুন।
1: কি অবস্থা রে তুফানি?
2: আর কি অবস্থা, দুডায় মারামারি কামড়া কামড়ি কইরা কাহিল। একটা কপাল ফুল্লা শিং উঠছে আর একটা ঠোঁট ফুল্লা জুল্লা পড়ছে।
1: অহন কি করে,
2: অনেক কষ্টে ঘুম পাড়ে আইছি, কেমনে যে সামলাও বুঝি না।
1: বুঝবি বুঝবি, তোর নিজের যখন হইব তখন বুঝবি।
2: আমার এতটি হইব না,
1: দেখা যাইব নে।
2: কি দেখা যাইব, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, এই স্লোগান কেডায় না জানে। আমি বুঝি না বুবু, তোমরা কোন জমানার মানুষ? কত
1: কোন জমানার মানুষ মানে?
2: জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি লও না কেন?
1: ট্যাবলেট আমার সয় না রে, মাথা ঘুরায়, বমি বমি লাগে সারাক্ষণ।
2: তাইলে দুলা ভাইরে কি ব্যবস্থা নিতে?
1: মাথা খারাপ, সে তো কোনোভাবেই কন্ডম ব্যবহার করতে রাজি না, সব দায় যেন আমার একার আর কি। আবারও মনে মনে ডর লাগতেছে জানিস।
2: কি আবার?
1: জানি না, তারিখ পার হইছে আজ 5 দিন হয়, শরীরটা আমার ভালো না রে তুফানি, ভালো না। অনেক কষ্টে রাজি করাইছি পরিবার কল্যাণ কেন্দ্রে জাউনের লাইগা।
3: ও, এর মধ্যে এমআরও করাই ফেলাইছেন দুইবার।
1: না মানে অন্য জটিলতা আছিল ডাক্তার
3: সাহেব। জটিলতার কারণ তো বুঝা ফেলাইছি। লগে কি আপনার স্বামী? এই যে বইয়ার হচ্ছে
1: যে ডাক্তার সাহেব।
3: এই যে মিয়া সাহেব, সিধা হয়ে বসেন। নাম কি?
4: কদম।
3: জিমান কেন, নাইট গার্ডের চাকরি করেন নাকি?
4: না, দোয়ানদারি করি।
3: মেলা রাত পর্যন্ত?
4: যে না, সন্ধ্যা বাতির আগে বাড়ির জায়গা।
3: বউটা নে।
1: যে না যে না, রাইতে সোহে দেহ না, রাইত কানা।
3: ও, রাইত কানা, তারপরেও খেমা নাই। কয় বাচ্চা?
4: দুই।
3: কতবার উচ্চারণ করেন দুই?
4: না, মোট 2 জন।
3: বয়স?
4: 32 বছর।
3: ওই মিয়া, বাচ্চার বয়স 32 হয় কেমনে?
4: যে ডাক্তার সাহেব, আমি তো আমার বয়সের কথা কইছি।
3: আর এ বাচ্চার বয়স?
4: বড়ডা সাইয়া ছোটডা 1 বছর 3 মাসের ছোট।
3: আরে বয়স জানতে চাইছি।
4: বয়স ওই তো, ওই তো ছোটডা সাইয়া বড়ডা 1 বছর 3 মাসের বড়।
3: থর বড়া থর বড়ি খাড়া, খাড়া বড়ি থর। আরে এটা কি পাগল?
1: আস্তাকিল্লা, পাগল না পাগল না ডাক্তার সাহেব,
3: পাগল না হইলে ভালো। কিন্তু পরিবার পরিকল্পনা না নিলে তো আপনার শরীর আরো খারাপ হইব, টাকা পয়সার টানাটানি শুরু হইলে বাচ্চা পালতে কষ্ট হইব।
1: সেই কষ্ট থেকে বাঁচানোর লাগাই তো ওরে লগে লইয়া আপনার কাছে আইলাম পরামর্শের লাগা।
3: স্থায়ী ব্যবস্থা লন, আর যেন বাচ্চা না হয়।
4: অসম্ভব।
3: আরে বাপরে, ফাল দিয়ে উঠছে।
4: এই বউ, চলো চলো, কোনো পরামর্শের কাম নাই, আমি রাজি না হইলে স্থায়ী ব্যবস্থা করেন কেমনে আপনি?
3: না না না না, আপনাদের মতামত ছাড়া কিছু হবে না। আপনি রাজি হইবেন একদিন, ভালো কইরা ভাবনের সময় দেওয়া গেল।
1: ওরে সময় দিলে তো আমার বিপদ।
3: আপনার কোনো বিপদ হবে না। শুনেন, আপনি 3 মাস মেয়াদি অস্থায়ী ব্যবস্থা লইয়া আপাতত চলেন, উনি রাজি হইলে যে কোনো সময় স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়েন।
1: আচ্ছা,
3: ইঞ্জেকশন খুবই কার্যকর নিরাপদ একটা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। 3 মাসের মধ্যে গর্ভসঞ্চারের কোনো ভয় থাকে না, জরায়ুর ভিতরের দেওয়ালে টিউমার হয় না, ক্যান্সার প্রতিরোধ করে। ইঞ্জেকশনের ফলে রক্ত জমাট বাঁধতে পারে না, তাই হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে। আর সমস্যা হইলে পদ্ধতি বদলান যাইব, কোনো সমস্যা নাই। কি কন?
1: জি ডাক্তার সাহেব, জি।
5: বেতার কার্টুনটি শুনলেন প্রিয় শ্রোতা বন্ধু। সুখী সংসার গড়তে হলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও অংশীদারিত্ব থাকতে হবে। জনসংখ্যার গান আমাদের এবারের পরিবেশন।

0: একটি দেশের উন্নয়নে জনশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নির্ভর করে সেই জনশক্তির উপর।
1: বর্তমান বিশ্বে প্রযুক্তির গুরুত্ব অপরিসীম, তাই জনশক্তিকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করতে হবে, প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে। বাংলাদেশের অনেক মানুষ বিদেশে কাজ করে রেমিটেন্স পাঠাচ্ছেন, তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, তাদের জন্য শ্রদ্ধা।
0: জনশক্তি একটি দেশের অমূল্য সম্পদ, এই সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন নিশ্চিত। দেশের উন্নয়ন নিশ্চিত করতে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে মমতা নিয়ে, দেশাত্মবোধ নিয়ে কাজ করব।
2: এডিস মশাবাহিত ভাইরাস জনিত রোগ ডেঙ্গু। এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হল তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্র্যান্ড ফুলে যাওয়া, শরীরের র্যাশ ওঠা, শরীরে লালচে দানা, পাতলা পায়খানা। ডেঙ্গু জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ঘর, অফিস বা কর্মস্থলের জানালা সব সময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশার প্রজনন রোধে ঘরে ও আশপাশের যে কোনো পাত্র, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। সেবা নিন, সুস্থ থাকুন, ভয় বা আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
0: আমাদের পরিবেশকে সুন্দর এবং নির্মল রাখার দায়িত্ব কিন্তু আমাদের। গাছ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হয়তো গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান, আর এখন কিন্তু গাছ লাগানোর উপযুক্ত সময়।
1: শেষের কথাই বলে যাই, এশো গড়ি ছোট পরিবার গ্রন্থনা করেছেন ইমতিয়াজ মাশরাফি, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন,
0: আমি ইমতিয়াজ মাশরাফি
1: ও আমি ফরজানা ইয়াসমিন,
0: অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন এবং এশো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি
3: প্রযোজনা করলেন
1: শাহিদা মঞ্জুরি।
4: এশো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: বিশ্ব যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্রতী হন। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র আসর নামাজের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: মানুষের প্রতি যে দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না। যে ব্যক্তি নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। আল হাদিস,
4: বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ভক্তিমূলক গান। শিল্পী খুরশিদ হাসান খান, গানটির গীতিকার সৈয়দ শামসুল হুদা এবং সুর করেছেন গোলাম মোস্তফা।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গান বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
3: বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল, যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে, সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ এক সময় কিন্তু এই পুকুর পাড়ে মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে, আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা

0: যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারব, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারব। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। সালাম আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, অল্প কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন ইংরেজি সংবাদ এবং তার পরপরই শুনবেন বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Peter, news read by Shahrin Sonia. Prime Minister Tariq Rahman has asked the authorities concerned to formulate and implement a comprehensive action plan to restore the rivers surrounding Dhaka. He made the call while addressing a meeting on the improvement of water and environment of Buriganga River at Secretariat in Dhaka today. Warning that river pollution has reached an alarming level, he instructed the authorities to take strict and coordinated measures to protect the Buriganga and other rivers around the capital. Prime Minister Tariq Rahman has called for eco-friendly solutions to tackle riverbank erosion. He made the call while chairing a meeting on the use of vetiver grass for protecting riverbanks at the Secretariat in the capital today. At the meeting, Dr. Mohammad Shariful Islam, Pro Vice Chancellor of BUET and Professor of the University's Civil Engineering Department, made a presentation on the potential of vetiver grass as an environmentally friendly and sustainable alternative to concrete blocks and geoblocks to prevent erosion. Observing the presentation, Prime Minister stressed the need for adopting the innovative and environmentally sustainable solutions to tackle riverbank erosion and directed the authorities concerned to move forward with the use of vetiver grass to protect rivers, canals, embankments and transport infrastructure. The Election Commission EC has announced the schedule for presidential election with voting set to take place on 20th August. EC Senior Secretary Akhtar Ahmed announced the schedule at a press conference at Nirbachan Bhavan in the capital today. According to the schedule, probable candidates can submit nomination papers on 13th August. Scrutiny of nomination papers will be held on 16th August, while the last date for withdrawal of candidature is 18th August. Voting will take place from 2 p.m. to 5 p.m. on 20th August in the session chamber of the Jatiyo Shongshud. Bangladesh has expressed outrage over fugitive ousted Prime Minister Sheikh Hasina's live media interaction in New Delhi. A foreign minister's statement said the event was an affront to the country's sovereignty and detrimental to the development of harmonious bilateral relations with India. It added that Sheikh Hasina and her associates will never have a place in the polity of Bangladesh. Information and Broadcasting Minister Johiruddin Shopon has emphasized the importance of positive reforms in the state structure and political system to preserve the democratic rights of the people, the true owners of an independent country. He was addressing a program of unveiling Shikol Bhangar Julai, a commemorative publication brought out by the Press Information Department, PID, under the Ministry of Information and Broadcasting to mark the second anniversary of the Julai mass uprising at the Secretariat in the capital today. Information and Broadcasting Minister said Bangladesh's democratic journey had repeatedly been interrupted by oppression, forcing people to sacrifice blood and lives to restore their rights. Government is working cordially so that people of this country no more need to move for democratic rights. The government is going to formally inaugurate the much-discussed Family Card program on 16th August, following the successful implementation of the pilot project. Social Welfare Minister Professor Dr. A.Z.M. Zahid Hussain disclosed the information while briefing the newsman after a meeting of the Cabinet Committee on Family Card at the Secretariat today with Finance Minister Amir Khusro Mahmood Chaudhuri in the chair. He said Prime Minister Tariq Rahman will inaugurate the program in Ward No. 8 of Lotifabad Union of Sadar Upazila in Kishorganj. Government wants to bring about 1 crore 60 lakh families under the program in the next 4 years, he added. Myanmar's military leader Min Aung Hlaing has arrived in Thailand on an official visit. It is his first visit to Thailand since he launched the coup that ousted Aung San Suu Kyi's elected government in 2021. The coup ignited a civil war which has killed thousands of people and wrecked the economy. Cricket and Australia 11 were 51 for 2 runs at stumps on the opening day of the 3-day warm-up match in Darwin. Earlier, batting first, Bangladesh scored 263 for losing all wickets. Meanwhile, the first test between Bangladesh and Australia will start on 13th August at the same venue. Dhaka Meteorological Office says due to active southwest monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places over Dhaka, Khulna, Borishal and Chattogram division during the next 24 hours, commencing this morning. Due to very heavy rainfall, landslide may occur at places over the hilly regions of Chattogram division. Meanwhile, forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Pabna, Tangail, Dhaka, Faridpur, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to west, cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি আমি রোমানা আক্তার রুনা। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন এবং গবেষণার সহযোগিতা আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে নেওয়ার উপর গুরুত্বারোপ করেছে। আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুশান রাইল এই গুরুত্বারোপ করেন। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে বাণিজ্য আলোচনা, সক্ষমতা বৃদ্ধি, গবেষণা সহযোগিতা, শিক্ষা, কৃষি, পশু সম্পদ এবং বিনিয়োগ সহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশের স্বর্ণখাতকে অনানুষ্ঠানিক অবস্থা থেকে বের করে একটি বৈধ, স্বীকৃত ও জবাবদিহিমূলক ব্যবসায়িক খাতে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে খসড়া স্বর্ণনীতিমালা নিয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও অংশীজনদের আগামী রোববারের মধ্যে লিখিত মতামত দিতে বলা হয়েছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খসড়া নীতিমালার উপর আয়োজিত সভায় এ নির্দেশনা দেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে স্বর্ণখাত দেশের অর্থনীতি নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও যথাযথ নীতি ও নিয়ন্ত্রক কাঠামোর অভাবে খাতটি পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। আগামী 16 আগস্ট কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচি শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। আজ সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার এসজেডএম জাহিদ হোসেন অর্থ মন্ত্রণালয়ে ফ্যামিলি কার্ড সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের বলেন, আগামী 4 বছরের মধ্যে 1,60,00,000 বেশি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কারিগরি ত্রুটির কারণে গত 2 সপ্তাহ বন্ধ থাকার পর মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় আংশিকভাবে চালু হয়েছে। পেট্রোবাংলার কর্তৃপক্ষ জানায়, আজ প্রায় 115 মিলিয়ন স্ট্যান্ডার্ড ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। আজ রাতের মধ্যে গ্যাস সরবরাহ বেড়ে 750 থেকে 800 মিলিয়ন স্ট্যান্ডার্ড ঘনফুটে পৌঁছাবে। দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা জুস। এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 9,856 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2,32,930 টাকা। এছাড়া 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 9,448 টাকা বাড়িয়ে 2,22,491 টাকা, 18 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 8,106 টাকা বাড়িয়ে 1,91,056 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 6,590 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1,56,064 টাকা। আজ সকাল থেকে এই দাম কার্যকর হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে সামান্য বেড়েছে টাকার অঙ্কের লেনদেনের পরিমাণ। ডিএসইতে 402টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 88টির, কমেছে 263টির এবং অপরিবর্তিত ছিল 41টির। এর প্রভাবে প্রধান সূচকে ডিএসই এক্স 33 পয়েন্ট কমে অবস্থান করছে 5,860 পয়েন্টে। ডিএসইতে আজ 1,147,74,00,000 টাকার শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। আগে কার্যদিবসে লেনদেন হয়েছিল 1,111,49,00,000 টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.95, ক্রয় 122.95, ইউরো বিক্রয় 144.60, ক্রয় 141.99, পাউন্ড স্টার্লিং বিক্রয় 168.91, ক্রয় 165.50 টাকা। সৌদি রিয়াল বিক্রয় 33.23 টাকা, ক্রয় 32.98 টাকা। দিরহাম বিক্রয় 33.91 টাকা, ক্রয় 33.30 টাকা। কুয়েতি দিনার বিক্রয় 405.60 টাকা, ক্রয় 398.30 টাকা। সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.25 টাকা, ক্রয় 95.48 টাকা। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.50 টাকা, ক্রয় 29.91 টাকা। এবং থাইবাত বিক্রয় 3.78 টাকা, ক্রয় 3.70 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান ঐকতান। গ্রন্থনায় ও উপস্থাপনায় মহিউদ্দিন তাহের।

ধারণা করা হয় যখন পৃথিবীর মানুষের কোনো অক্ষর জ্ঞান ছিল না তখনও মানুষের মুখে কবিতা ছিল। কবিতা নানা সময়ে নানা রূপে এসেছে। কবিতার ভিন্ন ভিন্ন রূপগুলোই আজ কবিতার বিভিন্ন শাখায় পরিণত হয়েছে। এই কবিতা নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। বলা হয় প্রায় সবারই হৃদয়ে একটি কবিসত্তা বাস করেন। মানুষ তার মনের ভেতরের যে কোনো ভাব, চিন্তা ভাবনা, আবেগ ও অনুভূতিগুলো যখন ছন্দবদ্ধ আকারে প্রকাশ করে তখন সেটি হয়ে ওঠে কবিতা। প্রিয় শ্রোতা বন্ধু, শুভেচ্ছা অনিবার। আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান ঐকতান এ।

0: বাংলা সাহিত্যের মহত্তম মনীষার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। বন্ধুরা, আমরা আজ বিশ্বকবির প্রয়াণ দিবসে তাঁরই এক গুচ্ছ কবিতা উচ্চারণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানাব। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কুয়ার ধারে তাঁর বিখ্যাত খেয়া কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এটি নীরব প্রেম, নিভৃত অনুরাগ ও বিষাদের এক সুন্দর প্রকাশ। না চাওয়া ও না পাওয়ার এক নিস্তব্ধ অভিব্যক্তি, আর ভিড়ের মাঝেও মানুষের নিঃসঙ্গ মন ও প্রকৃতির সান্নিধ্য প্রকাশের এই সরল কবিতাটি আবৃত্তি করছেন শারমিন সুলতানা ইসলাম।
1: তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেন কুয়ার ধারে নিমের ছায়াতলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কুনাল সে রইল বসে কিসের ভাবনায়, পদধ্বনি শুনি নাই কো, কখন তুমি এলে, কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষা কাতর বাধ্য আমি, শুনে চমকে উঠে জলের ধারা দিলেন ঠেলে তোমার করপুটে। মরমরিয়া কাপে পাতা কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পুণ্য পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম পেলেন বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলাম একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি জাগে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি।
0: কবিগুরুর কবিতা দান একটি মননশীল কবিতা, যেখানে প্রিয়ার উদ্দেশ্যে প্রেম ও উপাসনার এক অপূর্ব প্রকাশ ঘটেছে। এই কবিতায় কবি দেখিয়েছেন যে মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও আত্মত্যাগই সর্বোচ্চ দান। বাহ্যিক জাঁকজমক নয়, মানুষের কল্যাণে নিবেদিত হৃদয়ই প্রকৃত ধর্ম ও প্রকৃত মানবতার পরিচয়। এই কারণেই দান কবিতাটি বাংলা সাহিত্যে মানবতাবাদী চেতনার এক উজ্জ্বল নিদর্শন। বন্ধুরা, এ পর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের দান কবিতার আবৃত্তি শুনবেন মনোয়ার মাহমুদ জুয়েল এর কণ্ঠে।
2: কাঁকন জোড়া এনে দিলেম যবে, ভেবেছিলেম হয়তো খুশি হবে, তুলে তুমি নিলে হাতের পরে, ঘুরিয়ে তুমি দেখলে ক্ষণিক তরে, পড়েছিলে হয়তো গিয়ে ঘরে, হয়তো বা তা রেখেছিলে খুলে। এলে যেদিন বিদায় নেবার রাতে, কাঁকন দুটি দেখি নাই তো হাতে, হয়তো এলে ভুলে, দেয় যে জনা কি দশা পায় তাকে, দেওয়ার কথা কেনই মনে রাখে। পাকা যে ফল পড়ল মাটির টানে, শাখা আবার চায় কি তাহার পানে, বাতাসেতে উড়িয়ে দেওয়া গানে তারে কি আর স্মরণ করে পাখি। দিতে যারা জানে সংসারে, এমন করে তারা দিতে পারে, কিছু না রয় বাকি। নিতে যারা জানে তারাই জানে, বোঝে তারা মূল্যটি কোনখানে, তারাই জানে বুকের রত্ন হারে, যে মনিটি কজন দিতে পারে, হৃদয় দিয়ে দেখিতে হয় যারে, যে পায় তারে পায় সে অবহেলে। পাওয়ার মতন পাওয়া যারে কহে, সহজ বলে সহজ তাহা নহে, দৈবে তারা মেলে। ভাবি যখন ভেবে না পাই তবে, দেবার মতো কি আছে এই ভবে, কোন খনিতে কোন ধন ভাণ্ডারে, সাগর তলে কিংবা সাগর পারে, যক্ষরাজের লক্ষ্যমণির হারে, যা আছে তা কিছুই তো নয় প্রিয়ে, তাই তো বলি যা কিছু মোর দান, গ্রহণ করেই করবে মূল্যবান, আপন হৃদয়ে দিয়ে।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুনছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান ঐকতান। সাধারণ মেয়ে নামক কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর একজন সাধারণ নারীর অন্তর্জীবনকে অসাধারণ শিল্প রূপ দিয়েছেন। কবিতাটি আমাদের শেখায় যে মানুষের প্রকৃত মূল্য তার বাহ্যিক পরিচয় নয়, বরং তার মানবিকতা, অনুভূতি ও আত্মমর্যাদাবোধে নিহিত। তাই এটি বাংলা সাহিত্যে নারী মনের এক গভীর ও সংবেদনশীল দলিল হিসেবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এখন রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে শীর্ষক কবিতার আবৃত্তি শুনব। নিবেদন করছেন নায়লা তারান্নম চৌধুরী।
3: আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে? তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল রেশারেশি। দেখলেম তুমি মহোদাশয় বটে, জিতিয়ে দিলে তাকে। তোমাকে দোহাই দে, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। কথাটা কেন উঠল তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা? একটা তুলনার সংকেত ওর চিঠিতে সাদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিঁধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে। পাই পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প। তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে।
0: ঐকতান কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বাণী উচ্চারণ করেছেন। কবিতাটি মানবপ্রেম, সাম্য, সহমর্মিতা ও বিশ্ব ভ্রাতৃত্বের এক শক্তিশালী ঘোষণা। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে শুনব রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ঐকতান, আবৃত্তিতে সিরাজুর রহমান।
4: বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ, সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে, যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি। জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই, যত পারি ভিক্ষালব্ধ ধনে আমি পৃথিবীর কবি। যেথা তার যত উঠে ধ্বনি আমার বাঁশির সুরে, সারা তার জাগিবে তখনই এই স্বর সাধনায়। পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক কল্পনায় অনুমানে ধরিত্রীর মহা একতান, কত না নিস্তব্ধ ক্ষণে পূর্ণ করিয়াছে মোর প্রাণ। দুর্গম তুষার গিরি, অসীম নিঃশব্দ নীলিমায়, অশ্রুত যে গান গায় আমার অন্তরে বারবার, পাঠায়েছে নিমন্ত্রণ তার। দক্ষিণ মেরুর ঊর্ধ্বে যে অজ্ঞাত তারা, মহাজন শূন্যতায় রাত্রি তার করিতেছে সারা, সে আমার অর্ধরাত্রে অনিমেষ চোখে অনিদ্রা করেছে স্পর্শ অপূর্ব আলোকে। সুদূরের মহাপ্লাবী প্রচণ্ড নির্ঝর মনের গহনে মোর পাঠায়েছে স্বর, প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে, তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ, সঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের ভোগ, গীত ভারতীর আমি পাই তো প্রসাদ নিখিলের সঙ্গীতের স্বাদ।
0: রবীন্দ্রনাথ ঠাকুরের সেঁজুতি কাব্যের অন্তর্গত পরিচয় কবিতাটি মানব জীবনের আগমন বিকাশ বার্ধক্য ও অনন্ত যাত্রার এক রূপক বিশ্লেষণ। আমি তোমাদেরই লোক আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। এই ভাবনার মাঝেই জীবনের পরম ও শেষ পরিচয় খুঁজে পাওয়া যায়। প্রিয় শ্রোতা, চলুন শুনে আসি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পরিচয়, আবৃত্তিতে উৎপলা ভট্টাচার্য।
1: একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে, নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হল, সাঙ্গ হল তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে, কনক চাপার দল পড়ে ঝুরে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা, ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণী কে, সেতারেতে বাঁধিলাম তার গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়।
0: ইংরেজ কবি শেলি বিষাদতমের মাঝে মধুরতমের সন্ধান পেয়েছিলেন। তিনি যেমন বলেছেন, সামনে পিছে জীবন বাঁকে, পাইনে যা তার দুঃখ থাকে, দুঃখ কিছু মিশেই থাকে সরলতম হাসির ফাঁকে, গানটি হবে মধুর যদি গভীর ব্যথা জড়িয়ে রাখে। রবীন্দ্রনাথের মহুয়া কাব্যগ্রন্থের বিদায় কবিতায় আমরা সেরকম বিষণ্ণতার সুর শুনতে পাই। কবিতাটি বিচ্ছেদ, পরিবর্তন, সময়ের অপ্রতিরোধ গতি এবং আত্মত্যাগের এক গভীর দার্শনিক কাব্য। চলুন বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বিদায় এর আবৃত্তি শুনে নেই। উচ্চারণ করছেন মোহাম্মদ এনামুল হক।
5: কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আঁধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরির মোরে ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজই নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায়, আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘ শ্বাস, ঝরা বকুলের কান্না বেঁধিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে, হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি, তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম, তারে আমি রাখে এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশে, পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়, হে বন্ধু বিদায়।

শুনছিলেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান ঐকতান। কবিতা ও আবৃত্তির আবেশে অলক্ষেই ফুরিয়ে গেল সময়। যাবার আগে জানিয়ে দেব অনুষ্ঠানটির গবেষণা, গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মহিউদ্দিন তাহের। শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাদিয়া ফেরদৌস।

0: বাংলাদেশ বেতার ঢাকা সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এ পালার আয়োজন। যারা রয়েছি বিভিন্নভাবে অনুষ্ঠান সংশ্লিষ্ট হয়ে, উপস্থাপনে রয়েছে আমরা কজন: জুবায়ের আল মাহমুদ, আমিনুল ইসলাম মঞ্জু, সৈয়দা সাজিদা খানম, জান্নাতুল ফেরদৌসি লিজা এবং ইমতিয়াজ মাশরাফি।
1: প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্র গোপ, নাসরিন আক্তার, মোসাম্মদ নূরজাহান, হাফিজ আক্তার এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
2: বন্যার্থীদের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থ্যবান ব্যক্তিরই নৈতিক ও সামাজিক দায়িত্ব। আসুন আমরা সবাই এ দায়িত্বের পবিত্রতা রক্ষা করি। আপনার যেটুকু সামর্থ্য আছে তা নিয়েই বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। আপনার ক্ষুদ্র প্রচেষ্টাই একজন বন্যা পীড়িতকে নতুন জীবন দিতে পারে।
3: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী পুনম চন্দ্র মিত্র। প্রথম গানটি লিখেছেন মামার মাহবুবুল ইসলাম, সুর করেছেন বিমান চন্দ্র বিশ্বাস।

আধুনিক গান শুনছেন শিল্পী পুনমচন্দ্র মিত্র। এবারের গানটির গীতিকার খালেদ বুলবুল, সুরকার পুনমচন্দ্র মিত্র।

0: আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন পূরণচন্দ্র মিত্র,
1: বাংলাদেশ বেতার।
2: আসার,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।

0: বৃক্ষ আমাদের
1: সবুজ বন্ধু, অকৃত্রিম বন্ধু। বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, আসুন আমরাও গাছের জীবন রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। আমাদের পরিবেশকে নির্মল করতে হলে, আরও বেশি সবুজ, গাঢ় সবুজ করতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বাংলাদেশে 18 কোটি মানুষ, যদি প্রত্যেকে 2 করে গাছ লাগাই 36 কোটি গাছ। এ সবুজ দেশ আরও সবুজ হতে পারে যদি আমরা বেশি করে সবাই গাছ লাগাই প্রত্যেক জায়গা থেকে। কোনো ছাদ খালি থাকবে না, কোনো ফাঁকা জায়গা খালি থাকবে না, সব জায়গায় যদি বৃক্ষরোপণ করি সবুজময় হয়ে উঠবে এই শ্যামলিমময় আমাদের প্রাণের বাংলাদেশ। আসুন সবাই মিলে বেশি করে গাছ লাগাই, পরিবেশকে আরো নির্মল করি, আরো সুস্থ মানুষের জন্য উপযোগী করে তুলি। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই এবং বৃক্ষ রোধন রোধ করি। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিতে হবে। যত্রতত্র যখন তখন গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিতে হবে, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিতে হবে। গাছ একই সঙ্গে পরিবেশগত ও অর্থনৈতিক সম্পদ, এই কারণে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ব্যক্তির এবং রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখুন। গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে নিজে অবহিত হন, অন্যকেও সচেতন করে তুলুন। আসুন আমরা প্রত্যেকে বৃক্ষপ্রেমী হয়ে আমাদেরকে ভালোবাসি, আমাদের এই পরিবেশকে ভালোবাসি।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা এখন শোনাব দেশের গান। কবির বকুলের কথাও সুরে বশিরুজ্জামান সাব্বিরের কণ্ঠে এখন শুনুন আকাশ পাহাড় নদী সাগর, এই দেশের গানটি।

0: বশিরুজ্জামান সাব্বিরের কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, পরিবেশনা এবারে রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী ফাতেমাতুজ্জোহরা।

0: আসসালামু আলাইকুম, সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বর্ষা আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বুড়িগঙ্গা সহ রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন শীর্ষক এক বৈঠকে এ নির্দেশ দেন। নদী দূষণ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কর্মপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। বৈঠকে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষা এবং রাজধানী সংলগ্ন অন্যান্য নদীর বর্তমান পরিবেশগত অবস্থা, দূষণের উৎস, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্য নদীতে নিঃসরণ, অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা, খালগুলোর নব্যতা হ্রাস এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় দুর্বলতাকে নদী দূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, রাজধানীর চারপাশের নদী দূষণ রোধে একটি সমন্বিত ও সময়বদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে একটি আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠন করা হবে এবং নির্ধারিত সময় অন্তর অগ্রগতি পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন দাখিল করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নদী ভাঙ্গন মোকাবেলায় পরিবেশ বান্ধব সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তাঁর সভাপতিত্বে নদী ও খালপার রক্ষায় বিন্যা ঘাসের ব্যবহার নিয়ে অনুষ্ঠিত সভায় এই আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের উপ উপাচার্য ও পুরকৌশল বিভাগের শিক্ষক ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম দেশের নদী ও খালপাড়ের ভাঙ্গন রোধ, উপকূলীয় বাঁধ সংরক্ষণ, চরাঞ্চল ও হাওড়ের সড়ক এবং সড়ক ও রেললাইনের পাশে কংক্রিটের ব্লক ও জিও ব্লকের পরিবর্তে পরিবেশ বান্ধব ও টেকসই বিন্যা ঘাস ব্যবহারের উপর একটি উপস্থাপনা তুলে ধরেন। উপস্থাপনা পর্যবেক্ষণ করে প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষায় এ ধরনের বিকল্প ও উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ এই তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৩ আগস্ট, মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৮ আগস্ট। উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। পলাতক ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। গতরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে সরকার জানায়, এ ঘটনাটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত এবং ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য ক্ষতিকর। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেখ হাসিনা ও তার সহযোগীদের স্থান বাংলাদেশের রাজনীতিতে আর কখনোই হবে না। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন স্বাধীন দেশের প্রকৃত মালিক জনগণের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ণ রাখতে রাষ্ট্রীয় কাঠামোর ইতিবাচক সংস্কারের বিষয়ে গুরুত্বারোপ করেছেন। তিনি আজ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে শিকল ভাঙ্গা জুলাই শীর্ষক একটি প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, স্বাধীন দেশে যেন আর নতুন করে পরাধীনতার শিকল ভাঙ্গার প্রয়োজন না পড়ে সে লক্ষ্যে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ার তথ্য সম্প্রচার মন্ত্রণালয় একমত প্রকাশ করেছে বলেও জানান তিনি। খেলার খবর, ক্রিকেট। ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া একাদশ দুই উইকেটে ৫১ রান করেছে। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৬৩ রান করে। এদিকে একই ভেন্যুতে আগামী ১৩ আগস্ট বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্ধ সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী।

0: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: ওয়া আলাইকুম আসসালাম।
0: কেমন আছো তোমরা?
2: আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, তুমি কেমন আছো?
0: শুকর আলহামদুলিল্লাহ, তোমাদের দয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ভালো আছি বুঝলেই তো আসরে আসতে পারছি নাকি?
2: হ্যাঁ তো ঠিকই।
0: কিন্তু এই যে মেজাজটা খারাপ হয়ে গেল বুঝছো?
2: কেন?
0: এই যে কামাল মিনা, এই যে সব সময় ঠিক মতো খালি পেছাপেছি করে বুঝছো?
2: আমরা গ্রামে বারো পদের মানুষ, সবাইকে একরকম হইব কও
0: না,
2: একজন অন্য রকম হইতেই পারে,
0: সেটা মাইনাতে কিন্তু তুমি ডেইলি আর কয়বার মানবা?
2: শাস্তি দেওয়াই লাগবো
3: না। তুমি যেমন কইলা মাইনে নেওয়ার লাগবো, আমগরও কিছু মানতো বাবা, তারও কিছু ছাড় দিত,
0: মানে স্বজন প্রীতির একটা শেষ মুহূর্তে
2: এখানে কথা আছে। এই যে টুকটাক ভুল ত্রুটি করে সে তো চুরি ডাকাতি করে না, তারা জেল পুলিশ
0: বোঝো কেমনে?
2: না না না, এই একটা বিশ্বাস আছে, কি কম না।
1: শুনো লিলিবু,
0: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী। কবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোয় এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন।
2: ঠাকুর পরিবার,
0: তার গান, তার কবিতা, তার সাহিত্য সব কিছু মিলায়া সে কিন্তু একদম মানে অসাধারণ একজন কবি, তাই না?
3: তা তো ঠিকই, ছোটবেলায় কত কবিতা
2: পড়ে বিশ্বকবি কে নিয়েছে,
0: এবং সে বিশ্বকবি। হ্যাঁ, তো বিশ্বকবির যেহেতু আষাঢ় মাস আর বিশ্বকবির মৃত্যুবার্ষিকী, তার সম্মানে আমরা একটা রবীন্দ্রসঙ্গীত শুনলে কেমন হয়?
2: খুব ভালো।
0: আচ্ছা,
1: আজকে শুরুতেই গান শুনবা? হ্যাঁ শুনো।
0: যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী বইলা কথা, সে তো বিশ্বকবি, তার জন্য তো আমাদের একটু ভালোবাসা থাকতেই হবে, তাই না? তাহলে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনি। গানের কলি হইল আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো, তাহলে আমরা গানটা আগে শুনি, তারপরে আমরা আমাদের আসরের অন্য অন্য বিষয়ে আলোচনা করব।
3: ঠিক আছে, শুনি।

0: ছবি কেমন লাগলো তোমাদের গানটা? যেহেতু
1: বর্ষার দিনে শেষ বিকালে
0: রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু বার্ষিকী,
1: নরম নরম গান ভালোই লাগে।
0: আমরাও তার প্রতি শ্রদ্ধা জানাই এবং সে ভালো থাকুক, শান্তিতে থাকুক এই কামনা করি। নাকি এখন একটা জিনিস, নতুন একটা তথ্য তোমাদের জানাই।
1: কি?
0: তোমরা বাস তো চিনই,
1: বাস চিন মনে
2: কেন? বাস
1: বাইরা বাস, বকনা বাস,
0: বিভিন্ন
2: কত বাসের নাম জানো?
0: বাইরে বুঝছো, এই বাসের মধ্যে একটা বাস হচ্ছে, সেটা হইতাছে তোমার গিয়া সবুজ বাস।
2: বাস তো সবুজই থাকে,
0: সবুজই থাকে, এবং এর একটা চাষ করা যায় এবং চাষের সম্ভাবনা অনেক ভালো।
2: এটা নতুন বিষয় মনে হচ্ছে, জানানোর ব্যবস্থা করো।
0: বাস আমাদের গ্রামীণ জীবন, কৃষি ও পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, বুঝছো?
2: কইলামই, মৃত্যু পর্যন্ত বাসের দরকার,
0: মূল্যবান সম্পদ। এক সময় এটি শুধু গৃহস্থলের উপকরণ হিসেবে ব্যবহার হইলেও বর্তমানে পরিবেশ বান্ধব, লাভজনক ও টেকসই কৃষি উদ্যোগ হিসেবে গুরুত্ব পাইতেছে। পরিকল্পিতভাবে সবুজ বাস চাষের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সংরক্ষণ এবং রপ্তানির নতুন সুযোগ তৈরি করা সম্ভব হইতাছে, বুঝছো? এখন এই ব্যাপারে আমরা একটা আলোচনা
3: শোনাও, মেলা কথা তো শুনলাম।
0: সবুজ বাস চাষের সম্ভাবনা, নতুন দিগন্ত, এটা নিয়ে আলোচনা করবেন রেশমা আফরোজ, উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আমরা আগে শুনি, তারপরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করুন যাইব, কি বল?
4: কৃষিজীবী ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি রেশমা আফরোজ, উপজেলা কৃষি অফিসার, প্রশিক্ষণহীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আজ আমি আপনাদের সাথে কৃষি বিষয়ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় সবুজ বাস চাষের সম্ভাবনার নতুন দিগন্ত। বাস আমাদের গ্রামীণ জীবন, কৃষি ও পরিবেশের সঙ্গে অতপ্রতভাবে জড়িত একটি মূল্যবান সম্পদ। একসময় এটি শুধু গৃহস্থালির উপকরণ হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে পরিবেশ বান্ধব, লাভজনক ও টেকসই কৃষি উদ্যোগ হিসেবে গুরুত্ব পাচ্ছে। পরিকল্পিতভাবে সবুজ বাস চাষের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সংরক্ষণ এবং রপ্তানির নতুন সুযোগ তৈরি করা সম্ভব। আজকের আলোচনায় আমরা জানব সবুজ বাস চাষের সম্ভাবনা, এর অর্থনৈতিক ও পরিবেশগত গুরুত্ব এবং কিভাবে পরিকল্পিতভাবে বাস চাষ করে কৃষক লাভবান হতে পারেন। ঘরবাড়ি নির্মাণ, কৃষিকাজ, আসবাবপত্র, হস্তশিল্প, পরিবেশ সংরক্ষণে বাসের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী পরিবেশ বান্ধব ও নবায়নযোগ্য সম্পদের চাহিদা বাড়ায় বাসকে সবুজ সোনা বলা হয়। তাই পরিকল্পিত বাস চাষ বাংলাদেশের কৃষি ও অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। বাংলাদেশে প্রাকৃতিকভাবে বিভিন্ন প্রজাতির বাস জন্মে, তবে বাণিজ্যিক ভিত্তিতে উন্নত জাতের সবুজ বাস চাষ করলে কৃষক তুলনামূলকভাবে কম সময়ে অধিক লাভবান হতে পারেন। বাস বহু বর্ষজীবী উদ্ভিদ হওয়ায় একবার রোপণ করলে দীর্ঘদিন ধরে বাস উৎপাদন করা যায়। সাধারণত 3-5 বছরের মধ্যে বাস সংগ্রহের উপযোগী হয় এবং এরপর নিয়মিতভাবে বাস আহরণ করা সম্ভব। সবুজ বাস চাষের অন্যতম বড় সুবিধা হল এটি অনাবাদী বা কম উৎপাদন জমিতেও ভালোভাবে জন্মানো সম্ভব। চরাঞ্চল, পাহাড়ি এলাকা, রাস্তার ধারের জমি, পুকুর পাড় এবং বসতভিটার আশেপাশেও বাঁশের বাগান গড়ে তোলা সম্ভব। এতে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয় এবং কৃষকের অতিরিক্ত আয়ের সুযোগও সৃষ্টি হয়। বাঁশ চাষ অর্থনৈতিকভাবে লাভজনক এবং পরিবেশগতভাবে অত্যন্ত উপকারী। এটি দ্রুত বৃদ্ধি পায়, প্রচুর কার্বন ডাই অক্সাইড শোষণ করে, মাটির ক্ষয়রোধ করে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহায়তা করে। বর্তমানে বাঁশ ভিত্তিক শিল্পের সম্ভাবনা দ্রুত বাড়ছে। বাঁশ দিয়ে আসবাবপত্র, হস্তশিল্প, কাগজ বোর্ড, বায়োচার ও পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী তৈরি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে বাঁশজাত পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় পরিকল্পিত বাঁশ চাষ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে রপ্তানি আয় বৃদ্ধিরও ভালো সুযোগ রয়েছে। সবুজ বাঁশ চাষে সফল হতে হলে উন্নত ও রোগমুক্ত চারা নির্বাচন, সঠিক দূরত্বে চারা রোপণ, নিয়মিত আগাছা দমন, জৈব ও সুষম সার প্রয়োগ এবং প্রয়োজনীয় সেচ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঝাড়ের পুরনো ও দুর্বল বাঁশ অপসারণ করলে নতুন কুশি বৃদ্ধি ভালো হয়। কৃষি প্রশাসন অধিদপ্তর, বন বিভাগ ও গবেষণা প্রতিষ্ঠান বাঁশের উন্নত জাত, চারা উৎপাদন ও বাগান ব্যবস্থাপনায় কাজ করছে। প্রশিক্ষণ, মানসম্মত চারা, সহজ ঋণ ও বাজার সংযোগ নিশ্চিত করা গেলে বাঁশ চাষ আরও সম্প্রসারিত হবে। বিশেষ করে যুব সমাজের জন্য বাঁশ চাষ একটি সম্ভাবনাময় উদ্যোগ হতে পারে। বাঁশের নার্সারি, চারা উৎপাদন, বাঁশ প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প এবং অনলাইন বিপণনের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। নারীরাও বাঁশজাত হস্তশিল্প উৎপাদনের মাধ্যমে পারিবারিক আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, টেকসই কৃষি, পরিবেশ সংরক্ষণ ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সবুজ বাঁশ চাষ একটি সম্ভাবনার উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ও উন্নত বাজার ব্যবস্থাপনার মাধ্যমে বাঁশ চাষ বাংলাদেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। আসুন বাঁশকে টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কৃষি ও পরিবেশ বান্ধব সম্পদ হিসেবে গড়ে তুলি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কথা হবে নতুন কোন বিষয় নিয়ে। আল্লাহ।
0: শোনো, কেমন লাগলো বলো? এই যে নতুন বাঁশ চাষে সম্ভাবনার যে দিগন্ত নিয়ে আলোচনাটা হইল, এটা কিন্তু আমাদের অনেক শিক্ষণীয় ব্যাপার। এই কারণে যে আমরা নিজেরাও যে খালি জায়গাগুলো আমাদের পইরা রয়েছে, সেই খালি জায়গায় যদি আমরা এই ধরনের বাঁশ লাগাই, তাইলে কিন্তু আমরা মানে অনেক সফল হইতে পারি।
3: বিশাল সম্ভাবনা, বিশাল সম্ভাবনা,
0: আমরা এই সম্ভাবনার সাথে যোগ দিই, কি বলো?
5: অবশ্যই,
0: তারপরে কামাল মিনা তো তোমার আগে উদ্যোক্তা হয়ে বৈশা রয়েছে, এবং কামাল মিনা তো বিশাল উদ্যোক্তা, তারপরে আমরা ওইটা শুনি না ওনাদের মতো, এবং পাশাপাশি নিজেদের মতো যতটা পারি আমরাও উদ্যোগ নিয়ে সুন্দর ভাবে কাজ করি।

0: কিরে রাতু, মুখ ভার করে বসে আছিস কেন?
1: বাবার সাথে একটু রাগারাগি হয়ে গেছে।
2: কেন, কি করেছিস তুই?
3: চাচাকে যতটুকু জানি তিনি তো রাগ করার মানুষ না।
1: পড়ালেখা শেষ করে বসে আছি, কোনো কাজকর্ম পাচ্ছি না। কেন আমি কাজকর্ম পাচ্ছি না এটা নাকি আমার দোষ। আচ্ছা তোরা বল, বেকার জীবন কারো ভালো লাগে?
0: আমি তো দেখছি তোর মনটাই হচ্ছে বেকার, তোর কাজ করার কোনো ইচ্ছা নাই।
1: হ্যাঁ, আমার তো জমিদারি আছে।
0: তাহলে কি করবি?
1: ভাবছি শহরে চলে যাব, সেখানে অনেকগুলো অপশন আছে, কোনো না কোনো একটা ব্যবস্থা পেয়ে যাব।
0: কিন্তু গেলেই তো হবে না, সব কিছুর একটা পরিকল্পনা লাগে, না হয় বিপদে পড়ার সম্ভাবনা আছে।
4: বিপদে পড়লে পড়বে, তাতে তোর কি করার আছে?
1: না, তোরা সামান্য একটা কথা নিয়ে যা শুরু করছিস। আচ্ছা যা, আমি কোথাও যাব না।
0: শোন, আমি বেকার জীবনের অবসানের পথ পেয়ে গেছি, ইচ্ছে করলে তোরাও আমার সাথে থাকতে পারিস।
3: আরে আরে আরে, কথা না ঘুরে আসল কথা বল, কি পথ পেয়েছিস?
0: চাকরির আশায় না থেকে নিজেরাই যদি উদ্যোক্তা হই, নিজেদের যেমন উন্নতি হবে, পাশাপাশি আরো অনেককে স্বাবলম্বী করা যাবে।
2: আরে কি করবি সেটা বল।
0: হাতের কাছেই আছে সবকিছু, এত ভাবনার কি?
3: তোর কথায় মনে হচ্ছে আলাদিনের চেরাগ আমাদের সামনে ঘুরছে,
4: ঘষা দেব আর ফুরফুর করে ভাগ্য গড়তে শুরু করবে।
0: রূপকথার গল্প কোনো নিছক ঘটনা নয়, তারও একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যগুলো গল্পের পাতা থেকে এখন বাস্তবে রূপ লাভ করেছে। সমস্যা হচ্ছে উদ্যোগগুলো আমাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে।
2: ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে আসল কথাটা বল।
0: আমি আগেই বলে রাখছি, উদ্যোক্তা হওয়ার জন্য প্রথমে ধৈর্যশীল হতে হবে।
4: আচ্ছা ধৈর্য ধরলাম, এখন আমরা কিভাবে কি করব সেটা বল।
0: এখানে আমরা পাঁচজন আছি, প্রত্যেকে একটা করে কাজ যদি করি, ধর আমি একটা গরুর খামার দিলাম,
1: আমি মাছের চাষ করলাম,
2: আমি সবজি বাগান করলাম,
3: আর আমি হাঁস মুরগির খামার দিলাম,
4: আমি ফল ফলাদের বাগান করলাম,
0: এরকম অনেক কিছু আছে। আমরা প্রত্যেকে একটা করে উদ্যোগ নিলে এই উদ্যোগকে সফল করতে আরো কমপক্ষে 10 জন লোক জড়িত করতে হবে, তাহলে দেখ আমাদের সাথে আরো 10টি পরিবার স্বাবলম্বী হলো।
4: হ্যাঁ তাই তো, বুদ্ধিটা খারাপ না,
3: কাজ নিয়ে আর টেনশন করতে হবে না,
1: নিজেদের উৎপাদিত পণ্য নিজেরা খেলাম, বিক্রি করে পরিবারের উন্নতি করলাম।
0: তবে কাজ শুরু করার আগে আমাদের কাজের বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে, যাতে করে কাজ শুরু করার পর সমস্যায় পড়তে না হয়।
4: কাজ করতে সমস্যা তো হবেই, আমরা সমাধান কোথায় পাবো?
0: শুধুমাত্র সমাধান নয়, আমাদের এই উদ্যোগ সফল করতে যদি কোনো সহযোগিতা লাগে তারও ব্যবস্থা আছে।
1: বাহ, বুদ্ধি তো ভালো দিয়েছিস, এখন সঠিক পরিকল্পনাটাও বলে দে।
0: জানিস, উদ্যোক্তা হওয়ার জন্য সরকার যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
3: তার মানে আমাদের পেছনে বড় একটা শক্তি আছে।
2: তাহলে আর চিন্তা করছি কেন, সবাই চল কাজে নেমে পড়ি।
0: আমাদের এই কাজগুলো সঠিকভাবে করার জন্য অনেকগুলো অধিদপ্তর আছে, আমরা তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেরা এগিয়ে যাব।
1: এখন মনে হচ্ছে আমি একটা বোকা।
0: আমরা কেউ বোকা না, শুধুমাত্র ইচ্ছা আর পরিকল্পনার অভাবে বোকা বনে যাই।
4: হব না হব না, আমরা আর হব না বোকা,
5: আমরা হব উদ্যোক্তা, ভাগ্য গড়তে নেই কোনো বাধা।
6: কেমন শুনলা কত নাটক?
7: শুনে বুঝলাম আমরা সবাই এক একজন উদ্যোক্তা।
6: আমরা সবাই এক একজন উদ্যোক্তা, কেউ মাছের উদ্যোক্তা, কেউ গরুর খামারের উদ্যোক্তা, কেউ শাকসবজির উদ্যোক্তা, কেউ গাছ লাগানোর উদ্যোক্তা। এই উদ্যোক্তারা যদি ধরো নিজেরা উদ্যোগ নিয়া যদি সুন্দর সুন্দর কাজগুলো করে, তাহলে ধরো 5 জন 7 জন 10 জন খামারি তাদের দরকার হয়, কৃষক দরকার হয়, এই কয়টা পরিবার তো বাইচে গেল,
8: কর্মসংস্থানের ব্যবস্থা করতে।
6: এই যে শিক্ষিত পোলাপান গুলা এত সুন্দর কইরা, এই যে ধরো চাকরি বাকরি না কইরা দেশে আইসা নিজেদের জমি, বাপের জমি, আত্মীয় স্বজনের জমি চাষাবাদ কইরা উদ্যোক্তা হইতাছে, এতে ধরো 5টা পরিবার বাইচা যাইতাছে, নিজেরও কর্মসংস্থানের সুযোগ হইতাছে। আমরাও কিন্তু আমাদের পরের প্রজন্ম যারা আছে তাদেরকেও আমরা এইভাবে শেখাবো, এবং নিজের কাজ যদি নিজে করি তাইলে কিন্তু কোনো অসম্মানের কিছু নাই।
8: তুমি নাটকের চরিত্র লয়ে কথা কইতাছ?
3: হ্যাঁ কইতে দাও,
8: আমরা কইলে যাব না, পরিচিত আমগো লগে যে চরিত্র বইরছে দেখো না, এমএ পাস কইরা চাকরি বাকরি না কইরা পুকুর লয়া ওর খাবারে তো সাতজন লোক খাটে।
6: শোনো আমি তো শোনো সেটা তো আমি বললাম যে শিক্ষিত লোকরাই,
3: আমি খালি শুনতেছি যে আমার কথাটা কইতেছে না। আমি যে প্রতিদিন আসরে আসি, প্রতিদিন আমার দেহে আমি এখন পান্তাবাত হয়ে গেছি।
6: শিক্ষিত লোকের কথা কইছি, তুমি কিন্তু শিক্ষিত লোকের বাইরে না, এটা তো মাথায় রাখতে হবে, তাই না?
8: আমার সবজি বাগানে মাঝে মাঝে দুই চার পাঁচজন খাটে, প্রত্যেকদিন তো দুইজন থাকেই, আমিও তো একটা উদ্যোক্তা।
7: আরে রূপালী গো শোনো, সবসময় তোমার নাম ধরে কইতে হবে কেন? এই সমস্ত প্রশ্ন সকালে বুঝে নেবা যে আমারে কইতাছে।
6: উদ্যোক্তা হিসাবে রূপালীর কোন তুলনা নাই,
8: মানলাম,
6: খুশি হয়েছো, তাই না? এখন
3: এটা কি জানো নাসির ভাই, শোনো, এই যে কইলা, আমি মনে করি এইটা আমার একটা স্বীকৃতি, বুঝছো?
8: নারীর ক্ষমতায়ন,
6: বাবারে নারীর ক্ষমতায়ন,
8: তাই তো,
6: বুঝছো?
8: আগে আসলে টাকা রাখতাম, এখন বেনেটি ব্যাগ ব্যবহার করি, আবার শালিশে ডাকে, তাহলে এটা কি নারীর ক্ষমতায়ন না? কও
7: তুমি সব কি বেনেটি ব্যাগে রাখো, ব্যাংকে রাখো না?
6: সঙ্গে সঙ্গে পাইলে ভ্যানিটি ব্যাগে রাইখা, তারপরে তোমার ব্যাংকে পাঠায়। বর্ষার দিনে, হ্যাঁ, যদি বর্ষা হয় তাইলে কি করতে হইব? আমাদের গাছ লাগাইতে হইব, তাই না?
8: আর ঘরে,
7: আরে বর্ষার দিনে তো বর্ষাই হইব, কি কইলা?
6: খিচুড়ি খাইতে হইব। আর যদি বর্ষার বর্ষা নাই হয় তাইলে তো কি করার,
3: সৌন্দর্যই থাকলো
6: না, তাহলে তো বর্ষার যে একটা সৌন্দর্য সেইটাই থাকলো না।
8: বর্ষা শেষ হয়ে যাইতেছে,
6: ধুলা বালি সব পরিষ্কার করে দেয়, তাই না? আর এই বৃষ্টি আমাদের জীবনের কিন্তু অনেক মঙ্গল, তাই না? আমরা এখন আর একটা ব্যাপার নিয়ে আলোচনা করি, সেচে সৌর শক্তির ব্যবহার, এইটা নিয়ে আলোচনা করবেন
8: খুব ভালো একটা
6: রাকিব আল কাদির, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ডিরেক্টর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, সেচ ভবন, ঢাকা। তাহলে আমরা শুনি সেচে সৌরশক্তির ব্যবহার নিয়ে একটি আলোচনা।
9: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আজকে বাংলাদেশের সেচ কাজে সৌরশক্তি ব্যবহার নিয়ে আমি উপস্থিত হয়েছি প্রকৌশলী রাকিব আল কাদির, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ডিরেক্টর, বিএডিসি পার্টনার প্রোগ্রাম। প্রথমে আমি বাংলাদেশের সেচ কাজে সৌরশক্তি ব্যবহার কতটুকু সম্ভাবনাময় সেটা নিয়ে আলোকপাত করছি। বাংলাদেশ পৃথিবীর অন্যতম সৌরশক্তি সমৃদ্ধ দেশ, এখানে দৈনিক সৌর বিকিরণের পরিমাণ 4-6 কিলোওয়াট আওয়ার পার মিটার কিউব, বছরের রৌদ্রজ্জ্বল দিন আমরা প্রায় 280-300 দিন পর্যন্ত পেয়ে থাকি, দৈনিক কার্যকর সূর্যালোক প্রায় 5-7 ঘন্টা। সুতরাং বাংলাদেশের অধিকাংশ কৃষি অঞ্চল সৌরশক্তি চালিত সেচের জন্য অত্যন্ত উপযোগী, বিশেষ করে উত্তরাঞ্চল যেমন রাজশাহী, রংপুর, দিনাজপুর, নওগাঁ, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া সহ বিভিন্ন এলাকা অত্যন্ত সম্ভাবনাময়। বর্তমানে বাংলাদেশের সৌরচালিত সেচ দ্রুত সম্প্রসারিত হচ্ছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় 3,556টি সোলার ইরিগেশন সিস্টেম চালু রয়েছে, যেখানে মোট ইনস্টল ক্যাপাসিটি প্রায় 62.09 মেগাওয়াট। বর্তমানে ইটকল প্রায় 1500 বেশি, বিএডিসি কর্তৃক প্রায় 700 বেশি, বিএমডিএ প্রায় 800 মতো, এবং বিআরইবি থেকে প্রায় 300টি সৌরশক্তি চালিত সেচ যন্ত্র পরিচালিত হচ্ছে। এছাড়াও ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন কৃষক সেচ কাজে সৌরশক্তি চালিত সেচ যন্ত্র ব্যবহার করে যাচ্ছে। বাংলাদেশে প্রধানত বিভিন্ন ধরনের সেচ প্রযুক্তি ব্যবহৃত হয়, যেমন সোলার অপারেটেড এলএলপি, সোলার অপারেটেড গভীর এবং অগভীর নলকূপ, সোলার বেসড ডাগওয়েল, যেখানে আবার সৌরশক্তি চালিত পাম্পের পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণ করে সেচ কাজে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও গ্রিড কানেক্টেড সোলার ইরিগেশন সিস্টেম, এখানে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়, যেটি ভবিষ্যতের সবচেয়ে সম্ভাবনাময় প্রযুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। এখন কৃষকরা এই সৌরশক্তি চালিত সেচ প্রযুক্তি ব্যবহার করে কতটুকু অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে, এই বিষয়টা কিন্তু আমাদের সামনে চলে আসে। বাংলাদেশে সৌরশক্তি চালিত সেচ পাম্প কৃষকদের জন্য শুধু ডিজেল চালিত পাম্পের বিকল্প নয়, বরং দীর্ঘমেয়াদে বিদ্যুৎ চালিত পাম্পের একটি টেকসই বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। ডিজেল চালিত পাম্পের সম্পদের ক্ষেত্রে জ্বালানি, ইঞ্জিন অয়েল ও রক্ষণাবেক্ষণ ব্যয় অনেক বেশি হওয়ায় এর পরিচালন ব্যয় সর্বোচ্চ। অন্যদিকে বিদ্যুৎ চালিত পাম্পের পরিচালন ব্যয় তুলনামূলকভাবে কম হলেও বিদ্যুতের বিল, লো ভোল্টেজ, লোডশেডিং এবং ভবিষ্যতে বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঝুঁকি রয়েছে। সৌরচালিত পাম্প একবার স্থাপনের পর সূর্যালোকই হয় প্রধান শক্তির উৎস, যার ফলে পরিচালন ব্যয় প্রায় শূন্য এবং রক্ষণাবেক্ষণ ব্যয়ও কিন্তু খুবই কম। উত্তরাঞ্চলের বাংলাদেশ ভিত্তিক লাইফ সাইকেল কস্ট বিশ্লেষণে দেখা যায়, 4 হর্স পাওয়ার পাম্পের অ্যানুয়ালাইজড লাইফ সাইকেল কস্ট সৌরচালিত পাম্পের ক্ষেত্রে প্রায় 36,848 টাকা, বিদ্যুৎ চালিত পাম্পের ক্ষেত্রে 34,896 টাকা এবং ডিজেল চালিত পাম্পের ক্ষেত্রে 1,05,378 টাকা। অর্থাৎ সৌরচালিত পাম্পের ব্যয় ডিজেল চালিত পাম্পের তুলনায় প্রায় 65% কম, যদিও বিদ্যুৎ চালিত পাম্পের তুলনায় সামান্য বেশি, যা বর্তমানে মূলত সেচ কাজে ব্যবহৃত যে ভর্তুকিপ্রাপ্ত বিদ্যুৎ ট্যারিফের কারণেই হয়ে থাকে। তবে গবেষণায় দেখা গেছে যে বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং সৌর প্যানেলের দাম ক্রমাগত কমে আসায় ভবিষ্যতে সৌরচালিত সেচ আরও প্রতিযোগিতামূলক ও লাভজনক হবে। এছাড়াও গ্রিড কানেক্টেড সৌর ব্যবস্থায় সেচের বাইরে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রি করার সুযোগ থাকায় কৃষকের অতিরিক্ত আয়ের সম্ভাবনাও সৃষ্টি হয়, যা বিদ্যুৎ চালিত বা ডিজেল চালিত পাম্পে কোনোভাবেই সম্ভব নয়। কৃষিতে সৌর সেচ ব্যবস্থাপনায় সৌর সেচ ব্যবহারের ফলে নানা ধরনের সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি। এর পরিবেশগত সুবিধা বলতে আমরা বলতে পারি, এখানে কার্বন ডাইঅক্সাইড নির্গমন অনেক কম হয়, জীবাশ্ম জ্বালানি ব্যবহার হ্রাস হয়, বায়ু দূষণ কমায়। এছাড়াও কৃষিগত সুবিধা যেমন লোডশেডিং বা অন্যান্য সমস্যা এড়িয়ে সময় মতো সেচ প্রদান সম্ভব হয়, ফসলের উৎপাদন বৃদ্ধি পায়, ফসলি জমি সম্প্রসারণ করা সম্ভব হয়, আবার দূরবর্তী এলাকায় বিদ্যুৎ ছাড়াই সেচ দেওয়া সম্ভব হয়, কৃষকের উৎপাদন ব্যয় কমানো যায় এবং জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি পায়। বাংলাদেশ টেকসই কৃষি উন্নয়নে সৌরচালিত সেচের গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ বর্তমানে প্রায় 18 লক্ষ সেচ পাম্প বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে, যার অধিকাংশই ডিজেল চালিত এবং বাকিগুলো গ্রিড বিদ্যুৎ চালিত। এসব পাম্পের একটি উল্লেখযোগ্য অংশ যদি সৌরচালিত ব্যবস্থায় রূপান্তর করা যায়, তাহলে বছরে প্রায় 10 লক্ষ টন ডিজেল সাশ্রয় করা সম্ভব, প্রায় 30 লক্ষ টন কার্বন ডাইঅক্সাইড বা তার সমপরিমাণ গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস করা সম্ভব। এছাড়াও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের রোডম্যাপ অনুযায়ী 2031 সালের মধ্যে প্রায় 45,000 সৌরচালিত সেচ পাম্প স্থাপন করা গেলে প্রায় 4 লক্ষ হেক্টর জমিতে সেচ প্রদান এবং 13 লক্ষেরও বেশি কৃষক উপকৃত হবেন, যা দেশের খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে বাংলাদেশের ডিজেল আমদানি কমবে, কৃষি উৎপাদন ব্যয় হ্রাস পাবে, গ্রিন হাউস গ্যাস নির্গমন কমবে, কৃষকের আয় বৃদ্ধি পাবে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে এবং টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা গড়ে উঠবে। এ কারণে সৌরচালিত সেচকে বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ প্রযুক্তিগুলোর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
6: তারপরে কেমন শুনলা কবে?
8: হ্যাঁ, খুব ভালো।
6: সৌরশক্তির ব্যবহার, তবে সৌরশক্তির ব্যবহারে কিন্তু আমাদের অনেক উপকার হইবে।
8: এইভাবে যদি কাজ করতে পারি তাহলে যে কারেন্টের
6: লেগে অপেক্ষা করতে হবে
8: না,
6: কারেন্টে আমাদের যে বিল আইব তার সৌর শক্তির বিল অনেক
8: কমাইবা,
6: কিন্তু আমাদের সবার মাথায় রাখতে হবে। কম খরচ কইরা যদি বেশি উৎপাদন করা যায়, নিজেদের বুদ্ধি খাটায়া, তারপরে ধরো কৃষি ওই যে সম্প্রসারণ অধিদপ্তরের অফিসার গোডাইকা যদি বেশি উৎপাদন করা যায়, তাহলে আমাদের অসুবিধা কি সবাই সবাইরে পরামর্শ দিবা,
8: নিজেরা নিজে বিদ্যুৎটা যদি ব্যবস্থা করতে পারি তাহলে তো মনে করো যে জাতীয় যে বিদ্যুৎ ওইখানে চাপ
6: কমবে।
8: এখন যে আমার বাড়ির জল লাগবো, মেয়ে
6: লাগবো, ঠিক আছে যাই, আমরা চিন্তা করি যে আমরা যে কৃষি কাজ কইরা বেড়াই এইটা কিন্তু আমাদের জন্য অনেক একটা আনন্দের কথা, বুঝছো,
8: আমাদের গর্বের বিষয়,
6: অহংকারের বিষয়, আমরা কৃষক,
8: আমরা কৃষক,
6: এইটা আমরা, এবং আমরা কৃষিকাজ কইরা সৎভাবে জীবনযাপন সবাই করি, করবো ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত কইরা আজকের মতো শেষ করি। তার আগে একটু জানাই দিই, এতক্ষণ আপনারা শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, আর এই অনুষ্ঠানটা প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা। তাহলে চলো সবাই আমরা একসাথে।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, আয়োজন মেলায় এবারে আপনাদের জন্য রয়েছে রবীন্দ্রসঙ্গীত। প্রথমে শুনবেন মহিউজ্জামান চৌধুরীর কণ্ঠে তুমি রবে নীরবে।

0: ময়ূজ্জামান চৌধুরীর কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান। সমবেত কণ্ঠে গানটির গীতিকার আবু বকর সিদ্দিক এবং সুরকার আবু বকর সিদ্দিক।

0: ফ্যামিলি কার্ডের গানটি শুনলেন সমবেত কণ্ঠে।
1: যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। হেথা সবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। গাহি সাম্যের গান, মানুষের যে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, সে কখনো অপর ধর্মে গালি দিতে পারে না। ব্যর্থ না হওয়ার সবচেয়ে নিশ্চিন্ত পথ হল সাফল্য অর্জনে দৃঢ় সংকল্প হওয়া। প্রতিটি সূর্যাস্ত এবং সম্ভাবনাময় ভরা একটি নতুন ভোরের প্রতি প্রতিশ্রুতি নিয়ে আসে। বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে বাঙালির বাংলা, সেদিন তারা অসাধ্য সাধন করবে। অসত্যের কাছে কভু নত নাহি হবে শির, ভয়ে কাপে কাপুরুষ লয়ে যায় বীর, লড়ে যায় বীর। কোনো ভুল করেছি বুঝতে পারলে আমি প্রাণ খুলে তার স্বীকার করে নেব, কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়। নামাজ পড়ো, রোজা রাখো, কলমা পড়ো ভাই, তোর আখেরের কাজ করে নে, সময় যে আর নাই। শোন মর্তির জীব, অন্যের যত করবে পীড়ন, নিজে হবে তত ক্লীব। প্রেম হল ধীর প্রশান্ত ও চিরন্তন। আঘাত করবার একটা সীমা আছে, সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে, আর তক্ষণে তার নাম হয় অবমাননা। ভালোবাসাকে যে জীবনে অপমান করে, সে জীবনে আর ভালোবাসা পায় না।
2: বাংলাদেশ বেতার, রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুর ও ডিমরাতে 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে 23.3 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 92% এবং সন্ধ্যে 6টায় 93%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:30 এবং সূর্য অস্ত যাবে 6:38। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস।
3: This is Bangladesh Betar. I am Nazneen Nahar with the weather forecast. Met Office forecast for the inland river ports valid till 1 a.m. says that in association with temporary south or southeasterly gusty or squally wind at the velocity of 45 to 60 kilometers per hour, along with rain or thunder shower is likely to occur over the regions of পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম অ্যান্ড কক্সবাজার। রিভার পোর্টস অফ দিস এরিয়াজ আর টুভাইসড কশনারি সিগন্যাল নাম্বার ওয়ান। আই রিপিট, কশনারি সিগন্যাল নাম্বার ওয়ান। নাও ফোরকাস্ট ফর দ্য এন্ট্রায়ার কান্ট্রি রিমেন ইন এফেক্ট টিল 6 PM টুমোরো। দেয়ার আর চান্সেস অফ মডারেটলি রেইন অর থান্ডার শাওয়ার অ্যাকম্প্যানিড বাই টেম্পোরারি গাস্টি অর স্কোয়েলি উইন্ড অ্যাট দি মোস্ট প্লেসেস অফ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অ্যান্ড সিলেট ডিভিশনস অ্যান্ড অ্যাট মেনি প্লেসেস অফ রাজশাহী অ্যান্ড রংপুর ডিভিশনস। Meanwhile, moderately heavy to heavy rainfall may be expected at places of the country. Day and night temperature may remain nearly unchanged all over the country. The highest temperature was recorded today at Soyedpur and Dimla, 34.5 degrees Celsius, and the lowest was 23.3 degrees Celsius at Narayanganj all over the country. The temperature was recorded in Dhaka today was maximum 30.2 degrees Celsius, minimum 25 degrees. Humidity at 9 a.m. was 92% and at 6 p.m. was 93%. The sun rises over Dhaka tomorrow at 5:30 a.m. and sets at 6:38 p.m. And that's all we have for weather forecast for this time.
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হলো বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। বিশেষ বিজ্ঞপ্তি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 8ই আগস্ট 2026 তারিখ থেকে 13ই আগস্ট 2026 তারিখ পর্যন্ত বান্দরবান সামরিক প্রশিক্ষণ এলাকায় বিএমটিএ

দিন চলাকালীন সময়ে জনসাধারণ অন্যান্য যানবাহন ও বিমানকে উক্ত এলাকায় এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস উপলক্ষে পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দিচ্ছি। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরপার সন্ধে 7:30, রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05 শুনতে পাবেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ নাটক ভুল স্বর্গ শুনবেন রাত 10:00। মূল রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাটুর উপর প্রযোজনা আব্দুস সবুর চৌধুরী। এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান পরিচিতি। এফএম 92 MHz সন্ধে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখনই সময়। আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়াই। বন্যার্তদের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থ্যবান ব্যক্তিরই নৈতিক ও সামাজিক দায়িত্ব। আসুন আমরা সবাই এই দায়িত্বের পবিত্রতা রক্ষা করি। বন্যার্তদের সাহায্যার্থে শুকনো খাবার এবং জরুরি ঔষধপত্র নিয়ে এগিয়ে আসুন। আপনার অতি ক্ষুদ্র সাহায্য সহযোগিতা দুর্গত বিপন্ন মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনার এই মানবিক আচরণ অনেক বন্যার্তের আশ্রয় হতে পারে, অবলম্বন হতে পারে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহায়তা একান্ত প্রয়োজন এবং কামনাও বটে। সম্মিলিত প্রচেষ্টাই পারে বন্যার্তদের কষ্ট লাঘব করতে। সমাজের সচ্ছলদের একটু সদিচ্ছা বন্যা কবলিত মানুষের জন্য বিশাল প্রাপ্তি। আপনার যেটুকু সামর্থ্য আছে তা নিয়েই বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। আপনার ক্ষুদ্র প্রচেষ্টাই একজন বন্যা পীড়িতকে নতুন জীবন দিতে পারে। আপনার আমার মানবিক আচরণ, মানবতার প্রতি দরদ ভালোবাসা আমাদের সবার জীবনকে অনেক সহজ করতে পারে। আসুন মানবতার হাতকে আরও একটু প্রসারিত করি, দীর্ঘায়িত করি, লম্বা করি। তাহলে সবাই সবার জন্য, মানুষ মানুষের জন্য। কেউ তখন অসহায় নয়, কেউ তখন দুর্গত নয়।

আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার, ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি ইউসুফ ইকরাম। বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন শীর্ষক এক বৈঠক আজ সচিবালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বুড়িগঙ্গাসহ রাজধানীর ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। নদী দূষণ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কর্মপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। বৈঠকে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষা এবং রাজধানী সংলগ্ন অন্যান্য নদীর বর্তমান পরিবেশগত অবস্থা, দূষণের উৎস, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আজ রাজধানীর তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে শিকল ভাঙার জুলাই শীর্ষক একটি প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় মন্ত্রী স্বাধীন দেশের প্রকৃত মালিক জনগণের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ণ রাখতে রাষ্ট্রীয় কাঠামোর ইতিবাচক সংস্কারের বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, স্বাধীন দেশে যেন আর নতুন করে শিকল ভাঙার প্রয়োজন না পড়ে সেই লক্ষ্যে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আগামী 16 আগস্ট দেশের বহুল আলোচিত ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রথম ধাপে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচির উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। আজ সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা AZM জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, সরকার আগামী 4 বছরের মধ্যে প্রায় 1,60,00,000 পরিবারকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ প্রয়াণ দিবস। বাংলা 1348 সনের 22 শ্রাবণ কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্যের পুরোধা কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1268 সালের 25 বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছোটগল্প, উপন্যাস, কাব্য, কবিতা, গানসহ বাংলা সাহিত্যের সর্বত্র অবাধ বিচরণের মাধ্যমে মানুষের আবেগের প্রত্যেকটি ক্ষেত্রকে স্পর্শ করেছেন। 1913 সালে গীতাঞ্জলি মহাকাব্যের জন্য মহাগ্রন্থের জন্য ইউরোপের বাইরে প্রথম বাংলাভাষী হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মসংগঠন অংশগ্রহণ করে। গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল 5-এর বিভিন্ন ওয়ার্ডের বজ্র অপসারণ কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে রাজেন্দ্রপুরের 250 প্রাসাদে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন উদ্বোধন করা হয়েছে। আজ সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। সিটি কর্পোরেশন সূত্র জানায়, এই উদ্যোগের মাধ্যমে অঞ্চল 5-এর বজ্র ব্যবস্থাপনা আরও আধুনিক, কার্যকর ও পরিবেশ বান্ধব হবে বলে আশা করা হচ্ছে। নরসিংদীর শিবপুর উপজেলার বাঘা ইউনিয়নের 10 অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে 2 বান্ডেল করে ঢেউটিন দেওয়া হয়। নারায়ণগঞ্জে নৌযান শুমারি নিয়ে এক অবহিতকরণ সভা আজ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় নৌযানে কি সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা জানান, নৌযান নিয়ে সঠিক ধারণা না থাকার কারণে তারা অনেক সময় বিভিন্ন রকমের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকে। পরিপূর্ণ সরকারি সেবা নিশ্চিত করার জন্য এই ডাটাবেস তৈরি করা হবে। আগামী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের
অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসে আর্দ্রতা ছিল 92% এবং সন্ধ্যে 6টায় 93%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:30 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:38। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।

0: বাংলাদেশ বেতার। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: আমার সোনার বাংলা
2: আমি তোমায় ভালোবাসি,
1: এটা কি আমাদের জাতীয় সঙ্গীতের প্রথম লাইন? এই যে আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের প্রাণের সঙ্গীত, এই সঙ্গীত
2: কে লিখছে ভাই?
1: কে লিখছে তাই না? এটা তো আমরা জানবো। তার আগে আমরা আমাদের শ্রোতা বন্ধুরা যারা কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার এখানে শুনছেন এবং যারা দূর দূরান্ত থেকে আছেন তাদের সবাইকে জানাই
2: আসসালামু
1: আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা জানেন যে আজকে আমাদের এই জাতীয় সঙ্গীত রচয়িতা, আমাদের বিশ্বকবি, আমাদের প্রেমের কবি, আমাদের জাতীয় কবি, আমাদের প্রাণের কবি, আমাদের জাতীয় সঙ্গীত রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে মৃত্যুবার্ষিকী। আর আমাদের জাতীয় কবি তো হচ্ছে কাজী নজরুল ইসলাম, তাই না? তো এই কাজী নজরুল ইসলাম যেমন আমাদের জাতীয় কবি, তেমনি আমাদের জাতীয় সঙ্গীত রচয়িতা হচ্ছে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা জোড়াসাঁকো যে ইয়েত আছে সেখানে ওনাদের বাড়ি, এবং ওনারা জমিদার ছিলেন। জমিদার থাকাকালীন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওনার পদচারণা আছে। সেই জায়গা থেকে কিন্তু আমরা জানি যে আমাদের কোন কোন জায়গায় ওনাদের আবাস স্থল তৈরি করেছে। তেমনি একটা কুটি বাড়ি আছে, কুটি বাড়িটা হচ্ছে কুষ্টিয়াতে, সেখানে কিন্তু প্রচুর লোকের আনাগোনা, তাই না?
2: দেখতে যায়।
1: ঠিক একই সময় ওই সময় কিন্তু আমাদের বাউল সারা পৃথিবীতে যে বাউলের গান আমরা শুনি সে হচ্ছে লালনেরও, কিন্তু ওই সময় লালন ওখানে ছিলেন, ওই একই কাছাকাছি জায়গায় ওই সেউড়িয়া আর ওখানে কুটি বাড়িতে কুমারখালীর ভেতরে সব পড়ে কুষ্টিয়ার। তো রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কিন্তু কবিতা গান কিংবা নাটক কিংবা গল্প এগুলোই লেখেন নাই, উনি কিন্তু আমাদের কৃষকদের জন্য
2: কাম করছে,
1: অনেক কাজ করেছে।
3: তাই এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আমার একটু ছোট্ট করে মনে পড়লো,
1: তাই নাকি?
3: হ্যাঁ
1: নিশ্চয়ই নিশ্চয়ই রবীন্দ্রনাথের গান মনে
3: বলো একটু কই,
1: একটু কও।
3: ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি
2: কে আমারে,
1: বাবা বলো না বলো, ভালোই লাগছে। তুমি কবা নাকি কিছু একটা ইয়েছো কি নাবু?
2: আমি তো একটু কবিতা পড়ি, ওই যে বয়সকালে বুড়ো হয়ে গেল সাদা দাঁড়িয়ালা ছবি ওইটাই তো দেখি।
1: ও আচ্ছা।
2: ওই সময় লেখছে না, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয়ে স্পন্দন।
1: আচ্ছা বকুলি কিছু কবা নাকি?
4: না
3: আও না কিছু একটা।
1: আচ্ছা আমরা আমরা তো জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণেরও কবি।
2: তাই
1: তো এই রবীন্দ্রনাথের আজকের মৃত্যুবার্ষিকীতে আমরা তাকে স্মরণ করি, এবং এই স্মরণে চলো আমরা প্রথমেই শুনি রবীন্দ্রসঙ্গীত, কি বলো সবাই?
2: আমার একটা কথা ছিল, ওই যে হারুন ভাই, এই সারা পৃথিবীর মানুষই বলে জানে রবীন্দ্রনাথের গান,
1: তা তো জানবি,
2: তা তো জানবি,
1: চলো আমরা গানটা শুনে নি।
3: আচ্ছা

আপনারা শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসঙ্গীত, আর শিল্পী অদিতি মহসিনা, অদিতি মহসিন। চলুন গানটা আমরা উপভোগ করতে থাকি।

0: শুনলে তো
1: হ্যাঁ,
0: অদিতি মহসিনের গান গাইলেন আর কি, এবং এটার রচয়িতা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত রচয়িতা বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ আমাদের কৃষকদের জন্য যা করেছে তার মূল ভাবনা কি ছিল জানো? গ্রামীণ অর্থনীতি পুনর্গঠন ও কৃষকের আত্মনির্ভরশীলতা অর্জনের একটি বাস্তবসম্মত একটা রূপরেখা। যেমন ধরো শিলেদা, প্রতিশর, শাহজাদপুর, এরকম তার জমিদারি দায়িত্ব যখন পালন করতেছিল তখন তিনি কৃষকদের সাথে তাদের সুখ দুঃখ খুব কাছ থেকে অনুধাবন করেন এবং আধুনিক বিজ্ঞান ও সমবায় ও যৌথ উদ্যোগের মাধ্যমে কৃষি উন্নয়নের রূপরেখা তৈরি করেন। এবং কী কী তৈরি করছে? যেমন ধরো সনাতন পদ্ধতির বদলে কৃষিতে যাতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা যায় তার উপরে জোর দেন, মাটি ও বীজের গুণগত মান বৃদ্ধি এবং উচ্চ ফলনশীল ফসল উৎপাদনের তাগিদ দেন। আরো কি করেছে জানো? উনি তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে আমেরিকায় কৃষিবিদ্যায় উচ্চ শিক্ষার জন্য পাঠান
2: এবং
0: হ্যাঁ এবং শান্তিনিকেতনে আধুনিক কৃষি কাজের প্রয়োগ ঘটান,
2: বুঝলে?
0: আরো অনেক কিছু করেছে, যা সেগুলো আমরা ওনার সম্পর্কে জানবো শুনবো, আমরা একটু পড়াশোনা করলেই জানতে পারবো, বুঝতে পারছো?
2: এই জন্য উনি এত মহান কবি।
0: হ্যাঁ, তো চলো আমরা আরেকটা বিষয় আজকে জানি, যে বস্তার ভেতরে আদা চাষ
1: করবো। বস্তার ভেতরে আদা চাষ, এটা কেমন কথা কও?
0: এই যে ধরো কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, তাই না? এটা আদা কি করে ওই বাইরে খালি মাঠেই করা যায়, এটা না, বস্তার মধ্যে বস্তাতে হয়। আমাদের কৃষিবিদরা তো অনেক রকম কাজ করতেছে যাতে তোমার কোনো কিছু জায়গা পড়ে না থাকে, ঘরের পাশে তুমি যে ফাঁকা জায়গা আছে সেখানেও যাতে চাষ করতে
2: পারো, নিজের সংসারে তো 2 কেজি লাগে না?
0: তো যাই হোক, এই বিষয়ে আমরা কি আমরা শুনবো নাকি?
1: তুমি শুনতেছো না?
0: ওই যে বৃষ্টির মধ্যে ধরো যে ঝিমে গেছে, বুঝলে, বকুলির ওই ঝিমানি ব্যাপারটা হয়,
1: বর্ষার মুখের হাসি আছে,
2: আজকে বৃষ্টি হইছে ভাই, শ্রাবণ মাসের শেষ।
0: তো যাই হোক, এখন চলো এই বিষয়ে শুনি কৃষিবিদ মোহাম্মদ মতিউর রহমানের কাছ থেকে, উনি হচ্ছেন কৃষি অর্থনীতিবিদ, আইসিটি উইং, খামারবাড়ি, ঢাকা। চলো শুনে আসি।
2: আচ্ছা শুনি।
3: আদা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মশলা ফসল। দেশের চাহিদার তুলনায় আদার উৎপাদন বেশ কম, তাই আদা আমদানি করতে হয়। দেশের জনসংখ্যা প্রতি বছরই বাড়ছে। বাংলাদেশে 17,000 হেক্টর জমিতে আদার উৎপাদন হয় মোট 2.88 লাখ মেট্রিক টন, কিন্তু আমাদের চাহিদা রয়েছে 4.81 লাখ মেট্রিক টন, অর্থাৎ ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণের লক্ষ্যে বাংলাদেশের কৃষি বিজ্ঞানীগণ বেশ কয়েকটি আদার উন্নত জাত আবিষ্কার করেছেন, যার গড় ফলন 30-35 টন পার হেক্টর। প্রতি বছর এদেশের জনসংখ্যা আবাসনের জন্য ঘরবাড়ি, যোগাযোগের জন্য রাস্তা এবং কলকারখানা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, ফলে প্রেক্ষিত কারণে কমে যাচ্ছে আবাদি জমি। বাংলাদেশে এই বাড়তি জনসংখ্যার খাদ্য নিশ্চয়তার জন্য শুধু আবাদি জমির উপর নির্ভর করলেই চলবে না। এই পরিস্থিতিতে চাষ অযোগ্য পতিত জমি বা বসত বাড়ির চারদিকে অব্যবহৃত স্থান, লবণাক্ত এলাকা, ক্ষারকীয় এলাকা, নতুন ফসল বাগান, বিভিন্ন প্রতিষ্ঠান প্রাঙ্গণ, গ্রাম শহরে অব্যবহৃত স্থান, এই সমস্ত জায়গা বস্তায় আদা চাষ করে উৎপাদন কিন্তু আমরা বাড়িয়ে তুলতে পারি। বস্তায় আদা চাষ করে বাংলাদেশে আদার যে ঘাটতি রয়েছে তা সহজেই পূরণ করা সম্ভব। বস্তায় আদা চাষের বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন বস্তায় আদা চাষ পদ্ধতিতে আবাদি জমির প্রয়োজনই হয় না, যে কোনো পরিত্যক্ত জায়গা, অল্প জায়গা, বসত বাড়ির চারিদিকে ফাঁকা জায়গা, লবণাক্ত এলাকা বা বাড়ির ছাদে সহজেই কিন্তু আদা চাষ করা যায়, একই জায়গায় বারবার চাষ করা যায় এবং অনাবাদি জমিকে চাষের আওতায়ও আনা যায়। বস্তায় আদা চাষে উৎপাদন খরচ কম হয়, এ পদ্ধতিতে আদা চাষ করলে রোগ বালাইয়ের আক্রমণও কম হয়, বস্তায় আদা চাষ করলে নিড়ানি সহ অন্যান্য পরিচর্যার তেমন প্রয়োজনই হয় না, মাঠে চাষের তুলনায় বস্তায় আদা চাষে রক্ষণাবেক্ষণও অনেকটাই সহজ, পোকামাকড়ের ঝুঁকিও কম, আবার ফলনও বেশি। বস্তায় আদা চাষের জন্য যেসব উপকরণের প্রয়োজন হয় তা হচ্ছে বড় ও শক্তিশালী বস্তা, উর্বর মাটি, গোবর অথবা জৈব সার, আদার বীজ এবং পানি। জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ, বেলে দোআঁশ ও উঁচু জায়গা বস্তায় আদা চাষের জন্য উপযোগী। সিমেন্ট বা অন্য বস্তায় আদা চাষের জন্য প্রয়োজনীয় উপকরণগুলোর মিশ্রণ তৈরি করে আদা কন্দ রোপণের 15 থেকে কুড়ি দিন পূর্বে একত্রে গাদা বা ঢিবি করে পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে বাতাস প্রবেশ করতে না পারে। বস্তায় মিশ্রণ তৈরির সময় মাটি, গোবর, ভার্মি কম্পোস্ট, ছাই, টিএসপি, জিঙ্ক, বোরন, কার্বোফুরান সব একত্রে মিশে দিতে হবে। অর্ধেক এমওপি মিশ্রণ তৈরির সময় দিতে হবে, বাকি অর্ধেক ইউরিয়া এবং ডিএপি আদা রোপণের 50 দিন পর, এবং অবশিষ্ট যেটা থাকবে সেটা সমানভাবে দুই কিস্তিতে রোপণের 80 থেকে 110 দিন পর বস্তায় প্রয়োগ করতে হবে। বস্তায় আদা রোপণের পূর্বে প্রতি বস্তায় আগে তৈরিকৃত মিশ্রণ এমনভাবে ভরতে হবে যাতে বস্তার উপরের দিকে 1 থেকে 2 ইঞ্চি ফাঁকা থাকে। বস্তায় আদা রোপণের আগে 2 গ্রাম অটোস্টিন বা প্রোভেক্স প্রতি লিটার পানিতে মিশিয়ে 1 কেজি আদা বীজ 1 ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। এরপর ভেজা আদা পানি থেকে তুলে ছায়ায় রেখে শুকিয়ে বস্তায় রোপণ করতে হবে। একটি বালি ভর্তি টবে 40 থেকে 50 গ্রাম ওজনের অঙ্কুরিত আদা বালুর 3 থেকে 4 ইঞ্চি নিচে পুঁতে দিতে হবে। 20 থেকে 25 দিন পর ওই আদা থেকে গাছ বের হবে, তখন আদার চারা সাবধানে তুলে বস্তার মুখে মাটির 4 ইঞ্চি নিচে বসে দিতে হয়। প্রতি বস্তায় 2 থেকে 3টি অঙ্কুরিত বীজ প্রয়োগ করা যায়। দিনের অধিকাংশ সময় রোদ পায় এমন স্থানে বস্তাটি রাখতে হবে। কয়েক সপ্তাহের মধ্যে আদা গাছ বাড়তে থাকবে। 3 মিটার দৈর্ঘ্য ও সুবিধা মতো প্রস্থের বেড তৈরি করতে হবে। 2 বেডের মাঝে 60 সেন্টিমিটার সেচ নিষ্কাশনে নালার ব্যবস্থা রাখতে হবে। প্রতি বেডে 1 মিটার দূরত্বে সারি করতে হবে। প্রতি সারিতে 6 থেকে 8 ইঞ্চি পরপর পাশাপাশি 2টি বস্তা স্থাপন করতে হবে। আদা গজানোর 40 দিন পর থেকে মেটালক্সিল এবং ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। বস্তায় আদা চাষ করলে তেমন একটা আগাছার উপদ্রব হয় না। যদি প্রথম পর্যায়ে কিছু আগাছা দেখা যায় তাহলে নিড়ানি দিয়ে পরিষ্কার করে দিতে হবে। পরবর্তীতে সার উপরি প্রয়োগের সময় মাটি আলগা করে গাছের গোড়া থেকে দূরে সার প্রয়োগ করে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। বৃষ্টি না হলে প্রথম দিকে ঝাঁঝরি দিয়ে হালকাভাবে সেচ দিতে হবে, তবে বৃষ্টি স্বাভাবিক মাত্রায় হলে সেচের তেমন প্রয়োজনই হয় না। বারন্ত গাছে পাতা খেপো পোকা অনেক সময় আদা গাছের পাতার ব্যাপক ক্ষতি করে থাকে, ফলে চালক সংশ্লেষণের ঘাটতি ঘটে, এতে ফলন অনেকটা কমে যায়। এই পোকা দমনের জন্য 10 থেকে 15 দিন পরপর 2 থেকে 3 বার বিকাল বেলায় শতকরা 0.5% হারে মার্শাল বা 1 মিলি ডার্সবান বা সাইফারম্যাথ্রিন গ্রুপের ওষুধ প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
0: হ্যাঁ, শুনলে তো বস্তায় আদা চাষ পদ্ধতি। আরেকটা বিষয় যে এই যে এখন তো বর্ষাকাল এসে গেছে, তাই না? বৃষ্টি বাদলা হচ্ছে, পুকুরটা কিন্তু ভালো মতন করে কিন্তু বাইদেশিতে রাখতে হবে নাকি? তাহলে মাছ চাষ কিভাবে করলে পারে ভালো হয় এবং এই বিষয়ে আমরা জানবো আবার একটা প্রামাণ্যের মাধ্যমে, আর প্রামাণ্যটি ধারণ করেছেন সজীব দত্ত। চলো এটাও শুনি।
4: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি রয়েছে এই মুহূর্তে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায়। আমরা দুজন মৎস্য চাষির সঙ্গে কথা বলবো, পাশাপাশি সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ভালুকা তার সাথেও আমরা কথা বলবো। চলুন কথা বলি, আপনার নাম পরিচয় বলবেন।
5: জি, আমার নাম শফিকুল ইসলাম খান। আমি ভালুকা উপজেলার 7 নং ওয়ার্ড পৌরসভার আমি বসবাস করে থাকি এবং আমি আমার যে মৎস্য খামার, এখানে আমার বাসা থেকে প্রায় 6 কিলোমিটার দূরে আমার রাজ্য ইউনিয়ন শাখায় আমার ফিশারি, ওইখানে আমি প্রায় চাষ করতেছি যে বিলে, এটা প্রায় 7 বছর যাবৎ চলতেছে।
4: আপনি কি ধরনের মাছ চাষ করেন?
5: এটা আমরা মিশ্র চাষ, পাঙ্কাসের সাথে বাংলা সকল প্রজাতির মাছ থাকে, আমরা মিশ্র চাষ বলে আর কি, মিশ্র চাষ।
4: কেমন সফলতা আসছে মাছ চাষের মাধ্যমে?
5: না, আলহামদুলিল্লাহ, আমি 2007 থেকে আমি মাছ চাষের সাথে জড়িত আছি। ইয়ে যাবৎ ইনশাল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, মাছ চাষ করে আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি।
4: এই অঞ্চলের মানুষ বেশিরভাগ পাঙ্গাস চাষ করেন, তাই না?
5: জি জি, আমাদের ভালুকায় মেজরিটি আমরা পাঙ্গাস চাষি।
4: আপনাকে যারা শ্রোতা বন্ধুরা শুনছেন এই মুহূর্তে সারা দেশ থেকে, কি বলবেন সবাইকে?
5: সবাইকে আমি বলবো, আমাদের লক্ষ্য হোক যে বাংলাদেশ থেকে যেন আমাদের আমিষ জাতীয় যে খাবার মৎস্য, এটা যেন আমরা বৃহত্তর মামিসিং থেকে যেন সারা বাংলাদেশের এই গ্যাপটা পূরণ করতে পারি। আমি বলবো আগামীতে যেন আমরা ভালুকাবাসী আছি, আমাদের মামিসিংবাসী আছেন, সবাই মাছ চাষের প্রতি আন্তরিক হবেন, এই আশাবাদ আমি সবার কাছে ব্যক্ত করি।
4: আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমরা আরও একজন মৎস্য চাষির সঙ্গে কথা বলবো, যিনি জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছেন, খুবই সম্প্রতি, চলুন কথা বলি, আপনার নাম পরিচয় বলবেন।
6: আমার নাম মোহাম্মদ সাইফুল হুদা সোহাগ, আমার বাসা ভালুকা পৌরসভা 1 নং ওয়ার্ড।
4: আপনি কতদিন ধরে এই মাছ চাষের সঙ্গে আছেন?
6: আমি 2012 সাল থেকে মৎস্য চাষের সাথে সরাসরি সম্পৃক্ত। আমি লন্ডনের ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ থেকে লেখাপড়া শেষ করে এসে বাংলাদেশে মৎস্য চাষের সাথে সম্পৃক্ত হয়েছি।
4: আপনি কি মাছ চাষ করেন?
6: আমার মেইন পাঙ্গাস, তেলাপিয়া, রুই কাতলা, কার্প জাতীয় মাছ সহ আমরা মিশ্র চাষ করি।
4: একটু বলবেন কতটুকু জায়গা জুড়ে এই মাছ চাষ, খরচ অনুযায়ী কেমন লাভ আসে, কেমন মানুষ উজ্জীবিত হচ্ছেন এই মৎস্য চাষে আপনার এলাকার?
6: আমার মৎস্য চাষের এরিয়া প্রায় 100 একর মাছের প্রজেক্ট। আমার মাছ চাষ আমি বলবো একটা ভালো একটা পেশা। এই পেশায় যদি আপনি ভালোভাবে শ্রম দিতে পারেন, এটা থেকে লাভ করা খুবই সহজ। এমনকি এটাতে যদি ভালো ইনভেস্ট করা যায়, এমনকি আপনার শ্রমটা যদি মেধাটাও ইউজ করা যায়, তাহলে এতে ইনকাম করা, এমনকি প্রফিট করা সম্ভব।
4: এই মাছ চাষে কোনো প্রকার ঝুঁকি রয়েছে?
6: হ্যাঁ, আমাদের তো কিছু কিছু ঝুঁকি আসে, হঠাৎ করে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ, বন্যা হতে পারে, তারপর আবার দেখা গেছে অনেক গরমের কারণে অনেক সময় কোনো ধরনের ক্ষতি হতে পারে।
4: আপনার এলাকার যারা মৎস্য চাষিরা রয়েছেন, তারা এই পাঙ্গাস চাষের পাশাপাশি অন্যান্য মাছ চাষে কেমন উদ্বুদ্ধ হচ্ছেন?
6: না, আমাদের এই এরিয়াটায় ম্যাক্সিমামই পাঙ্গাস, তেলাপিয়া, কার্প জাতীয় মাছ করে। তারপরে রিসেন্টলি কিছু কিছু চাষি আছে যারা অন্য ধরনের কিছু ক্যাটফিশ জাতীয় মাছ করতেছে, আমরাও রেগুলার সাথে করতেছি। আল্লাহর রহমতে আমাদের এদিকে মাটির গুণাগুণ ভালো, ইভেনকি পরিবেশটা ভালো, সেই কারণে আমাদের মাছের উৎপাদনটা অনেক বেশি হয় আল্লাহর রহমতে।
4: আপনার এই মাছ চাষের সঙ্গে কেমন সংখ্যক মানুষ যুক্ত আছেন?
6: আমার সাথে টোটাল প্রায় 70 জনের মতো লেবার আমার এখানে কাজ করে। তো তার মানে 70 জন মানে 70টা ফ্যামিলি এর সাথে সম্পৃক্ত আছে। তো 70টা ফ্যামিলির সাথে আইবেন কি, তাদের সাথে আরো অনেক রিলেটেড আছে।
4: আপনার এই মাছ এখান থেকে কি সরাসরি ঢাকায় বিক্রি হয় নাকি এখান থেকে এসে নিয়ে যান যারা মাছ চাষের সঙ্গে আছেন জড়িত?
6: আমাদের পাঙ্গাস মাছটা পুরো বাংলাদেশেই সাপ্লাই হয় আমাদের এই ভালুকা থেকে। তারপর আমাদের যে বাংলা মাছ যেগুলো আমরা বলি, তেলাপিয়া, রুই কাতলা, এটা আমাদের এখান থেকে ঢাকায়, তারপরে পার্শ্ববর্তী যে এরিয়াগুলো আছে এগুলোতে আমাদের সাপ্লাই হয়।
4: আপনাদের উপজেলা মৎস্য অফিস কিভাবে সহযোগিতা করে থাকেন?
6: চলি, আমাদের উপজেলা মৎস্য অফিস প্রথম থেকে, আমি যে সময় প্রথম মাছ চাষ করি ওই সময় থেকেই আমাদেরকে একদম ওতপ্রোতভাবে আমাদের সাথে সম্পৃক্ত। যে কোনো বিপদ আপদে যে কোনো সময় আসে, ওনারা আমাদের সর্বাত্মক চেষ্টা করে যায় যে আমাদেরকে সহযোগিতা করার জন্য। ইভেন কি এতে আমরা খুবই উপকৃত। যে কোনো সময় যে কোনো প্রবলেম নিয়ে আমি এখন পর্যন্ত আসছি, ওনাদের কাছে আমি একটা সৎ পরামর্শ পেয়েছি, এটা হলো আমার জন্য সব বেশি বড় পাওয়া।
4: আপনাকে এই মুহূর্তে বাংলাদেশ বেতারের মাধ্যমে অগণিত শ্রোতা বন্ধুরা শুনছেন, কি বলবেন সবাইকে?
6: আমি সবাইকে বলবো, আমরা সবাই নিরাপদ মাছ চাষ করবো, আমরা যেন সবাই নিরাপদ মাছ খেতে পারি।
4: আপনাকে আন্তরিক ধন্যবাদ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা এ পর্যায়ে কথা বলবো সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ভালুকা ময়মনসিংহ, আপনার মুখ থেকে আপনার পরিচয় আমাদের শ্রোতাদের শোনাতে চাই।
7: আমি কৃষিবিদ মোহাম্মদ সাইদুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ভালুকায় কর্মরত আছি।
4: আপনি একটু বলবেন যে আপনার এই উপজেলায় কি ধরনের মাছ বেশি চাষ হয়ে থাকে? আমরা জানলাম যে তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ এগুলো বেশি হয়। আপনার মুখ থেকে একটু শুনতে চাই যে কতটুকু জায়গা জুড়ে কেমন সংখ্যক চাষি রয়েছেন, একটু বিস্তারিত যদি বলেন।
7: আপনি জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশের 64টি জেলার মধ্যে ময়মনসিংহ জেলা মাছ চাষে একোকালচার যেটা আমরা বলি সেটাতে বাংলাদেশের প্রথম। এবং বাংলাদেশে প্রায় 11 ভাগের 1 ভাগ মৎস্য উৎপাদন হয় শুধু ময়মনসিংহ জেলায়। এবং তার মধ্যে ময়মনসিংহে আমাদের 13টি উপজেলা রয়েছে। 13টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি মাছ উৎপাদন হচ্ছে আমার ভালুকা উপজেলায়। ভালুকা উপজেলায় ইন টোটাল প্রায় 80,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয়, যার মেজর ক্রপ হচ্ছে পাঙ্গাস। প্রায় 40,000 মেট্রিক টন প্লাস হচ্ছে পাঙ্গাস উৎপাদন হয় আমাদের ভালুকা উপজেলায়।
4: আপনারা মাছ চাষীদের পাশে কিভাবে আছেন?
7: আসলে সরকার আমাদেরকে বা মৎস্য অফিসকে রেখেছে মাছ চাষীদের পরামর্শ বা সেবা দেওয়ার জন্য। মৎস্য সেক্টর একটি টেকনিক্যাল সেক্টর, আমরা মূলত টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি। এছাড়াও তাদের ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা বিভিন্ন ব্যাংক দেয়, সেখানে আমরা বিভিন্ন ব্যাংককে সুপারিশ করি যারা তাদেরকে লোন দেওয়ার ব্যাপারে। এছাড়াও মৎস্য সেক্টর যে সকল নতুন নতুন প্রযুক্তি আছে, নতুন নতুন প্রযুক্তি এখন মাঠ পর্যায়ে রয়েছে, পাশাপাশি আমাদের যান্ত্রিকীকরণ যেটা মেকানাইজেশন, অর্থাৎ আমাদের অল্প জায়গাতে আমরা কিভাবে মৎস্য উৎপাদনটা বাড়াতে পারি, এই সকল প্রযুক্তি নিয়ে আমরা চাষিদেরকে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছি।
4: বর্তমানে তো তরুণরা উদ্যোক্তা হচ্ছে, অনেক শিক্ষিত ছেলেরা, মেয়েরা, তরুণরা তারা মৎস্য চাষে আগ্রহী হচ্ছেন, বিভিন্ন কৃষি কাজে আগ্রহী হচ্ছেন, কিভাবে দেখছেন বিষয়টিকে?
7: তাহলে মৎস্য সেক্টরে আমাদের অনেক উদীয়মান তরুণ রয়েছেন যারা মৎস্য সেক্টরে নিজেরা লিজ নিচ্ছেন, লিজ নিয়ে মাছ চাষ করে যাচ্ছেন, পাশাপাশি সমবায় ভিত্তিক সমিতির মাধ্যমে বড় বড় জলাশয়গুলো লিজ নিচ্ছেন। সবচেয়ে আমাদের পজিটিভ বিষয়টা হচ্ছে আমাদের তরুণরা নিরাপদ মাছ উৎপাদনে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।
4: আপনাকে আন্তরিক ধন্যবাদ, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকার পক্ষ থেকে আপনার জন্য, আপনার উপজেলা জেলার সকল মৎস্য চাষের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমরা কথা বলছিলাম এই অঞ্চলের মাছ চাষীদের সঙ্গে এবং জানলাম এই উপজেলা সম্পর্কে। আগামী পর্বে অন্য কোনো জেলা বা অন্য কোনো উপজেলার বিভিন্ন কার্যক্রম আপনাদেরকে তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।
0: তো শুনলে তো আমরা একটা প্রামাণ্য শুনলাম এটা মাছ চাষের উপরে, মাছের যেমন যত্নআত্তি করতে হবে নিশ্চয়ই ভালো লাগতেছে। তোমার কি খাওয়া লাগছে?
2: অনেক উপকারী না, খাওয়া যায় বেচাও যায়।
0: তো এই যে এইটা যেমন মাছের ব্যাপারে শুনলাম, তেমনি মাঠ ফসলও কিন্তু রক্ষা করার জন্য অতিবৃষ্টিতে কিন্তু আমাদের অনেক রকম কাজ
2: সতর্ক থাকতে
8: হবে। গাছ খালি পড়লে সেলে তুলিয়ে বাঁধি দিতে হবে, পানি বেশি জমলে ফির নালা করিয়া পানি বের করে দেওয়া লাগবে।
0: ও তো আমাদের এইগুলা যেরকম করতে হবে তেমনি আমাদের নিজেদেরও যত্ন আত্তি করতে হবে। বৃষ্টি তত ভেজাভেজি করা যাবে না, মাথায় মাতাল থাকতে হবে, আর বিদ্যুৎ চমকালে কিন্তু সাবধান। যাই হোক, বিদ্যুৎ থেকে বিদ্যুৎ চমকানো মানে হচ্ছে তো বজ্র, তাই না? এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। আমরা কৃষক বাঁচলি বাংলাদেশ বাঁচবি, নিরাপদ খাদ্য আমাদের দ্বারাই উৎপাদিত হয়। এই কথার সাথে চলো আজকের মতো যাওয়া যাক। যাওয়ার আগে জানাই দিই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, আর প্রযোজনা করেছেন হর অভিলাষ রায়। তো চলো উঠা যাক,
2: চলো যাই।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম সেনা নৌ বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা সবার জন্য। স্বাগত জানাচ্ছি দুর্বারের আজকের আয়োজনে।
1: প্রিয় সেনা ভাই ও বোনেরা, আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ আপনাদের জন্য রয়েছে রবীন্দ্রসঙ্গীত। প্রথম গানের শিল্পী মিতা হক।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুর্বারে আজ আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীত। এবারের শিল্পী তপন মাহমুদ।

দূরবারে শুনছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন মহিউজ্জামান চৌধুরী।

0: এই গানটির সাথে শেষ হলো দুর্বারের আজকের আয়োজন। প্রিয় সৈনিক ভাই ও বোনেরা, সবার প্রতি আবারও প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শেষের উচ্চারণে জানিয়ে দিতে চাই, দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। ডারউইনে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে বাংলাদেশ আজ উদ্বোধনী দিনে 212 রানে এগিয়ে রয়েছে। বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সবকয়টি উইকেট হারিয়ে 263 রান করে। দলের পক্ষে মেহেদী হাসান মিরাজ অপরাজিত 109 রান করেন। অস্ট্রেলিয়া একাদশের প্রথম ইনিংসে খেলতে নেমে দিন শেষে 2 উইকেট হারিয়ে 51 রান করতে সক্ষম হয়। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6:30 দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। এদিকে আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। আগামীকাল ব্রেডিতে স্বাগতিক আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 3:45 খেলা শুরু হবে। সিরিজের প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। 10 আগস্ট দুদলের মধ্যে তৃতীয়, 12 আগস্ট চতুর্থ এবং 15 আগস্ট সিরিজের পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী শনিবার ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হাই পারফরমেন্স ইউনিট মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে 2 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বেলা 2:00 খেলা শুরু হবে। 10 আগস্ট একই ভেন্যুতে দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে। টি-20 সিরিজের পর বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে অংশ নেবে মালয়েশিয়া ক্রিকেট দল। চলতি মাসের 12 তারিখে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স সকাল 9:30 দুদলের মধ্যে প্রথম একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে পোর্ট অব স্পেনে দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে পরাজিত করে 2 ম্যাচ টেস্ট সিরিজ ড্র করেছে পাকিস্তান। গতরাতে টেস্টের চতুর্থ দিনে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 75 রানের লক্ষ্যে খেলতে নেমে 2 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। চূড়ান্ত রান সংখ্যা ওয়েস্ট ইন্ডিজ 344 ও 117, পাকিস্তান 387 ও 2 উইকেটে 77। আগামী এক মাসের মধ্যে আরও 200 জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। আজ রাজধানীর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান প্যারা গেমস ট্রেনিং ক্যাম্প 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে 300 জন বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদ নিয়মিত ভাতা পাচ্ছেন। এছাড়া এশিয়ান প্যারা গেমস সহ আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ী ও সাফল্য অর্জনকারী নতুন ক্রীড়াবিদদেরও পর্যায়ক্রমে ভাতার অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতা আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। উল্লেখ্য, 12 ছাত্র হল এবং 4 ছাত্রী হল পৃথক এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। গাজীপুরের কালীগঞ্জে জাঙ্গালিয়া জায়ান্ট ক্লাবের আয়োজনে প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টে সিংলাবো ইয়াং স্টার ফুটবল একাদশ ফাইনাল উঠেছে। আজ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে সিংলাবো ফুটবল একাদশ ট্রাইবিকারে 7-6 গোলে দালানবাজার আলোর পথ ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে ওঠে। নির্ধারিত সময় খেলা 1-1 গোলে অমীমাংসিত ছিল। দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী 31 আগস্ট পর্যন্ত তা চলবে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলাগুলো আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এর বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। আগামী মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগুয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং সি গ্রুপে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশগ্রহণ করবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল এবং সেরা 2টি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের ফাইনালে খেলার আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 8 দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ 8-এর ম্যাচ জিতলে সেমিফাইনালে হারমিনপ্রীত কৌরের ভারতের বিপক্ষে খেলতে হবে তাদেরকে। এদিকে এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রস্তুতি ক্যাম্পের দ্বিতীয় পর্বের জন্য 24 জন প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। প্রথম পর্বের ক্যাম্পের 38 জন খেলোয়াড় থেকে পারফরমেন্স ও ফিটনেস ট্রায়াল যাচাই বাছাই করে চূড়ান্তভাবে 24 জনকে দ্বিতীয় পর্বের জন্য অনুশীলনে রাখা হয়েছে। এই পর্বের নিবিড় অনুশীলন শেষে এশিয়ান গেমসের জন্য চূড়ান্ত হকি দল ঘোষণা করা হবে। উল্লেখ্য, আগামী মাসে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার। ওয়ালামাকুম বিদুয়া ইকেরা বিশাকিয়া। হে আমার রব, তোমার কাছে প্রার্থনা করে আমি কখনোই ব্যর্থ হইনি। সূরা আল মারিয়াম আয়াত 4। এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: নারী পুরুষের বিবাহ বন্ধন থেকেই পরিবারের উৎপত্তি। মানুষের এই পরিবার ও পারিবারিক জীবন হচ্ছে সমাজ জীবনের মূল ভিত্তি। পারিবারিক তথা সামাজিক জীবনকে সুখময় করে তুলতে শান্তির ধর্ম ইসলামের দিক নির্দেশনা সুস্পষ্ট। পরিবারের প্রতি দায়িত্ব পালন কিংবা পরিবারের ব্যয়ভার বহন ভরণ পোষণ দেয়া বাধ্যতামূলক। ইসলামে পরিবার পরিজনের জন্য ব্যয় করা ওয়াজিব। দুনিয়া ও পরকালের সব বিষয়ে পরিবারের সদস্যদের প্রতি যত্ন নিতে এবং অন্যায় থেকে ফিরিয়ে রাখতে কুরআন ও সুন্নায় সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। দুনিয়ায় পরিবারের প্রতি যথাযথ দায়িত্ব পালনের জন্য মহান আল্লাহ পাক পবিত্র কুরআনে নির্দেশ প্রদান করেছেন। এ প্রসঙ্গে হাদিসের দিক নির্দেশনা হল, প্রথমেই পরিবার পরিজনের চাহিদা মেটানো, যাতে তারা সবসময় অভাবমুক্ত থাকে, যা পরিবারের দায়িত্বশীল ব্যক্তির ওপর ওয়াজিব। অন্যদিকে মৃত্যুর সময় ওয়ারিশদেরকে সচ্ছল অবস্থায় রেখে যাওয়া, যাতে করে অভিভাবকের মৃত্যুর পর কারো মুখাপেক্ষী হতে না হয়। বিশেষ করে এমনভাবে পরিবারকে রেখে যাওয়া যাতে পরিবারের প্রত্যেক সদস্য দুনিয়ায় যেমন থাকবে সচ্ছল, তেমনি পরকালের জবাবদিহিতায়ও থাকবে স্বচ্ছ। আসুন শ্রোতা, পরিবেশনার শুরুতেই পরিবারের প্রতি দায়িত্ব পালনে ইসলামের দিক নির্দেশনা সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি আলোচনা শুনি। সঞ্চালনায় ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, কাছের ও দূরের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুখী সংসার এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে নিয়মিতই পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরা হয়, আর তা হয় ইসলামের দৃষ্টিভঙ্গিতে। আজকেও তার ব্যত্যয় ঘটেনি। আজকে পরিবারের প্রতি দায়িত্ব পালনে ইসলামের দিক নির্দেশনা নিয়ে আলোচনা হবে। স্টুডিওতে উপস্থিত হয়েছেন তিনজন প্রাজ্ঞ বিজ্ঞ আলোচক। আমি প্রথমেই তাদেরকে আপনাদের মাঝে পরিচয় ঘটিয়ে দিচ্ছি। আমার ডান পাশে আছেন হযরত মাওলানা জাকির হোসেন সাহেব।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: আমার বাম পাশে আছেন মুফতি বরকতুল্লাহ কাসিমি সাহেব।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: আমার একেবারে সাথে আছেন মাওলানা আবুল হাসান সাহেব।
5: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: আমি প্রথমেই মাওলানা জাকির হোসেন সাহেবের কাছে জানতে চাইব যে ইসলামের দৃষ্টিতে পরিবার বলতে কি বোঝায়।
3: ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপককে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, অন্যান্য ধর্মের ন্যায় কেবলমাত্র ধর্মের নাম নহে। ইসলামে মানব জীবনের কল্যাণকর সকল বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। সুতরাং পারিবারিক জীবন এটাও ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে স্বামী স্ত্রী সন্তান সন্ততি পিতা মাতা ভাই বোন এদের সমন্বয়ে গড়ে ওঠা জীবন যাপনকেই বলা হয় পারিবারিক জীবন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে আবাস করার জন্য মাটির নির্দেশ দিয়ে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। অতঃপর তার বাম পাজর থেকে স্ত্রী বা অর্ধাঙ্গিনী রূপে বিবি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে পৃথিবীতে মানুষের বংশ বিস্তার করেছেন। আদম ও হাওয়া আলাইহিস সালামের সৃষ্টির পর তাদের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা, মমতা, পারস্পরিক সৌহার্দ্য, সৌহানুভূতি, সহমর্মিতা সৃষ্টি করে আল্লাহ মানুষের মধ্যে দাম্পত্য জীবন উপহার দিয়েছেন। এমনি ভাবে সূচনা হয় পারিবারিক বন্ধন। পরিবারের সুখ শান্তি ও সামাজিক সম্পর্ক ভালো থাকলে ওই পরিবারের শিশুরা সুন্দরভাবে গড়ে উঠতে পারে। পক্ষান্তরে যে পরিবারে সুখ শান্তি নেই, এমনকি পরিবারের সদস্যরা সামাজিক অনাচারে লিপ্ত থাকে, সে পরিবারের সন্তানরা সঠিক ও সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ পায় না। ফলে কিশোর বয়স থেকেই সমাজে বিভিন্ন ধরনের অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয়ে থাকে। পরিবারের সদস্যদের সুখ শান্তি হচ্ছে পরিবারের শান্তি। আমাদের ভবিষ্যৎ সন্তানদের সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য, সমাজে সুখ শান্তি প্রতিষ্ঠার জন্য, এমনকি একটি আদর্শ ও কল্যাণকর দেশ বিনির্মাণের জন্য পারিবারিক শান্তি অত্যন্ত প্রয়োজন। একটি পরিবারের সকল সদস্যদের মৌলিক ও মানবিক প্রয়োজন বা অধিকার, যেমন খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও উপযুক্ত পরিবেশ সম্মত বাসস্থান সুনিশ্চিত হলেই সেই পরিবারে থাকে অনাবিল শান্তি ও সুখ। ইসলামও এ বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। যেমন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের সূরা নাহলের 80 নং আয়াতে উল্লেখ করেছেন, আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানান, আল্লাহ তাআলা তোমাদের ঘরগুলো তোমাদের জন্য শান্তির আকর বানিয়েছেন। আর প্রতিটা ঘরই হচ্ছে এক একটি পরিবার। কিন্তু পরিবারের সকল সদস্যের মৌলিক চাহিদা তথা প্রয়োজনগুলো যথাযথভাবে পূরণ করা না গেলে সেই পরিবারে শান্তি থাকে না, বরং অশান্তির আগুন জ্বলতে থাকে। আমরা যদি দেখি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটি পুরুষ ও একটি নারী হতে, পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো, সূরা হুজরাত আয়াত 13। এই আয়াতে কারিমায় আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা পারিবারিক বন্ধনের যে একটা সূত্র এখানে সৃষ্টি করে দিয়েছেন। পরিবার কেন, এই প্রশ্নের জবাবে মানব প্রজন্ম বৃদ্ধির যে ধাপ মহান সৃষ্টিকর্তা চালু করেছেন তা পারিবারিক বন্ধন ছাড়া কখনোই সম্ভব নয়। বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে জীবন শুরু হয়। আল্লাহ বৈবাহিক সূত্রে মানব জাতির বিস্তারের নিয়ম চালু করেছেন। বৈবাহিক সূত্র বা বন্ধন ছাড়া কোনো সভ্য মানুষের সমাজ গড়ে উঠতে পারে না। যদি হয় তা হবে পশুর সমাজ। পশুর মধ্যে বৈবাহিক কোনো বন্ধন থাকে না, তাই তাদের কোনো বিধিবদ্ধ সমাজও নেই। কিন্তু সৃষ্টির সেরা জীব মানুষের সমাজে যেরূপ বিশৃঙ্খল নয়, তাই মানুষের জন্য পারিবারিক বন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যই পারিবারিক দায়িত্ব কর্তব্য ইসলামে অত্যন্ত গুরুত্ব প্রদান করা হয়েছে।
2: মাওলানা জাকির হোসেন সাহেব সুন্দর আলোকপাত করেছেন। এরই ধারাবাহিকতায় আমি আবার মুফতি বরকতুল্লাহ কাসিমী সাহেবের কাছে জানতে চাবো যে পরিবারের প্রতি দায়িত্ব পালনে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি?
4: আলহামদুলিল্লাহ ওয়াহদাহ والصلاه والسلام على من لا نبي بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غلاظ شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون صدق الله العظيم বিজ্ঞ পরিচালক। নারী পুরুষের বিবাহ বন্ধন থেকেই পরিবারের উৎপত্তি। মানুষের পরিবার ও পারিবারিক জীবন হচ্ছে সমাজ জীবনের মূল ভিত্তি। পারিবারিক জীবনে ভরণ পোষণ ও বায় বিবাহ নির্বাহ নিজে সমাজে স্বামী স্ত্রী বাবা ছেলে কিংবা মেয়ে ভাই বোনের মধ্যে কলহ দেখা যায়, কিন্তু পরিবারের জন্য ব্যয় বা পারিবারিক ভরণ পোষণের ব্যয় করা কি বাধ্যতামূলক ইসলামের দিক নির্দেশনাই বা এই ব্যাপারে কি আছেন? হ্যাঁ, পরিবারের প্রতি দায়িত্ব পালন কিংবা পরিবারের ব্যয়ভার বহন ভরণ পোষণ দেওয়া বাধ্যতামূলক ইসলামে পরিবার পরিজনের জন্য ব্যয় করা ওয়াজিব। দুনিয়া ও পরকালের সব বিষয়ে পরিবারের সদস্যদের প্রতি যত্ন নিয়া কিংবা অন্যায় থেকে ফিরিয়ে রাখতে কোরআন সুন্নায় সুস্পষ্ট নির্দেশনা রয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো সেই অগ্নি থেকে যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর। যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয় কঠোর স্বভাবের ফেরেস্তাগণ, তার আল্লাহ তাআলা যা আদেশ করেন তা অমান্য করেন না এবং যা করতে আদেশ করা হয় তাই করে। সূরা তাহরিম আয়াত নম্বর 6। দুনিয়ায় পরিবারের প্রতি যথাযথ দায়িত্ব পালনের জন্যই মহান আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। এর মধ্যে দুনিয়া ও পরকালের সব দায়িত্ব পালনের বিষয়ে জড়িত, আর দুনিয়ার সব কাজই পরকালের জন্য উত্তম পথেও। হাদিসের বর্ণনায় পরিবারের প্রতি দায়িত্ব পালনের বিষয়গুলো উঠে এসেছে। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম সাদকা হলো যা দান করার পর মানুষ অমুখাপেক্ষী থাকে। নিচের হাত থেকে উপরের হাত উত্তম। যাদের বরণ পোষণ তোমার দায়িত্বে আছে তাদের আগে দাও, কেননা স্ত্রী বলবে হয় আমাকে খাবার দাও নতুবা তালাক দাও, গোলাম বলবে খাবার দাও এবং কাজ করাও, ছেলে বলবে আমাকে খাবার দাও আমাকে তুমি কার কাছে ছেড়ে যাচ্ছ। লোকেরা জিজ্ঞাসা করল, হে আবু হুরায়রা, আপনি কি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন? তিনি উত্তরে বললেন, এটি আবু হুরায়রা থেকে পাওয়া কোনো হাদিস নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, বুখারী শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম দান হলো তাই যা দিয়ে মানুষ অভাব মুক্ত থাকে। যাদের ভরণ পোষণ তোমার দায়িত্বে তাদের থেকে শুরু করো, বুখারী শরীফ। সুতরাং হাদিসের দিক নির্দেশনা হলো প্রথমেই পরিবার পরিজনের চাহিদা মেটানো, যাতে তারা সব সময় অভাব মুক্ত থাকে, যা পরিবারের দায়িত্বশীল ব্যক্তির উপর ওয়াজিব। মৃত্যুর সময় ওয়ারিসদেরকে সচ্ছল অবস্থায় রেখে যাওয়া, যাতে করে অভিভাবকের মৃত্যুর পর কারো মুখাপেক্ষী হতে না হয়। প্রত্যেক দানই সদকায় স্বভাব লাভ হয়, সুতরাং সদকা তথা দান অনুদান প্রদান করা সুন্নাত। সর্বোত্তম দান হচ্ছে যে পরিবার সম্পদ দান করলে মানুষ অভাব মুক্ত হয়, অর্থাৎ প্রয়োজনীয় চাহিদা পূরণ করা। বিশেষ করে এমনভাবে পরিবারকে রেখে যাওয়া, যদি পরিবারের প্রত্যেক সদস্য দুনিয়ায় যেমন থাকবে সচ্ছল, তেমনি পরকালের জবাবদিহিতায় থাকবে স্বচ্ছ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরআনের নির্দেশনা ও হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
2: হযরত মাওলানা মুফতি বরকতুল্লাহ কাসিমী সাহেব সুন্দর আলোকপাত করেছেন। এই পর্যায়ে আমি হযরত মাওলানা আবুল হাসান সাহেবের কাছে জানতে চাইব, ইসলামের দৃষ্টিতে কিভাবে পরিবারের প্রতি দায়িত্ব পালন করা যায়।
5: আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনের যতগুলো সম্পর্ক রেখেছেন তার মধ্যে শ্রেষ্ঠতম সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। অন্যান্য সম্পর্কগুলো দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকে, পরকালের সাথে কোনো সম্পর্ক হয় না। শুধু একটাই সম্পর্ক, যে সম্পর্কটা শুধু দুনিয়ার মধ্যেই সূচনা হয় আর সেটা শেষ, আবাদুল আবাদ জান্নাতি গিয়েও শেষ হয় না। সেজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন জান্নাতিকে যত হউর দেওয়া হবে, যত খাদেমা আসবে না কেন, সকল স্ত্রী, সকল হউর, সকল খাদেমার মধ্যে শ্রেষ্ঠতম থাকবেন তার দুনিয়ার স্ত্রী। সুতরাং এই হাদিস থেকে আমরা দেখতে পাই যে পৃথিবীর মধ্যে যত সম্পর্ক আছে আবাদুল আবাদের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। কোরআনে করিমে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওলাহুন্না হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, যে তোমরা একে অপরের পরিপূরক। অর্থাৎ একদিকে বলা হয়েছে অর্ধাঙ্গিনী, অর্ধেক অংশ মানে হচ্ছে একজন স্বামী বা স্ত্রী, উভয়ের সমান্য হয় পরিপূর্ণ দেহ, অনুরূপভাবে উভয়ের সমান্য হবে জীবনযাত্রা, জীবন চলন। এই জীবন চলনে অনেক সময় অনেক ধরনের ব্যাঘাত আসতে পারে, অনেক ধরনের বাধা আসতে পারে, অনেক সময় মন মালিন্য হতেই পারে। কোনো অবস্থাতে কেউ কারো আত্মসম্মান নষ্ট করতে পারবে না এবং কখনোই কেউ কাউকে ছোট হবে এমন কাজ করা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফা ইন কারিহতুমুহুন্না ফা আসা আন তাকুনা শাইআন ওয়া জাআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, এমনও হতে পারে তুমি যে বিষয়টাকে খারাপ মনে করছো অথবা তোমার মতো করে ভালো লাগছে না, এরপরে হয়তোবা এর মাঝে কোনো না কোনো কল্যাণ নিহিত আছে। সুতরাং তোমরা পরিবার কেউ স্বামী এবং স্ত্রী অথবা স্ত্রী স্বামী কেউ কাউকে কোনো বিষয়ে ছোট করে তাকে তুচ্ছ তাচ্ছল্য করে কোনো ব্যবহার করাটা সমুচিত হবে না। তাহলে কিভাবে ব্যবহার করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা নিসার মধ্যে বলেন, আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের আত্মমর্যাদা শুধু রক্ষাই করবে না বরঞ্চ তাদের সাথে সদয় সুন্দর ভালো আচরণ করবে তাদের সাথে। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রুল মাতা আল-মারাতু সালিহা, পৃথিবীর মধ্যে যত ধনভাণ্ডার আছে, যত সম্পদ আছে, যত কিছুই আছে না কেন, যা কিছু তোমার কাছে সৌন্দর্যের বস্তু হয়ে আছে, যা কিছু তোমার কাছে মূল্যবান আছে, তার মধ্যে সবচেয়ে বেশি উত্তম এবং সবচেয়ে বেশি দামি সম্পদ হলো একজন ন্যাক স্ত্রী, ন্যাক মহিলা। সকলে বিনয়ের সাথে আমরা এই সকল বিষয়গুলো চিন্তা করে আমাদের জীবন পরিচালনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক।
2: অত্যন্ত সুন্দর বলেছেন মৌলানা আবুল হাসান সাহেব। আমরা এতক্ষণ শুনলাম কিভাবে পরিবারের প্রতি দায়িত্ব পালন করা যায়। ইসলামের দৃষ্টিভঙ্গি অনেক সুন্দর, সবাই মিলেমিশে যাতে সুন্দর করে চলতে পারে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।
1: আসুন ইহকাল ও পরকালের কল্যাণের জন্য ইসলামের আলোকে পরিবারের প্রতি যথাযথ দায়িত্ব পালনে সচেষ্ট থাকি। প্রিয় শ্রোতা, আমরা চলে এসেছি অনুষ্ঠানের প্রায় প্রান্ত সীমায়। বিদায় বেলার উদাত্ত আহ্বান, আসুন ডেঙ্গু প্রতিরোধে সবাই আরও সচেতন থাকি। বাড়ির ভেতরে, বাইরে ও আশেপাশে কোথাও যেন এক টানা তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে সতর্ক নজর রাখি। পরিবেশ সবসময় পরিচ্ছন্ন রাখি এবং ঘুমানোর সময় মশারি ব্যবহার করি। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমিনুল ইসলাম মঞ্জু, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জু।
0: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। বুড়িগঙ্গা সহ রাজধানীর চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত সমন্বিত পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ইসির মনোনয়নপত্র দাখিল 13 আগস্ট, ভোট গ্রহণ 20 আগস্ট। আগামী 2-3 দিনের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে, জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। স্বাধীন দেশে যেন আর নতুন করে পরাধীনতার শিকড় ভাঙার প্রয়োজন না পড়ে, সেই লক্ষ্যে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতায় তীব্র ক্ষোভ প্রকাশ ঢাকার। সর্বসাধারণের জন্য আজ খুলে দেওয়া হল জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। নানা আয়োজনে পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে প্রাণঘাতী ইবোলার প্রাদুর্ভাব মোকাবেলায় আরও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানের। এবং ডারউইনে 3 দিনের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে আজ প্রথম দিন শেষে 212 রানে এগিয়ে সফররত বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বুড়িগঙ্গা সহ রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন শীর্ষক এক বৈঠকে এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, নদী দূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সবার জবাবদিহি করতে হবে। নদী দূষণ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, কর্মপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। বিশেষ করে বৈঠকে শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্য নদীতে নিঃসরণ, অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা, খালগুলোর নাব্যতা হ্রাস এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতাকে নদী দূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। বৈঠকে নদী দূষণ রোধে শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করা, খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার উপর গুরুত্ব আরোপ করা হয়। বিদ্যমান পরিবেশ আইন কার্যকরভাবে প্রয়োগ এবং সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের উপরও গুরুত্ব আরোপ এবং জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এছাড়া বৈঠকে রাজধানীর চারপাশে নদী দূষণ রোধে একটি সমন্বিত ও সময়বদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং কার্যকর বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে একটি আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান নদী ভাঙ্গন মোকাবেলায় পরিবেশ বান্ধব সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তার সভাপতিত্বে নদী ও খালপার রক্ষায় বিন্যা ঘাসের ব্যবহার নিয়ে অনুষ্ঠিত সভায় এই আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের উপ উপাচার্য এবং পুরকৌশল বিভাগের শিক্ষক ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম দেশের নদী ও খালপারের ভাঙ্গন রোধ, উপকূলীয় বাঁধ সংরক্ষণ, চরাঞ্চল ও হাওরের সড়ক এবং সড়ক ও রেল লাইনের পাশে কংক্রিটের ব্লক ও জিও ব্লকের পরিবর্তে পরিবেশ বান্ধব ও টেকসই বিন্যা ঘাস ব্যবহারের উপর একটি উপস্থাপনা তুলে ধরেন। উপস্থাপনায় তিনি জানান, নদী ও খালপাড়ের ক্ষয় রোধে বিন্যা ঘাস একটি কার্যকর পরিবেশ বান্ধব ও টেকসই সমাধান হতে পারে। ইতোমধ্যে দেশের কয়েকটি স্থানে এই ঘাস পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে। এর ইতিবাচক ফলাফল বিবেচনা করে বৃহত্তর পরিসরে প্রকল্প আকারে বাস্তবায়নের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। উপস্থাপনা পর্যবেক্ষণ করে প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষায় এ ধরনের বিকল্প ও উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। আজ রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী 13 আগস্ট সকাল 10টা থেকে 4টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করতে হবে। 16 আগস্ট সকাল 10টা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 18 আগস্ট। আগামী 20 আগস্ট বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত 24 জুলাই রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগাসিফিকেশন ইউনিট FSIR কার্যক্রম পুনরায় শুরু করায় আগামী 2-3 দিনের মধ্যে দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান। মন্ত্রী বলেন, এর ফলে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হবে এবং গ্যাসের চাপ ক্রমান্বয়ে বাড়বে। তিনি বলেন, সাময়িক গ্যাস ঘাটতির কারণে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়, যার ফলে দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে বারবার জনগণের অধিকার ও সৃষ্টিশীল ক্ষমতাকে শিকলবদ্ধ করার অপচেষ্টা রোধে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চায় সরকার, যাতে ভবিষ্যতে আর কেউ কোনোদিন জাতিকে শিকল পরাতে না পারে। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শিকল ভাঙার জুলাই প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন।
2: অর্জিত প্রাণ এবং রক্তের বিনিময়ে আমাদের জয়কে আমরা যদি জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই, তাহলে এই পুরনো ব্যবস্থা দিয়ে পারা যাবে না। সে কারণে একদিকে যেমন শিকল ভাঙার কথা বলেছি, অপরদিকে রাষ্ট্র কাঠামোকে আমরা মেরামত করার কথা বলেছি, রাজনীতিকে মেরামত করার কথা বলেছি এবং আমাদের ভবিষ্যৎ লক্ষ্যগুলিকে আমরা আমাদের 31 দফাতে এবং আমাদের নির্বাচনী ইশতেহারের মাধ্যমে আমরা তুলে ধরেছি।
0: পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ার সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একমত প্রকাশ করেছে বলেও জানান জহিরুদ্দিন স্বপন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির গত 17 বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের বদৌলতে জুলাই আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র রক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। পলাতক ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। গতরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে সরকার জানায়, এই ঘটনাটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত এবং ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য ক্ষতিকর। ঢাকা জানায়, এ ধরনের অনুষ্ঠান দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টায় কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে সে বিষয়ে আগেই ভারত সরকারকে উদ্বেগ জানানো হয়েছিল। তা সত্ত্বেও অনুষ্ঠানটি হতে দেওয়ায় বাংলাদেশ গভীর দুঃখ প্রকাশ করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেখ হাসিনা ও তার সহযোগীদের স্থান বাংলাদেশের রাজনীতিতে আর কখনোই হবে না। সার্বভৌম, সমতা, পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক, পারস্পরিক, লাভজনক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বিজ্ঞপ্তিতে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, 2013 সালে স্বাক্ষরিত বাংলাদেশ ভারত বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকায় বারবার করা অনুরোধে এখনও কোনো সাড়া পাওয়া যায়নি। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ আর ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই যাত্রা শুরু করেছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হওয়ার প্রথম দিনে আজ সকাল থেকেই সেখানে ভিড় করেন দর্শনার্থীরা। তাদের মতে, এই জাদুঘর ইতিহাস সংরক্ষণের পাশাপাশি স্বৈর শাসনের পরিণতি সম্পর্কেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: বৈরী আবহাওয়াও থামাতে পারেনি ইতিহাস জানার আগ্রহ। বৃহস্পতিবার সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন দর্শনার্থীরা। রাজধানীর গণভবনকে সংরক্ষণ করে গড়ে তোলা হয়েছে এই জাদুঘর, যেখানে স্থান পেয়েছে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের নানা স্মৃতি ও নিদর্শন। জাদুঘরে প্রবেশ করতেই চোখে পড়ে আন্দোলনের আলোকচিত্র, দেয়াল জুড়ে গ্রাফিটি, বিভিন্ন তথ্যচিত্র এবং সেই সময়ের ব্যবহৃত নানা সামগ্রী। সংরক্ষণ করা হয়েছে ব্যানার, প্লেকার্ড, হেলমেট, ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র সহ আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্মারক। ডিজিটাল প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে আন্দোলনের বিভিন্ন মুহূর্ত এবং প্রত্যক্ষ অভিজ্ঞতার গল্প।
4: ক্ষমতা কারো চিরস্থ হয়ে থাকে না, এটারই প্রমাণ।
5: মানুষকে যেভাবে হত্যা করছে, এইভাবে যেভাবে নির্দেশনা দিছে উনি, তাতে উনি একজন দেশের প্রধানমন্ত্রী না, উনি একজন দেশের স্বৈরাচার, এমন স্বৈরাচার যে বাংলাদেশে আমরা কখনো দেখি না।
6: অন্যায় করে কখনোই পার পাওয়া যাবে, সেটা শাস্তি হবে।
3: দর্শনার্থীদের অনেকেই বলছেন, বইয়ের পাতার বাইরে ইতিহাসকে কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছে এই জাদুঘর। তাদের মতো ভবিষ্যৎ প্রজন্মের কাছে গণ অভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি।
7: দেখলাম যে কিভাবে টর্চার করছে এদের, মানে টর্চারিং চেয়ারে ইলেকট্রিক শক দিত।
8: শেখ হাসিনার যে কর্মকাণ্ড, উনি যে কি নিঃসন্তর ভাবে মানুষকে নির্যাতন করছে, এটা জলজন্ত প্রমাণ।
9: এখানে একসময়ের দাপট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসবাস করতো এখানে, তার কার্যক্রম মূলত এখানে কতটুকু আমরা দেখতে পারবো এই দেখার জন্য আসে আর কি।
3: জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের সুবিধা ও নিরাপত্তার কথা বিবেচনায় অনলাইন এবং কাউন্টার এই দুই মাধ্যমে টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
10: খবরের বাকি অংশ পড়ছি শফিকুল ইসলাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস আজ। বাংলা 1348 সনের 22 শ্রাবণ কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্যের পুরোধা কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1268 সালের 25 বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প, উপন্যাস, কাব্য, কবিতা ও গান সহ বাংলা সাহিত্যে সর্বত্র অবাধ বিচরণের মাধ্যমে মানুষের আবেগের প্রত্যেকটি ক্ষেত্রকে স্পর্শ করেছেন। সাহিত্যকর্ম নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: বর্ষার স্নিগ্ধতা, শ্রাবণের বৃষ্টিধারা আর বাঙালি হৃদয়ে এক অনন্ত শূন্যতার নাম 22 শ্রাবণ। এই দিনেই নিভে গিয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন প্রদীপ, তবে থেমে যায়নি তার সৃষ্টি। সময়ের সীমানা পেরিয়ে আজও তিনি বেঁচে আছেন বাংলা ভাষা, সাহিত্য, সঙ্গীত আর বাঙালির চেতনায়। কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ কিংবা চিত্রকলা, সৃজনশীলতার এমন কোন ক্ষেত্র নেই যেখানে রবীন্দ্রনাথ নিজের স্বাক্ষর রেখে যাননি। বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন অগণিত কালজয়ী রচনায়। তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে সাহিত্য নোবেল পুরস্কার অর্জনের মধ্য দিয়ে বাংলা ভাষা প্রথমবারের মতো বিশ্ব সাহিত্যে অনন্য মর্যাদা লাভ করে। তিনি ছিলেন সাহিত্য নোবেলজয়ী প্রথম অ ইউরোপীয় ব্যক্তি। রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি ছিলেন এক মানবতাবাদী দার্শনিক। তার লেখায় উঠে এসেছে স্বাধীনতার আকাঙ্ক্ষা, মানব মুক্তি, অসাম্প্রদায়িকতা, প্রকৃতি প্রেম আর বিশ্ব মানবতার বাণী। পরাধীন ভারতবর্ষে তিনি জাগিয়ে তুলেছিলেন আত্মমর্যাদা ও আধুনিক চিন্তার নতুন দিগন্ত। বাংলাদেশ ও ভারত দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা হিসেবে বিশ্ব ইতিহাসেও তিনি অনন্য। আজও তার গান আর কবিতা বাঙালির আনন্দ, বেদনা, প্রেম আর দেশপ্রেমের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। বাংলা সনের 22 শ্রাবণ 1941 সালের 7 আগস্ট 80 বছর বয়সে পৃথিবীকে বিদায় জানান রবীন্দ্রনাথ ঠাকুর। তবে তার সৃষ্টি আজও বাঙালির জীবন, সাহিত্য ও সংস্কৃতিতে সমানভাবে জীবন্ত। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই আকাঙ্ক্ষাই যেন তার সত্য হয়েছে। মৃত্যুর 8 দশকের বেশি সময় পরও তিনি আছেন প্রতিটি বাঙালির ভাষায়, সংস্কৃতিতে, অনুভবে এবং আত্মপরিচয়ের গভীরে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
10: এ মাসে 16 তারিখ ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড থেকে কর্মসূচির উদ্বোধন করবেন। আজ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, প্রথম ধাপে 41 লাখ উপকারভোগীকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে করেছে সরকার। পর্যায়ক্রমে আগামী চার বছরে প্রায় 1,60,00,000 পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এলডিসি থেকে উত্তরণের পর বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখা, রপ্তানি আরও সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সেপা স্বাক্ষর করেছে বাংলাদেশ। জাপানের পর দ্বিতীয় কোনো দেশের সঙ্গে এমন চুক্তি শুধু শুল্ক সুবিধার নতুন সুযোগই তৈরি করবে না, বরং প্রযুক্তি হস্তান্তর, শিল্পায়ন, কর্মসংস্থান এবং বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
11: সেপা চুক্তির মাধ্যমে দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করল বাংলাদেশ। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও গভীর করার আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। সরকারের আশা, এলডিসি পরবর্তী সময়ে রপ্তানি সক্ষমতা ধরে রাখার পাশাপাশি $1 trillion অর্থনীতির লক্ষ্য অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই চুক্তি। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান,
12: আমাদের এলডিসি পরবর্তী এবং $1 trillion ইকোনমিতে উত্তরণের জন্য আমাদের যে টার্গেট, সেই টার্গেটে পৌঁছার জন্য আমাদের যে বিনিয়োগের আকাঙ্ক্ষা, আমাদের কর্মসংস্থান সৃষ্টির যে আগামী দিনের পরিকল্পনা, এই চুক্তি ফলে দক্ষিণ কোরিয়াকে আমরা একটা ঘনিষ্ঠ অংশীদার দেশ হিসেবে পাব।
11: চুক্তির ফলে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া, পাটজাত পণ্য সহ অধিকাংশ রপ্তানি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। একই সঙ্গে বাংলাদেশে আরো বেশি কোরিয়ান বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং শিল্প সহযোগিতার পথও উন্মুক্ত হবে। বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান বাংলাদেশ বেতারকে বলেন,
13: ভালো, আমরা জাপানের পরে দক্ষিণ কোরিয়ার সাথে একটা সেপা করলাম। এটা কেবলমাত্র বাজার সুবিধা না, এখানে বিনিয়োগ আছে, মেধাস্বত্ব আইন আছে, টেকনোলজি আছে, এখানে সার্ভিসেস আছে, সুতরাং এটা একটা সমন্বিত একটা চুক্তি, এটা ভালো। কিন্তু এটার বেনিফিটসটা নিতে হলে আমাদের এখানে যেসব বিনিয়োগের প্রতিবন্ধকতাগুলি আছে সেগুলো আমাদের দূর করতে হবে। সেখানে আমাদের যদি মানসম্মত বিদ্যুৎ, গ্যাস সরবরাহ এগুলো যদি আমরা যদি দিতে পারি, তাহলে এই বিনিয়োগের যে সম্ভাবনাটা আছে এটা কাজে লাগবে।
11: আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
14: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
15: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
14: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
10: এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে দ্রুত ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলার প্রাদুর্ভাব মোকাবেলায় আরও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বার্তা সংস্থা AFP জানায়, WHO মহাপরিচালক টেড্রোস আদানম গেব্রিয়েসুস গতকাল DR কঙ্গো সফরকালে এই আহ্বান জানান। তিনি সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের উন্নত সুরক্ষা নিশ্চিত করারও আহ্বান জানান। WHO-র তথ্য অনুযায়ী দেশটিতে ইবোলায় এ পর্যন্ত 1,751 জনের মৃত্যু হয়েছে, সংক্রমিত হয়েছে 3,800 বেশি, এর মধ্যে প্রায় 90% ইবোলা রোগী পাওয়া গেছে উত্তর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন 50 বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার প্রথম mRNA ভিত্তিক মৌসুমি ফ্লু টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। গতকাল মার্কিন ওষুধ কোম্পানিটি এই অনুমোদনের কথা জানায়। মডার্না জানায়, 65 বছর বা তার বেশি বয়সী প্রাপ্ত বয়স্কদের জন্য এই টিকার উপকারিতা নিশ্চিত করতে আরও সমীক্ষা চালানো হবে। কোম্পানিটি আশা করছে 2026-27 সালে শ্বাসতন্ত্রজনিত ভাইরাস সংক্রমণের মৌসুমে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য এমফ্লুভিসা নামের এই টিকা সরবরাহ করা যাবে। ইরান জানিয়েছে, কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে তেহরান ও মাস্কট একমত হওয়ার পর এই নৌপথ পুনরায় খুলে দেওয়ার জন্য ওমানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানির প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। ফেব্রুয়ারির শেষ দিকে মার্কিন ও ইসরায়েলি হামলার জেরে ইরান প্রণালীটি বন্ধ করে দেয়। এর ফলে তেলের ব্যাপক মূল্যবৃদ্ধি ঘটে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেয়। খেলার খবর ক্রিকেট। ডারউইনে 3 দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া 1-10 বিরুদ্ধে বাংলাদেশ আজ উদ্বোধনী দিনে 212 রানে এগিয়ে রয়েছে। বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 263 রান করে। দলের পক্ষে মেহেদী হাসান মিরাজ অপরাজিত 109 রান করেন। অস্ট্রেলিয়া 1-10 প্রথম ইনিংসে খেলতে নেমে দিন শেষে 2 উইকেটে হারিয়ে ৫১ রান করতে সক্ষম হয়। আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। এদিকে আগামী ১৩ আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বুড়িগঙ্গা সহ রাজধানীর চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা ইসির, মনোনয়নপত্র দাখিল ১৩ আগস্ট, ভোট গ্রহণ ২০ আগস্ট। আগামী ২-৩ দিনের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। স্বাধীন দেশে যেন আর নতুন করে পরাধীনতার শিকল ভাঙার প্রয়োজন না পড়ে সে লক্ষ্যে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান তথ্য সম্প্রচার মন্ত্রী। নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতায় তীব্র ক্ষোভ প্রকাশ ঢাকার। সর্বসাধারণের জন্য আজ খুলে দেওয়া হল জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। নানা আয়োজনে পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে প্রাণঘাতী ইবোলার প্রাদুর্ভাব মোকাবেলায় আরও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানের। এবং ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে আজ প্রথম দিন শেষে ২১২ রানে এগিয়ে সফররত বাংলাদেশ। খবর শেষ হলো।
16: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন মাইনুর রহিম, পড়ছি মনিরা আক্তার। দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি হওয়া ৯৭% পণ্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার ৮৭% পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা দেবে। এর মধ্যে নির্বাচিত কৃষি পণ্য, প্লাস্টিক এবং কমপ্লিটলি নকডাউন পণ্য রয়েছে। এজন্য গত মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর যৌথ সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের খবর নিঃসন্দেহে তাই আজকের সংবাদ পর্যালোচনার অন্যতম প্রধান আলোচ্য বিষয়। এই চুক্তির মূল তাৎপর্য হল বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল সামগ্রী, কৃষিজাত পণ্য এবং তথ্য প্রযুক্তির সেবা এখন দক্ষিণ কোরিয়ার বাজারে আরও প্রতিযোগিতামূলক দামে প্রবেশ করতে পারবে। এতদিন কোরিয়ার বাজারে প্রবেশে নানা শুল্ক প্রতিবন্ধকতা ছিল, ফলে বাংলাদেশের রপ্তানিকারীরা কাঙ্ক্ষিত সুবিধা পেতেন না। কিন্তু এই চুক্তি কার্যকর হলে বাংলাদেশের পণ্য সেখানে প্রবেশ করতে সহজ শর্তে এবং কম খরচে। বাংলাদেশের অর্থনীতির জন্য এটি একটি বড় অর্জন, কারণ রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক শিল্প। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাকের চাহিদা থাকলেও নতুন বাজারে প্রবেশের সুযোগ সীমিত ছিল। দক্ষিণ কোরিয়ার মতো একটি উন্নত শিল্পোন্নত দেশে বাংলাদেশের পণ্য প্রবেশ করলে শুধু রপ্তানি আয় বাড়বে না, বরং দেশের ব্র্যান্ড ইমেজও শক্তিশালী হবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই চুক্তি দেশের অর্থনৈতিক কূটনীতির একটি বড় সাফল্য। প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো দীর্ঘদিন ধরে এ নিয়ে আলোচনা চালিয়ে আসছিলেন। অবশেষে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি খাত নতুন দিগন্তে প্রবেশ করল। অর্থনীতিবিদরা মনে করছেন, এই চুক্তি কার্যকর হলে বাংলাদেশের রপ্তানি আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে নতুন বাজার সৃষ্টি হবে। পাশাপাশি কৃষিজাত পণ্য যেমন ফলমূল, শাকসবজি এবং প্রক্রিয়াজাত খাদ্য কোরিয়ার বাজারে প্রবেশ করতে পারবে। এতে গ্রামীণ অর্থনীতি ও কৃষকরা সরাসরি উপকৃত হবেন। তবে চুক্তি কার্যকর করার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে। বাংলাদেশের পণ্যের মান উন্নত করতে হবে, এছাড়া আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলতে হবে এবং সময় মতো সরবরাহ নিশ্চিত করতে হবে। দক্ষিণ কোরিয়ার বাজারে প্রতিযোগিতা তীব্র, তাই বাংলাদেশের রপ্তানিকারদের আরও দক্ষ হতে হবে। সরকারকে এক্ষেত্রে নীতি সহায়ক দিতে হবে, যেমন লজিস্টিক সুবিধা, দ্রুত কাস্টমস প্রক্রিয়া এবং উৎপাদন খরচ কমানোর উদ্যোগ। চুক্তির আরেকটি ইতিবাচক দিক হল এটি বাংলাদেশের অর্থনৈতিক বৈচিত্র্য বাড়াবে। এতদিন রপ্তানি আয়ের প্রায় 80% তৈরি পোশাক শিল্প থেকে আসত, কিন্তু নতুন বাজারে কৃষিজাত পণ্য, চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল সামগ্রী এবং তথ্যপ্রযুক্তির সেবা প্রবেশ করলে দেশের রপ্তানি খাত বহুমুখী হবে। দক্ষিণ কোরিয়ার বাজারে প্রবেশের মাধ্যমে বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাতে সফটওয়্যার ও ডিজিটাল সেবা রপ্তানির সম্ভাবনা রয়েছে। কোরিয়ার প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে বাংলাদেশের তরুণরা নিজেদের দক্ষতা প্রদর্শন করতে পারবেন। সার্বিকভাবে বলা যায়, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি শুধু একটি বাণিজ্যিক চুক্তি নয়, বরং দুই দেশের সম্পর্ককে আরও গভীর করার একটি পদক্ষেপ। এটি বাংলাদেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং দেশের রপ্তানি খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও শক্তি

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, পরিবেশনা এবারে রয়েছে দেশের গান। শিল্পী জিনিয়া জাফরিন লুইপা, গীতিকার গৌর পদবসু, সুর করেছেন রুহেল খন্দকার।

শুনছেন দেশের গান। এবারের গানের শিল্পী ডলি মণ্ডল ও আবুল বাশার শিকদার, গীতিকার প্রাণ গোপাল বিশ্বাস, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: পরপর দুখানি দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: আজকের এমন দিন, সে তো কেবলই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে অমলিন, কারণ আজ তাঁর প্রয়াণ দিন।
1: আজ 22শে শ্রাবণ, তাই তাঁরই কথা যেন ঘিরে আছে মন। আজকের সময়ের দিন রাত জুড়ে আছেন কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ,
0: যাকে রবি কবি হিসেবেও ডাকি আমরা। এক অর্থে এ রবির যেন উদয় আছে, কিন্তু অস্ত নেই কোনো। অধ্যাপক হুমায়ুন আজাদ তার এক প্রবন্ধে কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রতিদিনের সূর্য বলে আখ্যায়িত করেছেন।
1: বলেছেন, সূর্য ছাড়া আমাদের চলে না। তেমনি আমাদের আছেন একজন, যিনি আমাদের প্রতিদিনের সূর্য। তাঁর নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বাংলা ভাষার সবার বড় কবি। তিনি একাই বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে গেছেন কয়েকশো বছর।
0: কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভা আমাদের কাছে বিস্ময়ের শিরোনাম হয়ে আছে। 1913 সালে এশীয়দের ভেতর তিনি প্রথম নোবেল পুরস্কার পান। গান, কবিতা, গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ, কত কিছু তো লিখেছেন তিনি, আর এভাবেই তিনি অমর হয়ে আছেন।
1: তিনি আছেন আমাদের মনে ও মননে, আছেন সরবে ও নীরবে।

0: আজকের দিনটি আরও একটি কারণে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে, আর তা হল আজ হিরোশিমা দিবস।
1: ১৯৪৫ সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা পারমাণবিক বোমা নিক্ষেপ করে, এতে প্রায় ১,৪০,০০০ মানুষ মারা যায়।
0: বোমার তেজস্ক্রিয়ায় রোগে আক্রান্ত হয়ে আরও অনেকেই মারা যান। আজকের এই হিরোশিমা দিবসের উদ্দেশ্য হল পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করা, এছাড়াও বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা এবং পারমাণবিক অস্ত্র নিষিদ্ধের দাবি জানানো।
1: এবার আজকের উত্তরণের নিয়মিত আয়োজন নিবেদনের প্রথমে শোনাব বিশ্ববিচিত্রা পর্বটি, আর এখানেই পাব বিস্ময়ের ছোঁয়া,
0: পাব বিচিত্র কিছু খবর। সে খবর চমক তুলবে মনে, শুনলেই অসম্ভবের ছবি ভেসে উঠবে মনের আয়নায়। তাহলে চলুন শোনা যাক আজকের বিশ্ববিচিত্রা।

0: প্রকাশনার বিষয়। এ বিষয় নিয়ে শুরু করব আজকের বিস্ময়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রা। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের বইটির কথা জ্ঞানপিপাসু এবং অনুসন্ধিৎসু মানুষ মাত্র প্রায় সবারই জানা। এ বইতে নানান বিষয়ের বিভিন্ন রেকর্ড প্রকাশিত হয় যা সত্যি বিস্ময়কর, অদ্ভুত আর বিচিত্র বিষয়ে পরিপূর্ণ। গিনেস বুক তাই খুবই জনপ্রিয়। বিস্ময়কর ব্যাপার হল, প্রকাশনার ক্ষেত্রে নিজেই বিস্ময়কর রেকর্ড গড়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস বইটি। প্রতি বছর বিক্রি হয় 60 মিলিয়নেরও বেশি কপি এবং প্রতি বছর সব মিলিয়ে 36টি ভাষায় 262টি সংস্করণ প্রকাশিত হয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস বইটির।
1: বিশ্ববিচিত্রায় এবার শোনাব সবচেয়ে দামি পুতুলের কথা। ভাবুন তো একবার, এই পৃথিবীর সবচেয়ে দামি পুতুলটিকে পেতে হলে কত খরচ করা দরকার। লন্ডনের মিস দিনা ভেরনি হলেন মহামূল্যবান এই পুতুলটির মালিক। 90,200 পাউন্ড মূল্যে তিনি এই পুতুলটি কেনেন। পুতুলটা এতই সুন্দর দেখতে যা ভাষা দিয়ে বোঝানো অসম্ভব। দূর থেকে দেখলে মনে হয় যেন সত্যিকারের একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী এই পুতুলটি বিশ্বের সবচেয়ে দামি পুতুল।
0: দামি পুতুলের পর এবার শোনাব সবচেয়ে দামি কলমের গল্প। ইংল্যান্ডের আলফ্রেড ডানহিল লিমিটেড নামের একটি কোম্পানি একজোড়া দামি কলম বানিয়েছে যার দাম 9,941 পাউন্ড।
1: 18 ক্যারেট সোনার তৈরি এই কলমের নিবগুলো ফাইবার গ্লাসে বানানো, আবার কলম দুটোর মুখে 3.5 ক্যারেট ওজনের হিরে লাগানো আছে।
0: আলফ্রেড ডানহিল লিমিটেড কোম্পানির তৈরি এই কলম দুটোকেই বিশ্বের সবচেয়ে দামি কলম বলা হয়ে থাকে। শ্রোতা বন্ধুরা, বিশ্ববিচিত্রা আজ এটুকুই। বিশ্ববিচিত্রায় শোনা হল বিস্ময়কর কিছু খবর। এবার শুনব উত্তরণের বিশ্ব সাহিত্য পর্বটি। আজ এই পর্বে আমরা পাব গর্বের রবীন্দ্রনাথকে।
1: জানব কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে উঠেছেন বিশ্বমানের একজন সাহিত্যিক। বিস্তারিত উপস্থাপন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মমিনুর রসুল।
2: সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজ রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র। সচেতন কোনো বাঙালির পক্ষে এ প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন বলে মনে হয় না যে রবীন্দ্রনাথ আমাদের হৃদয়ে, মননে এবং আমাদের সতত জীবন ধারণে এক অবিস্মরণীয় কবি প্রতিভা। রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা আজকের এই পৃথিবীতে এসেও কতটা গুরুত্বপূর্ণ তা আমরা অপেক্ষা করি আর বলার প্রয়োজন পড়ে না। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাবুক এবং কর্মযোগী মানুষের নাম রবীন্দ্রনাথ। একটি জাতির ভাষিক এবং সাহিত্যিক রুচি সৃষ্টি করেন যিনি, তিনি রবীন্দ্রনাথ। গ্রাম সংগঠনে নিরলসভাবে কাজ করেন যিনি, মানবিকতার পক্ষে দাঁড়ান যিনি, নারী মুক্তির স্বপ্ন দেখান যিনি, যিনি শিক্ষা বিস্তারে উন্নয়নের তত্ত্ব দেন, তিনিই রবীন্দ্রনাথ। বাংলাভাষী মানুষের কাছে রবীন্দ্রনাথের অব্যাহত প্রভাব দেখে বিস্মিত না হয়ে উপায় নেই। তার সাহিত্যকর্মের পরিমাণ বিপুল। লিখেছেন 3,000-এর বেশি গান, এঁকেছেন 2,000-এর অধিক চিত্র, প্রতিষ্ঠা করেছেন মানব কল্যাণমূলক অনেক প্রতিষ্ঠান। রবীন্দ্রনাথ কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, ছড়া, ব্যক্তিগত রচনা, ভ্রমণ সাহিত্য, চিঠিপত্র, সঙ্গীত, কোন রূপকল্পই না লিখেছেন তিনি। বাংলা কবিতাকে প্রাদেশিকতার সীমানা ছাড়িয়ে তিনি করে তুলেছেন আন্তর্জাতিক। বাংলা ছোট গল্পের নির্মাতা যিনি, বাংলা উপন্যাসের বিষয় এবং সত্তায় যিনি প্রথম দেখিয়েছেন আধুনিকতার স্পর্শ, তিনি রবীন্দ্রনাথ। বাংলা নাট্যভুবনে তার সৃষ্টিধর্মী প্রয়াস এবং পরিবেশনগত অবদান বিপুল এবং ঐতিহাসিক। সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ গীতিকার তিনি। তার গান ছাড়া বাঙালির একদিনও চলে না, তার গান ছাড়া চলে না বাঙালির কোনো অনুষ্ঠান, কোনো ঋতুবরণ। চিত্রকলা, ভ্রমণ সাহিত্য, চিঠিপত্র, ভাষাতত্ত্ব বিষয়ক প্রবন্ধ, ব্যক্তিগত রচনা, সর্বত্রই রবীন্দ্রনাথের ভুবন বিজয়ীর হাতের স্পর্শ এখনও আমাদের বিস্ময়ভূত করে রাখে। সৃষ্টি প্রয়াসে তিনি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী ভেবেছেন সতত। রবীন্দ্রনাথ ঠাকুরের মানুষলোকের বিশিষ্টতা এই, সেখানে একই সঙ্গে কল্পনাবিলাসী এবং কর্মযোগী প্রতিভার যুগন মিলন ঘটেছে। ভাববাদী বা কল্পনাবিহারী কবি হিসেবে তিনি সমধিক পরিচিত বলে রবীন্দ্রনাথের কর্মযোগী পরিচয়টি প্রায়শই আমাদের কাছে অনুপস্থিত থেকে যায়। অথচ এ কথা তো গভীরভাবে সত্য। জীবনের নানা সময়ে বিভিন্নমুখী সামাজিক কর্মে তিনি পালন করেছেন উদ্যোগী ভূমিকা, গ্রহণ করেছেন বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প। বস্তুত রবীন্দ্রনাথের শিল্পী সত্তার পরিচিতির চেয়ে তার এই কঠোর কর্মযোগীর পরিচয় কোনো সূত্রেই অকিঞ্চিতকর নয়। এ কথা অনস্বীকার্য যে রবীন্দ্রনাথের বিচিত্র চিন্তা, বিপ্রতীপ মূল্যাশ্রয়ী আদর্শ এবং বহুভুজ দার্শনিক প্রত্যয় অবিরল বিচরণ করলেও তার সকল চিন্তা ও কর্মের কেন্দ্রস্থ প্রাণশক্তি ছিল মানব কল্যাণ দর্শন। এই মানব কল্যাণ চিন্তা থেকেই আরো অনেক উদ্যোগের মতো রবীন্দ্রনাথ গ্রহণ করেছিলেন গ্রাম সংগঠনের দুরূহ দায়িত্ব। এসব উদ্যোগ গ্রহণের মধ্যে তাকে নিঃসন্দিগ্ধভাবে বাংলাদেশ তথা ভারতবর্ষে গ্রাম উন্নয়নের পথিকৃৎ হিসেবেও আখ্যায়িত করা যেতে পারে। রবীন্দ্রনাথ ছিলেন একান্তভাবে নাগরিক মানুষ। জীবনের প্রথম দুই দশকে পল্লীগ্রামের সঙ্গে তার পরিচয় ছিল নিতান্তই ক্ষীণ। গ্রামীণ জীবনের পরিচয় ও বিবিধ সমস্যার সঙ্গে তার সাক্ষাৎ ঘটে অনেক পরে। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের নির্দেশে জমিদারি পরিচালনার কাজে পূর্ববঙ্গে আগমনের পরেই বাংলাদেশের গ্রামের সঙ্গে তার প্রত্যক্ষ সংযোগ ঘটে। কুষ্টিয়া শিলাইদহ, নাটোরের প্রতিশর এবং শাহজাদপুরে যে গ্রামীণ জীবনকে রবীন্দ্রনাথ দেখেছেন, পরবর্তীকালে তাই গ্রাম উন্নয়ন ভাবনায় তাকে বিশেষভাবে উদ্বুদ্ধ করেছে। আনুষ্ঠানিকভাবে না হলেও পূর্ববঙ্গ বাসকালেই রবীন্দ্রনাথের গ্রাম সংগঠনের কাজ আরম্ভ হয়েছিল। গ্রাম সংগঠনের কাজে এ সময় থেকে পল্লী শিক্ষা বিষয়ে তিনি চিন্তা করতে আরম্ভ করেন। উত্তরকালে যে চিন্তা পায় পূর্ণ পরিণতি। পূর্ববঙ্গ বসবাস সূত্রেই তিনি পল্লীকে তার নির্বাচিত কর্মক্ষেত্র হিসেবে শনাক্ত করেন এবং গ্রহণ করেন পল্লী শিক্ষার প্রাথমিক উদ্যোগ। রবীন্দ্রনাথ আমাদের যাপিত জীবনের এক অন্যতম অনিবার্য অনুষঙ্গ। রবীন্দ্রনাথের সৃষ্টির বৈচিত্র্যমুখী অবদান আমরা সর্বদাই স্মরণ করি আমাদের চিন্তায়, কর্মে, প্রতিটি পদক্ষেপে। রবীন্দ্রনাথ বৈচিত্র্যের মাঝে ঐক্যের অন্বেষণ করেছেন। তার সৃষ্টির মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে, উপন্যাস, গল্প, নাটক, বিচিত্র রচনার মধ্য দিয়ে সেই ঐক্যের অন্বেষণ করেছেন। মঙ্গল আকাঙ্ক্ষী রবীন্দ্রনাথ সর্বদাই ছিলেন সতত উন্মুখর। তিনি বলেছেন, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে চিরবিস্ময়। এই চিরবিস্ময়ে রবীন্দ্রনাথকে আমরা কখনো ভুলতে কি পারি? আজ এই রবীন্দ্র প্রয়াণ দিবসে আমাদের ছোট্ট এই রবীন্দ্র শ্রদ্ধার্ঘ আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম।
1: প্রিয় শ্রোতা, শোনা হলো বিশ্ব সাহিত্য পর্বটি। এবার খাবারের লোভ জাগাতে সবাইকে শোনাব রসনার বৈশিকতা পর্বটি।
0: খাবারের সূত্র ধরে সবাইকে নিয়ে যাব দূর দেশ কোরিয়ায়।
1: জানব কোরিয়ার ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে।
0: খাবারের খবর নিয়ে আজ আমাদের সঙ্গে আছেন রন্ধন বিশেষজ্ঞ লবি রহমান।
3: প্রিয় শ্রোতা, স্বাগত সবাইকে দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবারের আজকের পর্বে। আজ আমরা শুনব পূর্ব এশিয়ায় অবস্থিত দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী খাবারের গল্প। দেশটিতে সাধারণত ভাত, মাংস, সামুদ্রিক মাছ এবং প্রচুর শাকসবজি খাবার ঐতিহ্য রয়েছে। আর এই সব খাবারের স্বাদ বাড়াতে মশলা হিসাবে রসুন, সয়া সস, তিলের তেল এবং গোচুজাং বা লাল মরিচের পেস্ট খুব বেশি ব্যবহার করে এখানকার অধিবাসীরা। দক্ষিণ কোরিয়ার খাবার ঐতিহ্যবাহীভাবেই ঝাল, মিষ্টি ধরনের, পাশাপাশি ম্যারিনেট করার কারণে চমৎকার যে স্বাদ হয় সেটাই বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয়। প্রতিটি খাবারের সাথে নির্দিষ্ট যে কোনো সাইড ডিশ বা পানীয় পরিবেশন করার ঐতিহ্য রয়েছে দক্ষিণ কোরিয়ায়। যুগ যুগ ধরে কোরিয়ানরা তাদের খাবারের স্বাদ ও উপাদানের ঐতিহ্য নিজেদের কৃষ্টি এবং সংস্কৃতির অত্যন্ত পবিত্র এবং অপরিবর্তনীয় বলেই মনে করেন। দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যের খাবারের তালিকায় প্রথমে রয়েছে কিমচি। মূলত বাঁধাকপি এবং মূলা, বিশেষ রসুন, আদা এবং মরিচ দিয়ে দীর্ঘ সময় ম্যারিনেট করে কিমচি তৈরি করা হয়, যেটা আমাদের দেশেও জনপ্রিয় একটি বিদেশি খাবার হয়ে উঠেছে। আরও একটি ঐতিহ্যবাহী খাবারের নাম গিমবাপ। এর স্বাদ অনেকটা জাপানি সুশির মতো। শুকনো সামুদ্রিক শৈবাল, ভাত, গাজর, পালং শাক, ডিম এবং মাংস বা মাছের রোল বলা চলে। রোল করার পর ছোট ছোট টুকরো করে কেটে পরিবেশন করা হয় জনপ্রিয় এই খাবার। বুলগোগি নামের খাবারটিও সয়া সস, তিলের তেল, রসুন ও মিষ্টি মশলায় ম্যারিনেট করা হয়। গরুর মাংস আগুনে গ্রিল করে বা হালকা ভেজে পরিবেশন করা হয়। এটিও দক্ষিণ কোরিয়ায় আরও একটি ঐতিহ্যবাহী এবং অত্যন্ত জনপ্রিয় একটি আমিষ খাবার। ঐতিহ্যবাহী বিবিনাপের মূল উপকরণ মূলত ভাত। গরম ভাতের উপরে বিভিন্ন ধরনের ভাজা সবজি, রান্না করা ডিম, মশলার কষা মাংস এবং কোরিয়ান জনপ্রিয় মিষ্টি ঝাল মরিচের পেস্ট দিয়ে এই ডিশটি সাজানো হয়। খাওয়ার সময় আমাদের মতোই সবকিছু ভালোভাবে মেখে খেয়ে থাকেন কোরিয়ানরা। কোরিয়ান খাবারের স্যুপ বেশ জনপ্রিয় এবং ঐতিহ্য বহন করে। এর মধ্যে রয়েছে দোয়ানজাং জিঙ্গায়ে, যা কোরিয়ান সয়াবিন পেস্ট দিয়ে ঘন করে তৈরি করা হয়। সাথে থাকে আলু, সবজি, তফু বা মাংস, সামুদ্রিক শৈবাল ও মাংস দিয়ে তৈরি হালকা স্যুপ। মিয়ক স্যুপ কোরিয়ান জন্মদিন বা বিশেষ কোনো উৎসবে খাবার ঐতিহ্য রয়েছে। চেমাক এবং বানবান নামের খাবার দুটো মূলত কোরিয়ান ফ্রাইড চিকেনের দুইটি ঐতিহ্যবাহী খাবার। মুরগি ভাজার অতিরিক্ত তেল তেলে ভাপ কাটানোর জন্য কোরিয়ানরা চিমাকের সাথে টক মিষ্টি, মুলো বা আচার খেয়ে থাকেন। অন্যদিকে হালকা মশলার সস মাখানো চিকেন ফ্রাই হল বানবান। বৃষ্টি নামলে এদেশের খাবারের ঐতিহ্য বহন করছে মুখরোচক প্যানকেক, পাজিওন এবং মাকগলি, যা কিনা চাল থেকে তৈরি ঐতিহ্যবাহী হালকা ক্রিমযুক্ত পানীয়। বন্ধুরা, এখানে শেষ করছি দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবারের আজকের পর্ব। আশা করি আবারও কথা হবে আগামী পর্বে।
4: প্রিয় শ্রোতা, শুনলেন রসনার বশিকতা পর্বটি। এবার সরাসরি চলে যাব আপনার লেখা পর্বে।
0: আপনার লেখা পর্বের আজকের বিষয় হলো আমাদের রবি ঠাকুর।
4: আর আগামী বৃহস্পতিবারের লেখা আপনার লেখা পর্বের বিষয় হলো বাবা।
0: শুরু করছি আজকের আপনার লেখা পর্বের প্রথম লেখা। লিখছেন শিকদার ইসাহাক আলী, সভাপতি প্রগতি বেতার শ্রোতা সংঘ, গ্রামোডা কাড়াইসিধা, উপজেলা আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া থেকে। পড়ছি, আপনি কবিতাকারে নাম দিয়েছেন রবি ঠাকুর। মহান কবি রবি ঠাকুর এঁকেছিল ছবি, তাই তো তিনি হয়ে ওঠেন মস্ত বড় কবি। কলকাতা জোড়া সাঁকোতে জন্ম হলো তাঁর, অন্তর্জুড়ে ভরাট ছিল সাহিত্য ভাণ্ডার। গান কবিতার সাহিত্য করেছে রচন। এর পরেরটুকু পড়ি, বাংলা ভাষা হয়েছে তাই সোনার বরণ, গীতাঞ্জলি একটি কাব্য সেরা উপহার, নোবেল পেল সমৃদ্ধ হল বাংলা ভাষার। রবি ঠাকুর কবি বলেই হয় পরিচয়, মহাবিশ্বয় সৃজন করে এনেছে বিজয়।
4: আমি পড়ছি মোহাম্মদ আমিনুল ইসলামের লেখা থেকে। সভাপতি বন্ধু বেতার শ্রোতা সংঘ আদম দিঘি বগুড়া থেকে লিখেছেন আমাদের রবি ঠাকুর। তিনি আছেন ভোরের শিশিরে, আছেন শ্রাবণের রিমঝিম বৃষ্টিতে, আছেন কাশফুলের শুভ্রতায়, আছেন বাংলার প্রতিটি হৃদয়ের স্পন্দনে। তিনি আমাদের রবি ঠাকুর, যিনি শিখিয়েছেন ভালোবাসতে মানুষকে, ভালোবাসতে প্রকৃতিকে, ভালোবাসতে এই দেশকে। তাঁর কলমে ফুটে উঠেছে প্রেমের অমলিন গান, মানবতার দীপ্ত আহ্বান আর স্বাধীন চেতনার অনন্ত আলো। তিনি লিখেছেন কবিতা, রচনা করেছেন গান, গড়েছেন গল্প আর উপন্যাস, যেখানে মানুষই সবচেয়ে বড় পরিচয়। আজও যখন ভোরের আলো জানালায় এসে দাঁড়ায়, যখন বাতাসে দোলে সবুজ ধানের শীষ, যখন বর্ষার মেঘে ভিজে ওঠে বাংলার মাটি, তখন মনে হয় রবি ঠাকুর যেন এখনও আমাদের সঙ্গেই রয়েছেন। তাঁর সৃষ্টি সময়কে অতিক্রম করেছে, তাঁর আদর্শ প্রজন্মকে থেকে প্রজন্মে ছড়িয়ে দিচ্ছে আলোর বার্তা। আসুন আমরা তাঁর সাহিত্যকে হৃদয়ে ধারণ করি, তাঁর গানকে কণ্ঠে তুলে নিই, তাঁর মানবতার বাণীকে জীবনের পথ চলার সাথী করি। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একটি নাম নন, তিনি বাংলা ভাষার প্রাণ, বাংলার সংস্কৃতির অহংকার আর বাঙালির চিরন্তন প্রেরণা।
0: আমাদের রবি ঠাকুর এই শিরোনামে মনোয়ারুল ইসলাম লিখেছেন কলেজ রোড, মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা থেকে। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি জন্ম নিলেন কবি, বাংলা ভাষার আকাশ জুড়ে এঁকেছেন কত ছবি। গীতাঞ্জলি সোনার তরী কাব্যকত অম্লান শব্দের মাঝে ফুটিয়ে দিলেন মানবতার গান, বিশ্বকবি নামের মুকুট শোভা পায় তার শিরে, নোবেল জয়ের গৌরব নিয়ে রইলেন বিশ্বজুড়ে, গল্পনাটক গান কবিতা সাহিত্যের সাথে কবিগুরু দাঁড়িয়ে আছেন আলোর প্রদীপ হাতে, চিরদিন রবে তার সৃষ্টি বাংলা ভাষার প্রাণে, প্রণাম জানায় কবিগুরুকে শ্রদ্ধার সম্মানে।
4: এবারে পড়ব মেহেদি হাসান মামুনের লেখা থেকে। সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ জীবনপুর চড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন, ভোরের আকাশে রবির আলোয় জাগে পৃথিবীর প্রাণ, যার কাব্যেতে ধ্বনিত হল মানবতার জয়গান, জোড়া সাঁকোর আঙিনাতে যাহার আগমন, বাংলা ভাষার বুকে তিনি অনন্ত রতন, সুর ও ছন্দের জাদুকর তিনি, কথাও গানের পাখি যাঁর তুলিতে রূপ পেয়ে যায় প্রকৃতির রামধনু আঁকি, সোনার তরীর মাঝি হয়ে পার করেন জীবনের ঘাট, কথাও কাহিনীর ছত্রে ছত্রে বসায় সাহিত্যের হাট, ভানুসিংহ নাম ধরে যায় পদাবলীর মেলা, উপন্যাস আর নাটকের মাঝে কত রূপের খেলা, মহাকালের স্রোতেও তিনি অমর অবিনাশী, হে কবিগুরু তব চরণে প্রণতি রাশি রাশি। প্রিয় শ্রোতা, উত্তরণের এবারে নিবেদন রবীন্দ্রসঙ্গীত।
0: এ গানে আমরাও পাব মৃত্যুর বারতা।
4: গানটির শিল্পী কলিম শরাফী।

0: যাবার আগে জানিয়ে যাই, আগামী বৃহস্পতিবারের আপনার লেখা পর্বের বিষয় হলো বাবা।
1: সব মিলিয়ে সম্পূর্ণ উত্তরণ আজ এটুকুই। এবার শেষ কথাগুলো বলবো। আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন শফিকুল ইসলাম বাহার, উপস্থাপনায় ছিলাম আমি আফরোজা পারভিন,
0: আর আমি শফিকুল ইসলাম বাহার।
1: প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ সিরাজুল আলম,
0: সম্পাদনা সহযোগিতায় মোহাম্মদ নিজামুদ্দিন,
1: প্রযোজনা সহযোগী ছিলেন মোহাম্মদ রেজা,
0: তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমানারা বেগম,
1: এবং উত্তরণ প্রযোজনা করেছেন মোহাম্মদ হাসনাতুল আজম।
0: সাহিত্যাকাশে রবীন্দ্রনাথ রবি হয়ে আজ জ্বলছেন,
1: তাঁর সৃষ্টিকে অনুধাবনের কথাটাই যেন বলছেন।

বাংলাদেশ বেতার। একটু পরে শুনবেন ইংরেজি খবর, তারপরে শুনবেন ইংরেজি সংবাদ পর্যালোচনা।

0: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ নাটক ভুল স্বর্গ। মূল রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ ও প্রযোজনা আব্দুস সবুর খান চৌধুরী। নাট্যানুষ্ঠান ভুল স্বর্গ।
1: তোকে নিয়ে আর তো পারিনি, কাজ নেই, কম্ম নেই, সারাদিন বসে বসে কি যে করিস বাপু।
2: বা চিত্র করি যে, এসো মা, এসো না।
1: আহা, ওরে, আমার এখন চিত্র দেখার সময় আছে, সৃষ্টির কাজ পড়ে রয়েছে।
2: আরে এখানে বসো তো। হ্যাঁ, এই দেখো, এটা হচ্ছে পাহাড়, তার গা দিয়ে ঝর্ণা বইছে, আর ওটা
1: কি,
2: ওই যে কেমন এঁকে বেঁকে চলেছে, ওটা হলো পায়ে চলা পথ। আর এই যে এখানে।
1: আচ্ছা, তুই কি এমনি করে সারাটা জীবন কাটিয়ে দিবি, সংসারের কোনো কাজেই আসবি না তুই?
2: অবাক করলে মা, এই যে সারা দিন বসে বসে আঁকলুম, এটা কোনো কাজ নয়?
1: পাগল ছেলের কথা শোনো।
2: আচ্ছা মা, ক্ষণে ক্ষণে পাল্টে যাওয়া আকাশে রং দেখেছ? আর অশোক, পলাশ, শিমুলের লাল রং বনে বনে যখন আগুন ধরায়।
1: গেছে গেছে, মাথাটা একেবারে গেছে রে। এই এই জন্যই গায়ের ছেলেবুড়ো সবাই তোকে পাগল বলে খেপায়।
2: আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খেপাসে, আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খেপাসে, ওরে আকাশ জুড়ে মোহন সুরে কি যে বাজে কোন বাতাসে, আমারে আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খেপাসে।
1: কবে যে তোর পাগলামি ছাড়বে?
2: আমি ছাড়তে চাইলেও পাগলামি আমাকে ছাড়ে না যে।
1: ওরা কপাল আমার, সংসারে আর পাঁচটা মানুষ নিয়ে আমার চলতে হয় নাকি? হ্যাঁ, সেখানে এই বেকার লোকের জায়গা আছে তোর জন্য আর কত গঞ্জনা সইব বলতো? এসব ছেড়ে একটা কাজের চেষ্টা কর দেখি, পাগল একটা।
2: দেখো মা, এই কাল থেকে আমি ঠিক কাজ খুঁজতে বেরোবো। হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ, রোজ রোজ তোর ওই একই কথা, তোর কালটা কবে আসবে শুনিয়া? শোন, অনেক রাত হলো, যা শুতে যা।
2: আচ্ছা।
3: এই যে উঠে পড়ো।
2: কে কে তুমি?
3: আমি স্বর্গের দূত, তোমাকে নিতে এসেছি।
2: স্বর্গ থেকে আমাকে নিতে এসেছো?
3: হ্যাঁ, তোমাকে।
2: কেন, আমাকে তোমার কি প্রয়োজন?
3: এই দেখো, বলে কিনা কি প্রয়োজন, তোমার আয়ু ফুরিয়েছে, তোমায় নিতে এসেছি, ব্যাস।

0: হ্যাঁ, আমি কি মরে গেছি?
1: তা না হলে আমার বইয়েই গেছে এখানে আসতে।
0: তুমি ঠিক জানো আমাকে, এই তোমার কোথাও ভুল হচ্ছে না তো?
1: ভুল বলি কি রে, আমি হলাম স্বর্গের দূত।
0: না, বলছিলাম যে আমি তো কারোর কাজেই লাগি না, আমাকে স্বর্গে নিয়ে কি করবে? এখানে সবাই আমাকে পাগল বলে। আচ্ছা ভাই স্বর্গদূত, স্বর্গে কি আমার মতো বেকার পাগল লোকের জায়গা আছে?
1: কিন্তু আচ্ছা দাঁড়া হলো দেখছি, অত কথা শোনাবার কি আছে? চিত্রগুপ্তের খাতায় যখন একবার তোমার নাম উঠেছে,
0: ভারী মজা তো। এই যে দেখছি সারা বছর ফাঁকি দিয়ে পরীক্ষায় খামোখা পাশ করে ফেলার মতো, ভালোই হলো।
1: ঢের হয়েছে, চলো চলো, বড্ড দেরি করিয়ে দিই।
2: একটু দাঁড়াও, একটু দাঁড়াও।
1: আবার কি হলো?
0: আমার রং আর তুলির ঝোলাটা নিয়ে নি।
1: রং তুলি, ওগুলো দিয়ে কি হবে?
0: চিত্র করব। কথাই বলে স্বর্গসুখ, মনের সুখে ছবি আঁকবো।
1: কি সর্বনাশ, ওসব পাগলামি ওখানে করতে যেও। আমাদের স্বর্গে তোমার ওই ঝোলা কোনো কাজে লাগবে না।
0: কিন্তু ওগুলো না হলে আমি যে বাঁচবো না।
1: বাঁচবো না? তুমি তো কখন মরে গেছো, তুমি আবার বাঁচবে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, না আর বকিও না তো বাপু, ওদিকে কত কাজ পড়ে আছে।
0: এটা তোমাদের রথ? আহ, কি সুন্দর গো তোমাদের রথ।
1: এ হলো স্বর্গে যাবার রথ। আরে আরে আরে, পড়ে যাবে যে, অত নড়াচড়া করো না তো। আগে পিছে ডানে বামে ঘুরে ঘুরে অত দেখার কি আছে এখানে?
0: দেখবো না? আকাশের গায়ে কত যে রং, ইচ্ছে করছে সব রং এখনই আমার তুলিতে ডুবিয়ে নি। কিন্তু অত রং আমার খাতার পাতায় কি ধরবে? আচ্ছা ভাই স্বর্গদূত, আকাশের গায়ে একটা মই লাগিয়ে নিয়ে চিত্র করা যায় না?
1: কি, আকাশের গায়ে মই লাগিয়ে? পাগল পাগল, একটা বদ্ধ পাগল।
0: এমন সবাই বলে, আমি তো এখন আর মানুষ নই। ইচ্ছে হলে এই যেখানে খুশি সেখানে যেতে পারি, যা খুশি তাই করতে পারি।
1: যা খুশি তাই করতে পারি, আমাদের স্বর্গরাজ্যের নিয়ম শৃঙ্খলা খুব কড়া, ওখানে যা ইচ্ছা তাই করার কোনো হুকুম নেই, কাজে ফাঁকি দেওয়ার জো নেই। নেমে পড়ো
0: এখানে।
1: হ্যাঁ, আমরা এসে গেছি। ওই যে মস্ত তোরণ দেখতে পাচ্ছ, সোজা ভিতরে চলে যাও, ওই আমাদের স্বর্গরাজ্য। আমি চললাম, পৃথিবীতে আমার অনেক কাজ বাকি।

0: আই দেখ দেখ বুঝিস তো, আরে না না না এটা নিব না, ওটা নিব ওটা,
1: ঠিক আছে ঠিক আছে।
0: ও বেজে হাঁপাচ্ছ যে ভাইয়া,
2: হাফ ছাড়বো তার সময় কোথায়?
0: তুমি তো ভাই খোলা আকাশের নিচে খোলা বাতাসে কাজ করতে করতেই শরীরটা জুড়িয়ে নাও, আমার মতো গম গমে আগুনের কাছে লোহা পিটাবার কাজ নয়, আগুনের তাপে পড়ে হাড় মাস সব কালি হলো।
2: আর আমি ঝড় বৃষ্টিতে ভিজে ভিজে 12 মাস কাজ করছি, রোদে পড়ে আমারও যে ওই দশা সেটা বুঝে কিছু নয়, যার ভাগে যেমন।
3: ওরে বাবা রে, গেল
0: কি কি হলো,
2: এমন ঝড়ে ধাক্কা মারলো?
4: ওহ লাগলো না?
2: তা নয় তো কি,
4: আমি দেখতে পাইনি।
2: দেখতে পাওনি, চোখ নেই নাকি? কে হে তুমি, লোকের পথ আটকে দাঁড়িয়ে আছো?
0: তোমাকে তো আগে দেখেছি বলে মনে হচ্ছে না, নতুন নাকি?
4: আগে হ্যাঁ, আজই এসেছি।
2: তা বাপু তোমার অন্য কাজ নেই নাকি, অমন করে দাঁড়িয়ে আছো কেন, রাস্তা ছাড়ো।
0: চলেছে দেখো, যেন প্রাপ্ত ভ্রমণে বেরিয়েছেন, আমরা এদিকে খেটে খুটে হয়রার হলো।
2: চলো চলো, বাজে কথা বলে অযথা সময় নষ্ট।
0: ঠিক বলেছো, চললুম ভাই।
4: ভারী মজা তো, এরা সবাই ছুটছে দম দেওয়া কলের মতো, কারুর নাকি সময় নেই, দুদণ্ড দাঁড়ায় না, সুখ দুঃখের কথা কয় না। ধ্যাত, কি আবল তাবল ভাবছি, এখানে তো সবাই মৃত। তাহলে যাকে, অত জটিল কথা ভাবতে পারিনি। বাহ কি সুন্দর, খোলা আকাশের নিচে সবুজ ঘাসের গালছে পাতা, ভারী ভালো লাগছে। এই চাদরটি পেতে একটু বসি। আহ,
2: এই দেখো দেখো দেখো, দিলে তো সব মাটি করে।
4: কেন, কি কি হলো?
2: আবার বলছো কি হলো?
4: কই, আমি তো ঠিক বুঝতে পারছি না।
2: আরে এটা হলো ফসলের ক্ষেত, তোমার বাড়ির বৈঠকখানা নয়। ওঠো ওঠো বলছি, এই সবে বীজ পুতলো, দুদিন বাদে চারা গাছ বেরোবে, দিলে দিলে তো সব ক্ষতি করে।
4: ও বড্ড ভুল হয়ে গেছে।
2: ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে না, কোথেকে এসেছো বাপু, এখানে কেউ ভুল করে না।
4: মস্ত লোকেই ভালো ছিল, একটা কথা কইবার লোক নেই, রং তুলে নিয়ে চিত্র করব তারও উপায় নেই, যেখানেই বসি না কেন কেবলই উঠে যেতে হয়।
2: ইস, তখন থেকে কি বিড়বিড় করছো বাছা, পাগল নাকি? যাও তো, যাও এখান থেকে, সরে পড়ো বাপু।
4: মনে হচ্ছে এবার সত্যি সত্যি পাগল হয়ে যাব। তখনই স্বর্গদূতকে বলেছিল স্বর্গে বেকার লোকের জায়গা নেই, সে কথা কানেই তুললে না। কি না, আমার নামের পাশে মার্কা পড়ে গেছে, আমাকে স্বর্গেই আসতে হবে। এ তো ভারী ফ্যাসাদ দেখছি, এখন কোথায় যাই? ওই তমাল গাছটির ছায়ায় একটু জিরিয়ে নিই। আহ সুন্দর ঠান্ডা।

0: কে যেন গান গাইছে।
1: গান? কই, আমরা তো কিছু শুনলাম না বাপু। কে ভাই তোর কানে কানে গান গেয়ে গেল?
0: হ্যাঁ, স্পষ্ট শুনলাম আমি। ও মা, ওই ওই দেখো দেখো, তমাল গাছের তলায় কে যেন বসে রয়েছে, বোধহয় ওই লোকটি গাইছিল।
2: এই মেয়েরা চুপ কর, তোরা আমাকে ব্যাপারটা বুঝতে দে। এই যে শুনতে পাচ্ছ?
3: আমায় বলছেন?
2: হ্যাঁ, তুমি কে গা? মেয়েদের জল আনবার পথের ধারে বসে রয়েছ, মতলব তো ভালো না।
3: মতলব? না না, আমি তো শুধু এখানে বসে আছি।
2: মিছে মিছে বসে আছো মানে তোমার কোনো কাজ নেই?
3: হ্যাঁ, কাজ করব বলেই তো বসে আছি।
2: শোনো কথা, কাজের জন্য কেউ বসে থাকে নাকি? বাজে বকবার জায়গা পাওনি না?
3: সত্যি বলছি, আমি অপেক্ষা করছি।
2: অপেক্ষা করছো মানে?
3: এই অপেক্ষা করাটাই তো আমার কাজ।
2: এই তোরা একটু থাম তো, এত হাসবার কি আছে? আমি আগেই বুঝেছিলাম ব্যাপারটা এত সুবিধার নয়। অমন হা করে কি দেখছ?
3: আগে হা করে দেখা তো আমার কাজ।
0: তাই এ কাজ তোমায় কে দিলে?
1: জন্মে শুনিনি বাপু, অপেক্ষা করা এটা একটা কাজ।
3: কেন কেন, বৃষ্টির পর রোদের অপেক্ষা করো না, কঠিন শীতের পর বসন্তের অপেক্ষা করো না, আর আঁধারের পর আলোর?
0: তুমি কে গো, এমন অদ্ভুত কথা বলো?
3: আমি চিত্রকর।
2: এই এই, তোদের এত কথার কাজ কি? হ্যাঁ, জানানি শোনানি একটা উৎকলো না, এরা একটা না একটা কাণ্ড বাঁধিয়েই ছাড়বে। শোনো বাছা, তুমি চিত্রকর হও আর যেই হও, সময় নষ্ট না করে কাজে লেগে পড়, বুঝলে? এই চল চল চল, মিছে মিছে আমাদের দেরি করিয়ে দিল। এই এই এই, খবরদার বলছি, ওদিক পানে একদম তাকাবি না কিন্তু।

0: অবাক কাণ্ড, কি হলো ভায়া?
1: সেদিন থেকে ওই যে ওই লোকটি নিজেকে বলে কিনা চিত্রকর এখানে এসেছে, তারপর থেকে দেখছি একটা না একটা অঘটন ঘটিয়েই চলেছে।
0: আবার কি ঘটলো?
1: কেন শুনুনি, ঝর্ণার ধারে মেয়েদের ফুল আনতে যাওয়ার পথে তমাল গাছের নিচে বসে থাকে আর থেকে থেকে গান গায়।
0: গান গায়?
1: তবে আর বলছি কি, আমাদের কাজে বিঘ্ন ঘটায়, কাজটা সুরের পানে ধার আর অমনি মন কেমন করে ওঠে, আর শুনলেই কাজে ফাঁক পড়ে।
2: আমার ভাই কেমন যেন ভয় ভয় করছে,
1: দুশ্চিন্তায় রাতে ঘুম হয় না।
2: সেদিন কি বলেছিল জানো?
1: কি?
2: তোমরা সবাই কাজের পেছনে সব সময় ছুটে বেড়াও কেন গো?
1: তা তুমি কি বললে?
2: তোমার মতো অকাজ করে বেড়াবার সময় আমাদের নেই। ও শুনে এমন হাসলে আমি যেন মস্ত একটা নির্বোধ।
1: আর তো পারা যায় না, এই বেকার বেখাপ্পা লোকটাকে আমাদের রাজা কেন যে সহ্য করছেন?
2: শুনুই না, তারপর এমন একটা কথা বললে আমার ভাই ভির্মি খাবার জোগাড়।
1: কিরকম কিরকম কিরকম? বলে কি না, তোমাদের স্বর্গরাজ্যে কেউ ছুটি নাও না কেন, কাজের ফাঁকে ফাঁকে ছুটি নাকি বেজায় আমোদ।
0: হ্যাঁ চুপ চুপ,
1: কে কথায় শুনে ফেলবে, মোড়লের কানে আবার কথাটা তুলবে।
2: শুনতে কি তার বাকি আছে? দেখছো সবকিছু আর আগের মতো নেই, সবার কাজে কেমন ঢিলে ঢালা ভাব।
1: না, ওই লোকটিকে এখান থেকে চলে যেতেই হবে। চলো আমরা সবাই মিলে রাজার কাছে যাই।

0: ওই শোনো, মনে আছে আমাদের ওইদিক যাওয়া নিষেধ?
1: মনে নেই আবার? সেদিন কি জানি কি হলো, লোকটির গান শুনে এমনই আনমনা হয়ে পড়েছিল, ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর গান শুনতে লাগলুম। অন্য ঘরে কাখে বাড়ি ফিরে এলুম, জল নেবার কথা মনেই এলো না। মায়ের কাছে এমন বকুনি খেলুম।
0: হয়েছে, এখানে আর দাঁড়িয়ে কাজ নেই, এই সবাই চল চল পা চালিয়ে, এখানে আর এক মুহূর্তও নয়।
2: কিরে চল,
1: তোমরা যাও আমি আসছি।
2: তার মানে?
0: মানে আর কি, জাদু করেছে রে, জাদু করেছে। ওই যে বলেছিলাম না, ওই লোকটি।
2: তুই মরবি, বুঝলি, মরবি, অচেনা একটা লোক।

0: অপূর্ব, তোমার পালেজে দেখি ছুটির হাওয়া লেগেছে।
1: ছুটির হাওয়া? সে আবার কি?
0: কাজ যখনই শরীরকে ছুটিয়ে নিয়ে বেড়ায়, মন তখনই ছুটি চায়।
1: তুমি তো বড় অদ্ভুত কথা বলো।
0: তাই? আচ্ছা, তুমি যে বড় রয়ে গেলে, তোমার শরীরে সব পালিয়ে গেল। এই দেখো, তোমার নামটাই জানা হয়নি।
1: আমি প্রথমা।
0: প্রথমা? আশ্চর্য! প্রথম যেদিন তোমায় দেখলুম, ঘরা কাঁখে জল আনতে যাচ্ছিলে, আমি মুগ্ধ হয়ে দেখলুম সেতারের একটা দ্রুতলয়ের গতির মতো চঞ্চল হয়ে উঠেছে তোমার পায়ের নুপুর। তাড়াতাড়ি কোনো মতে তোমার মাথার বাধা এলো খোপাটি অগ্রাহ্য করে দু চারটি দুরন্ত আলোক কপালের উপর ঝুঁকে পড়েছে তোমার চোখের ওই কালো তারা দুটিকে দেখবে বলে। সত্যি তুমি প্রথমা।
1: হ্যাঁ, কি আবোল তাবোল বলছো তখন থেকে? কতগুলি বাজে কথা বলে আমার কাছে সময় নষ্ট করলে। আমার হাতে একদম সময় নেই। আচ্ছা, তোমার কি কোনো কাজের ভার নেই? তাহলে আমার থেকে কিছু কাজ ভাগ করে নিও।
0: তোমার থেকে কাজ নেব বলেই তো অপেক্ষা করে আছি।
1: এই কথা আগে বলতে হয়।
0: তোমার কাঁখের ওই ঘোড়াটি যদি আমাকে দাও।
1: বেশ তো, জল নেবে তা নাও।
0: না না,

0: কি হবে?
1: কি আবার হবে, ভালো লাগবে। এই যে তুমি গান গাইছিলে, ভালো লেগেছিল বলেই না।
0: জানি নে বাপু, তোমার কথার কোনো অর্থই খুঁজে পাইনি, বড্ড দেরি করিয়ে দিলে। দেখলে তো, আমি বলেছিলুম সবাই মিলে রাজার কাছে নালিশ করলে এর একটা বিহিত হবে।
2: স্বর্গরাজ্যে এমন অদ্ভুত ঘটনা এর আগে কখনোই ঘটেনি। সবার মুখে মুখে এখন এই বেকার লোকটির চর্চা, এতে যে কত সময় নষ্ট হচ্ছে।
0: ঠিক, রাজা ঠিক এই কথাটাই বুঝেছেন। তবে কি না, আমরা রাজার কানে এই কথাটা তুলতে কেউ সাহস করছিলাম না। সত হলেও উনি আমাদের রাজা,
2: কে আর সাত করে রাজরসে পড়তে চায় বলো? এমন লোককে সঙ্গে আনাটাই ভুল। একবার ভাবো, সে তো বিধাতার ওই নির্দেশ।
0: এই দেখো, আমরাও যে একই চর্চায় সময় নষ্ট করছি।
2: কথা বললেই যত গন্ডগোল, কথায় কথা বাড়ে, সময় বয়ে যায়। আর কথা বাড়িয়ে কি লাভ বলো? মোড়াল মশাই তো বললে রাজা বলেছেন সভা ডাকবেন, তখনই এসব বলা যাবে। চলো ভাই, পা চালিয়ে চলো।
0: হ্যাঁ তাই চলো।

0: সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি।
1: কেন, কি চাও?
0: তোমার ঘোড়াটি দাও।
1: ম্যাম, রোজ রোজ ওই এক কথা। আচ্ছা, এই নাও।
0: দাও, এইবার চুপটি করে দেখো আমি কি করি। এই হচ্ছে আমার রং, এই আমার তুলি।
1: ও মা, এত রং!

0: Jetzt hier, Leute! I got the corn! Koi! এবার ঘোড়াটা দাও, দেরি হয়ে যাচ্ছে তো।
1: আরে দিচ্ছি দিচ্ছি,
0: বলছি হলো তোমার।
1: এই একটু একটু একটু, এই এই নাও তোমার ঘোড়া। সাবধানে সাবধানে, রং এখনো পাকা হয়নি কিন্তু। এ হচ্ছে চিত্র,
0: ঘোড়াটা কি তো আর চেনাই যাচ্ছে না। এর মানে?
1: এর কোনো মানে নেই।
0: মানে নেই তো আবার হয় নাকি? সব কিছুর একটা না একটা মানে আছে।
1: সুন্দর কথাটির কি মানে, ভালো লাগার কি মানে, ফুল ফোটে পাখি গান গায়, এর কি কোনো মানে আছে? তোমাদের এই কেজো স্বর্গে কেজো লোকেরা এসব কথার মানে বুঝবে না।
0: তোমার সব কথার মানে বুঝি নে, কিন্তু
1: কিন্তু কি
0: না, ঘুরিয়ে ফিরে দেখলুম ঘোড়ার আঁকা তোমার চিত্র সুন্দর, হেসে খেলে আমার খুব ভালো লাগছে।
1: তোমার ভালো লাগছে?
0: হ্যাঁ,
1: আমার চিত্র করা সফল হলো, আমারও যে কি ভালো লাগছে।
0: ও মা, সে কি আমার ভালো লাগছে বলে তোমার ভালো লাগছে?
1: একদম ঠিক, আবার এও ঠিক, নিজের ভালো লাগা যদি অন্যকে ভাগ করে দিতে না পারি তাহলে কি লাভ বলো?
0: লাভ ক্ষতি জানি না, আমার সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। আমি যাই।
1: তোমার কাছ থেকে আরো কাজ চাই।
0: আরো কাজ? কি কাজ দেব?
1: কিছু রঙিন সুতো এনে দিও।
0: কি হবে?
1: আরে এনোই না।
0: আচ্ছা আচ্ছা, এবার আমি

0: কি করছিস? ওহ, অনেক রাত হলো। আরে শুতে আয়। কি হলো? কি করছিস বলতো? আজকাল বাপু তোর রকম সকম বুঝি নেই, কোনো কাজেই যেন মন নেই। বলি, তোর মনটা থাকে কোথায়? হ্যাঁ কিরে, কথা বলছিস না যে বড়! এই নিশুতি রাতে জানালার ধারে দাঁড়িয়ে কি দেখছিস?
1: কিছু না।
0: কিছু না বলে কিছু হয় নাকি? হ্যাঁ দেখি দেখি, তোর হাতে এটা কি দেখি? ও মা, এই ঘোড়াটাকে এমন করলে কি? এসব কি?
1: চিত্র
0: চিত্র বুঝেছি। কিছুদিন থেকে এই পাড়ায় কেন তোকে নিয়ে কথা হচ্ছে? কতবার মানা করেছি ওপর দিয়ে জল আনতে যাবি নে, একটা বেকার চিত্রকর হাঁ করে দাঁড়িয়ে থাকে, তবুও তবুও। হা ভগবান, এই মেয়েকে নিয়ে আমি কি করব এখন? আমি কি করি কি করি? আমি
1: কেঁদো না মা, কেঁদো না, কান্না কিছু হয়নি।
0: না কিছু হয়নি। এই এই শোন শোন, এই শিগগির ঘোড়ার চিত্রটা মুছে ফেল।
1: মুছবো কেন? কি সুন্দর! না মুছবো না।
0: আমার কি হবে গো এই মেয়েকে যে আমি কিছুতেই বোঝাতে পারছি নে।
1: মা
0: শোন, এই রাজ্যে এসব মানা। ওই ওই লোকটাই যত গন্ডগোলের মূল। আমার মেয়েকে বশ করেছে, আমাদের সর্বনাশ করে ছাড়বে, এ কিছুতেই আমি সহ্য করবো না
1: মা।
0: হ্যাঁ, কালই রাজার কাছে আমি যাব, আর তোকেও যেতে হবে, এই আমি বলে রাখলুম।

0: আমি ভাবলাম আজ বুঝি তুমি এলেই না, তোমার শহীদের মতো তুমিও বোধ হয় অন্য পথে জল আনতে গেছো। আচ্ছা, তুমি যে এখন গান গাইতে গাইতে এলে, কেউ শুনতে পেলে নির্ঘাত অনর্থ বাঁধবে।
1: তা কি করবো, গান যে আপনি এলো প্রাণে, তোমার ভালো লাগার টানে, কেউ শুনবে বলে তো আমি গাইনি, অনর্থের কথা ভাবার সময় পেলাম কই?
0: কি হলো, হাসছো যে?
1: এমনি
0: এমনি। তাহলে এমনি বলে কিছু হয়? আজ তোমাকে ভারী সুন্দর দেখাচ্ছে, বেশ যত্ন করে চুল বেঁধেছো। আর
1: বাড়ি তুমি তো সেদিন রঙিন সুতো দিয়ে চুল বাঁধার দড়ি করে দিলে, তাই দিয়ে চুল বাঁধতে এত দেরি।
0: তাহলে তুমি কাজে ফাঁকি দিচ্ছ বলো?
1: ইস, তাই বই কি, শুধু আমি কেন? কি জানি কি জাদু করেছ তুমি, আমাদের কে যে স্বর্গের কাজের মধ্যে বেশ বড় বড় ফাঁক পড়তে শুরু করেছে।
0: তোমরা যাকে ফাঁক বলছো আমি তাকে বলি ছুটি, ছুটি থাকলে তবেই তো কাজের আনন্দ।
1: আমার এখন কেমন যেন মনে হয় তোমার কথাই সত্যি, আমরা এতদিন ভুল করেছি, এতদিন যেন মরেছিলুম নিষ্প্রাণ যন্ত্রের মতো, তুমি তাতে প্রাণ প্রতিষ্ঠা করলে।
0: সে তো হলো, কিন্তু
1: কিন্তু
0: সেদিন তোমাদের মোড়ল মশাই আমাকে বেশ দু কথা শুনিয়ে গেল, বেশ বড় কড়া ধমক দিয়ে বললে, আই এসব গান টান এখানে চলবে না, এতদিন চুপচাপ ছবি এঁকেছে সয়েছি, কিন্তু গানের সুর বহুদূর পর্যন্ত ছড়ায়, কাজে বিঘ্ন ঘটায়, এসব বেয়াদবি একদম সহ্য করব না।
1: তাহলে তো আমাকেও জানো, আমার শৈরাও আজকাল গুনগুন করে গান গায়। আমরা

0: শুনতে পাচ্ছ মরুড় মশাই? ওই ওরা ভাঙনের জয় গান গাইছে। আমার মেয়েটাকে তুমি বাঁচাও, আমার কোনো কথাই ও শুনছে না। ওই লোকটা ওর কানে ভরে দিয়েছে কোন মায়াবী সুর। ওগো তোমরা বলো আবার কি হবে, তোমরা বলো আমাকে।
1: চুপ করো, প্রথম থেকেই মেয়েকে আগলে রাখুনি কেন? এখন মরা কান্না কাচ্ছ।
0: আমি কি করে বুঝবো বলো যে এমনটি হবে?
1: বটে, আমি সবাইকে সতর্ক করে দিয়েছিলাম, কেউ ওই সব্বন এসে গান শুনো না। আর এখনকার লোকগুলো হয়েছে তেমনি, সব কাজ ফেলে কান খাড়া করে শুনছে আর মাথা দোলাচ্ছে।
0: তাহলে কি হবে?
1: দাঁড়াও, এই একটা ব্যবস্থা দেখছি। আর দেরি নয়, রাজামশাইকে বলে কালী সভা বসাতে হবে।
2: চুপ, কেউ কথা কইও না,
3: সভা শুরু হোক।
1: রাজামশাই, আমরা কিছুদিন থেকে এই একটি বেকার লোকের উৎপাত সহ্য করে আসছি, এ রাজ্যে তারই জন্য বিপদ ঘনিয়ে আসছে। আপনি আমাদের ভাগ্য বিধাতা, আজ এর একটা বিহিত করুন।
3: আসামিকে হাজির করা হোক।
1: আস্তে আস্তে রাজামশাই, এই যে আসামি।
0: হ্যাঁ রাজামশাই, এই লোকটা, একে আপনি কড়া শাস্তি দিন রাজামশাই।
4: বেটার মাথায় রঙিন পাগড়ি, কোমর বন্ধের কি পাহাড়খানা দেখো না, কোথাও একটা ভুল হয়েছে, ভয়ানক ভুল।
3: তোমার নাম কি?
5: চিত্রকর।
3: তোমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা তুমি জানো?
5: হ্যাঁ।
3: তোমার কিছু বলার আছে?
5: রাজামশাই, আমার মতো অকেজো লোক এখানকার কেজো লোকের সঙ্গে পারবে কেন? আমার যা কাজ তা একেবারেই খাপ খায় না, আমাকে শুধু দোষ দিচ্ছেন।
3: আচ্ছা আচ্ছা, সে আমি বুঝবো। মোড়ল, স্বর্গদূতকে ডাকো।
6: রাজামশাই,
3: এই লোকটিকে তুমি এনেছ?
6: একে রাজামশাই আমি এনেছি।
3: কি ভীষণ ভুল লোককে এনেছ, বুঝতে পারছো?
6: হ্যাঁ হ্যাঁ রাজামশাই, বুঝতে পারছি। মার্কা ভুল করে আমি ভুল লোককে এনে ফেলেছি রাজামশাই।
3: ভুল মার্কা?
5: আমার তখনই সন্দেহ হয়েছিল রাজামশাই, কত করে বললাম স্বর্গদূত তোমার কোথাও ভুল হচ্ছে না তো, সে আমাকে এমন ধমক দিলে।
3: কথা বাড়িয়ে শুধু সময় নষ্ট করো না, শোনো, তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে।
5: সত্যি? হাফ ছেড়ে বাঁচলুম।
1: এখনো দাঁড়িয়ে আছো কেন?
5: দাঁড়াও, আমার রং তুলির ঝোলাটা গুছিয়ে নি।
7: আমিও যাবো তোমার সঙ্গে।
0: ওরে ওরে, এমন কাজ করিস নে। ওগো ওগো, তোমরা সবাই আমার মেয়েটাকে আটকাও।
3: গোলমাল করো না, অবাক কাণ্ড, আমাকে কথা বলতে দাও। ওগো মেয়ে, এসবের মানে কি?
7: এর কোনো মানে নেই।
3: মানে নেই?
5: রাজামশাই, আমরা চললুম। এর কোনো মানে নেই, এর কোনো মানে নেই।

এতক্ষণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ নাটক ভুল স্বর্গ এর অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিশির রহমান, রুবি আফরোজ, এ কে এম আমিনুল হক আমিন, বনশ্রী অধিকারী, খন্দকার স্বাগতা রনক, গুলশানা রাবন্নি, সৈয়দ মোহাম্মদ শেখানুল ইসলাম, কাজী ইলিয়াস কল্লোল ও জান্নাতুন নাইম। শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ লিয়াকত হোসেন। ভুল স্বর্গ নাটকটি বেতার নাট্যরূপ ও প্রযোজনা করেছেন আব্দুস সবুর খান চৌধুরী।

আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফেরদৌসী আহমেদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমান বুড়িগঙ্গা সহ রাজধানী ঢাকার চারপাশে নদীগুলোর দূষণরোধে দ্রুত একটি সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন শীর্ষক এক বৈঠকে এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, নদী দূষণ এবং দুর্বিষহ পর্যায়ে পৌঁছাচ্ছে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সবার জবাবদিহি করতে হবে। নদী দূষণ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, কর্ম পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। বিশেষ করে বৈঠকে শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য, নদীতে নিঃসরণ, অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা, খালগুলোর নাব্যতা হ্রাস এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতাকে নদী দূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। বৈঠকে নদী দূষণ রোধে শিল্পকারখানায় বর্জ্য শোধনাগার কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করা, খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া বৈঠকে রাজধানী চারপাশের নদী দূষণ রোধে একটি সমন্বিত সময়বদ্ধ পরিকল্পনা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে একটি আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ রাজধানীর আগারগাঁয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী 13 আগস্ট সকাল 10টা থেকে 4টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করতে হবে। 16 আগস্ট সকাল 10টা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 18 আগস্ট। আগামী 20 আগস্ট বেলা 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী 2-3 দিনের মধ্যে দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী বলেন, সাময়িক গ্যাস ঘাটতির কারণে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়, যার ফলে দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং হচ্ছে। অস্বাভাবিক বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী যাচাইয়ের জন্য গ্রাহকদের বিল জমা দেওয়ার আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে বারবার জনগণের অধিকার ও সৃষ্টিশীল ক্ষমতাকে শিকলবদ্ধ করার অপচেষ্টা রোধে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চায় সরকার, যাতে ভবিষ্যতে আর কেউ কোনোদিন জাতিকে শিকল পড়াতে না পারে। তিনি আজ সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে

0: শিকল ভাঙার জুলাই প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন। পলাতক ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হওয়ায় ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। গতরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে সরকার জানায়, এই ঘটনাটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য ক্ষতিকর। ঢাকা জানায়, এ ধরনের অনুষ্ঠান দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টায় কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে সে বিষয়ে আগেই ভারত সরকারকে উদ্বেগ জানানো হয়েছিল। তা সত্ত্বেও অনুষ্ঠানটি হতে দেওয়ায় বাংলাদেশ গভীর দুঃখ প্রকাশ করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেখ হাসিনা ও তার সহযোগীদের স্থান বাংলাদেশের রাজনীতিতে আর কখনই হবে না। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি আত্মত্যাগের ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে যাত্রা শুরু করেছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয় প্রথম দিনে আজ সকাল থেকেই সেখানে ভিড় করেন দর্শনার্থীরা। তাদের মতে, এই জাদুঘর ইতিহাস সংরক্ষণের পাশাপাশি স্বৈর শাসনের পরিণতি সম্পর্কেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 9টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আগামীকাল ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি শফিউল আজম। পথ ও পাথে অনুষ্ঠানে জানাজার নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনবেন সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা 20 মিনিটে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মামসির সকাল 7টা 45 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে শুনবেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকুলি শুনতে পাবেন সকাল 9টা 5 মিনিটে। ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনবেন সকাল 10টা 5 মিনিটে। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা 11টা 20 মিনিটে। পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা 2টা 20 মিনিটে। এ সপ্তাহের নাটক রচনা যাতনা শুনবেন বেলা 3টা 5 মিনিটে। রচনা শাহজাহান আলী সাজু, প্রযোজনা সাদেকুর রহমান। মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা বিকেল 4টা 5 মিনিটে। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4টা 35 মিনিটে। গারুদের জন্য অনুষ্ঠান সালগিত্তাল বিকেল 5টা 10 মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5টা 50 মিনিটে এবং কৃষাণ বধূ সন্ধে 6টা 5 মিনিটে। সন্ধে 7টা 5 মিনিটে শুনতে পাবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7টা 30 মিনিটে। রাত 9টা 5 মিনিটে শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনতে পাবেন রাত 10টায়। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাধা শুনতে পাবেন রাত 10টা 30 মিনিটে। এছাড়া এফএম 90 MHz রাত 12টা 15 মিনিটে নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক পথ বেঁধে দেই, রচনা আবিদ আজাদ, প্রযোজনা আব্দুল মালিক খান। সবশেষে এফএম এর অনুষ্ঠান পরিচিতি। এফএম 92 MHz সন্ধে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 MHz সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এবং এফএম 90 MHz সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়া পূর্বাভাস। ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকাও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুর ও ডিমলাতে 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে 23.3 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 92%, সন্ধ্যা 6টায় 93%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:30, অস্ত যাবে সন্ধ্যা 6:38। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা, এই অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 ও FM 90 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনতে পাবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরসমা।

0: হে ইমানদারগণ, খোদাকে ভয় করো ঠিক যেমনভাবে তাকে ভয় করা উচিত। তোমাদের মৃত্যু হওয়া উচিত নয় সে অবস্থা ছাড়া যখন তোমরা হবে মুসলিম। সকলে মিলে খোদার রজ্জু শক্ত করে ধারণ করো এবং দলাদলিতে পড়ো না। সফলতা লাভের জন্য আমাদের দলাদলি পরিহার করে একতাবদ্ধ হতে হবে। সকলেরই উচিত ইমানের উপর দৃঢ় আস্থা পোষণ করা।
1: এতক্ষণ শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত তরজমা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনে এখানেই সমাপ্তি ঘোষণা করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: প্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 90 MHz-এ। অনুষ্ঠান উপস্থাপনায় আমি মোহাম্মদ রিয়াদ হোসাইন এবং মোহাম্মদ আবদুল্লাহ। প্রকৌশল দায়িত্বে উত্তমচন্দ্র গোপ, মোহাম্মদ সোহাইল আনোয়ার, সিরাজুল আলম, শামী মাহমুদ, এস এম আল জুবায়ের। অধিবেশন তত্ত্বাবধানে পুলক রঞ্জন।
1: প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আজকের নিশুতি অধিবেশনে আপনাদের জন্য যা যা থাকছে। রাত 12টা শুনবেন বাংলা সংবাদ, রাত 12টা বেজে 5 মিনিটে ইংরেজি সংবাদ, রাত 12:10 মিনিটে দেশের গান, রাত 12:15 মিনিটে নিশুতি নাটক পথ বেঁধে দেই, রচনা আবিদ আজাদ, প্রযোজনা আব্দুল মালিক খান। রাত 1:15 মিনিটে আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, রাত 1:40 মিনিটে মিশ্র গানের অনুষ্ঠান রংধনু, রাত 2টায় দেশ বিদেশের রকমারি গানের আয়োজন আকাশ ভরা সুরের ধারা, রাত 2:50

আসসালামু আলাইকুম। রাত 12টা, বাংলাদেশ বেতার ঢাকা। খবর পড়ছি শামীম আরামুন্নি। প্রধানমন্ত্রী তারেক রহমান বুড়িগঙ্গা সহ রাজধানী ঢাকার চারপাশে নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন শীর্ষক এক বৈঠকে এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, নদী দূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সবার জবাবদিহি করতে হবে। নদী দূষণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণে কোন ধরনের অবহেলার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, কর্মপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। বিশেষ করে বৈঠকে শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্য নদীতে নিঃসরণ, অপর্যাপ্ত পয় নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা, খালগুলোর নাব্যতা হ্রাস এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতাকে নদী দূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। বৈঠকে নদী দূষণ রোধে শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করা, খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া বৈঠকে রাজধানীর চারপাশের নদী দূষণ রোধে একটি সমন্বিত সময়বদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে একটি আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী 13 আগস্ট সকাল 10টা থেকে 4টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করতে হবে। 16 আগস্ট সকাল 10টা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 18 আগস্ট। আগামী 20 আগস্ট বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী 2-3 দিনের মধ্যে দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান। মন্ত্রী বলেন, সাময়িক গ্যাস ঘাটতির কারণে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়, যার ফলে দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং হচ্ছে। অস্বাভাবিক বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী যাচাইয়ের জন্য গ্রাহকদের বিল জমা দেওয়ার আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে বারবার জনগণের অধিকার ও সৃষ্টিশীল ক্ষমতাকে শিকলবদ্ধ করার অপচেষ্টা রোধে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চায় সরকার, যাতে ভবিষ্যতে আর কেউ কোনোদিন জাতিকে শিকল পড়াতে না পারে। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শিকল ভাঙার জুলাই প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন। পলাতক ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। গতরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে সরকার জানায়, এ ঘটনাটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য ক্ষতিকর। ঢাকা জানায়, এ ধরনের অনুষ্ঠান দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টায় কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে সে বিষয়ে আগেই ভারত সরকারকে উদ্বেগ জানানো হয়েছিল। তা সত্ত্বেও অনুষ্ঠানটি হতে দেওয়ায় বাংলাদেশ গভীর দুঃখ প্রকাশ করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেখ হাসিনা ও তার সহযোগীদের স্থান বাংলাদেশের রাজনীতিতে আর কখনোই হবে না। 2027 শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণীতে কোন ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা

0: দেশের গানটি শুনলেন ফরিদা পারভিনের কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ নিশুতি নাটকে।
1: আমাদের আজকের নাটক পথ বেঁধে দিই, রচনা আবিদ আজাদ, প্রযোজনা আব্দুল মালেক খান, নাট্যানুষ্ঠান পথ বেঁধে দিই।

0: রাজবালি, রাজবালি!
1: জি বড় সাহেব।
2: মামুনি উঠেছে?
1: জি না, সেই যে দুপুরে নিয়ে খেয়ে ঘুমিয়েছেন এখনো ওঠেনি।
2: উঠলে বলো, আমি এখানে আছি।
1: জি আচ্ছা, ওই যে উনি উঠে পড়েছেন, এইদিকেই আসছেন।
2: কইরে মা দিনা, আয় বস এখানটায়, আমার কাছে বস। হ্যাঁ রাজবালি, মামুনিকে এখন কি খাবার দেবে এখানে নিয়ে এসো।
3: এখন আর কিছু খাবো না চাচা, শুধু একটু চা।
2: চা? তার চেয়ে একটু দুধ খানা। আরে এরকম দুধ তোদের শহরে কোথায় পাবি?
3: তা ঠিক, যেমন স্বাদ তেমনি ঘ্রাণ, এই জিনিস শহরে ভাবাই যায় না।
2: তবুও তো তোর আব্বা গ্রামের নামই শুনতে চায় না। তোরও হয়তো এই পাড়াগা বেশি দিন ভালো লাগবে না।
3: না চাচা, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এই গ্রাম। গ্রামের মানুষ, গাছপালা, মাঠ, দিঘি, মজা পুকুর, সব মিলিয়ে একটা আলাদা স্বাদ, অন্যরকম জীবন।
2: তোর আব্বা তো গ্রামের কথা ভুলেই গেছে প্রায়, শহরে হয়ে গেলে যা হয়। অথচ এখানেই দু ভাইয়ের জীবন শুরু হয়েছিল, দুটি সতেজ চারা গাছের মতো।
3: আব্বার কথা আর বলো না, কত করে বলি চলো আব্বা দেশের বাড়ি থেকে ঘুরে আসি, তা গ্রামের কথা উঠলেই আব্বা বলেন, যা না কক্সবাজারে কটা দিন কাটিয়ায়, চেঞ্জের জন্য চমৎকার জায়গা, আজকাল হোটেল মোটেলের তো সুন্দর ব্যবস্থা আছে।
2: সত্যি তো মা, এই গ্রামে কি আর ওসব আছে? শহুরেদের জন্য চাই কক্সবাজারের মতো সমুদ্র সৈকত, পাহাড়ের নিবিড় স্বাস্থ্য নিবাস।
3: এবারও গ্রামে যাবো শুনে সঙ্গে সঙ্গে আব্বা কি করলেন জানো চাচা? প্লেনের টিকিট, কক্সবাজারের একটা টুরিস্ট কটেজ পুরো এক মাসের জন্য ভাড়া, সব ঠিকঠাক।
2: তাই নাকি?
3: হ্যাঁ সব রেডি, কিন্তু আমি বেঁকে বসলাম গ্রামে যাব।
2: তোর আব্বা নিশ্চয়ই
3: সোজা নাকচ করে দিল আমার আব্বার, বললো গায়ে গেলে একটা না একটা অসুখ বাঁধাবই, বোর হওয়া ছাড়া নাকি আর কিছুই নেই গ্রামে।
2: এবার দেখে গেলি তো?
3: আমার কিন্তু চমৎকার লাগছে, এক ফোঁটা বোর হইনি জানো চাচা। আসার দিন ট্রেনের জানালায় তাকিয়ে থাকতে থাকতে আমার খালি মনে হচ্ছিল সব আমার চেনা, যেন বহুদিন পরে ফিরে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে আমি ছিলাম, যেখানে আমি যেতে চাই।
2: আশ্চর্য, কিন্তু দু চার দিনের মধ্যেই তো ক্লান্ত হয়ে পড়বি। তোর আব্বা কেন আসতে চান আমি বুঝি, আসলে গাঁ গ্রামে তোদের জন্য কি আছে? কিছু নেই।
3: আছে, আমি যা চাই সবই আছে ওখানে। ওই ঢাকায় হয়তো সবই পাওয়া যায়, কিন্তু ক্লান্তিও আছে অনেক, যন্ত্র আর মানুষের প্রচুর ক্লান্তি। ওই ঊর্ধ্বশ্বাস জীবনে আমার দম বন্ধ হয়ে আসে জানো চাচা। আমার কেবলই মনে হতো একটা কিছু আমি খুঁজছি, কিন্তু ওখানে ওই আত্মাহীন ইট পাথরের শহরে তা নেই। আমার ভেতরে শুধু ক্লান্তি জমতে থাকে, আর তখন তোমার কথা মনে পড়ে। এখানে এসে তো চমৎকার আছি।
2: হয়তো গভীর কোনো আকর্ষণ, হয়তো এমন কিছু যা বুঝিয়ে বলা যায় না।
3: আর তুমি যখন প্রথম আমাদের বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলে, আমার কি মনে হয়েছিল জানো?
2: ভয় ভয় লাগছিল না?
3: ভয়? না না, ঠিক ভয় না, ভয় একে বলা যায় না। তবে আমার বুকের মধ্যে কি যে হচ্ছিল, অকারণে চোখে পানি এসে পড়তে চাইছিল। কি বড় বাড়ি, কি মস্ত দালান, পুরনো আর উঁচু, চারদিকে আম জাম নারকেল সুপুরির ভিড়। ভাঙা শান বাঁধানো পুকুরের শেষ ধাপটায় গিয়ে দাঁড়ালে মনে হয় দালানের চিড়েকুঠার চূড়োটা যেন মেঘ ছুঁয়ে আছে।
1: আপনার দুধ এনেছি,
3: রাখো এখানে। ঠিক আছে তুমি যাও। জানো চাচা, দুপুরে ঘুঘুর ডাক শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম, সে এক আশ্চর্য অনুভূতি। মনে হচ্ছিল আমি যেন এক রাজকন্যা, আর ওরা আমাকে গান গেয়ে গিয়ে ঘুম পাড়াচ্ছে।
2: তুমি তো আমাদের রাজকন্যাই মামুনি, আমরা যখন ছোট ছিলাম এই বাড়িটার চেহারা অন্যরকম ছিল, তোরা তো দেখিসনি। চৌধুরীদের বাড়ির সামনে এসে সবাই থমকে দাঁড়াতো। সে আমাদের ছোটবেলায় বুঝলি মা, সব কিছু অন্যরকম ছিল। গাড়ির জন্য আব্বা দুটো আরবি ঘোড়া নিয়েছিলেন, যখন সেই ঘোড়ার গাড়িতে আব্বা বেরোতেন দূর থেকে মানুষ ভয়ে ভয়ে ভিড় জমাত। আমি আর তোর আব্বা বুঝলি মা প্রত্যেক দিন বিকেলে বেরোতাম সেই ঘোড়ার গাড়ি চড়ে। আব্বার কড়া নির্দেশ ছিল হাওয়া খেতে যেতেই হবে আমাদের। চৌধুরী বংশের জৌলুস ক্ষয় হতে হতে মুমূর্ষু শেষ ছলকানিটুকু এসে পৌঁছেছিল আব্বার হাতে।
3: চাচা একটা কথা বলবো?
2: হ্যাঁ হ্যাঁ, কি কথা বল না।
3: আমি আর আম্মা কতবার বলেছি তোমাকে শহরে নিয়ে যাবার জন্য, আব্বারও তাই ইচ্ছে, কিন্তু তুমি নাকি যাওনি?
2: হ্যাঁ মা, আমিই যাইনি।
3: এইভাবে একা থাকা তোমার উচিত হচ্ছে না কিন্তু।
2: কেন কেন বলতো?
3: বারে তোমার বয়স হয়েছে, কখন কি হয় বলা যায় নাকি?
2: ও, অসুখ বিসুখের কথা বলছিস তিনা?
3: অসুখ মানে তোমার কিন্তু আমাদের সাথে থাকাই উচিত।
2: ইচ্ছে করে, এক একদিন প্রচন্ড ইচ্ছে করে মা, এই মস্ত স্তব্ধতার মতো বাড়িটাকে একা ফেলে তোদের কলরবের কাছে চলে যাই। কিন্তু
3: কিন্তু কি চাচা?
2: শেষ পর্যন্ত মনস্থির করে উঠতে পারি না। মনে হয় যাবো কোথায়, এখানে যে শিকড়, শিকড় ছিঁড়ে চলে গেলে গাছপালা মানুষ কিছুই বাঁচে না।
3: চাচা, তোমার কথা শুনতে শুনতে মনে হয় কুয়াশার মধ্য দিয়ে একটা কিছু দেখতে পাচ্ছি, যা রূপরেখা স্পষ্ট নয় কিন্তু একটা অদ্ভুত আবেদন আছে।
2: আছে বই কি, তবে সবার কাছে ধরা পড়ে না, যেমন পড়েছে তোর কাছে, যেমন পড়েছে মাসুদের কাছে।
3: মাসুদ? মাসুদ কে চাচা?
2: সৈয়দ বাড়ির ছেলে, পরিচয় করিয়ে দেবো তোর সাথে। বড় ভালো ছেলে, অনেক পাশটাস করে এসে এই গ্রামে বসে আছে। ওর কতগুলো প্ল্যান প্রোগ্রাম আছে। ও বলে গ্রাম উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক প্রগতি সম্ভব নয়।
3: রীতিমতো বক্তৃতা, নেতাটে তো আবার তালে আছে বোধহয়।
2: না না, মাসুদকে আমি ভালো করেই জানি, ওর মধ্যে মেয়েকে কিছু আছে বলে ভাবতে পারি না। ও সত্যি দেশকে, দেশের মানুষকে ভালোবাসে, আর্থিক অবস্থা ভালো, বিলেত টিলে তো ঘুরে এসেছে, ইচ্ছে করলে অনায়াসে আধুনিক ঝলমলে জীবনে ডুবে থাকতে পারত। কিন্তু ও বলে সবাই গ্রামকে অবহেলায় ছেড়ে চলে গেলে আমাদের শহুরে শূন্যদান একদিন ভেঙে পড়তে বাধ্য।
3: আশ্চর্য
2: কি
3: না, মানে এরকম বড় দেখা যায় না।
2: মাসুদ সত্যি ব্যতিক্রম, ও আসাতে আমার হয়েছে সবচেয়ে ভালো। রাত দিন সারাক্ষণ বেশ ভালো আছে, এখন তখন গ্রামের সবাইকে নিয়ে বসছে এখানে। গত বছর মোহিনী নদীর বাঁধটা হলো, ও না এলে কোনোদিনই হতো না। আসলে জাগিয়ে তোলার মতো মানুষ চাই, তা না হলে কাজ হয়।
3: আমার কিন্তু হিংসে হচ্ছে চাচা।
2: কেন কেন?
3: বারে তোমার মুখে আর কারো এত প্রশংসা শুনতে আমার হিংসে হবে না।
2: ও
3: তা কই, আজ দুদিন হলো আমি এসেছি, এর মধ্যে মাসুদ সাহেব তো একবারও এলো না তোমার কাছে।
2: আসবে আসবে, তোর কথা বলেছি ওকে, সময় পেলেই আসবে, ওর কত কাজ।
4: চৌধুরী চাচা, চৌধুরী চাচা, চাচা আছেন?
2: হ্যাঁ আছি, সোজা চলে এসো মাসুদ। এসো এসো, এখানটায় আমার পাশে বসো।
5: আমি এসেছিলাম ওই রাস্তা বাঁধার কথা নিয়ে আপনার সঙ্গে একটু আলোচনা করতে।
2: সেসব হবে, আগে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে দীনা, ওর কথা কাল বলেছি না তোমাকে? আর দীনা, এই হচ্ছে মাসুদ, যার কথা আলোচনা করছিলাম এই মাত্র। এবার তোমরা দুজনে আলাপ করো, আমি নামাজটা সেরে আসি।
3: আপনাকে চা দিতে বলি মাসুদ সাহেব?
5: চৌধুরী চাচা আসুন আগে, তা চেয়ে বলুন কেমন লাগছে গ্রাম?
3: ভালো, বেশ ভালো, তবে মাঝে মাঝে মনে হয় সময় এখানে থেমে আছে। আমি তো ঘুমিয়ে টুমিয়ে পার করতে পারছি না, তবু হাতের সময় থেকেই যাচ্ছে।
5: কোথাও বেড়াতে এলে কি ঠিক তাই হয় না?
3: তা সত্যি বলেছেন, অবশ্য আপনার অনেক কাজ।
5: না না, কাজটাজ কোথায়, এই তো টোটো করে ঘুরে বেড়াই।
3: আপনার সম্পর্কে আমি সব শুনেছি
5: চৌধুরী চাচার কাছে, তো উনি আমার সম্পর্কে বাড়িয়ে বলেন।
3: চাচা বাড়িয়ে বলার লোক নন, আপনি এড়িয়ে যেতে চাইছেন কেন? অন্যায় কিছু তো করছেন না।
5: বাদ দিন ওসব, সময় নিয়ে হাঁপিয়ে উঠেছেন তো?
3: হাঁপিয়ে উঠছি না বলেই কিন্তু অবাক হচ্ছি। জানেন, এখানে এসে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে এই দুদিনের বাসি নিউজ পেপার পড়া।
5: তা অনেক সময় দুদিনেও কিন্তু এসে পৌঁছয় না।
3: এটা একদিক থেকে ভালোই, যাবতীয় টেনশনগুলো এখানে দুদিন পরে এসে পৌঁছয়।
5: কিন্তু অনেকেই এই টেনশনের কাঁচার স্বাদ সময় মতো ঘুম ভাঙার সাথে সাথে পাওয়া যায় না বলে গ্রামে এসে কিন্তু দুদিনেই ক্লান্ত হয়ে পড়ে।
0: রাজবালি, রাজবালি, তামাকটা সাজিয়ে দিয়ে যেও।
2: জানো মাসুদ, তোমার বিরুদ্ধে আমার অভিযোগ আছে। তোমাকে বলিনি দীনা এসেছে? সারাদিন একা একা থাকে, সময় পেলেই চলে আসবে, বলিনি তোমাকে?
5: এই তো এলাম চৌধুরী চাচা।
2: তোমার প্ল্যান প্রোগ্রামগুলোর কথা বলেছো দীনাকে? তোকে বলিনি মা, মাসুদের সাথে আলাপ হলে গ্রামটার হেলা ফেলার মতো মনে হবে না। ও আসার পর থেকেই তো আমাদের এলাকাটার চেহারা বদলে গেল, দেখিস ওর প্রজেক্টটা দাঁড়িয়ে গেলে এখানকার জীবনটাই পাল্টে যাবে।
3: তখন আসব, এসে দেখে যাব মাসুদ সাহেবের পরিকল্পিত গ্রামটি।
2: তুমি জানো তখন কি বলতে চেয়েছিলে মাসুদ?
5: নতুন রাস্তাটা করার ব্যাপারে কিছু অসুবিধা আসতে পারে, কেউ কেউ তাদের জমির ক্ষতির অজুহাত তুলতে চায় আমি শুনেছি, পথে আপনারও তো অনেক জমি পড়বে।
2: তা পড়ুক, বড় স্বার্থের জন্য ছোট ছোট ক্ষতি স্বীকার করে নিতে হয়। সেকেন্দার আলী একটা ঘোট পাকিয়ে তুলবার চেষ্টায় আছে, আমার কানে এসেছে, ওসব আমরা কাটিয়ে উঠতে পারবো।
3: দাঙ্গা হাঙ্গামার কোনো সম্ভাবনা নেই তো?
5: সেসব আমরা এড়িয়ে চলতে চেষ্টা করব, নয়তো শক্ত হাতে মোকাবেলা করতে হবে।
3: এই রাস্তার কি বিশেষ কোনো তাৎপর্য আছে?
5: আছে বই কি, নইলে অনর্থক এটা হাত দিতে যাব কেন?
2: মাসুদের পরিকল্পনাটা এই রকম, এখানকার ক্ষেতের শস্য ফসল ছাড়াও অনেক কাল থেকে যেসব জিনিসকে এখানে আবর্জনা বলে ফেলে দেওয়া হয়, যেসব শ্রমশক্তির অপচয় হচ্ছে, সেসব ছোটখাটো কুটির শিল্পের মাধ্যমে কাজে লাগানো, যাতায়াত ব্যবস্থার সাথে আর্থিক শ্রীবৃদ্ধি ওতপ্রোতভাবে জড়িত।
1: বড় সাহেব, আপনাদের খাবার দিয়েছি।
2: কই রজব আলী, তামাক তো দিলে না,
1: এখন আপনার ভাত খাওয়ার সময়।
2: মস্ত বড় গার্জেন আমার।
3: চলো চাচা, তামাক পরে খাবে, আসুন মাসুদ সাহেব।
5: আমিও আসব।
3: কেন, আপত্তি আছে?
5: এবারে তো আমার আপত্তির প্রশ্নই ওঠে না, আপনি বরং অতিথি।
3: তা বলতে পারেন।
2: চলো চলো মাসুদ, খেয়ে দিয়ে আবার বসা যাবে।

0: চাচা, আমি একটু বেরোচ্ছি।
1: ছবি আঁকার জিনিস নিয়ে যাচ্ছিস দেখছি?
0: হুম, একটা ছবি আঁকবো ওই কুমোরপাড়ার ওদিকটায়। সকালে দেখে এসেছি জায়গাটা, পরন্ত বেলার কালারটা চাই, এক্ষুনি যাব।
1: ফিরতে সন্ধে করবি না তো আবার? তাহলে বরং রজবালিকে সঙ্গে নিয়ে যা।
0: আমি একাই পারবো, রজবালিকে তোমারই দরকার যখন তখন।
1: ও আমার অন্ধের জ্যেষ্ঠী। আচ্ছা যা মা, ঘুরে আয়।

0: কোথায় রাখলাম তুলিটা? এই যে পেয়েছি।
1: বাহ, আঁকার হাতও আছে আপনার, বোধ হয় গানের গলাও।
0: কে? ও মাসুদ সাহেব, আপনি?
1: সুন্দর ল্যান্ডস্কেপ, শীতের ধোঁয়া ওঠা মাঠ, একটা বাঁশের সাঁকো, আর সারাটা ছবিতে গোধূলির নিঝুম কালার, চমৎকার মিস্তি না? আপনার চোখে এই বিষণ্ন গ্রামরেখা, বিশাল পোড়ো মাঠ এবং এই নত হয়ে থাকা জীর্ণ সাঁকোর ভেতর দিয়ে যে আত্মার স্পর্শ পাওয়া যাচ্ছে, সে আত্মা গ্রামের। অপূর্ব, সত্যি চমৎকার।
0: আপনি বড্ড বাড়িয়ে বলছেন।
1: মোটেই না, যে গ্রামকে আমি দেখেছি, যা আমাকে টেনেছে, ধরে রেখেছে, এ যেন তারই এক টুকরো প্রতিচ্ছবি। অথচ তার ব্যঞ্জনা ক্যানভাসের সীমানা পেরিয়ে যেতে চাইছে। ওকে, সব গোটাচ্ছেন যে?
0: আমার হয়ে গেছে। আর তাছাড়া এরকম লাগাম ছাড়া প্রশংসার পর তুলি ধরা অসম্ভব।
1: তাহলে তো অন্যায় করে ফেলেছি।
0: কেমন?
1: আপনার অভিনিবেশ ভেঙে দিলাম।
0: যা, তা হবে কেন, শেষ টানটা শুধু বাকি।
1: ফিনিশিং টাচ তো নিন না, শেষ করে নিন, আমি বরং সরে দাঁড়াচ্ছি।
0: থাক, ওটা পরেই হবে।
1: এটা তো ঠিক হলো না মিস দিনা।
0: কোনটা বলুন তো?
1: এই যে আপনার শিল্পকর্মের মাঝে মূর্তিমান ব্যাঘাতের মতো হঠাৎ আমি ঢুকে পড়লাম, আমার কিন্তু নিজেকে অপরাধী মনে হচ্ছে।
0: আপনার আশাটা ঠিক সময়ই হয়েছে।
1: কি করে বুঝবো বলুন? এই যে বললেন ফিনিশিং টাচ বাকি আছে,
0: ওটা বাকি থাকতো, আমি ইজিল টিজিল গোটাবার কথাই ভাবছিলাম। চলুন ফেরা যাক।
1: আঁকা টাকার অভ্যেস আছে সেদিন কিন্তু বলেননি।
0: বলে বেড়াবার মতো কিছু না, এমনিতেই আঁকি।
1: কিছু যায় আসে না, আঁকাটাই বড় কথা, মনের তাগিদে।
0: আপনার কোন রং পছন্দ মাসুদ সাহেব?
1: রং মানে আমার পছন্দ?
0: হ্যাঁ হ্যাঁ, বলুন না।
1: কেন বলুন তো, ক্যারেক্টার স্টাডি করছেন?
0: না না, তা নয়, এমনিতেই।
1: বড় মুশকিলে ফেললেন দেখছি, সত্যি আজ পর্যন্ত ভেবেই দেখিনি।
0: তবু বলুন না, একটার প্রতি নিশ্চয়ই পক্ষপাত আছে।
1: হয়তো আছে, কিন্তু কোনটা ঠিক
0: বলুন না।
1: সত্যি বিশেষ পক্ষপাত নিয়ে আজ পর্যন্ত কোনো কালারের দিকে তাকাইনি। তা বলছি বলছি, দাঁড়ান দাঁড়ান মিস দিনা, এদিকে ঘুরে দাঁড়ান, ডুবন্ত সূর্যের দিকে মুখ করে, জাস্ট এ বিট।
0: আচ্ছা পাগল তো আপনি,
1: প্লিজ।
0: আচ্ছা দাঁড়ালাম, বলুন এবার।
1: আহ,
0: কি হলো?
1: গুলিয়ে ফেলছি।
0: কি,
1: কোন কালারটা আমার বেশি পছন্দ? আপনার মুখে যে গোধূলির রং পড়েছে সেইটা, না আর কিছু? না না, এই রংটাই।
0: জান, আপনি ভারী অপ্রস্তুত করতে পারেন তো মানুষকে। চলুন এবার যাওয়া যাক, এদিক দিয়ে আমাদের বাড়িটা কাছে হবে না?
1: তা হবে, কিন্তু একটা ছোট্ট খাল আছে।
0: তাহলে?
1: একটা বাঁশের সাঁকো আছে।
0: ও চলুন দেখা যাক।
1: এই যে খালের ধারে এসে গেলাম।
0: রে বাবা, এই যে দেখছি নরপুরের সাঁকো।
1: এই দিয়েই প্রতিদিন গ্রামের বহু লোক পার হয়ে যায়।
0: না না, আমি পারবো না।
1: পারবেন না মানে? পারতেই হবে, এই সব মিলিয়েই গ্রাম।
0: না না মাসুদ সাহেব।
1: কি আশ্চর্য, আবার ফিরে যাবেন নাকি?
0: হ্যাঁ হ্যাঁ, চলুন ফিরেই যাই।
1: অন্ধকার হয়ে এলে ও পথে ফেরাও আপনার পক্ষে সম্ভব হবে না।
0: কেন কেন?
1: উঁচু নিচু আলপথে পা ফেলাই অসম্ভব হবে আপনার পক্ষে।
0: আর আপনার পক্ষে?
1: আমার অভ্যেস আছে,
0: আমিও অভ্যেস করে নিতে পারি।
1: কি করে? আপনি তো দুদিন বাদেই চলে যাবেন।
0: যদি না যাই, গ্রামটা আপনার একার নাকি?
1: না, সকলের। কিন্তু সবাই গ্রামকে পেছনে ফেলে শহরে হতে চায়, পারলে বিদেশে পাড়ি জমায়।
0: কিন্তু কেন?
1: এই কেন জবাব এক কথায় হবে না, তার চেয়ে দিন আপনার আঁকার জিনিসগুলো আমাকে দিন।
0: আপনি তো অনায়াসে সাঁকো পার হয়ে যাবেন, কিন্তু আমার কি হবে?
1: দিন না, কি হবে পরে দেখছি। হ্যাঁ আপনি দাঁড়ান, আমি আগে পার হয়ে নিই।
0: মাস্টার সাহেব, দেখবেন, পড়বেন কিন্তু।
1: প্লিজ, চিৎকার করলে কিন্তু।
0: মা গো, কিরকম নড়বড় করছে। ও যাক, পার হয়েছেন তবে। বাপরে, এবার আমার পালা।
1: একটু অপেক্ষা করুন, আপনার জিনিসগুলো রেখেই আমি আসছি।
0: কি ভয়াকু, মনে হচ্ছে কোনো দিন পার হতে পারবো না।
1: এই যে এবার আসুন।
0: আসবো?
1: হ্যাঁ হ্যাঁ, আমি ধরছি, উঠুন।
0: উঠবো, কিন্তু ভয় করছে যে।
1: আহা, উঠুন না, আমি ধরছি তো।
0: ধরে রাখবেন কিন্তু।
1: হ্যাঁ হ্যাঁ, বাড়ান প্রথম পাটা এবার। হ্যাঁ হ্যাঁ।
0: ও মা গো, না না, ভয় করছে তো।
1: ধর, পা ফেলুন না।
0: কিন্তু নড়ছে যে।
1: নড়ুক, আমি ধরে রেখেছি না।
0: ও তো কাঁপছে। ইস,
1: আসুন আসুন, এসে পড়ুন, দেখবেন নিচের দিকে তাকাবেন না।
0: ঠিক আছে, আপনি ধরে রাখুন।
1: এই তো, ভয় করলেই ভয়, এসে পড়ুন আর এক পা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন।
0: ও মা গো, পড়ে গেলাম।
1: এমন করে ভয় পেতে হয় নাকি?
0: হঠাৎ মনে হলো আমি যেন পড়ে যাচ্ছি।
1: শেষ পর্যন্ত পড়েননি কিন্তু।
0: আপনি না ধরলে?
1: চলুন এবার যাওয়া যাক।
0: আজ 7 দিন হলো ঢাকা থেকে গ্রামের বাড়ি এসেছি। ওহ, একদম ভুলেই গিয়েছিলাম, মনিকে একটা চিঠি লেখা দরকার। আসার সময় ওকে বলা হয়নি, নিশ্চয়ই বাসায় রিং করেছিল কিংবা এসেছিল আমার খবর জানতে। ওকেই লিখি, খুব অবাক হবে।

0: মনি, আমাদের গ্রাম থেকে তোকে লিখছি, খুব অবাক হচ্ছিস না? আমি কিন্তু আরো বেশি অভিভূত হয়ে বসে আছি, কেন তোকে ঠিক বোঝাতে পারবো না। আসলে জানিস, আমার ভেতরের অস্থিরতাটাকে আমি বুঝি না, অনেকেই বোঝে না। আমিও ভাবিনি এখানে এসে ভালো লাগতে পারে, সত্যি বলছি। ভালো আছে কি খারাপ আছে এই মুহূর্তে আমি বলতে পারবো না, কিন্তু বেশ কেটে যাচ্ছে। আর একটা খবর দিচ্ছি, একজন মানুষ, হালকা লম্বা, চোখে কালো চশমা, ভদ্রলোক। জানিস, আমার প্রথম প্রথম মনে হতো হয়তো কোনো নেতা টেতা হবে। আমার চাচার কাছে শুনেছি পাশটাস করে বসে আছে, বিদেশেও ছিল বেশ কিছুদিন, চমৎকার আবৃত্তি করে। আগে কিন্তু জানতাম না, গতকাল হঠাৎ গিয়েছিলাম ওর সঙ্গে বেড়াতে, আমাদের গ্রামের মোহিনী নদীর বাঁধে। নদীর ওই পাড়ের গ্রামটার নাম কি মাসুদ সাহেব?
1: হরিণপুর।
0: গ্রামের নাম হরিণপুর? গ্রামের মানুষ দেখছি ভয়ানক রোমান্টিক। আচ্ছা, ওই যে রোদ্রে হাওয়ায় দুলছে ওগুলো?
1: মাছের জাল, ওটা জেলে পাড়া।
0: আপনার সব চেনা, তাই না?
1: গ্রামেরই ছেলে, চেনা তো বটেই।
0: মাসুদ সাহেব, এটা কিন্তু আপনার অহংকার, যেন গ্রামগুলো আপনার একার। কেন, আমিও তো এই গ্রামেরই মেয়ে, বলুন, বলতে পারি না?
1: আপনার দাবি অস্বীকার করছি না, চলুন মাঠ থেকে নেমে পড়ি।
0: এক্ষুনি ফিরবেন?
1: ফেরা উচিত, সন্ধে হয়ে যাবে পথে।
0: চলুন। দেখুন দেখুন মাসুদ সাহেব, লোকগুলো হাতের কাজ ফেলে কেমন করে তাকিয়ে আছে আমাদের দিকে।
1: আপনাকে দেখছে।
0: আমাকে?
1: হ্যাঁ, আর কখনো দেখেনি কিনা, খুব অবাক হচ্ছে।
0: কেন, আপনাকে দেখে হচ্ছে না?
1: আমাকে তো সবসময়ই দেখে।
0: আপনি কিন্তু বেশ মুগ্ধ করে রেখেছেন সবাইকে।
1: সবাই কিন্তু মুগ্ধ হয় না, শত্রুও থাকে।
0: শত্রু আছে এখানে? আপনার শত্রু? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না।
1: বারে, শত্রু তো মানুষেরই থাকে।
0: কিন্তু আপনি তো সবার ভালোর জন্যই।
1: সবার ভালো হলেও কিছু লোকের স্বার্থে চরম আঘাত পড়ে।
0: তাই বলুন, চাচাও বলছিল একটা পথ বাঁধা নিয়ে নাকি কি গন্ডগোল চলছে।
1: এই তো, এই পথটাই এখানকার সবচেয়ে দরকারি রাস্তা, কিছুদিনের মধ্যেই বাঁধাই শুরু হবে।
0: কারা বাঁধবে?
1: কেন, গ্রামের মানুষ, পথটা তো ওদেরই।
0: দেখেছেন, দেখেছেন মাসুদ সাহেব, আকাশটা কেমন রাঙা হয়ে গেছে, আর সূর্যটা কি বড়, আর আমরা যেন সূর্যাস্তটার দিকে হেঁটে যাচ্ছি, তাই না? ও, সূর্যটার ভেতরে যেন আগুন ধরে গেছে। আর দেখুন না, ওই যে একটা ছোট্ট ছেলে এক পাল গরু তারে নিয়ে যাচ্ছে, ওদের পায়ে পায়ে উঠছে ধুলো, বইয়ে পড়া গধুলি আর এই গধুলি। আহ, হাওয়ার ঢেউ ভেঙে যেন এগুনো যাবে না।
1: মাঠটা কিন্তু সূর্য ডোবার আগেই পার হতে হবে।
0: সে হবেক্ষণ, আপনি তো সঙ্গেই আছেন। মাসুদ সাহেব, আপনি কবিতা পড়েন?
1: একেবারে পড়ি না, এ কথা বলা যায় না।
0: তাহলে একটা কিছু আবৃত্তি করুন না।
1: এটা কিন্তু আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
0: বারে, চাপাবো কেন, আপনার যা খুশি, যা মনে আসে। বাহ, ফেঙে দুটি কেমন হাওয়ায় পাখনা মেলে লুটুপুটি খাচ্ছে, যা উড়ে গেল।
1: ওরা যে চলতি হাওয়ার পন্থী, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী, রঙিন নিমেষে ধুলার দুলাল, পরানে ছড়ায় আবির গুলাল, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবীথিকায় কীর্ণ বকুল পুঞ্জ, হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ, উত্থত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধন রত্ন, নাই নে ঘরের লালন ললিত যত্ন, পথ পাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়, ডানা মেলে দেয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত, আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত।
0: আবার চিঠি পড়ে খুব হাসবি তুই জানি, কিন্তু মানুষ সবকিছু থেকে দূরে এসে নিজের নির্জনে দাঁড়ালে যাকে সবচেয়ে বেশি কাছে পায় সে কে জানিস? সে হলো নিজেকে নিজের করে পাওয়া। এখন আমি ঠিক সেরকম আছি, খুব একা, নিজের সাথে একা। এবং এভাবেই বোধ হয় এখানে আরো কটা দিন থাকবো। সুতরাং আমাকে তুই লিখতে পারিস। তোর দিনা।

0: চিঠি চিঠি আর চিঠি, একটার পর একটা চিঠি। মেয়েটাকে গ্রামে পাঠিয়ে তারা যেন ভয়ে দুশ্চিন্তায় আর বাঁচছে না। কেন, আমি আছি না? আমি কি অসুখ বিসুখে মরে গেছি নাকি? গ্রামিকের মানুষ থাকে না? রাজবালি, রাজবালি!
1: ডাকলেন বড় সাহেব?
0: কোথায়, কোথায় থাকো?
1: পুকুর পাড়ে আপামনি বসে বই পড়ছেন, চা দিয়ে এলাম।
0: এই চিঠিটা নিয়ে কখানা হলো? দিনা এখানে আসার পর কটা চিঠি এসেছে? কি হলো, ভূতের মতো দাঁড়িয়ে আছো কেন? আমার কথা বুঝতে পারছো না?
1: জি, চারখানা।
0: চারখানা? কোথায়, কোথায় ওগুলো দাও। চারখানা চিঠি লিখে ফেললেন কেন বাবু? দিনা কি পানিতে এসে পড়েছে?
2: কি হয়েছে চাচা, চিৎকার করছো কেন?
0: করব, চিৎকার করব, কেন করব না? ওনারা সব দায়িত্ব জ্ঞানের মাথা হয়ে বসে আছেন। দিনা কোনোদিন গ্রামে যায়নি, কি অসুখ টসুখ বাঁধাবে, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। ইস, কি দুশ্চিন্তা, যেন মেয়েটা তার একা।
2: আব্বার চিঠি এসেছে?
0: চিঠি না, চিঠি না, পরোয়া না। এই দেখ না, এরই মধ্যে চারখানা, এই দেখ আজ আবার একখানা এসেছে। যা দিনা, তুই কালই ঢাকা চলে যা।
2: আব্বার উপর রাগ করে তুমি আমাকে চলে যেতে বলছো চাচা?
0: হ্যাঁ হ্যাঁ, তুই কালই চলে যা, তোর আব্বা দুশ্চিন্তায় মরে যাচ্ছে।
2: আব্বা তো চিরকালই এমন, আমি আরো কটা দিন থাকবো?
0: কেন থাকবে? তোরা তো ভাবিস গ্রামে যারা থাকে তারা সবাই ভূত। কেন, কেন আমি ভালো নেই গ্রামে?
2: আমি ভাবি না, আমি এখানে ভালো আছি।
0: না মা, তুই চলে যা, আমি আমি তো তোদের কেউ না। তোকে পাঠিয়ে কেমন উদ্বেগে আছে তোর আব্বা আম্মা, দেখছিস না? আমি আমি তোদের কেউ হলে
2: চাচা।
0: ঠিক আছে মা, তুই থাক, দেখি তোর আব্বা শেষ পর্যন্ত কি করে।
2: এখানে সন্ধ্যার রংটা আলাদা, তাই না মাসুদ সাহেব? কেমন বিষণ্ন, সময়টা যেন থেমে আছে।
3: এখানে জীবনও থেমে আছে মিস দিনা।
2: জানেন, কাল আব্বার একটা চিঠি এসেছে, ঢাকায় ফিরে যাওয়ার জন্য লিখেছেন। চাচা কিন্তু রেগে মেগে বাড়ি তোলপাড়।
3: চৌধুরী চাচা মাঝে মাঝে একেবারে ছেলে মানুষ হয়ে ওঠেন।
2: আব্বার চিঠির উপর রাগ করে সঙ্গে সঙ্গে আমাকে চলে যেতে বললেন।
3: তা আপনি কিন্তু এসেছেন বেশ কদিন হয়ে গেল, একসাথে এতদিন নিশ্চয়ই আর কখনো গাঁয়ে থাকেননি, তাই না?
2: একবার এসেছিলাম, তখন অনেক ছোট্ট, আমার কিছু মনে নেই, মনে থাকার কথাও নয়। কিন্তু আশ্চর্য কে জানেন, সব সব কিছু আমার চেনা লাগছে। সেই যেদিন এলাম মনে হচ্ছিল আমি যেন এখানকার প্রত্যেকটা মাটির পথ, প্রত্যেকটা গাছপালার সাথে পরিচিত। মনে হচ্ছিল এমন এক জায়গায় ফিরে এসেছি যেখানে আমি ছিলাম, বহু বহুদিন আগে ছিলাম, কিংবা এই এই পৃথিবীটাই যেন আমি খুঁজছিলাম।
3: সন্ধ্যাটা খুব বিষণ্ন বলছিলেন না আপনি?
2: বিষণ্ন কিন্তু খারাপ লাগে না।
3: মেট্রোপলিটন ইভিনিং এর ঝলমলের রূপ এখানে নেই, তাছাড়া এখানকার মানুষও বিষণ্ন।
2: মানুষের কথা বলছেন?
3: না, মানবিক সারল্যের কথা বলছিলাম।
2: গ্রামের মানুষ সরলতা হারিয়ে ফেলেছে এ বিষয়ে কিন্তু আমার সন্দেহ নেই।
3: আমারও নেই, কিন্তু এজন্য দায়ী বাণিজ্য সভ্যতার অমানবিকতাই। আর গ্রাম ও শহরের মাঝে বিচ্ছেদ, আসলে প্রতিটি মানুষের সাথে প্রতিটি মানুষেরই বিচ্ছেদ।
2: কিন্তু বিচ্ছেদই প্রধান নয়, ওটা সাময়িক। মানব ইতিহাসের শেষ কথা মিলন।
3: সত্য, কিন্তু এই মিলনের পথ কি শহর থেকে গ্রামে এসে ক্যামেরা ভরে শিরিশ পাতার ফটোগ্রাফ নিয়ে অ্যালবাম সাজানোর?
2: এটা কিন্তু আপনার একপেশে ধরনের বক্তব্য। তাছাড়া আপনি যেমন এখানে আছেন, আমিও তো ঠিক তেমনিভাবেই থেকে যেতে পারি, পারি না?
3: কি জানি, হয়তো পারেন, হয়তো পারেন না।
2: জানেন, ভাবছি আমিও চাচার সাথেই থেকে যাব।
0: রাজবালি, রাজবালি! এই যে, এই যে মাসুদ, তোমাদের বাড়ি থেকে এলাম, একটা খবর শুনলাম।
3: জি চৌধুরী চাচা, খবরটা দেব বলেই।
0: তার মানে পথটা ওরা বাঁধতে দিতে চায় না?
3: আমিও তাই শুনেছি, মাতব্বরেরা মিলে জোট করেছে। সে যাক, ওসব জোট আমি পরোয়া করি না, পথ আমরা বাঁধব, গ্রামের মানুষই বাঁধবে। পরশুদিনই কাজ শুরু হবে, আগামীকাল পুপপাড়ায় ওরা সবাই বসবে, আপনাকেও যেতে হবে কিন্তু।
0: আরে আমি তো আছি,
2: পরশুদিন আমিও যাব চাচা।
0: যাবি বই কে মা?
3: আপনি যাবেন কিন্তু।
2: বারে আপনাদের মতো কাজ করতে না পারি, দেখতে তো পারবো।
3: শহরে তো প্রতিদিনই দেখছেন।
2: দিনমজুরদের কথা বলছেন? সে তো পেটের তাগিদে, সেখানে দিন যাপনের গ্লানি আছে। আর এখানে এরা কাজ করবে স্বেচ্ছায়, সমষ্টির কল্যাণে।
3: এভাবে যদি অনুভব করে থাকেন নিশ্চয়ই যাবেন। আমি এখন উঠি চৌধুরী চাচা।
0: উঠবে? ঠিক আছে, আগামীকালের বৈঠকে আমি থাকবো।
1: বড় সাহেব, বড় সাহেব, বড় সাহেব!
0: কি
1: ছোট সাহেব এসেছেন?
0: হ্যাঁ, থিনার আব্বা এসেছে, বলো কি?
1: হ্যাঁ আমি যাই, মালপত্রগুলো নামাই গিয়ে।
0: আজিম এসেছে, কই আসবে এমন তো জানায়নি।
4: জিনিসগুলো নামাও রজবালে।
1: আমি নামাচ্ছি, আপনি যান ভেতরে যান।
4: ভাইজান কোথায়?
1: ওই তো আসছে।
0: কিরে আজিম, আসবি? গত চিঠিতে কিছুই তো লিখিসনি।
4: আমার কোনো চিঠির অর্থ আছে নাকি?
0: কি বলছিস?
4: তিনাকে ঢাকায় পাঠিয়ে দেওয়ার জন্য লিখেছিলাম।
0: হো হো, হায় হায়, সব বলছি। কেমন আছো বউ?
2: জি ভালো।
0: এসো এসো রজবালি, তুমি তাড়াতাড়ি জিনিসপত্রগুলো নিয়ে এসো।
1: জি আচ্ছা।
0: এসো এসো বউ।
4: দিনা কোথায় দেখছি না যে?
0: আছে আছে, বেড়াতে বেরিয়েছে। এটা কিন্তু তোর উচিত হয়নি, আসছিস লিখে দিলে রজবালি স্টেশনে থাকতে পারত। কি গো বউ, অসুবিধা হয়নি তো পথে?
2: জি না ভাইজান।
0: এসো এসো।

0: দিনা শোন দিনা,
1: না না আম্মা আমি পারবো না।
0: তোর আব্বার কথা একবার ভেবে দেখ মা।
1: আমি আর কি ভাববো,
0: তোর সুখ তোর শান্তির দিকে চেয়েই তো।
1: সুখের কথা বলছো আম্মা? আমার সুখের জন্য আমাকে একবার ভাববার সুযোগ দেবে না?
0: পর পর চারটে চিঠিতে তোর আব্বা তোকে তাড়াতাড়ি ঢাকায় চলে যেতে লেখেননি? তাছাড়া তুই বড় হয়েছিস মা, এতদিন না হয় লেখাপড়া করছিলি, তাও তো শেষ করে বসে আছিস, বিয়ের কথা বললে নীরব থাকিস। এতদিন তোর মতেই তো চলেছে তোর আব্বা।
1: নীরব থেকেছি, কারণ এর সম্পর্কে কখনো ভাবিনি।
0: আর শফিক তো ভালো ছেলে।
1: আম্মা
0: এমন তো নয় যে চিনিস না জানিস না, তোরা একজন আরেকজনকে চেনা জানার সুযোগও পেয়েছিস।
1: কিন্তু ওকে আমি বিয়ে করব এমনভাবে কখনো মিশিনি, এটা আমি ভাবিও নি। আমরা একজন আরেকজনের সাথে মিশেছি সে এক কথা, আর বিয়ে করা সম্পূর্ণ অন্য ব্যাপার আম্মা।
0: শফিকের আব্বার সাথে তোর আব্বার সব কথা পাকা হয়ে আছে, শফিকও এ মাসে জার্মানি চলে যাচ্ছে, তাই তো তোকে নিতে এসেছি আমরা।
1: অসম্ভব আম্মা, তার আগে আমাকে জানানো তোমাদের উচিত ছিল। এ ভুলটা তোমরা কেন করলে?
0: আমরা তো ভেবেছি তোরা দুজনই জানিস।
1: না, আমাদের মাঝে এমন কোনো সম্পর্কই গড়ে ওঠেনি, তোমরা ভুল করেছো আম্মা।
0: বুঝি না মা, আমি তোদের কিচ্ছু বুঝি না।
1: কিন্তু আমি তো নিজেকে কখনো দুর্বোধ্য করে রাখিনি তোমাদের কাছে। শুধু যতবার তোমরা বিয়ের কথা বলেছো আমি এড়িয়ে গেছি, এড়িয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ ছিল না আমার। বিশ্বাস করো আম্মা, আমি সবই বুঝি, তোমাদের কথা ভাবতে গিয়ে আমি নিজের মধ্যে তাকিয়েছি, কিন্তু আমি কি করব আম্মা? আর শান্তির কথা বলছো তো, এতদিন আমিও তো তাই খুঁজেছি।
0: সেই জন্যই তো তোর আব্বা
1: আমাকে না জানিয়ে সব পাকা করে ফেলল, কিন্তু তাতেই কি ভেবেছো আমি সুখী হয়ে যাব? তা হয় না আম্মা।
2: দিনা এদিকে এসো,
0: তোর আব্বা ডাকছে, জামা
1: যাচ্ছি।
2: বসো, তোমার আম্মা সব বলেছে বোধ হয় তাই না?
1: বলেছেন।
2: আগামীকাল সকালেই তাহলে আমরা যাচ্ছি।
1: আমি আম্মাকে সব বলেছি আব্বা।
2: দিনা আমি অবাক হচ্ছি, তোমাকে নিতে আসার গুরুত্বটা নিশ্চয় তুমি বুঝতে পারছ।
1: আমি আম্মাকে বলেছি।
2: আমাকেও বলতে পারো।
3: হ্যাঁ মা দিনা, তোর আব্বার কাছে সবই শুনলাম, ভালোই তো, চল আমিও যাব। বহুদিন ঢাকায় যাওয়া হয় না, এবার বেশ কিছুদিন কাটিয়ে আসব ভাবছি, আর যতদিন আছি কিছুদিন এখানে কিছুদিন ওখানে এভাবেই কাটিয়ে দেব।
1: আমি এখানেই থাকতে চাই।
2: দিনা
1: আব্বা,
2: তোমার কথাটা ঠিক বুঝতে পারছি না।
1: এখানে থাকতেই আমার ভালো লাগছে।
3: থুর পাগলি, এখানে কি আর সবসময় ভালো লাগবে?
2: এখানে তোমার ভালো লেগেছে, দ্যাটস অল রাইট। শফিকের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে, তোমার আম্মা তোমাকে বলেনি?
1: শুনেছি।
2: শোনো, যেখানে তোমার ভালো লাগে নিশ্চয়ই সেখানেই তুমি থাকবে, এ ব্যাপারে ইন্টারফেয়ার করার কোনো মানে হয় না। অবশ্য শফিকের ইচ্ছে বোধ হয় তুমিও জার্মানি যাও।
1: শফিককে বিয়ে করার কথা আমি কখনো ভাবিনি আব্বা, তাছাড়া আমি বিদেশে যেতে চাই না, এদেশের মেয়ে, এদেশেই থাকবো।
4: বড় সাহেব, বড় সাহেব, সর্বনাশ হয়ে গেছে বড় সাহেব।
3: কি কি হয়েছে? কার?
4: মাসুদ ভাই, সড়ক বাদদের কথা নিয়ে বাদের কাছে নাকি গন্ডগোল হয়েছে, মাসুদ ভাই করে বাড়ি নিয়ে যাচ্ছে, আপনাকে যেতে বললো।
1: মাসুদ সাহেব, কি হয়েছে, কি হয়েছে রজবালি?
4: এই তো সবাই ওনাকে নিয়ে গেল, রক্তে ভিজে গেছে শার্ট আমি দেখলাম।
1: রজবালি চলো,
4: আপনি যাবেন?
1: হ্যাঁ আমাকে নিয়ে চলো আব্বা, আমি যাচ্ছি।
2: এসব গ্রাম্য হাঙ্গামার ব্যাপারে তুমি কেন যাবে?
4: তাই তো, তুই আবার কোথায় যাবি?
1: আমাকে যেতেই হবে আম্মা।
3: তোরা থাক মা, আমি যাচ্ছি।
1: রজবালি চলো, আমি যাচ্ছি।
0: দিনা, দিনা শোন শোন।

0: মাসুদ, মাসুদ
1: কেন ফিরেছে দিনা?
0: এক্ষুনি ফিরবে মনে হচ্ছে।
1: রক্ত বন্ধ হয়েছে তো?
0: হয়েছে,
1: খোদার কাছে হাজার শুকর, মারাত্মকভাবে লাগেনি কোথাও।
0: কিন্তু জ্ঞান ফিরতে এত দেরি হচ্ছে কেন চাচা?
1: তা হোক, ডাক্তার বলে গেল, আর ভয় নেই, আমি বাইরে আছি মা, জ্ঞান ফিরলে আমাকে ডাকিস।
0: বসো গে চাচা, আমি এখানেই আছি। মাসুদ, মাসুদ, আমার কথা শুনতে পাচ্ছ? আমি দিনা, চোখ খোলো।
1: দিনা, দিনা, বাইরে অনেক মানুষের ভিড় জমে গেছে রে দিনা, সবাই মাসুদকে দেখতে চাইছে।
2: আহা, এখন তা সম্ভব নয় চাচা।
1: কিছুতেই ওদের বোঝানো যাচ্ছে না যে।
2: বুঝতে হবে, তুমি ওদেরকে বুঝিয়ে বলো মাসুদ ভালো আছে।
1: চার পাঁচটা গ্রামের মানুষ ভেঙে পড়েছে, তারা পথ বাঁধবে বলে এসেছিল, খবর শুনে ছুটে আসছে এইদিকে।
2: তুমি ওদের বোঝাও চাচা, ওরা বুঝবে, ওরা মাসুদকে ভালোবাসে। আর ওদের বলে দাও পথের কাজ বন্ধ হবে না, চলবে।
1: মাসুদ সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার আগে এখনই কি তা সম্ভব?
2: আমি থাকবো ওদের সাথে।
1: ওদের সাথে?
2: হ্যাঁ চাচা, তুমি ওদের বলে দাও।
1: যাচ্ছি মা, আমি যাচ্ছি।
0: মাসুদ, মাসুদ, এখন একটু ভালো লাগছে?
3: দিনা?
0: হ্যাঁ, আমি দিনা, আমাকে তুমি চিনতে পারছো?
3: চিনেছি, চিনেছি দিনা, তোমাকে, তোমাকে আমি চিনেছি।
0: চুপ করো, কথা বলতে কষ্ট হচ্ছে তোমার। অনেক অনেক কথা আমরা বলবো, এখন নয় মাসুদ।
3: দিনা,
0: তুমি তুমি এসেছো আব্বা?
3: হ্যাঁ মা, ওর জ্ঞান ফিরেছে।
0: এইমাত্র কথা বললো।
4: কথা বলেছে?
0: হ্যাঁ আম্মা,
4: আমি ওর জন্য গরম দুধ নিয়ে আসি একটু।
3: দিনা মা, তুমি বসো ওর কাছে, আমি বাড়ির সামনেই আছি।
0: আচ্ছা আব্বা, তাই যাও।

0: ট্রেন আসার সময় হয়ে এলো। আজকাল বেশ সময় মতোই যাতায়াত করে, যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমে গেছে। রজবালি কোথায়?
1: এই যে আমি বড় সাহেব।
0: ওদের মালপত্র সব ঠিক আছে তো?
1: জি আছে।
2: দিনা মা,
3: আব্বা,
2: তোমার মনের বিরুদ্ধে আমি কিছুই করতে চাই না মা। তোমার এখানে থাকার ইচ্ছে, বেশ তো তুমি থাকো।
3: দিনা, আম্মা, খবরাখবর দিস মা।
4: দেবো আম্মা, তোমরা ঢাকায় পৌঁছে চিঠি লিখো। কিন্তু
3: লিখব
2: ভাইজান।
0: হ্যাঁ রে আজিম, এতকাল পরে এলি, ভেবেছিলাম তোকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরব। ইচ্ছে ছিল, খুবই ইচ্ছে ছিল রে দু ভাই মিলে। কত কথা জমে আছে, কবে আছি কবে নেই।
2: আমি আমি আসবো ভাইজান, শিগগিরই ওখানকার পাট তুলে দিয়ে একেবারেই চলে আসবো। দিনার মাও শহরের পরিবেশে কোনোদিনই পুরোপুরি সহজ হতে পারেনি ভাইজান, এবার আমি এসে বুঝে গেলাম। এতকালের উপেক্ষায় অবহেলায় যে ভুলের গাছটা বেড়ে উঠেছে তাকে উপড়ে ফেলতেই হবে।
0: আজি
2: ভাইজান,
0: তুই আসবি, এই অপেক্ষায় আমি থাকব।
2: ট্রেন আসছে, আমরা তাহলে যাই রে দিনা।
3: আব্বা, তুমি আমাকে
2: কিচ্ছু বলতে হবে না মা, আমি তোকে খুশি মনে রেখে যাচ্ছি মা।
3: আসি ভাইজান।
0: থাক থাক, দুদিনের জন্য এসে কষ্ট করে গেলে।
3: এভাবে বলবেন না ভাইজান।
2: এসো দিনার মা, এসো।
3: আসি দিনা। আম্মা, মায়ের দোয়া রইল, আমার মন বলছে তোরা সুখী হবি।

0: দিনা, কি দেখছো অমন করে?
1: তুমি দেখতে পাচ্ছ না মাসুদ, শেষ বিকেলের আলোয় পথের নতুন কাটা মাটি কেমন মায়াবী রং হয়ে আছে।
0: এই পথ আমার স্বপ্ন, জানো দিনা, আজ আমাদের সবার জীবনে একটা পথের প্রয়োজন, একটা সহজ জীবনগামী পথ। আবিদপুর আমার আইডিয়া, শুধু এই আবিদপুর নয়, আজ আমাদের ভেতরে জীবনে জীবনে গ্রামে ও নগরে যে ব্যবধান, যে ফাটল দেখা দিয়েছে, সেই দূরতিক্রম ব্যবধানের ভয়াল ফাটল খোঁচাতেই হবে। একটা পথ, ছকছকে বিশ্বস্ত একটা নতুন পথের স্বপ্ন দেখছে এই দেশ।
1: ওই দেখো মাসুদ, ওরা কাজ করে চলেছে, ওদের ঘামে ভেজা গায়ে মুখে মিষ্টি রোদের স্নেহ ছোঁয়া, কোথাও ক্লান্তির ছায়া নেই। তুমি ওদের জাগিয়ে তুলেছ মাসুদ।
0: চলো ওই শিমুল গাছটা তলায় একটু বসি। দাঁড়াও, জায়গাটা একটু পরিষ্কার করে নিই।
1: কোনো দরকার নেই, আমি বসে পড়লাম, তুমিও বসে পড়ো ওইখানটায়।
0: বসলাম, তারপর?
1: তারপর তারপর ওই কবিতাটা আবৃত্তি করো।
0: না, আজ তোমার গান শুনবে।
1: গান আমার? আমি তো ভালো গাইতে পারি না।
0: গানের ভালো মন্দ আমি বুঝি না, মাছিরা ভাটার টানে নৌকো ছেড়ে গায় আমার ভালো লাগে, ফসল কাটার সময় ওরা গায় আমি কান পেতে শুনি। তুমি অন্তর থেকে যা হোক কিছু গাও, আমি শুনবো।

পথ বেঁধে দেই নাটকের অভিনয় এখানেই শেষ হল। রচনা আবিদ আজাদ। বিভিন্ন চরিত্রে অংশ নিলেন নিজাম চৌধুরী, জহিরুল হক, আজিম চৌধুরী, এস এ আবুল হায়াত, দিনা রাম্মা, লিলি চৌধুরী, দিনা, রুবি আফরোজ, রজব আলী, সিরাজুল হক মন্টু, মাসুদ, সালে আকরাম। কণ্ঠসঙ্গীতে জাহানারা রফিক, শব্দগ্রহণে সিরাজুল ইসলাম, শব্দ সংযোজনা ও সম্পাদনা মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করলেন আব্দুল মালেক খান।

বাংলাদেশ বেতার ঢাকা। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM 90 MHz-এ। প্রিয় শ্রোতা, শুনছেন নিশুতি আয়োজন, আমন্ত্রণ আধুনিক গানের অনুষ্ঠান বন্ডলিতে। প্রথম গানের শিল্পী খন্দকার ফারুক আহমেদ, গানের কথা লিখেছেন কাজী লতিফা হক, সুর করেছেন ধীর আলী। এরপর রয়েছেন সাবিরা চৌধুরী, গানের কথা লিখেছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন শওকত হোসেন।

অপু আমান ও জারিতা আহমেদ ঝেলিকের কণ্ঠ শুনলেন। এবার শিল্পী মিজান মাহমুদ রাজীব, গানের কথা লিখেছেন বাঁশরী ভন দাস, সুর করেছেন অশোক কুমার সরকার। এরপর রয়েছেন রাশেদ জামান ও অনিন্দিতা সাহা অথি, গানের কথা লিখেছেন সাইফুল ইসলাম সাজু এবং সুমন রাহাত।

শুনলেন রাশেদউদ্দিনের কণ্ঠ। এরই সাথে সাথে শেষ হয়ে গেল আধুনিকারের অনুষ্ঠান বর্ণালী আজকের মতো এখানেই বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি মিষ্টি গানের অনুষ্ঠান রংধনুতে। প্রথম গানের শিল্পী নাসরিন আক্তার বিউটি, গানের কথা লিখেছেন গোলাম সরোয়ার শলক, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

নজরুল সঙ্গীত শুনলেন খালিদ হোসেনের কণ্ঠে। এবারে বরবাদ ছায়াছবির গান শুনবেন ইমরান ও কোনালের কণ্ঠে। তারপরে রয়েছে শাহ আব্দুল করিমের গান, কণ্ঠ দিয়েছেন মকবুল হোসেন ফারুক।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন মহিউজ্জামান চৌধুরীর কণ্ঠে। এরই সাথে সাথে শেষ হয়ে গেল মিশ্র গানের অনুষ্ঠান রংধনু আজকের মতো এখানেই বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ দেশ বিদেশের রকমারি গান নিয়ে আয়োজন আকাশ ভরা সুরের ধারায়। প্রথমে দেশের গান শোনাব মনির খানের কণ্ঠে। গানের কথা লিখেছেন অরণি ইয়াসমিন, সুর করেছেন শেখ সাদী খান। ইংরেজি গান রয়েছে কি তার বর্ণের পরিবেশনায়, রয়েছে ব্যান্ড সঙ্গীত আয়ুব বাচ্চুর কণ্ঠে।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আকাশ ভরা সুরের ধারা। দেশ বিদেশের রকমারি গানের এ আয়োজনে এবারে আমরা শুনবো আব্দুল লতিফের গান, শিল্পী লিঠু রানী মণ্ডল। তারপরে শুনবো রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রশিত মুখোপাধ্যায়। এবং সেই সাথে থাকছে একটি নেপালি গান, শিল্পী আরজু পান্তা।

সুপ্রিয় শ্রোতা, শুনলেন হাসন রাজার গান, শিল্পী সেলিম চৌধুরী। আপনারা শুনছেন নিশুতি অধিবেশন। আকাশ ভরা সুরের ধারায় এবারে আপনারা শুনবেন দক্ষিণ কোরিয়ান গান, শিল্পী লি সিউং চুল। এরপরই থাকছে অতুল প্রসাদ সেনের গান, শিল্পী অদিতি মহসিন। এরপরই শুনবেন ছায়াছবি বিশ্ব সুন্দরী থেকে কণা ও ইমরানের কণ্ঠ।

সুপ্রিয় শ্রোতা, শুনলেন শ্রীলঙ্কান গান বিরাজ পেরেমার কণ্ঠে। এখন শুনছেন প্রিয়াঙ্কা গোপের কণ্ঠ, আধুনিক গান শুনছেন। গীতিকার সিদ্দিক আবু বকর, সুর করেছেন দেবাপল। এরপরই শুনবেন মোহাম্মদ আবু সাইদের গান। গীতিকার সেলিম মাহমুদ, সুর করেছেন অশোক কুমার সরকার।

সুপ্রিয়া, আর এই গানটির সাথে শেষ হয়ে গেল আকাশ ভরা ছড়ের ধারা, দেশ বিদেশের রকমারি গানের এ আয়োজন বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন নজরুল সঙ্গীত খুরশিদ হাসান খানের কণ্ঠে।

নজরুল সংগীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি শফিউল আজম। পথ ও পাথে অনুষ্ঠানে জানাজার নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বলবেন মাওলানা মাহমুদ আশরাফুজ্জামান। কৃষি বিষয়ে কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনবেন সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা 20 মিনিটে। জুলাই বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 7টা 45 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে শুনবেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনবেন সকাল 10টা 5 মিনিটে। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা 11টা 20 মিনিটে। পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনতে পাবেন বেলা 2টা 20 মিনিটে। মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা বিকেল 4টা 5 মিনিটে। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4টা 35 মিনিটে। কৃষি বিষয় কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5টা 50 মিনিটে এবং কৃষাণ বধূ সন্ধ্যে 6টা 5 মিনিটে। সৈনিক ভাইদের যানজন জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধ্যে 7টা 30 মিনিটে। রাত 9টা 5 মিনিটে শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাতসরে বাধা শুনতে পাবেন রাত 10টা 30 মিনিটে। সবশেষে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে বেলা 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: আজ
0: সকাল 6টা।
1: আজ শুক্রবার, 23শে শ্রাবণ, 1433 বঙ্গাব্দ, 23শে সফর, 1448 হিজরি, 7ই আগস্ট, 2026 খ্রিস্টাব্দ। সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলো হার্স, FM 90, 102 ও 106 মেগাহার্সে।
0: বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে।
1: প্রিয় শ্রোতা, অনুষ্ঠান উপস্থাপনা রয়েছে আমরা, খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম, শামীম আক্তার খান রুনি এবং আমি শামীম খান শামা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্র গোপ, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, মোহাম্মদ সিরাজুল আলম, শামীম আহমেদ এবং এস এম আল জুবায়ের। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহবুব সোবহান।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা হিজরের 55 আয়াত থেকে 60 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারী মোহাম্মদ শফিউল আজম।
3: أعوذ بالله من الشيطان الرجيم